যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা, বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

0: হ্যালো, আসসালামু আলাইকুম। রেডিও ত্রিতল বাংলা ইউএস এর আজকের আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। রেডিও ত্রিতল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তিনটি প্ল্যাটফর্মে এর লাইভ স্ট্রিমিং হচ্ছে, যার মাধ্যমে আপনারা আমাদেরকে একই সাথে দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। এছাড়া আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা যদি প্লে স্টোরে গিয়ে রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও আমাদের অ্যাপ পেয়ে যাবেন। সে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে আমাদের সাথে জয়েন করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। সুতরাং প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন বা কে কোথা থেকে জয়েন করছেন, আপনারা জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং সেই সাথে আপনাদের প্রিয় মানুষদের মাঝে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে, যাতে সবাই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, অনুষ্ঠানটি দেখতেও শুনতে পারে, তাদের মতামত জানাতে পারে, কমেন্ট করতে পারে। আর হ্যাঁ, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন, যিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু সঙ্গীতের সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বেশ অনেক বছর ধরে, এবং সেই সাধনার পথে এগিয়ে চলেছেন। আর আজকে আমরা আশা করতে পারি যে আশা করছি যে তার সঙ্গীতের মূর্ছনায়, তার গান গায়কির মাধ্যমে আমাদের এই আয়োজন, আমাদের এই অনুষ্ঠানটি হয়ে উঠবে আরো আলোকিত, হয়ে উঠবে আরো উজ্জ্বল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বলকে। কেমন আছেন?
1: জি, আমি ভালো আছি।
0: স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি এখানে সঙ্গীত পরিবেশন করবার সুযোগ পাচ্ছি, এটা এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
0: আমরাও অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্বিত আপনাকে পেয়ে, যে আজকে আমরা আশা করতে পারি আজকে সুন্দর একটা আয়োজন আপনার আমরা আজকে উপহার দিতে পারবো আমাদের দর্শকদেরকে আপনার গানের মাধ্যমে। আর গান নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে, গান তো শুনবই। আচ্ছা, গানের কথা যেহেতু আসলো, মানে গান নিয়েই তো আজকে মানে আড্ডা আলোচনা যাই কিছু বলি, এই সঙ্গীতের জগতে আসা শুরুর গল্পটা কেমন ছিল একটু জানতে?
1: বিশেষ কোনো গল্প আসলে নেই, আবার গল্প তো থাকেই, গল্পটা শুধুই স্মৃতির গল্প, স্মৃতিচারণের গল্প। খুব যখন ছোট ছিলাম, যখন এত কিছু বুঝিনি, তখন গুনগুনিয়ে গান করতাম, রেডিওতে গান শুনে গান করতাম, বা টেলিভিশনে গান হতো সেই গানগুলো। টেলিভিশন তখন আমাদের বাসায় আসলে আসেনি, রেডিওর কথা বলা যায়, আর ক্যাসেট
0: আচ্ছা,
1: প্লেয়ারে গান শোনা হতো, সেখান থেকে শুনে শুনে গান করতাম। আমার বাবার একান্ত ইচ্ছা এবং আমার মায়েরও একান্ত ইচ্ছায় আমাদের বাড়িতে একজন গানের শিক্ষক আনা হয়। আমার বড় ভাই বোনরা গান শিখতেন, আমার বয়স তখন নিতান্তই 5 বছর, গান শেখার মতো বয়স না, তারপরও আমাকে তাদের সাথে বসিয়ে দেওয়া হয়, এবং তখন থেকেই আসলে আমার গানের হাতেখড়ি, গান শেখা শুরু। গান বুঝতে আরো সময় লেগেছে, যখন আরো কয়েক বছর গেল আমি গান ছেড়ে দিলাম, এক সময় ভালো লাগছিল না। তারপরে যখন একটু বড় হলাম, স্কুলে যাওয়া শুরু হলো বা হাই স্কুলে উঠলাম, তখন আস্তে আস্তে গানের প্রতি যে প্রেমটা, সত্যিকারের যে ভালো লাগাটা, সেটা হতে শুরু করলো হাই স্কুল জীবনে এসে বা স্কুল জীবনে এসে।
0: মানে আপনি শুরু করেছেন 5 বছর বয়স থেকে, কিন্তু ভালো লাগা বা বুঝে করার বিষয়টা, মানে গানকে
1: আর
0: নিজের মাঝে ধারণ করাটা, সেটা হাই স্কুল থেকে।
1: আর একটু পরে সেটা ফাইভ
0: হুম হুম
1: বা একটু পরে হাই স্কুলে এসে 8-9-এ যখন উঠলাম, তখন মনে হলো যে
0: আচ্ছা আচ্ছা
1: গানটা খুব বেশি আমাকে টানছে, এই আর কি।
0: আচ্ছা আপনি তো একই সাথে যতটুকু আমি জানি যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি উভয় মানে ক্ষেত্রেই আপনি চর্চা চালিয়ে যাচ্ছেন সমানভাবে। তবে আমি যতটুকু জানি যে নজরুলের প্রতি আপনার ভালো লাগা বা আপনার চর্চা বা যেটাই বলি সেটা হয়তো একটু বেশি, ইফ আই এম নট রং। তো আমি একটু জানতে চাচ্ছি, যদি আসলে নজরুল গীতির প্রতি আপনার ভালো লাগা বা টানটা বেশি হয়ে থাকে, সেটা কবে থেকে অনুভব করলেন বা এই টানটা তৈরি হলো কিভাবে?
1: আপনি খুব ভালো স্টাডি করেছেন বোঝা যাচ্ছে আমার সম্পর্কে, থ্যাংক ইউ। না, আসলে
0: ধন্যবাদ।
1: ব্যাপারটা এরকমই, আমি মানে নজরুল সঙ্গীত করতাম, আমি নজরুল সঙ্গীত দিয়েই আমার শুরু। আমি প্রথম নজরুলের গানে শিখি প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এরপরে আমার গানের মালা আমি করব কারে দান। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে নজরুল সঙ্গীত করলে গানের ভিত্তিটা শক্ত হয়, এবং তাতে করে অন্য সব গান, আমাদের গানের যিনি ওস্তাদ ছিলেন তিনি আমাদেরকে এটা বলতেন, তাতে অন্য সব গান গাওয়া সহজ হয়। সেভাবে নজরুল গীতির বা নজরুল সঙ্গীতের শুরু। এরপরে যেটা হয়েছে সেটা হলো নজরুলের বিভিন্ন কবিতা গান এবং সেটার যে একটা সহজাত উচ্ছ্বাস আনন্দ আবেদন সেটা খুব আকর্ষণ করত, বিদ্রোহী যে একটা ইমেজ তার সেটা খুব আকর্ষণ করত। তারপরে গানের ক্ষেত্রে যেটা হয়েছে গানের সুর খুব আমাকে টানতো বা এখনো টানে নজরুলের গানের, কথা তো বটেই সুর প্রচন্ড আমাকে টানতো। এবং একটা বয়স পর্যন্ত আমি নজরুলের গানটাই করব এরকমই আমার ধ্যান জ্ঞান ছিল।
0: আচ্ছা আচ্ছা
1: তো এরপরে যেটা হয়েছে যে আমি যখন আরেকটু বড় হলাম, আমি মেডিকেল কলেজে পড়তে আসলাম, মানে তখন আমার বয়প্রাপ্তি হয়েছে বা যৌবন প্রাপ্তি হয়েছে বলা যায়, তো তখন তখন আমার কাছে আমি হঠাৎ করে রবীন্দ্রনাথের প্রেমে পড়লাম। মানে রবীন্দ্রনাথের গানের বাণীর গভীরতা এবং আরো অনেক কিছুই, আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না এবং সঙ্গীতে আমি কারোর সাথে কম্পেয়ার করাটা পছন্দও করি না, সঙ্গীত এবং সাহিত্যে। তো আমার কাছে মনে হয়েছে যে একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি কাকে ছেড়ে কাকে রাখি, এই দুজনই তো এক মানে সমৃদ্ধ সম্ভার। আর
0: হুম হুম
1: শিল্পীদের শিল্পীদের ক্ষেত্রে যেটা হয়, এবং আমার কখনো মনে হচ্ছে যে এই গানটি রবীন্দ্রনাথের এই গানটি আমার মানে এটা এখন গাইতেই হবে, এই গানটা আমাকে শিখতেই হবে, তুলতেই হবে, তো তখন আমি সেই গানটা করছি। আবার কখনো আমার মনে হচ্ছে যে নজরুলের এই গানটা না গাইতে পারলে আমার জীবন বৃথা, তখন আমি সেই গানটি করছি। আমার কাছে কখনোই মনে হয়নি যে নজরুলের গান করলে রবীন্দ্রনাথের গান করা যাবে না, বা রবীন্দ্রনাথের গান
0: হুম হুম
1: করলে নজরুলের গান করা যাবে না, আমার কখনো এটাও মনে হয়নি। হ্যাঁ, দুজনের দুই ধরনের গানের ক্ষেত্রে একটু স্টাইল বা ধাঁচটা একটু ভিন্ন, কিন্তু সেটা
0: ভিন্ন
1: রপ্ত করাটা বা এমন কোনো বিশেষ কোনো বিষয় নয় যে এটা একেবারে যে নজরুলের গান করলে তিনি রবীন্দ্রনাথের গান থেকে তার কণ্ঠটা খারিজ হয়ে যাবে, পার্থক্যটা এত বেশি নয় আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমি খুব চেষ্টা করি আমার স্বাভাবিক আমার যেটা কণ্ঠ সেই কণ্ঠেই আমি রবীন্দ্রনাথ এবং নজরুলের গান করতে, তাতে করে আমার কাছে মনে হয় না যে খুব বেশি অসুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, তবে শিল্পীদের ক্ষেত্রে একটা বিশেষায়িত হওয়ার একটা ব্যাপার তো থাকে, যেমন চিকিৎসকদের ক্ষেত্রে থাকে যে আমি স্পেশালিস্ট, এতে একটা আইডেন্টিটি তৈরি করার বিষয় থাকে। তো সেটার চিন্তা করলে আসলে সেই ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে যে আমার যেহেতু সেই তাগিদটা কখনোই ছিল না যে আমি খুব বিশেষায়িত শিল্পী হব বা আমি আমি শিল্পী পরিচয়টাই আমার মুখ্য পরিচয় হবে, এটা যেহেতু আমার কখনোই সেভাবে আমার মাথায় ছিল না, ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি সব ধরনের গান করতে পারি, আমার আইডেন্টিটি নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা শেষ করি, আরেকটি কথা বলে, সেটা হচ্ছে যে আমি আমার প্রিয় শিল্পীদেরকে আমি যখন দেখেছি তাদেরকে দেখেছি যে তারা সব রকমের গান করেছেন, হেমন্ত
0: আচ্ছা, প্রিয়
1: মুখোপাধ্যায়।
0: শিল্পীর কথা যখন আসলো, মানে প্রিয়
1: হ্যাঁ
0: শিল্পীর তালিকায় শুরুর দিকে কাকে রাখবেন, এটা আমি আসলে আরো পরে প্রশ্ন করতাম, তো যখন প্রশ্ন
1: আচ্ছা
0: করতে
1: আচ্ছা,
0: চলেই আসলো চলেই আসলো, তাই জানতে চাচ্ছি। আমরা গান শুনবো একটু পরে, তবে প্রিয় শিল্পীর ব্যাপারে একটু জেনে নেই, বা কাকে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আদর্শ সঙ্গীত শিল্পীর সংজ্ঞা বলি, বা আদর্শ সঙ্গীত শিল্পী, বা যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন, এরকম কাকে মনে হয়?
1: আচ্ছা, আমার এটা তো আসলে এক এক সময় এক একটা হয়েছে, ছোটবেলায় একরকম হয়েছে, বড়বেলায় এসে একরকম হয়েছে, এখন একরকম হচ্ছে।
0: এখন কি?
1: এখন আসলে সত্যিকার অর্থে যদি আমি নিজে গান করার ক্ষেত্রে যদি আমি কাউকে মানে গায়কের দিক থেকে নয়, মানে বিইং এ সিঙ্গার, বিইং এ প্রফেশনাল সিঙ্গার, যদি আমি কারোর কথা চিন্তা করি, যখন আমি গান করি তখন তো আমি মাথায় রাখি যে আমার গানটা একজন প্রফেশনাল সিঙ্গারের মতোই যেন হয়।
0: হুম হুম
1: আমার খুব
0: জি
1: পছন্দের একজন হচ্ছে শ্রীকান্ত আচার্য, মানে আমি যদি শিল্পী হতাম আমি হয়তো উনার মতো শিল্পী হতাম, উনার মতো সব রকম গান গাওয়ার চেষ্টা করতাম। উনি যেমন খুব কমফোর্ট নিয়ে গান করেন সেটা আমার খুব
0: হুম হুম
1: পছন্দ।
0: হুম একটা আবহ
1: মাহমুদ,
0: তৈরি হয় অন্যরকম।
1: একটা আবহ তৈরি হয়, সব ধরনের গানকে নিজের করে ফেলার একটা ব্যাপার থাকে যেটা আমাকে সাংঘাতিক ভাবে মুগ্ধ করে। উনি যখন হেমন্তের গান করছেন, হেমন্তের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, অবশ্যই হেমন্ত মুখার্জি বিকল্প কেউ নেই, কিন্তু একমাত্র আমার কাছে মনে হয়েছে যে এই গত 20-30 বছরে যে শিল্পীরা যারা পুরনো গান করেছেন, রিমিক্স গান যেটাকে আমরা বলি, তারা প্রত্যেকেই গানের প্রতি সুবিচার, ম্যাক্সিমামই গানের প্রতি সুবিচার করতে পারেনি, কেবলমাত্র শ্রীকান্তকে আমরা দেখেছি যে তিনি রিমিক্স গান গেয়ে নিজের একটা অবস্থান তৈরি করেছেন এবং স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। তো এটার একটা কারণ হচ্ছে যে তার সেই ক্ষমতাটি আছে। তিনি রবীন্দ্রনাথের গান অবলীলায় করেন, খুব চমৎকার করেন, তিনি নজরুলের গানের অ্যালবামও করেছেন এবং নানান রকমের গান করেছেন। একটা সময় যখন ছোট ছিলাম তখন আমাদের সময় অনুপ ঘোষাল ছিলেন খুব জনপ্রিয়, আমি তার ভীষণ ভক্ত ছিলাম। পরবর্তীতে অবশ্য সেটা এখনো ওনার অনেক গান আমি মুগ্ধ হয়ে শুনি, কিন্তু সেইভাবে আর ইয়ে হয়নি। আমি মেহেদী হাসানের খুব দারুণ ভক্ত ছিলাম, মান্নাদের ভক্ত তো বটেই, মানে মান্নাদের গান শুনলে তো আসলে একটা অন্য জগতে চলে যাই। যদিও আমি তার গানগুলো খুব মানে আমি সবসময় সারেন্ডার করি যে মান্নাদের গান গাওয়া অনেক কঠিন কাজ। হেমন্ত মুখার্জি অবশ্যই একজন মানে ভার্সেটাইল এবং অবশ্যই একজন গিফটেড সিঙ্গার, তো এরা হচ্ছে আমার প্রিয়। আর মাহমুদ রহমান বেনুর কথা বলছিলাম, মাহমুদ রহমান বেনু যিনি আমাকে সাংঘাতিক, উনি খুব পরিচিত কেউ নন, উনি খুব সেলিব্রিটি বা স্টার শিল্পী নন, কিন্তু শিল্পীদের শিল্পী। যারা ছায়ানটে গান শিখেছেন বা ছায়ানটে গান করেছেন তারা জানেন যে 71 সালের যে ওই সময়টায় মুক্তির গান যে দলটি ছিল, সেই দলের যিনি দলনেতা ছিলেন তিনি মাহমুদ রহমান বেনু, তার একটি পরিচয়। তার একটি বা দুটি অ্যালবাম আছে, তার অসাধারণ একজন শিল্পী। যে কোনো কারণে হোক নিজেকে গুটিয়ে নিয়েছেন, দেশে থাকেন না, কিন্তু এরকম মানে পাওয়ারফুল ভোকাল এবং এত চমৎকার ভোকাল ট্রেনিং আমাদের দেশে খুব কম আছে। নারী শিল্পীদের মধ্যে নজরুল সঙ্গীতে বর্তমানে আমার খুব পছন্দের শিল্পী হচ্ছেন ইয়াসমিন মুশতারির। একসময় শবনম মুশতারির গান খুব ভালো লাগতো, আপা এখন গান করছেন না তেমন একটা, সুমন চৌধুরী, এদের গান আমাকে সাংঘাতিক টানে ভালো লাগে। মহিদুল ইসলাম, এদের গান খুব আমাকে সাংঘাতিক পছন্দ আমার খুব। আর আধুনিক গানের মধ্যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুবীর নন্দী, এবং এরপরেই হচ্ছে সৈয়দ আব্দুল হাদী। তো আসলে অনেক লম্বা লিস্ট হয়ে গেল, দেখা
0: অনেক
1: গেল
0: লম্বা আসলে, মানে
1: অনেক
0: বলা শুরু
1: শিল্পী
0: করলে আসলে শেষ হবে না, এটাই আসলে
1: হবে না,
0: স্বাভাবিক আসলে।
1: শেষ হবে না,
0: সঙ্গীতের জগৎটাও এত বেশি মানে
1: এত বড়।
0: বিস্তৃত, এত ধারা, এক এক
1: হুম হুম
0: ধারায় এক একজন আদর্শ হয়ে ওঠে, এটাই
1: আদর্শ
0: আসলে কথা।
1: সেটাই
0: তো আচ্ছা,
1: সেটাই
0: আমরা তো প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা আজকে আড্ডা দিচ্ছি, আমরা আজকে আমাদের অতিথি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। এখন আমরা তার ব্যক্তিগত অভিমত আমরা জানলাম, পছন্দ অপছন্দের বিষয়গুলো জানলাম, আমরা মনে হয় এখন একটা গান শুনতে পারি। আচ্ছা, কোন গানটি দিয়ে আজকে শুরু করতে চাই, শুরু কোন গানটি
1: আচ্ছা, রবীন্দ্রনাথের
0: এখন?
1: একটি গান দিয়ে, হ্যাঁ রবীন্দ্রনাথের একটি গান
0: আচ্ছা
1: দিয়ে শুরু করি, পূজা পর্যায়ের গান।

ভুবনে সর প্রভু।

শুকানো তনুতে পাষাণে বহে সুধা ধা।

0: ভুবনে শর প্রভু।
1: বাহ, চমৎকার, খুবই সুন্দর। রবীন্দ্রনাথের গানের প্রতি, মানে রবীন্দ্রসঙ্গীতের মানে যখন শুনি, তখন ওই যে বললাম যে একটু আগেই বলছিলেন যে নজরুলের একটা ধারা রয়েছে, রবীন্দ্রের আরেকটা ধারা রয়েছে, তো এই ধারার জন্যও বলা যায় যে একটা আবহ তৈরি হয় আর কি। আর রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ যখন আসলোই, যে আপনি বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতটা আরেকটু বড় হয়ে বা একটু যখন ম্যাচিউর হলেন, বা এবং এটা আমি যতরকম জানি যে প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের হাত ধরে আপনার রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানে ভালো লাগা বা অ্যাফিনিটিটা তৈরি হয়, তো তার সাহচর্যে আসা, এটা আসলে এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি একটু জানতে চাচ্ছি ওই স্মৃতির কোনো কিছু, বা যদি একটু শেয়ার করেন আপনি।
0: আসলে আমি কুমিল্লায় যখন মেডিকেল কলেজে পড়ি, আমি জাতীয় আমার শ্রদ্ধেয় স্যার আমার মেডিকেল কলেজের, উনিও সঙ্গীত চর্চা করতেন এবং একজন সঙ্গীত অনুরাগী এবং শিল্পীও বটে। বর্তমান ডিজি ডাক্তার এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্যের বর্তমান মহাপরিচালক, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, তখন জুনিয়র কনসালটেন্ট ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজে। তো স্যার আমাকে কলেজের একটি অনুষ্ঠান থেকে পিক করলেন, একদিন বাসায় আসতে বললেন, গেলাম। তো স্যার বললেন যে তুমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে তুমি রজনীকান্ত সেনের একটি গান করবে, তুমি তো নানান ধরনের গান করতে পারো, তো তুমি রজনীকান্ত সেনের গান গাইবার মতো আমি কাউকে পাচ্ছি না, তুমি একটি গান করতে পারো। বললাম, আমি কোন গানটি করবো স্যার? তখন উনি আমাকে একটি গান সিলেক্ট করে দিলেন, আমি গানটি শুনে তুলে ফেললাম এবং তুলে আমি গানটি করলাম। তো সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ওয়াহিদুল হক ঢাকা থেকে, সম্মেলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে। তো ওয়াহিদ ভাই এসে তখন ওই গানটি শুনলেন, এবং রাত্রিবেলা যখন আমরা ডিনার করছিলাম, তখন শিল্পীরা এবং সবাই মিলে, তখন তিনি আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমার কণ্ঠটি ভারী মিষ্টি হে,
1: আচ্ছা
0: তুমি
1: আচ্ছা,
0: রবীন্দ্রনাথের গানও কি করো? আমি বললাম যে ভাই বা দাদু, আমরা একসময় এক একটা ডাকতাম, ওনাকে দাদু ডাকতাম, কখনো ওয়াহিদ ভাই ডাকতাম। বললাম যে দাদু, আমি তো আসলে নজরুল সঙ্গীত করি মূলত। তো বললো যে তো রবীন্দ্রনাথের গান কেন নয়? আমাকে বলছেন তুমি খুশিদকে বলে দেবো তোমাকে কিছু রবীন্দ্রনাথের গান শেখাতে। তো এই যে শুরু আর কি, ওয়াহিদ ভাই আমাকে ভালো বলেছেন, কণ্ঠটি মিষ্টি বলেছেন, গানটি ছেড়ো না এটাও বলেছেন। হ্যাঁ, তুমি কিন্তু ডাক্তারি
1: এটা অনেক
0: বিদ্যায়
1: বড়
0: মজে গিয়ে গান,
1: কমপ্লিমেন্ট তার কাছ থেকে পাওয়া
0: হ্যাঁ,
1: কমপ্লিমেন্ট।
0: তার কাছ থেকে উনি সহজে কাউকে অত বলেন না, আবার কাউকে ভালো লাগলে উনি আবার বলতে ছাড়েন না, এটাও সত্য। তো উনি বলছেন যে তুমি কিন্তু ডাক্তারি বিদ্যায় মজে গিয়ে আবার গানটি ছেড়ো না হে, খুরশিদ তো গান ছেড়েই দিল, খুরশিদের ছাত্রটিও যদি তাই করে। হ্যাঁ, এরকম খুব মিষ্টি করে বললেন আমাকে। তাই আমি বললাম যে আমার ইচ্ছা আছে, যে করেই হোক আমি গানটি ছাড়বো না, গানটি করব। তো এরপরেই সম্মেলন পরিষদের সাথে আসা যাওয়া, রবীন্দ্র সম্মেলন পরিষদে সেখানে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করি, সেসব ওয়ার্কশপে তখন ঢাকা থেকে অনেকে আসতেন, আমাদের প্রয়াত মিতা আপা, মিতা হক, উনি এসছেন, উনি গান শিখিয়েছেন, লায়সা আহমেদ লিসা, প্রয়াত নিরুৎপল সাধ্য, এরা এসছেন আমাদেরকে ওয়ার্কশপ শিখিয়েছেন, আমরাও ঢাকা গিয়েছি, বিভিন্ন সম্মেলনে গিয়েছি, সেখানে বিভিন্ন কর্মশালা করেছি, সেখানে গান শিখেছি কুমিল্লাতে এবং কুমিল্লার বাইরে বিভিন্ন জায়গায় তখন গান শেখা হয়েছে। আর কুমিল্লাতে আমি

0: কমপ্লিট হতে হবে,
1: এবং আমার
0: কিছু
1: কাছে
0: হচ্ছে
1: মনে
0: না,
1: হয়েছে
0: কিছু
1: যে আমি
0: দরকার।
1: খুব দরকার রবীন্দ্রনাথের গান করাটা, আমার মনে হয় সব মানুষের জন্যই জরুরি। কেন জরুরি? গানের উপলব্ধি বোধ, এবং যদি গানের টেকনিক্যাল দিকটা বলি তাহলে বলতে হবে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস এর জন্য রবীন্দ্রনাথের গানের কোনো বিকল্প নেই।
0: আসলে
1: সুরের যে স্থির, সুরের যে সুরের যে স্থিরতা এবং কন্ট্রোলিং, এটা এটার জন্য আপনাকে রবীন্দ্রনাথ গান শিখতেই হবে। এবং এই জন্য আমি বলি যে যারা বিগিনার, আমরা যেরকম ডাক্তারি বিদ্যা শিখতে গেলে প্রথমে আমরা গাইনি, সার্জারি, মেডিসিন সবই শিখি, সেরকমই আপনাকে প্রথমে গান শিখতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ বাংলা গান করতে হলে আপনাকে রবীন্দ্রনাথের গান, লোকগান এবং নজরুলের গান এবং আধুনিক গান সব রকমের গানই আপনাকে শুরুতে খুব যত্ন করে করতে হবে। পরে আপনি আস্তে আস্তে নিজের জায়গাটা বের করে নেবেন।
0: সেটাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি গুলজার হোসেন, সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তার সাথে আমরা নজরুল রবীন্দ্র উভয় ক্ষেত্র সম্পর্কে জানছি, অনেক কিছুই জানছি। প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের প্রতি আমাদের অনেক বিনম্র শ্রদ্ধা জানাই আমরা। তাকে আমরা হারিয়েছি 2007 সালে, কিন্তু তিনি বেঁচে আছেন ছায়ানটের মাধ্যমে, তিনি বেঁচে আছেন আমাদের সংস্কৃতিতে, তিনি বেঁচে আছেন তার কীর্তি কর্মের মাধ্যমে, তার সাধনার মাধ্যমে। আচ্ছা, আমরা আড্ডা দিলাম, আমরা কথা বলছি, আমি কিছু জানছি, আমরা মনে হয় একটু দর্শক শ্রোতা বৃন্দ তারা আমাদের সাথে জয়েন করছেন, কমেন্ট করছেন, আমরা একটু তাদের কমেন্টে নিয়ে আসি। আমাদের সাথে জয়েন করেছেন, আচ্ছা, নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন আমাদের সাথে, তারপর ঢাকা থেকে জয়েন করেছেন নার্গিস ভুঁইয়া, তিনি বলেছেন সুন্দর আয়োজন, আরো বলেছেন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকেন বলে, আপনারা ইন্সপায়ার করেন বলে আমরা অনুষ্ঠান করতে, আমাদের এই প্ল্যাটফর্মটাকেও এগিয়ে নিতে অনেক বেশি আনন্দ পাই, উৎসাহ পাই। আচ্ছা, রবীন্দ্র সঙ্গীতের কথা বললাম, আমরা একটু নজরুলের দিকে আসি। নজরুলের গানের তো আসলে অনেক ধারা রয়েছে, সব মানে রবীন্দ্রসঙ্গীতেরও রয়েছে, নজরুলেরও রয়েছে। তো নজরুলের তো যেমন নজরুলের কীর্তন ঢঙের গান রয়েছে, তারপর রাগ প্রধান গান রয়েছে, গজল রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, তারপর নজরুলের কাব্যগীতি আছে। তো এই যে এত ধারার গান, হ্যাঁ, তো নজরুলের সঙ্গীত আমরা শুনবো, তবে আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটু বলে দিতে চাই যে নজরুলের যে এত ধারার গান রয়েছে, কিছুদিন আগে 27 আগস্ট নজরুলের কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। আমরা আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা পরিবারের পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা সম্মান। তবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে এই যে কবি কাজী নজরুল ইসলাম, তার সীমিত কর্মজীবনে তিনি কিন্তু 5600 বেশি গান রচনা করে দিয়ে গেছেন, এই সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, সাহিত্য সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। পৃথিবীর মানে কোনো ভাষায় যে একক হাতে কিন্তু এত রচনা বা এত গান রচনার কিন্তু নিদর্শন নেই। সুতরাং বাংলা ভাষাভাষী হিসেবে বলি, বাংলাদেশি হিসেবে বলি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের তো গর্বের গর্ব তো নতুন করে করার কিছু নেই, আমরা গর্বের অবস্থানেই আছি। কিন্তু যখনই বিষয়গুলো সামনে আসে, যখনই চর্চার কথা আমরা আমাদের কবি সাহিত্যিকদের নিয়ে যখন আলোচনা করি, তখন আমাদের এই গর্বের পরিধিটা অনেক বেড়ে যায়। আমাদের গর্ব আরো, গর্বের উচ্চতায় আমরা আরো বেশি উচ্চতায় উঠে যাই যখন আমরা তাদের সৃষ্টিকর্ম নিয়ে ভাবি, চিন্তা করি। আচ্ছা, আমরা অতিথির কাছে ফেরত আসছি। এদের নজরুলের গানের যে বিভিন্ন ধারার কথা বলছি, আমরা নজরুলের গান শুনবো আপনার আপনার কাছ থেকে, তো তবে এই ধারাগুলোর মধ্যে আপনাকে কোনটা বেশি টানে, যে কোন ধারাটার প্রতি আপনি কমফোর্ট ফিল করেন?
1: সবগুলো ধারাই আমাকে আকর্ষণ করে। নজরুলের গানের বৈচিত্র্যটাই হচ্ছে তার সবচেয়ে বড় সুন্দর, এবং যে কারণে আমার নজরুলের প্রতি ভাবটাকে আর কি, যে তার বৈচিত্র্য, নিজেকে ভাঙা, সবসময় এক একরকম থেকে আরেক রকম হয়ে যাওয়া, পুরো ব্যাপারটা সাংঘাতিক ভাবে টানে। এবং হিজ এ লাভেবল ক্যারেক্টার
0: আসলে। নজরুল যখন জন্মেছিলেন বা তার সৃষ্টিকর্ম, তখন কিন্তু রবীন্দ্র প্রভাবে প্রভাবিত হওয়ার একটা ব্যাপক সুযোগ ছিল, কিন্তু নজরুল কিন্তু সেই
1: মানে সুযোগ মানে কি, আপনার ওই প্রভাব থেকে বের হয়ে আসা কঠিন
0: কঠিন ছিল সেটাই, হ্যাঁ, সিগনেচার ক্রিয়েট করেছেন।
1: কারণ একটা দীর্ঘ সময় তখন রবীন্দ্রনাথ যখন একদম মধ্য গগনে খ্যাতি, তখন নজরুলের আবির্ভাব। তো 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, আর নজরুলের সাহিত্য জগতে আবির্ভাব হচ্ছে 1920 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন তার একেবারে খ্যাতির শিখরে, ঠিক সেই সময়টা, এবং তখন বাংলা সাহিত্যে সূর্যের মতো আলো দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই আলোয় সবাই আলোকিত হয়ে নিজেদের অবস্থান বা অস্তিত্ব জানান দিচ্ছেন। এবং এটা একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছিলেন যে এইভাবে গান

0: লিখতে হবে, এইভাবে কবিতা লিখতে হবে, ভাষাটা হবে এরকম, প্রবন্ধটা হবে এরকম। সেই জায়গায় থেকে নজরুল যে একটা নিজস্ব একটি ধারা তৈরি করেছেন, নিজস্বতা তৈরি করেছেন, তিনিও যে পুরোপুরি নজরুল রবীন্দ্রনাথ বলয় থেকে বেরিয়ে গেছেন সেটা আমি বলবো না, তিনিও নজরুল রবীন্দ্রনাথ প্রভাবিত, কিন্তু রবীন্দ্র প্রভাবিত বলয় থেকে নিজস্বতা বের করে আনা এবং সেখান থেকে আলাদা হয়ে যাওয়া সেটা কিন্তু একেবারে অন্যরকম। সেটা সেটা কিন্তু আসলে তখন খুব কঠিন ছিল এবং সেটা নজরুল বলেই পেরেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে নজরুল যেমন আরবি ফার্সিকে বা মুসলিম সংস্কৃতিকে তিনি ইয়েতে নিয়ে আসছেন, বাংলা সাহিত্যে নিয়ে আসছেন, এই বিষয়টা তো আসলে একেবারেই নতুন ছিল সেই সময়টা। এবং আপনি দেখবেন যে এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আগে সাহিত্যে ব্যবহার হয়নি, যেমন খুন, রক্তের মানে পরিবর্তে খুন শব্দটি যে ব্যবহার করা যায় এটা কিন্তু আমরা জানতাম না, আমরা মনে করতাম খুন মানে কিলিং, কিন্তু নজরুল কিন্তু খুন মানে ব্লাড, হ্যাঁ রক্ত, এই যে এবং এটাকে রোমান্টিক, হ্যাঁ মানে এরকম এরকম একটু উদাহরণ বললাম মাত্র, এরকম অসংখ্য শব্দকে এবং এটাকে কিন্তু খুব রোমান্টিক অর্থে ব্যবহার করেছেন খুন শব্দটা। হ্যাঁ তো এই যে বুকের খুন ঢেলে দেওয়া, এই যে এবং শুনতে কিন্তু খুব ভালো লাগছে, হ্যাঁ একটা অন্যরকম একটা আবেশ তৈরি হয়েছে। তো এরকম আরো অনেক শব্দকে উদাহরণ বললাম মাত্র, তিনি আসলে যে বিপ্লবী বা তিনি যে বিদ্রোহী আসলে অনেকগুলো শব্দকে তিনি এরকম ভাবে ব্যবহার করেছেন যেটি ব্যবহার করাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা হয়তো সম্ভব নয়। এমনকি রবীন্দ্রনাথ নজরুলের এই খুন শব্দটি ব্যবহার নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের সাথে তার সাংঘাতিক একটি তৈরি হয়েছিল, মানে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল কিছু সময়ের জন্য। এবং বড়র পীরিতি বালির বাঁধ বলে যে প্রবন্ধটি, সেটি কিন্তু এর পরবর্তীতে এই বাদানুবাদ থেকেই কিন্তু অনেকটা এসছে। তো এই যে বিষয়গুলো আসলে বড় মানুষদের তো বিতর্ক বা বাদানুবাদও অনেক মহৎ কিছু, তো সেটা এরকম নজরুল আসলে সত্যিকারের অর্থে সাহিত্যে সঙ্গীতে এমন অনেক কিছুর অনুপ্রবেশ, টিউশন বা অ্যাডাপ্টেশন করেছেন যেটা ওই সময় আর কেউ কল্পনাও করেনি এবং যেটি আমাদের জন্য একটা চিরস্থায়ী সম্পদে পরিণত হয়েছে। এবং এরকম আরো অনেক তিনি মধ্যপ্রাচ্য এবং পারস্যের অনেক উপকথা উপগাথাকে তার গানে নিয়ে এসেছেন, যেগুলো আবার একই সাথে মানে অবিশ্বাস্য এবং বিস্ময়, একই সাথে তিনি ভারতীয় মিথোলজিকেও অনেক গভীর ভাবে ধারণ করে তিনি অনেক কবিতা এবং গান আমাদের উপহার দিয়েছেন। বিশেষ করে তার বিদ্রোহী কবিতাতেও কিন্তু ভারতীয় মাইথোলজির গ্রিক মিথোলজির সাথে ভারতীয় মিথোলজির অসংখ্য চরিত্র তার কবিতায় উঠে এসেছে। তিনি তো এই বিষয়ে গানই লিখেছেন, মানে রবীন্দ্রনাথ সরি নজরুল কিন্তু তার অনেকগুলো গান লিখেছেন যেগুলো মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলোকে নিয়ে, যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলি বা যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলে থাকি, গানগুলো করেছেন যেমন শ্যামাসুন্দর করেছেন, বা তিনি ঝুলনের গান করেছেন, তিনি কৃষ্ণকে নিয়ে গান করেছেন, মানে তার সৃষ্টির এত বৈচিত্র্য এটি আকর্ষণ বা মুগ্ধ না করে পারে না।
1: আমরা একটা নজরুল সঙ্গীত শুনি।
0: আচ্ছা কথায় কথায় আমরা তো, হ্যাঁ আমরা যেহেতু নজরুলের সেই মিত্র
1: এই মানুষদেরকে নিয়ে আলোচনা করলে, যে একটু আগে বাদানুবাদের কথা বলছিলেন, তারা এত উচ্চতার মানুষ যে তারা যদি একজন একজনের সাথে বাদানুবাদেও মানে জড়িয়ে পড়েন, সেখান দিয়েও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক সেটাই আর কি। আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো?
0: ভক্তিমূলক গান বা ভজন রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আর কি, অত্যন্ত জনপ্রিয় গানটি, সখী সে হরি কেমন বল।

0: গানের ভেতরেই ডুবে যাচ্ছিলাম, মানে কি প্রশ্ন করব পরে মাঝে মাঝে ভুলে যাই, যে মানে যখন গানের ভেতরে চলে যায় তখন মানে ওই গানের আবহেই থাকতে মন চায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি শুরুতেই যে আপনি পেশায় একজন চিকিৎসক, তো আপনি চিকিৎসা শাস্ত্রের বিষয়ে একটু জানতে চাচ্ছি, আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট?
1: আমার স্পেশালাইজেশন হচ্ছে হেমাটোলজিতে, রক্ত রোগ এবং রক্ত ক্যান্সার, মানে হেমাটোলজি এবং হেমাটো অনকোলজি বিষয়ের উপরে মেডিকেল এবং বর্তমানে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমি সেখানে ক্যান্সার ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করি।
0: সঙ্গীত এবং চিকিৎসা সেবা বা চিকিৎসা শাস্ত্র যেটাই বলি, আপনার এই প্রফেশন এবং সঙ্গীতটাকে যদি সঙ্গীতটাকে এটার সাথে মানে শখের জায়গা বা ভালো লাগার জায়গা দুটো আসলে ব্যালেন্স করেন কিভাবে? আর আপনার নিশ্চয়ই গানের অ্যালবামও আছে, সে অ্যালবাম নিয়েও জানতে চাইবো, তবে তার আগে এটা একটু শুনি যে ব্যালেন্সের বিষয়টা। আসলে ডাক্তার যারা তারা তো অনেক ব্যস্ত থাকে।
1: ব্যালেন্সের বিষয়টা হচ্ছে যে, যেহেতু আমি গানটা অনেক ছোটবেলা থেকে শুরু করেছি, সেটা হয়তো একটা সুবিধা হয়েছে আমার জন্য। আমার একটি গানের ভিত্তি তৈরি হয়ে যায় খুব অল্প বয়সে, প্রাথমিক ভিত্তিটা, সেটা একটা সুবিধা। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে আমি ন্যাচারালি, সম্ভবত আমি খুব কম রেওয়াজ করেই আমি মানে এটা সুলেভে বলতে হয় না, মানে কিছু থাকে না
0: সব কিছু
1: ন্যাচারাল, কিছু কিছু গিফট
0: হুম
1: পাই
0: বুঝতে
1: মানুষ,
0: পেরেছি।
1: আমি মনে হয় কিছুটা গিফট পেয়েছি। কারণ আমি দেখা গেছে আমি খুব উচ্চাঙ্গ সঙ্গীত তখনও আমি শিখিনি বা তালিম নেইনি সেভাবে, কিন্তু আমি বেশ কঠিন কঠিন কিন্তু নজরুল সঙ্গীত তুলেছি এবং আমি অনেকগুলো কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতেন তোমার উস্তাদকে তো বা এগুলো কার কাছে শিখেছে, অনেকগুলো গানই আছে যেগুলো আমি হয়তো ক্যাসেট থেকে শুনেছি বা শুনে সেরেছি, সেটা আমি মনে করি যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। পরবর্তীতে আমি একদম উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়া যেটা বলে এবং সত্যিকারের যেটা প্রথাগত তালিম, সেটা আমি নিয়েছি আমি যখন মেডিকেল কলেজে পড়ি থার্ড ইয়ারে, তখন শুরু করেছিলাম। সেটাও যে খুব ভালো বেশি সময় ধরে করতে পেরেছি না, বছর দুয়েকের মধ্যে শিখতে পেরেছিলাম। তো ব্যালেন্সটা যেটা করি সেটা হলো যে আমি এটার জন্য একটা সময় বের করি নাই, আমি
0: আচ্ছা আচ্ছা,
1: আমি সবসময় চেষ্টা করেছি এবং আমি আমার প্রফেশন বা পেশা, সাবজেক্ট, আমার কাজের ধরন সবকিছুকে আমি প্ল্যান করে এবং সবকিছুকে আমার প্রফেশনটাকে এবং চাকরিটাকে আমি গুছিয়েছি সেভাবেই, যাতে করে আমি গানটা করতে পারি বা আমার ভালো লাগার জায়গাটাকে যেন আমি সময় দিতে পারি বা সেটাকে যেন আমি করতে পারি। এবং দেখা গেছে আমি যখনই আমার ব্যস্ততা বেড়ে গেছে আমি সেটাকে আবার কোনোভাবে কমিয়ে আনার চেষ্টা করেছি, যাতে করে আমি একটা সময় পাই নিজের জন্য। আমার কাছে মনে হয়েছে যে খুব দীর্ঘ সময় ধরে খুব ওভারলোডেড হয়ে কোনো কাজ করতে গেলে সে কাজটা ভালো হয় না বা সেটার
0: হুম
1: ফল
0: হুম
1: ভালো হয় না। আমরা আমরা যদি আমাদের শখের চর্চাটাও করি, আমরা যদি আমরা ডাক্তারিও করি, আমরা যদি দিনে একটা সীমিত সংখ্যক নির্দিষ্ট সংখ্যক রোগী দেখি, তাহলে আমার মনে হয় যে এতে করে রোগীরাও উপকৃত হয়, আমাদের পক্ষেও রোগীদের সাথে খুব ভালো কমিউনিকেশন মেনটেন করে কাজ করা সম্ভব, পাশাপাশি আমরা নিজেরাও মানসিকভাবে সতেজ থাকতে পারি, ভালো থাকতে পারি, যেটার একটা প্রভাব কিন্তু আমার প্রফেশনে পড়বে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি এক ধরনের কি বলবো, আমার সঙ্গীতটাকে যেন থাকে, গানটা যেন থাকে এবং আমি যেন কিছু সময় চর্চায় থাকতে পারি। আমার খুব বেশি এক্সপেকটেশন নেই মিউজিক নিয়ে, আপনি জানেন হয়তো যে আমি বাংলাদেশ টেলিভিশন এবং বেতার দুটোতেই আমি এনলিস্টেড সিঙ্গার, তো আমি বেশ কিছু প্রাইভেট টিভি চ্যানেলেও গান করেছি কিন্তু খুব বেশি নিয়মিত না, বছর হয়তো একটি বা দুটি অনুষ্ঠান আমি করে থাকি, আমি খুব বেশি করতে পারি না বা করিও না, তো সেই কারণেই। এবং মঞ্চ অনুষ্ঠানও আমি খুব আমার নির্দিষ্ট কিছু জায়গায় বা সীমিত জায়গায় মঞ্চ অনুষ্ঠান এবং ঘর অনুষ্ঠান করি, তাতে করে আমার কাছে মনে হয় যে দুটো জায়গাকেই আমি আমার মতো করে উপভোগ করতে পারি। ব্যালেন্সের জায়গাটা হচ্ছে এটাই যে আমি সময় ভাগ করে কাজ করি, আমি রাত 8টা বা মধ্যে আমি আমার ডাক্তারি শেষ করে ফেলার চেষ্টা করি এবং রাত 8টার পরে আমি বাসায় চলে আসি এবং আমি তখন আমার পরিবারের সময় দেয়া, গান করা এবং অন্যান্য কাজ সেই সময়টাই করি।
0: সময়টা
1: অনেক
0: আসলে
1: সময়
0: ভাগ
1: সকালবেলা
0: করে
1: ঘুম
0: নেওয়াটা,
1: ভাগ করি, অনেক সময় অফিসে যাওয়ার আগেও আমি হয়তো একটু কিছু সময় একটু গান করলাম, একটু প্র্যাকটিস করলাম, সেটাও হয়। তো এইভাবেই আসলে চালিয়ে নিচ্ছি আর কি।
0: আমরা গান আগে শুনবো নাকি আপনার অ্যালবামের কথা আগে শুনবো? আপনি অ্যালবাম রিলিজ করেছেন এবং আশা করি সামনেও কিছু অ্যালবাম আমরা পেতে যাচ্ছি, আশা করতে পারি তাই তো নাকি? একটু যে অ্যালবাম সম্পর্কে একটু জানি, অ্যালবাম
1: হ্যাঁ,
0: এবং আপনার
1: এখন
0: গানের
1: আসলে
0: ফলস্বরূপ
1: অ্যালবাম,
0: বা কিছু।
1: আচ্ছা, গানের অর্জন বলতে আসলে আমি ছোটবেলায় জেলা পর্যায় পর্যন্ত পুরস্কার পেয়েছি বিভিন্ন অনুষ্ঠান বা এগুলোতে, আমি 1995 সালে আমি স্কাউটিং এ আমি রাষ্ট্রপতি পদক পাই। তো সেখানে আমাদের
0: আচ্ছা
1: অনেকগুলো বিষয়ে প্রতিযোগিতা করতে হতো। আমি রাষ্ট্রপতি পদক পেয়েছিলাম স্কাউটিং এ 1995 সালে। তো তখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে কম্পিটিশন করতে হতো, অনেকগুলো বিষয়ে পারদর্শিতা, প্রায় 20টি বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হয় আর কি মিনিমাম।
0: আচ্ছা আচ্ছা
1: তো তাহলে পরে অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লাই, মানে অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত হয় আর কি। তারপরে পরীক্ষা আছে
0: উপযুক্ত হয়।
1: থিওরিটিক। হ্যাঁ, তো সেখানে আমাকে গানের কম্পিটিশনও আমাকে করতে হয়েছে, ব্যয় করতে হয়েছে, যাই হোক সেটা একটা অর্জন বলা যেতে পারে। পরবর্তীতে
0: অবশ্যই
1: আসলে আমি যখন তো আমি কলেজে যখন আসি, আমি উচ্চ মাধ্যমিকে যখন পড়ি, তখন আসলে আমার গানের একটা বিরতি হয়। তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারলে আমি হয়তো ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বা যেটাই হোক, তখনও মেডিকেল সম্পর্কে আমার ইচ্ছা ছিল না, আমার সেটা আমি ভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করবো। তো আমার তখন, আমি এই 2 বছর আমার বিরতির সময় ছিল আর কি। উচ্চ মাধ্যমিকে আমি যখন পড়ি তখন আমি তেমন কোনো গানও শিখতে পারিনি বা অনুষ্ঠানও করতে পারিনি, সেই সময়টা আমার আসলে তেমন কোনো অর্জন নেই। পরবর্তীতে মেডিকেল কলেজে এসে আবার আমি শিখি, শিখতে থাকি, এবং আমি আসলে অনেক লম্বা সময় ধরেই বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছি। আমি 33 বছর বয়সে এসে আমি বাংলাদেশ বেতারে, না তার আগে একবার কুমিল্লা আঞ্চলিক বেতারে আমি কোয়ালিফাই করেছিলাম, সেটা 25 বছর বয়সে। তখন আমি মেডিকেল কলেজ পাশ করি, এমবিবিএস পাশ করি তখন আঞ্চলিক বেতারে। পরবর্তীতে আমি ঢাকা বেতারে 2012 সালে আমি এনলিস্টেড হই, এবং এই 2020 সালে আমি এনলিস্টেড হই বাংলাদেশ টেলিভিশনে।
0: বাহ, আসলে অর্জন তো মানে মানে অনেক অর্জন।
1: না
0: আর সত্যি
1: সেটা
0: কথা বলতে,
1: না,
0: যে
1: খুব
0: সঙ্গীত
1: খুব
0: তো,
1: বেশি কিছু না। আর একটু বলতে চাই আর একটা বিষয়, সেটা হলো যে আমি
0: জি জি জি
1: বেঙ্গলের একটি প্রতিভা বিকাশ অনুষ্ঠান হয়ে, মানে ইয়ে হয়েছিল বেঙ্গল বিকাশ, সেটাতে আমি কোয়ালিফাই করেছিলাম বেস্ট 100-এ, কিন্তু আমি এই কম্পিটিশনে পরবর্তীতে আর থাকতে পারিনি, কারণ ওই সময় আমার বিসিএস এর রিটেন পরীক্ষা চলছিল। তো সবকিছু মিলে আসলে নানান সময় প্রতি, মানে আমার এরকমই হয়েছে, আমি যখনই একটু গানটা করব বলে একটু প্ল্যান করেছি, তখনই আবার হয়তো এরকম কিছু একটা মেডিকেল কলেজের পড়াশোনা বা বিসিএস বা কিছু একটা সরকারি চাকরি কোনো না কোনো ভাবে আমি হয়তো সেই জায়গাটায় ইয়ে করতে পারিনি, কিন্তু আমি ছাড়িওনি, মানে আমি আমার নিজের জন্য হলেও আমি এটা রেখে দিয়েছি এবং সুযোগ মতো আবার চেষ্টা করেছি। এবং এই যে দেখুন 2020 সাল, মানে আমি প্রায় অনেক বছর পার করে এসে আমি বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড হয়েছি। তো যেখানে আমার সমসাময়িক বন্ধুরা যারা এখন ছায়ানটের টিচার, অনেকেই অনেক বছর ধরে তারা টেলিভিশনে গান করছেন, তো সেটা আছে, যার কারণ তারা ওটাই যেহেতু করেছেন সেটা তারা এগিয়েছেন, সেটা ঠিক আছে। তো এইভাবেই আসলে গান করে যাচ্ছি, গানের সাথে আছি। আর অ্যালবামের যে কথাটি বললেন, সেটিও আসলে একেবারেই কাকতালীয় ছিল। আমি যখন আবার মাঝখানে আরেকটা বিরতি হয়েছিল আমার, আমি ঢাকায় আসার পরে যখন আমি আমার পেশায় ব্যস্ত হই, তখন আমি মানে যেহেতু জুনিয়র ডক্টর হিসেবে আমার কাজের চাপটা ছিল একটু বেশি, নিজের মতো করে আমি সময়টা গোছাতে পারতাম না, আমাকে চলতে হতো হাসপাতালের রোস্টার অনুযায়ী। তো সে কারণে তখন আমি গানের জন্য খুব ভালো সময় বের করতে পারতাম না। তো পরে
0: আচ্ছা
1: যখন একটু সিনিয়র হলাম, যখন আমি একটু সময় বের করতে পারলাম বা আমি নিজে একটা আমার কাজের জায়গাটাকে ডমিনেট করার মতো একটা পর্যায়ে গেলাম, তখন আমি আবার নতুন করে গান শেখা শুরু করলাম। তো আমি তখন আমার বাসার কাছে অজয় দা, অজয় মিত্র যিনি, তার কথা বলতেই হবে, আমার সঙ্গীত জীবনে তার একটি অবদান আছেন, তিনি একজন
0: জি
1: বাংলাদেশের
0: জি
1: স্বনামধন্য একজন সঙ্গীত পরিচালক, অজয় মিত্র দাদার কাছে গেলাম যে আমি পেশাদারি সঙ্গীতের কিছু টেকনিক্যাল বিষয়গুলো শিখবো আর কি তার কাছে, ভয়েস থ্রোয়িং, রেকর্ডিং, দম এবং ইত্যাদি কিছু বিষয় আছে। পাশাপাশি আমি কিছু রবীন্দ্রসঙ্গীত আমি তার কাছে তুললাম, শিখলাম। তো অজয়দার কাছে আমি যখন গেলাম, তো তখন অজয়দা একদিন বললো যে উনি একটি মিক্সড অ্যালবাম করছেন নজরুল সঙ্গীতের, সেখানে খালি নাম শাকিল এবং আরো অনেকেই গান করবে। আমাকে বললেন যে একটা খুব বেশি গাওয়া হয় না কিন্তু গান খুব মিষ্টি, এরকম কিছু গান উনি খুঁজছেন। হ্যাঁ, খুব কমন গান না কিন্তু গানটা খুব ভালো, এরকম কিছু নজরুলের গান আছে, সুন্দর গান বা সাধারণ শ্রোতার কাছে ভালো লাগবে। তখন আমি উনাকে একটা গান গেয়ে শোনালাম, চোখের নেশার ভালোবাসা। এই গানটি শোনার পরে উনি বললেন যে তুমি তো খুব চমৎকার নজরুল সঙ্গীত গাও। উনি তখন আমার নজরুল সঙ্গীত শোনেননি, তো আমাকে বললো, আমি বললাম দাদা আমি তো নজরুল সঙ্গীতই একটা দীর্ঘ সময় শিখেছি, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি, কিন্তু নজরুল সঙ্গীত আমি একদম ছোটবেলা থেকে শিখেছি। বলো যে এই গানটা তো খুবই চমৎকার, তুমি এই গানটি আমার অ্যালবামে করবে। তো তারপরে আমি এই মিক্সড অ্যালবামে ওনার একদম শিল্পী সিলেকশন হয়ে গিয়েছিল, লেজার ভিশন, তখনও কিন্তু অ্যালবাম খুব ঘটা করেই বের হতো, লেজার ভিশন ভালোবাসা দিবসে অ্যালবামটা বের করবে। তো তখন অজয় দা বললেন যে তোমার শিল্পী তো আমাদের মোটামুটি রিজার্ভেশনের সাথে কথা হয়ে গেছে, শিল্পী তো সিলেক্টেড, আমি একরকম জোর করে তোমার নামটা ঢুকিয়েছি। তো
0: আচ্ছা
1: তারপরে হ্যাঁ তারপরে আমার এই গানটি রেকর্ড হলো, এবং রেকর্ড শোনার পরে রিজার্ভেশন কর্তৃপক্ষ তারা বলল যে এই গানটি খুবই চমৎকার, এটাকেই আমরা অ্যালবামের টাইটেল সং করব, এবং অ্যালবামটির নাম করলেন, নাম করলেন ওরা চোখের নেশার ভালোবাসা। তো
0: আচ্ছা, এই
1: এই
0: গানটা
1: অ্যালবাম,
0: কি আমি একটু শুনবো নাকি? এই গানটা মানে এই
1: হ্যাঁ হ্যাঁ
0: আলোচনা,
1: হ্যাঁ
0: এই যে টপিকটা শেষ করে এই গানটা
1: হ্যাঁ
0: শুনবো? হ্যাঁ
1: হ্যাঁ তারপরে এই আমি তো খুবই মানে কি বলবো, খুবই উৎসাহিত হলাম, এবং আমাকে
0: জি,
1: রিজার্ভেশনের মাঝার ভাই এবং ওনাদের যে যে দুজন ওনার চেয়ারম্যান এমডি, দুই ভাই ওনারা, তারা দুজন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমাকে বললেন যে আমি যদি পরবর্তীতে অ্যালবাম করতে চাই তারা ইন্টারেস্টেড আমার অ্যালবাম করবার জন্য, এবং অজয় দাকেও তারা বললেন যে এর ওনার গানটা খুব ভালো হয়েছে, এবং তারা তখন তো ওই ভালোবাসা দিবসে অ্যালবামটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং গানটির অ্যালবামটির শিরোনামও করেছেন চোখের নেশার ভালোবাসা। তো আমি তো খুব ইন্সপায়ার্ড, এবং সেখানে আমার যারা মানে কি বলবো, আমার যারা নমস্য, আমার কাছে যারা স্টার, আমার যারা মানে সারা বাংলাদেশের কাছে তারা, খায়রুল আলম শাকিল ভাই, শামীম সাথী ইসলাম, ময়না, ময়না আপা আমাদের খুবই প্রিয়, তো এরা ছিলেন তখন বিপাশা গো ঠাকুরতা, ছন্দা চক্রবর্তী, পূজন দাস, এরা ছিলেন তখন বিজন বিজন মিস্ত্রি আমার বন্ধু মানুষ, তো ওনারা এই অ্যালবামটিতে ছিলেন। তারপরে আমার গানটিও ওখানে স্থান পায় এবং এরপরেই শুরু হয়। এরপরে তো আমি একক একটি অ্যালবাম করি রবীন্দ্রনাথের গানের, যেটি অজয় দার সঙ্গীত পরিচালনায়।
0: ওখান থেকে আমরা গান শুনবো, তবে এই যে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এখন যে গানের কথা বলছেন সেটা এখন শুনবো।
1: আচ্ছা, চোখের নিশানে না,
0: জি জি, এই গানটা শুনি।

চোখের নেশার ভালোবাসা, সে কি কভু থাকে গো জাগিয়া স্বপনের স্মৃতি, স্মরণে কে রাখে গো চোখের নেশার

মেঘ গেলে আব ছায়া থাকে কি আকাশে গো, চোখের নেশার ভালোবাসা। পুতুল লইয়া খেলা খেলেছো।

0: রূপ ছলনা সে কি নয়ন জলে ঢাকে গো, চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগে স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো, চোখের নেশার ভালোবাসা।
1: বাহ, চমৎকার! গানের কথাগুলো মানে কি গভীর! চিন্তা করলে যে চোখের নেশায় ভালোবাসায়, হ্যাঁ, মানে
0: কি অভিমান, কি কি কি মানে আবেগ! হ্যাঁ, বুকের
1: আবেগ।
0: ছলনা সে কি নয়ন জলে থাকে গো।
1: হুম হুম তারপর স্বপনে আমরা যা দেখি সেটা কতক্ষণ স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী, মানে
0: হ্যাঁ
1: স্থায়ী বা ক্ষণস্থায়ী বিষয়গুলো নিয়ে আসলে আসলে ভাবলে বা চিন্তা করলে, কথার ভেতরে প্রবেশ করলে আসলে অনেক অনেক কিছু বেরিয়ে আসে। আমরা নজরুল গীতি তো শুনলাম একটু আগে, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল। তো সেই অ্যালবাম, এটা কি রবীন্দ্রসঙ্গীতের মানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়েই কি অ্যালবামটা ছিল, মানে সব গানই কি
0: হ্যাঁ
1: রবীন্দ্রসঙ্গীত ছিল
0: হ্যাঁ
1: নাকি
0: এখন এখন
1: অন্যান্য গানও
0: দশটি
1: ছিল? আপনি যে
0: না এটা
1: অ্যালবামের কথা বলছিলেন,
0: মানে 10টি গান ছিল, 10টি রবীন্দ্রসঙ্গীত, এবং ওটি আমার প্রথম একক
1: আচ্ছা
0: অ্যালবাম, এবং
1: একক অ্যালবাম, আচ্ছা,
0: একক অ্যালবাম, এবং
1: এই
0: আমি
1: শিরোনামটা কি ছিল, মানে অ্যালবামের নামটা
0: কিশোর
1: একক
0: বাজে,
1: অ্যালবামে কি
0: কিশোর
1: সুর
0: বাজে,
1: বাজে? আচ্ছা
0: কিশোর বাজে, ওটি রবীন্দ্রনাথ একটি গান আছে, বাজে আমার প্রাণে আমি জানি মনে জানো, তো সেই লাইনটি কিশোর বাজে, সেটি ছিল আমার গানের অ্যালবাম। আমি আসলে শোনাতে চেয়েছিলাম শ্রোতাদেরকে যে আমার মনে কিশোরটা বাজে।
1: আচ্ছা আচ্ছা বাহ, আমরা ওই অ্যালবাম থেকে একটা গান শুনি।

ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো।

0: চমৎকার, খুব সুন্দর। আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করেছেন দেশে বিদেশ থেকে, মানে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, USA থেকে বিভিন্ন মানুষ জয়েন করেছেন, আমাদের শুনছেন, দেখছেন। আমরা একটু কমেন্ট করে আসি। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের নিয়মিত নিয়মিত একজন শ্রোতা এবং দর্শক নুসরাত জাহান, তিনি আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, তিনি বগুড়া থেকে জয়েন করেছেন। আচ্ছা, অফিসের চাপ আর পরীক্ষা প্রস্তুতিতে সময় পায়নি। আচ্ছা, আজ প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে রেকর্ডেড ভার্সন থাকবে, আপনি দেখে নিতে পারেন। তিনি কেমন আছেন? ওয়াসিকা আপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অতিথিকে অনেক অনেক শুভকামনা, আপনাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছে। তারপর নার্গিস ভুঁইয়া লিখেছেন, অসাধারণ লাগলো, ধন্যবাদ। আচ্ছা, তারপর নাজমা সুলতানা, তিনি লিখেছেন, চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে, এবং আমরা অনেক বেশি, আমাদের ভালো লাগে যে আপনারা যখন আমাদের সাথে থাকেন। আচ্ছা, আমরা তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এই এছাড়াও আর কোন কোন গান, গানের সাথে আপনার গানের চর্চার মধ্যে আপনি আছেন, বা ভালো লাগার জায়গা যদি ধরি বলি, কোন মানে ধারা বা কোন ক্ষেত্রটা আপনার কাছে ভালো লাগে?
1: আমি যদি আমার কমফোর্ট জোন বলি, তাহলে হচ্ছে আসলে নজরুলসঙ্গীতের পরেই হচ্ছে পুরাতনী বাংলা গান, রবীন্দ্রনাথের গান, মানে পঞ্চকবির গানের
0: আচ্ছা আচ্ছা,
1: পাশাপাশি পুরাতনী বাংলা গান। পুরাতনী মানে প্রাক রবীন্দ্র যুগের যে বাংলা গান গুলি আছে সেগুলোকে আমরা পুরাতনী বাংলা গান বলি।
0: আচ্ছা, প্রাক রবীন্দ্র যুগে তো আসলে টপ্পা গান বা এগুলো ছিল, যে রাম
1: হ্যাঁ
0: নিজগুপ্ত বা
1: রাম
0: নিধি বাবু,
1: নিজগুপ্ত,
0: তারা টপ্পা গানের,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার,
0: বা
1: আমি
0: তখন তো আসলে সত্যি কথা বলতে,
1: বাংলা গানের বর্তমান যে ধারাটি সেটি তখনো দাঁড়ায়নি। তখন বাংলা গান বলতে আমরা বুঝতাম কীর্তন, খ্যামটা, তরজা, এই টাইপের কিছু গান, আখড়াই, হাফ আখড়াই, এই টাইপের কিছু গান, যেগুলো এবং কবি গান, যেগুলো আসলে মূলত নাগরিক সঙ্গীত হয়ে ওঠেনি বা খুব পরিশীলিত হয়ে ওঠেনি। কবি গানগুলোতে প্রচুর অশ্লীল শব্দের প্রয়োগ ছিল। আর যেগুলোর কথা বললাম, যে কীর্তন এবং কিছু ভক্তি গীতি, শাক্ত সঙ্গীত ছিল, তো সেগুলো বা রামপ্রসাদের রামপ্রসাদী গানগুলো ছিল, কেমন, তো সেগুলোতে আসলে মূলত দেবদেবীকে উপলক্ষে সে তাদের স্তব কীর্তন করেই গানগুলো করা হতো, তো সেটি ছিল। কিন্তু আধুনিক বাংলা গানের যে
0: প্রাক রবীন্দ্র
1: বর্তমান
0: যুগে তো
1: ধারা,
0: আসলে মধ্যযুগীয় পর্যায়ে, তখন এমনিতেও সাহিত্যে,
1: হ্যাঁ, মধ্যযুগেরই আসলে এটা একটা যুগ সন্ধিক্ষণ ছিল আসলে প্রাক রবীন্দ্র
0: সাহিত্যে
1: যুগটা।
0: দেখা যেত,
1: হ্যাঁ, সাহিত্যেও তখন মধ্যযুগের একটা প্রভাব ছিল এবং একটা যুগ সন্ধিক্ষণ ছিল তখন 18 শতকের সময়টা। তো গানের ক্ষেত্রে একই রকম ব্যাপারটা হয়েছে, তখন যে আগেকার যুগের যে পদাবলী কীর্তন বা সেখান থেকে এসে আধুনিক বাংলা গানের একটা ধারা তৈরি হতে শুরু করলো, যেখানে কাব্য সঙ্গীত বা যেখানে রোমান্টিসিজম আসতো, পরস্পরের প্রেম, সেটা ভাবা ভাবা যেত না আরকি। গানের মধ্যে নরনারী প্রেম আসবে এটা তো ভাবতেই পারতো মানুষ, তো সেটা তখন আসতো এবং তারা এটাকে অবক্ষয় মনে করতো আর কি তখন। তো সেটা ছিল, এবং একটা মানুষের সঙ্গীতের মধ্যে মানুষের কল্পনা বিলাসিতা বা রোমান্টিকতা সেটা আসছে। সুরের ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে বিভিন্ন ধরনের ইয়েতে। তো সেই সময়টাই আমি বলবো যে মৃদুবাবুই প্রথম মানুষ, প্রথম ব্যক্তি যিনি বাংলা গানে কাব্য সঙ্গীতের একটি প্রবর্তন করেন বা নাগরিক কাব্য ধারাকে
0: জি জি,
1: প্রধান তিনি বাংলা গানে। এবং তখন একটা বাংলা
0: তিনি
1: গানে
0: তো বাংলায় বাংলা গানে টপ্পা গানের প্রবর্তক, রামনিধি গুপ্ত ছাড়া।
1: শুধু টপ্পা গান না, আমি বলবো যে এটি আমাদের বর্তমান যে বাংলা গানের যে ধারাটি, সেই ধারার সূত্রপাতটি আমাদের গানে যে রোমান্টিক কাব্যের যে একটা প্রভাব বা সেটাকেই বেস করে তখন এখন আমাদের গান হয়, যে গান আসলে মূলত একটি কবিতা। তো সেটি কিন্তু রামনিধি গুপ্তর মধ্য দিয়ে আমরা প্রথম জানতে পারি, এবং নাগরিক সঙ্গীতের আমি বলবো যে সূত্রপাত তিনি করেন। এবং এরপরে সেটি আরেকটু পরিশীলিত হয়ে পরবর্তীতে তার যারা ছিলেন শ্রীধর কথক এবং আরো তার যারা রায়চাঁদ বড়াল, তারা এই গানটিকে নাগরিক সঙ্গীতকে বাংলা সঙ্গীতকে আর প্রায় এগিয়ে নিয়ে যান এবং রবীন্দ্রনাথ এরপরে আসেন। এবং রবীন্দ্রনাথ মোটামুটি বলা যায় যে এক হাতে অনেক দূর নিয়ে গেলেন এবং নজরুল সেটিকে একটি পরিপূর্ণতার দিকে নিয়ে যান। এবং এরপরে 50, 60, 70 বা এক পর্যন্ত যে বাংলা গানের যে আধুনিক ধারাটি, আমি বলবো যেটি নজরুলের প্রবর্তিত কাব্য সঙ্গীত বা আধুনিক গানের একটি পরবর্তী ধারা গান। ওই ধারাটাকেই টেনে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে।
0: আমরা কি ওই প্রাক রবীন্দ্র যুগের কোনো গানকে এখন শুনতে পারি?
1: হ্যাঁ
0: আপনার যেহেতু
1: নিশ্চয়ই।
0: ভালো লাগার জায়গা।
1: কান তরে দৃষ্টি জাগরায়, কার তরে নিশি জাগরায়, তুমি যার আশার আশে বসে আছো।

0: কার তরে নিশি জাগরা।
1: চমৎকার। এই যে কার তরে নিশি জাগো রাই, তখন আসলে রাই বলার সাথে সাথে মনে হয় যেন একটা তবলার একটা ছোঁয়া বা একটা সোম, যেটাই বলি, যাক
0: হ্যাঁ
1: সেটা
0: হ্যাঁ
1: তখন হচ্ছিল।
0: হ্যাঁ সোমটা খুব মিস করি। নিশি জাগরা, এইগুলো আসলে আদ্যতালের গান, এরকম ফলে সত্যিকার বৈঠকি মাইন্ড।
1: আমাদের এই সোশ্যাল মিডিয়ায় তো আসলে এখন সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, কিন্তু তারপরে এর মধ্যে থেকেও যতটুকু আমরা তুলে ধরার চেষ্টা
0: হ্যাঁ
1: করি, এই যে আলোচনাটাও, এই আলোচনাটার মধ্যেও মনে হয় যেন অনেক কিছু চলে আসলো, বা অনেক আলোচনাটাও
0: হ্যাঁ
1: মানে আমার কাছে, আমার আমার তো ভালো লাগছে। আমি জানি না দর্শকদের কেমন লাগছে, আশা করি ভালো লাগছে, দেখে তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে। আচ্ছা, এই ভালো লাগাতে আরো কিছুক্ষণ ধরে রাখতে চাই। আমরা আপনার আরো গান শুনবো, আপনার এই যে সঙ্গীত শিল্পীদের কথা বলছিলেন যে ইন্সপায়ার হন যাদেরকে দেখে, আর সেই প্রিয় শিল্পীদের গান শুনবো। তবে একটা একটু জানতে চাই যে আদর্শ সঙ্গীত শিল্পী বলতে আপনি কি বলছেন, মানে আপনার দৃষ্টিকোণ থেকে, এটা আপনার ব্যক্তিগত মত হিসেবেই নিব। আর সেটা হচ্ছে কি, সঙ্গীতে তো বিভিন্ন ধারা রয়েছে, তো সেই ধারায় একজন মানে সমান পারদর্শিতা, নাকি একটা নির্দিষ্ট ধারায় এগিয়ে গিয়ে তার শিখরে ওঠা, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি ব্যাখ্যা করেন আদর্শ সঙ্গীত।
0: মাল্টিটাস্কিং বা মাল্টি স্কিল হওয়াটা এক ধরনের ব্যাপার, আবার একটি নির্দিষ্ট বিষয়ে খুব বেশি গভীর উৎপত্তি অর্জন করা সেটাও আরেক রকমের ব্যাপার। যারা কাজ করতে বিনোদন মাধ্যমে তারা প্রত্যেকে মাল্টিটাস্কিং ছিলেন, যেমন নজরুল তিনি নানান রকমের কাজ, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা এবং চলচ্চিত্রের জন্য গান লেখা আছে, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা, চিত্রনাট্য লেখা ইত্যাদি করেছেন। রবীন্দ্রনাথও তার সময় কিন্তু যথেষ্ট নানান রকম ভার্সেটাইল ছিলেন, ছবি আঁকা থেকে শুরু করে একসময় তারা মঞ্চে অভিনয় করতেন, রবীন্দ্রনাথের মঞ্চে অভিনয় করা তার আত্মজীবনীতে পাই, সেখান থেকে তিনি গান করেছেন, তিনি গানের সুর দিয়েছেন, তো তারাও কিন্তু এবং কবিতা লিখেছেন, মাল্টিটাস্কিং ছিলেন বা পলিম্যাথ ছিলেন। এরপরে একটি সময় দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যেখানে আমরা দেখি যে তিনি শুরু করেন এবং গানের ধারাগুলো আস্তে আস্তে নির্দিষ্ট ধারাতেই গান করছেন। এই ব্যাপারটাকে ধ্বংস করতে নজরুল রবীন্দ্রনাথ যখন গান সৃষ্টি করেন, তারা কিন্তু কখনো লোকগান থেকে মানে এই যে বৈচিত্র্য ভার্সেটালিটি, আমি যে কোনো ভার্সেটাইল ক্যারেক্টার সাংঘাতিকভাবে ব্যক্তিগত ভাবেও আমি সব হবার চেষ্টা করেছি, বা আমার কাছে মনে হয়েছে যে নতুন নতুন কাজে আমি ঝাঁপিয়ে পড়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, আমার ভালো লেগেছে। আমি পেশাগত জীবনেও তাই, আমি নিজের পছন্দ করি এবং আমার নিজের কাজগত গতিধারা পরিবর্তন, এটা আমার একটি আমি কখনো হসপিটাল ম্যানেজমেন্ট, কখনো আমি জেনারেল মেডিসিনে আমি কখনো আমি ক্যান্সার পড়াশোনা করেছিলাম, জেনারেল অনকোলজি আর কি, সেখানেও আমি কিছুদিন পরে আবার পড়ি। যাই হোক, অনেক কিছু করতে করতে এখন একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এখন পরিবর্তন এখন কাজ করি গানের ক্ষেত্রে। এখন ভার্সেটাইল সিঙ্গারদের আমার সবসময় ভালো লাগে এবং সত্যিকারের শিল্পীদের কাছ থেকে দেখেছি, যেমন জগত মুখার্জি, মান্না দে, তো আমরা সবসময় সবসময় করে আমাদের বাংলাদেশের ওনারাও কিন্তু ভার্সেটাইল বিনন্তি দাদা, তো অনেক ধরনের গান সঙ্গীত প্রধান সঙ্গীত থেকে লোকসঙ্গীত শিখেছেন এবং লোকসঙ্গীত দলের সদস্য ছিলেন, বিদ্যান দাসের তিনি, তো এই সঙ্গীতটা কিন্তু আবার সাংঘাতিক লোকসঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু প্রথম দিকে পরবর্তীতে তিনি আধুনিক, তো এই যে সেখানেও কিন্তু তাই বলে আমি এটা বলবো না যে যারা গান করেন তারা ভালো গান করেন, তারা শিল্পী নন, সেটা আমি বলবো না। যেমন আমাদের রেজনা চৌধুরী জীবন রবীন্দ্রসঙ্গীতটাই মূলত করেছেন, এছাড়া তিনি তিন কবির গান করেছেন, কিন্তু সেটা রবীন্দ্রসঙ্গীতের আধুনিক ওই জায়গা থেকেই করেছেন, বা সেন তিনি তার রবীন্দ্রসঙ্গীত কেমন মন্ত্রমুগ্ধ, এত চমৎকার নিবেদন তার গান। এই যে তারা যে অন্য গান করেন তারা প্রত্যেকের নন সেটার জন্য তারা কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়, তারা তাদের জায়গা থেকে গেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে করি সেটা অনেক ভালো। ভুল কথা হচ্ছে যে আপনি যেটাই করবেন সেটা যেন ভালো করেন এবং আপনার ভালো লাগা থেকে করেন এবং সেটা যেন ভালো হয়, মানে আমাদেরও যেন করতে ভালো লাগে, ভালোভাবে যেন মানে যেন তাহলে সেটা ভার্সেটাইল হতেও পারে আবার নির্দিষ্ট ধারাতেও হতে পারে।
1: তিনি দেখেছেন আমার সবচেয়ে প্রিয় প্রোগ্রাম। আচ্ছা থ্যাংক ইউ, অনেক ভালো লাগে আসলে সুন্দর সুন্দর কমেন্ট আসলে আপনারা সবাই অনেক ভালো লাগে। আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো, আপনার কোন প্রিয় শিল্পী হোক বা আপনার প্রিয় কোন গান আমরা এখন
0: একটু শুনতে চাচ্ছি। নজরুলসঙ্গীতই করি একটি, যাতে আমার খুব প্রিয়, আমার মনে হয় শ্রোতাদের অনেক ভালো লাগবে কারণ খুব ভক্তি গান, অনেক এতক্ষণ অনেক আনকমন এবং গান করলাম একটু প্রচলিত পরিচিত নজরুলসঙ্গীত করি।

0: ভরা ফুল।
1: চমৎকার। এই চমৎকার গান শুনতে শুনতে বেশ কিছু চমৎকার কমেন্ট পেয়েছি। নুসরাত জাহান লিখেছেন, অনলাইনের সেরা অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন এইটি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে। মাঝে একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, আশা করি এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন কমেন্ট করে। দারুণ লাগছে, সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা সাথে আছেন দেখি। আমরা 1 ঘন্টা 13 মিনিট হয়ে গিয়েছে আজকের এই আয়োজন, এত মানে ভালো লাগছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা গান শুনবো, আরেকটি গান শুনবো, তারপর গান শুনতে শুনতে এরপরে আমরা বিদায় নিব। তো আমার ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের গান আছে, মানে আপনার আমি আমি এটা ইউটিউবে শুনেছিলাম, তো আমি আজকে আমাদের দর্শক শ্রোতাদেরকে শোনাতে চাই। সেই গানটি হচ্ছে চোখের আলোয় দেখেছিলাম, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আশা করি
0: ও
1: এই
0: থ্যাংক
1: গানটি
0: ইউ।
1: যদি আপনি একটু
0: হ্যাঁ, এই
1: শোনান এবং এই
0: গানটিও,
1: গানের মাধ্যমে আমার।
0: এই গানটিও আমার ইউটিউবের যে রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলি আছে তার মধ্যে এই গানটিও কিন্তু অনেক শ্রোতারা ভিউ করেছেন এবং পছন্দ করেছেন। এটা আমারও খুব পছন্দের গান।

চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে চোখে।

ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে তবু দেখা যায় আরে নয় যে কোনো

0: ওরা বাংলার দামাল ছেলে, দীপ্ত সাহস চোখে ওরা ছুটে যায় মুক্তিযুদ্ধে, কে আছে ওদের রোখে?
1: দেশমাতৃকার ডাকে ওরা ছুটে গিয়েছিল, গর্জে উঠেছিল হাতের অস্ত্র। কেউ কেউ এলো না, কেউ কেউ ফিরে এলো বিজয়ীর বেশে। উড়ল পতাকা, স্বাধীনতার লাল সূর্য উঠল আকাশে।
0: ফুল আর গানে গানে স্বাগত জানালো ওদের স্বাধীন বাঙালি।

0: লক্ষ যোজন রক্তের পারাবার,
1: এত রক্তের বিনিময়ে এই দেশ,
0: এই স্বাধীনতা, এই পতাকাকে পেতে
1: লক্ষ দামাল ছেলেরা দিয়েছে প্রাণ।
0: ভুলব না, আহা, ভুলব না কোনো দিন
1: তোমাদের স্মৃতি গানে গানে অমলিন।

0: জননী জন্মভূমি, তুমি তো স্বর্গের চেয়েও সুখময়, তুমি তো পরম সোহাগে কোলে তুলে নাও।
1: তৃষ্ণায় জল দাও, ক্ষুধায় আহার, কষ্টে ভালোবাসা দাও, হতাশায় স্বপ্ন দেখাও।
0: তুমি ডাকলে যেখানেই থাকি ছুটে যায়, আহা মন আকুল করা কত মধুর সে ডাক।

আজ খুব বৃষ্টি নামবে, বৃষ্টির ভেতরে আমি আজ তোমার দুয়ারে যাব, আমি তোমার প্রণয়ে যাব বৃষ্টির ভেতরে, যেন দিন আবছা হয়, যেন রাত্রি জলের ধারায় ভাসি, যেন দিবাভাগে রৌদ্রের উদ্ভাস মুছে যায়, যেন আলোর কুচিত কান্তি নিশাকালে দৃষ্টিতে পড়ে না।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানায় বর্ষার অঝোর ধারা। তুমি আমি দেশবাসী কাঁদব সবাই,
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

মায়া ঝরা স্বপ্ন এই বসন্ত এই মধু লগ্ন জীবন কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন রাত্রি আবেশ ভরে হল মগ্ন তব মান বাহালে তুমি কোথায়।

0: হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, আজকে আমরা রেডিও ত্রিতালের বাংলা পক্ষ থেকে কাকে আমাদের সাথে লাইভে করে নিয়ে আসছি। তার আগে জানাই সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। যারা যারা আমেরিকা থেকে দেখছেন, আমেরিকায় বসবাস করছেন, তাদের সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও গতকাল সেটা চলে গিয়েছে, আমরা সেলিব্রেট করেছি গতকালকে, কিন্তু তারপরও সবাইকে জানাচ্ছি আমেরিকা দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং আজকের অতিথি হিসেবে আমার সাথে আছে জাকিয়া এমি, অ্যান্ড আমাদের সাথে থাকবেন, অনেক গল্প হবে, আড্ডা হবে, আর অনেক মজার মজার আমরা জোকস করব, ঠিক আছে? কিন্তু তার আগে পরিচয় করে দিই আজকের অতিথির পরিচয়টা কি। আজকের অতিথির পরিচয় হচ্ছে নানারদেন। উনি একজন অভিনয় শিল্পী এবং ইতিমধ্যে উনি ডাইরেকশনের কাজ করায় স্টার্ট করেছে, এবং আমরা তার সম্পর্কে আরো অনেক বেশি তথ্য জানবো। যত যত আমরা গল্প করবো তত আমরা জানতে পারবো। প্লিজ বলুন, আপনার পরিচয় দিন এবং কথা বলুন।
1: আমি অভিনয় করছি, আমি লয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, দেন বর্তমানে আমি কিছু কাজে ডিরেকশনও দিয়েছি রিসেন্টলি। এটা আসলে
0: আপনি যা করছেন, আপনার যা করতে ভালো লাগে, কিভাবে মানে এনজয় করছেন কাজগুলো, এবং আপনি এটা এই এই মানে বাই প্রফেশন এই কাজগুলোর সাথে ইনভলভমেন্ট আছেন আপনার, সেই জিনিসগুলো যদি একটু বলতেন, তারপরে ধরেন আমি আস্তে আস্তে আস্তে আপনার সাথে আরো বেশি গল্প করা শুরু করে দিই।
1: আমার ইনভলভমেন্ট আসলে 2013 সালে প্রথম মিডিয়াতে আমার ফার্স্ট কাজ করা, যেটা ওটা একটা ফটোশুটের মাধ্যমে আমার কাজটা শুরু হয়। ওটা জি ফোন নামে একটা কোম্পানি, ওরা আমাকে বললো একটা ফটোশুটের জন্য। তো ওই টাইমটা আসলে আমি মিডিয়াতে কাজ করবো এখন কোনো মেন্টালিটি ছিল না। আমি স্টাডি করছিলাম, লয় অনার্স মানে তখন করছি, তারপর এক্সাম টাইম চলছে, বারবার বলছিল বলছিল যে তোমার ক্যামেরা খুব ভালো, তুমি করো। আমি বলছি না না, আমি মনে হয় পারবো না, এটা মানে একটা স্লিপি একটা জায়গা, তারপর হচ্ছে কিভাবে করব। তো আমার যে আমাকে রিকোয়েস্টটা করেছিল, বর্তমানে তিনি আমার হাজব্যান্ড,
0: মাশাআল্লাহ।
1: তো ওর সাথে একটা কাজ করলাম, করার পর সবাই আসলে খুব সাপোর্ট করছে। এটা বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আছে আমাদের দেশের জনপ্রিয়, ওই পত্রিকাটাই প্রচুর পরিমাণে, ওটা একটা নিউজ একটা সাপ্লাই ছিল পত্রিকাটা, ওটা প্রতিদিন ব্যাক কাভারে এই ওই বিজ্ঞাপনটা যেত আসলে। তো দেন আমার ফ্যামিলি থেকেও দেখলো, সবাই দেখলো, টুকটাক করে আস্তে আস্তে জানাজানি হলো যে আমি কাজ করছি। এই কাজের পর আসলে অনেকগুলো কাজের অফার পেয়ে গিয়েছিলাম একসঙ্গে। এরপরে কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম, বাসা থেকে একটু প্রবলেম ছিল, দেন বাসা থেকে বলো ঠিক আছে তাহলে তুমি অ্যাঙ্করিংটা করছো না, অ্যাঙ্করিংটা করো। সুযোগও এসে গেল, আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি যেহেতু, তো আমি বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে আসলে আমার ক্যারিয়ারের শুরুটা উপস্থাপনার। টিফিন টাইম নামক একটা প্রোগ্রাম আছে, ওটা আমি উপস্থাপনা করতাম। তারপরে আমার হচ্ছে দেশ টিভিতে একটা প্রোগ্রাম দিত, ওটা হচ্ছে ফ্রুটিকা পিওর জিনিয়াস। এই প্রোগ্রামটাও ছিল বাচ্চাদেরকে নিয়ে, ট্যালেন্ট হান্ট টাইপের একটা প্রোগ্রাম, গেম শো। তো এখানেও মানে আমার বাচ্চা কাজ ছিল প্রচুর পরিমাণে, স্কুলে যেতাম, ওদের সাথে নতুন নতুন রিলেশন হতো, ভালো লাগে। এখন অনেক বছর হয়ে গিয়েছে, 14 সালের কথা বলছি যখন আমি প্রোগ্রাম করতাম, এখনো অনেকে আমাকে দেখা গেলো ফেসবুকে, অনেক বড় হয়ে গিয়েছে তারা। এভাবে করে আসলে স্টার্টিংটা ছিল উপস্থাপনা দিয়ে। তখন আমি আর ওই মুহূর্তে নাটককে তেমন কাজ করা হয়নি, ফটোশুটে কাজ করছিলাম, রং বাংলাদেশ, কেক ক্রাফট, অনেকগুলো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছিলাম।
0: তো আপনি তো তাহলে অনেকগুলো পরিচয়ের সাথে পরিচিত, মানে আমি যে একটা পরিচয় দিব সেটার সেটার কিন্তু সুযোগ নেই। আপনি বিভিন্ন ধরনের কাজের সাথে আপনি সুযোগ পেয়েছেন,
1: মিডিয়া সেক্টরে বিভিন্ন মাধ্যমে আমি কাজ করেছি আসলে।
0: বা এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নিজে নিজে এনজয় করে কাজ করেছেন। এটা কিন্তু এনজয় করা, নিজে এনজয় করে কাজ করার জায়গাটার ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা প্রাপ্তি। মানে আপনি এনজয় করছেন, আপনি কাজটাও ভালো লাগছে, এবং সেই সাথে আপনি যেই টপিক গুলোর সাথে ইনভলভ আছেন নিজে থেকে, সেটা আপনারই একটা প্যাশন। এটা কিন্তু মানে সবার এই ধরনের সুযোগ গুলো আসে না, সেক্ষেত্রে আপনি অনেক লাকি, সেটাই বলতে হবে। আমি একটু আসবো অ্যাঙ্করিং এর জায়গাটা থেকে। আপনি কিভাবে অ্যাঙ্করিংটা শুরু করেছেন, মানে কিভাবে এনজয় করছেন, বা কিভাবে আপনি ফিল করেছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি এই ফিল্ডটাতে কমফোর্টেবল, আপনার করা উচিত, বা ইউ শুড গিভ ইট আ ট্রাই টু সি।
1: আচ্ছা, আমি যখন প্রথম কাজটা করি বললাম যে স্কুল বিষয়ক, তো ওখানে কিন্তু আমাকে হাজার হাজার বাচ্চার মাঝখানে প্রথম দিন আমাকে কাজটা করতে হয়েছে। আকিস গ্রুপের যে ফ্রুটিকা, ওদেরই একটা কাজ ছিল, তো ওখান থেকে আমাকে আসলে টেলিফোনটা করা হলো যে তোমাকে একটা অডিশন দিতে হবে দেশ টিভিতে। আমি অডিশন যখন দিতে গেলাম, মানে আমি খুবই নার্ভাস ছিলাম, আমি মানে আমি ভাবছিলাম যে আমার এটা হবে না। দেন ওরা আমাকে কি করলো, স্টুডিওতে অডিশন না নিয়ে ডাইরেক্ট হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশে হাতির ঝিল আছে, সবাই চিনবে, হাতির ঝিল নামক একটা জায়গা, ওখানে একদম ওপেন স্পেস এর মাঝখানে এনে বলতেছে যে এখানে তুমি হচ্ছে মনে করো তুমি একটা স্কুলে আছো, অডিশনটা দাও, এ ধরনের। তো চারপাশে অনেক রিক্সাওয়ালা বা আশেপাশে অনেক মানে হিউজ একটা

0: পারবো না, যে কোনো মুহূর্তে আমি মনে হচ্ছে যে পারবো না। আমি ওটা ভালোভাবে ওভারকাম করেছিলাম। এরপরে দীর্ঘ 1 বছর ওখানে কাজ করেছি। তারপর হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অনেকগুলো প্রোগ্রামে কাজ করেছি, যেমন হচ্ছে আজকের বইমেলা, ক্রিয়া দিগন্ত। আর তারপরে হচ্ছে আমি যেটা করলাম, আমি লাইভ প্রোগ্রাম, একদম সরাসরি প্রোগ্রামে আমি কয়েকটা উপস্থাপনা করলাম। এটা হচ্ছে মাই টিভিতে তোমাকে পাওয়ার জন্য একটা প্রোগ্রাম ছিল, এটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম। এখানে দর্শকরা আসলে ফোন করতো, এই প্রোগ্রামটা খুব এনজয় করেছি আমি, একটা মাত্র কারণে যে সবাই ফোন করতো এবং সরাসরি আমি কথা বলতে পারতাম দর্শকদের সাথে, তাদের যে রিয়াকশনটা ওইটা পেতাম। তারপর হচ্ছে তারা গানের রিকোয়েস্ট করতো, ওগুলো তাদেরকে শোনাতে পারতাম। তারপর মাঝে মাঝে এমন হয়েছে যে মানে খুবই লাইভ, মানে তো আসলেই লাইভ ছিল এটা, সবাই
1: একদম
0: ফোন করে। আমার মানে অনেক অনেক সিচুয়েশন অনেক সময় হয় যে আমাকে টক ব্যাক এক ধরনের কথা বলা হচ্ছে, বাট দর্শক এক ধরনের কথা বলছে, ওই পুরোটা ম্যানেজ করে করতে পারাটা পেরেছি
1: এক্ষেত্রে
0: আলহামদুলিল্লাহ,
1: আপনার উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি হেল্পফুল, যে কিভাবে
0: কাজে
1: হ্যান্ডেল
0: লাগাচ্ছে।
1: করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ট্রু, তাই তাই। আমি একটু একটু পেছনের দিকে যেতে চাই, যে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং এই প্রফেশনে আসা এবং এখন আপনি যে ইনভলভমেন্ট আছেন সেটা ছোট্ট করে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে খুব দর্শকরা
0: আচ্ছা আচ্ছা,
1: হয়তো বা জানতে পারলে ভালো হতো।
0: আমি হচ্ছে ক্লাস 7 পর্যন্ত একদম অজ পাড়াগা যেটা বলে ওরকম একটা জায়গায় বড় হয়েছি। বাট আমার বাবা আর্মিতে জব করতেন, আমাদের মোটামুটি গ্রামের মধ্যে খুব ভালোভাবে ছিলাম, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। এটা আমার আব্বুই মনে হয় প্রথম আলো, যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমি স্টাডিতে খুব ভালো ছিলাম আসলে ছোটবেলায়, যেটা আমাদের অত্র এলাকায় কেউ তখন বৃত্তি বৃত্তি যেটা বলে আর কি, ওটা
1: ওকে
0: বৃত্তি পায় নাই। তো তখন আমি হচ্ছে ক্লাস 5-এ বৃত্তি পেলাম। তখন আমার মনে আছে যে আমাদের ইউনিয়নে 27টা গ্রাম, ওখান থেকে সবাই আমাকে দেখতে আসতো, মানে মানে কেউ বৃত্তি পায় না, এরপরে বৃত্তি পেয়েছে 20 বছর পরে হচ্ছে এলাকায়, আমি একটা মেয়ে, এই সবাই দেখতে আসতো। তো আব্বু সবাইকে মিষ্টি খাওয়াইতো, এই মানে এই কথাগুলো আসলে এখনো মনে পড়ে যে ওই টাইমটা যদি ফিরে যেতে পারতাম। বিদ্যুৎ ছিল না ওখানে, আমাদের যে রাস্তা ছিল, রাস্তা আসলে ওই মুহূর্তে আসলে ওটা কাঁচা রাস্তা ছিল, কোনো পিচ ঢালা রাস্তাও ছিল না, বাট ওই মোমেন্টটা আমার কাছে এখনো মনে হয় আমি এটা মিস করি। দেন আমি যখন ক্লাস 7-এ উঠলাম, তখন আব্বু বা ফ্যামিলি থেকে মনে হলো যে না, আমাদের ওখানে থাকলে পড়ালেখা থেকে আমরা শহরে চলে আসি। দেন আমরা শহরে বাড়ি করলাম, শহরে পড়ালেখা করলাম, আমাদের নড়াইল জেলা শহর আর কি, মাশরাফি বিন মর্তুজা ভাইয়ার বাসার পাশাপাশি আমার বাসা। তো ওখানে বাড়ি করলাম, গার্লস স্কুলে পড়ালেখা করলাম, এই তো। তারপর ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম রয়্্যাল ভিক্টোরিয়া কলেজ থেকে।
1: আচ্ছা
0: আর ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হচ্ছে যখন আমাদের কিন্তু অনেক আগে এক ধরনের ক্যামেরা পাওয়া যেত, ওটা হচ্ছে রিল দিয়ে ক্যামেরা ছবি তুলতে হতো। আমি যখন
1: হ্যাঁ
0: ক্লাস 3-4-এ পড়তাম তখন আমার মনে আছে আমি ওগুলা দিয়ে প্রচুর ছবি তুলতাম, মানে আমার ছবি, মানে দেখা গেলো যে আমি যে কোনো অকেশন হোক আমাকে ছবি তুলতেই হবে, নিউ ড্রেস ছবি। এই জিনিসটা আমার মনে হয় যে মিডিয়াতে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, মানে আমার ওই একটা ফ্যাসিনেশন ছিল যে আমি ক্যামেরার সামনে যাব।
1: ক্যামেরার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যদি নিজে কমফোর্টেবল ফিল করেন এটা কিন্তু আপনাকে হেল্প করে ক্যামেরার সামনে রিলেটেড যে কোনো কাজে ফেস করাটাকে, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমরা যারা ছবি তুলতে খুব আনন্দ বোধ করি, আমরা যারা ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি বা নিজেকে আয়নার সামনে দেখতেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাও কিন্তু পার্ট অফ ক্যামেরা। কারণ আপনি তখনই আপনার নিজেকে আয়নায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনি ওটার প্রতি একটা ফ্রিকিং একটা ভালো লাগা কাজ করবে আসলে।
0: নিজের প্রতি
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলেই তাই, নিজেকে দেখতে ভালো লাগা, নিজেকে ভালোবাসা, হ্যাঁ, এবং নিজেকে রিফ্লেক্ট করা।
0: আমরা কয়েকজন মিলে ছবি তুললাম, না তোকে তো দেখতে ভালো, তোকে বেশি ভালো লাগছে, মানে এখানে একটা কমপ্লিমেন্ট যে পাওয়া, ওটা কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের মাথার ভেতর অনেক সময় থেকে যায়।
1: যে আমাকে দেখতে ভালো লাগে সো কেন না, আমি ট্রাই করি, আমি ক্যামেরার সামনে যাই, আমি ছবি তুলি।
0: সুযোগ আজকে তো সুযোগ আছে, মানে না চাই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুযোগ চলে এসেছে। হয়তো আমার এটা ডেস্টিনিতে লেখা ছিল যে আমি এখানে কাজ করবো, দ্যাটস হোয়াই আসলে এখানে আসা।
1: সত্যি তাই, সত্যি তাই। আরেকটা কথা জানতে চাই, যে এই যে আশা, আপনি এরকম আপনি মাত্রই আমাদেরকে মেনশন করে বললেন যে অজপাড়া গায়ে থেকে এভাবে পড়াশোনা সবকিছু মিলিয়ে ইনভলভমেন্ট এন্ড দেন ঢাকাতে চলে আসা, এই তারপরে ঢাকার লাইফটা আসলে মানে জীবনের দিক থেকে যদি বলি যে সার্বিকভাবে কিভাবে আপনি ম্যাচ করে নিয়েছেন বা কিভাবে আপনার কাছে মনে হয়েছে জিনিসটাকে আপনি কিভাবে উপলব্ধি করছেন?
0: আসলে আমার জন্য কখনোই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। বললাম যে আব্বু আর্মিতে গভর্নমেন্ট জব করতো, আমার আম্মু হচ্ছে তখন ওই টাইমটা জব করতো না, এখন আম্মু একজন টিচার স্কুলের, কম্পিউটার শিক্ষিকা। আব্বু আম্মু সবসময় চাইতো যে আমি পড়ালেখা করবো, আর আমি বাবা মার একমাত্র মেয়ে। আব্বুর ইচ্ছা ছিল যে ল পড়বো বা হায়ার এডুকেশন কিছু একটা কমপ্লিট করবো, যেটা হচ্ছে আব্বু একটা ছেলে হলেও যেটা আসলে ফুলফিল

0: ওই জায়গা থেকে আসলে ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে আমাকে। আমি কয়েকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বাট ল সাবজেক্টটা পাই না ওই মুহূর্তে। তো আবু বললো ঠিক আছে, নো প্রবলেম, তুমি লয় পড়ো। যেহেতু আবু ল পছন্দ ছিল, ঢাকাতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হলাম। ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, আম্মু ছিল, দেখো আসলে কোনো প্রবলেমই হয় নাই। তো আমাকে স্ট্রাগল করে আসতে হয়েছে, আমি এটা বলবো না।
1: বাহ, মাশাআল্লাহ, এটা আমি বলবো যে অনেক লাকি, অনেকের মধ্যে আপনি একজন, যে ইউ গট লাকি যে আপনার অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা উপলব্ধি করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমরা কম বেশি এটা করি, কেউ করে কেউ করে না, পার্ট অফ লাইফ, এভাবেই আমরা জীবনে আসলে বহমান জীবন আমাদের এভাবে চলতে থাকে। আরেকটা মজার কথা, তার মধ্যে আমি একটু সবার সাথে কথা বলে নেই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে ইনভলভ হয়েছেন, আমির পারভেজ অল দ্য ভেরি বেস্ট, আপনাকে অল দ্য ভেরি বেস্ট উইশেস জানিয়েছে, শামিম সাহেদ ভাই অল দ্য বেস্ট বলেছে, হাসান সায়েম অল দ্য বেস্ট, অ্যান্ড গুড মর্নিং বলেছে। হ্যাঁ, গুড মর্নিং আমার এখানে যারা যারা
0: গুড নাইট, আর ওখানে হচ্ছে গুড মর্নিং,
1: মানে আমরা অলরেডি গুড মর্নিং আর আপনারা মর্নিং এ যাবেন, হ্যাঁ দুটা এরকম।
0: আমরা এখন নাইটে আছি, আমরা একটু পরে ঘুমাবো আর কি, 3-4 ঘন্টা পরে হয়তো।
1: হ্যাঁ, একটা নুসরাত আপু জাহান, উনি আমাদের অলওয়েজ রেগুলার একজন ভিউয়ার্স, সবসময় আমাদের প্রত্যেকটা শোতে পার্টিসিপেট করেন এবং দেখেন, এনজয় করেন। সে আপুটা আজকে একটা খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন, যেটা না পড়লে না, লিখেছেন, দুজন পরিকল্পনা করে আজকে পোশাক পরেছো মনে হচ্ছে। না, আমরা দুজনই ক্যামেরা ফ্রিক, আমরা জানি যে কোন পোশাক পরে আসলে দুজনকে ভালো লাগতে পারে, এর জন্য আমরা ব্ল্যাকটা চুজ করেছি।
0: আমারটা অবশ্য নেভি ব্লু, বাট আমাদের দুজনে কিন্তু বল প্রিন্ট হয়ে গিয়েছে,
1: বল
0: মিলে
1: প্রিন্ট
0: গিয়েছে।
1: হয়ে গিয়েছে, বুঝতে হবে, আমরা ক্যামেরা অনেক ভালোবাসি, আমরা মিরর দেখতে খুব পছন্দ করি, নট অনলি দ্যাট, আমরা নিজেরা নিজেদেরকে অনেক ভালোবাসি, হ্যাঁ, যার কারণে আমরা বুঝতে পেরেছি, যার কারণে মিলে গেছে আমাদের দুজনের কানেকশনটা। খুব সুন্দর লাগছে দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। আরো আছেন, আমরা জানতে চাই গেস্টের প্রেমটা কিভাবে হলো।
0: আচ্ছা আচ্ছা, ওকে,
1: তো
0: এখন
1: এটা
0: প্রেমের
1: হচ্ছে, এই প্রশ্নটা কার থেকে, এটা এটা আমি পরে বলবো, আগে শুনি যে আমাদের গেস্ট আজকে কিভাবে আমাদেরকে তার প্রেমের গল্পটা বলবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে প্রশ্নটা কার থেকে এসেছে।
0: আচ্ছা, প্রেমের গল্প যেটা, সেটা আসলে বললাম যে আমার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড আমির পারভেজ, ওর মাধ্যমে মিডিয়াতে আসা। তো ওকে আমি ভুল করে আসলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম, তখন একদমই টাইপিং যে কোনো মিস্টেকের কারণে ফেসবুকে রিকোয়েস্ট চলে গেছে। তো ও অনেক আগে থেকে আসলে মিডিয়াতে কাজ করতো। তো ওকে আমি দেখলাম যে একটা কোয়ার্টি একটা মেয়ের সাথে একটা ছবি দিয়েছে, তো ওখানে মেয়েটাকে বলবো, আচ্ছা বলি, মেয়েটাকে একটু হেলদি লাগছে, অ্যান্ড তার বামটাকে আমাকে মনে হচ্ছে একটা বেবি বাম, এরকম একটা লুক লাগছে মেয়েটাকে দেখে। বলছি আচ্ছা, কমেন্ট করে বসেছি আসলে ওই মুহূর্তে, খুবই আগে ফেসবুকে, তখন আমি নতুন। তো আমি বলছি যে আপনার সাথে যে কোয়ার্টি, উনি কি প্রেগনেন্ট? তো এটা আসলে ওর খুব মানে ইগোতে লেগেছে, কি আমি যার সাথে কাজ করছি না, এই মেয়েটা প্রেগনেন্ট, ও এটা বলছে কেন? দেন ও আমাকে নক দিয়েছে, তো নক দেয়। ও যেহেতু মডেল, অনেক আগে থেকে কাজ করে, অনেক মেয়েরা ওকে নক দেয় বা কথা বলে। তো আমি আসলে ওইভাবে পাত্তা দিতাম না তাকে, ভুল করে রিকোয়েস্ট আমি দিয়েছি, বাট ও দেখা গেলো নক দিল, কি করছেন না করছেন আমি কথা বলতাম, বাট একটু দেখা গেলো আমি স্টাডি নিয়ে বিজি, প্রেম প্রেম ওগুলো আসলে ভাবি না এই মুহূর্তে। তো আমি ভাই আমার এক্সাম বা পরীক্ষা, একটা দুইটা কথা বলতাম, এভাবে করে আসলে কথা হচ্ছিল। তো একদিন ও আমার সাথে দেখা করার কথা বললো, যে আমি তো মিট করতে চাই, ঢাকায় আসছি। তখন আমি বললাম যে আপনার সাথে মিট করবো, বাট আমি তো আপনাকে ওইভাবে চিনি না, ফেসবুকে একটা ছেলেকে না চিনি মিট করাটা, ঠিক আছে আমি একটা প্রোগ্রামে যাব আজকে, আমি তো টেলিভিশনে একটা প্রোগ্রামে যাব আজকে সকালে, আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, ওখানে আমি গেস্ট হিসেবে যাচ্ছি, আপনি আমাকে দেখতে পারেন, দেখে যদি আপনার মনে হয় যে আমি মানে সঠিক কথা বলছি বা আমি সঠিক মানুষ, তাহলে মিট করবেন। তো ঠিক আছে, ওর প্রোগ্রামটা দেখলাম, ও বললো যে ওর বাবা একজন টিচার, তারপর হচ্ছে ইংলিশে, তখন ইংলিশে মাস্টার্স করছে, তখন বা ওর কথা শুনে আমাকে তো বললো না ঠিক আছে বিশ্বাস করে, দেখাই তো করবো, প্রেম তো আর করছি না, দেখাই করব, প্রবলেম নাই। তো ঠিক আছে, দেখা করলাম আমার ভার্সিটির সামনে, আর এর মধ্যে হচ্ছে ও আমার কিছু ছবি দেখেছিল, যেটা আমি পরে দেখেছি, দেখে ও আগে থেকে একটু ক্রাশ খেয়েছিল, প্রেমে পড়েছিল আর কি, এই জন্য বারবার দেখা করার কথা বলছিল। দেন দেখা হলো, দেখা হওয়ার পর আসলে একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে গেল, ও পছন্দ করতো ওইভাবে, ও কখনো প্রপোজ করে নাই যে না তোমাকে আই লাভ ইউ বা তুমি বলো কি বলবা, ও কিছু বলে না, আমিও কিছু বলি নাই, এভাবে করে আসলে চলছিল। দেন কাজের কথা বলে, একসাথে কাজ করতে করতে সবাই বললো যে ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগছে। দেন ও অন্য যাদের সাথে কাজ করতো, ওই কাজ করা অনেক আর্টিস্ট ছিল, ওদের সাথে বাদ দিয়ে দেন এমন হয়ে গেলো যে শুধু আমি আর ও কাজ করছি, অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করছে, যেগুলো মোটামুটি 1 কোটির উপরে ভিউ আছে মনে হয়। অনেকগুলো কাজ মোটামুটি বেশ হিট হলো আমাদের, সবাই আমাদের দুজন কাজ করতে চাইলো। একটা পর্যায়ে আমি ওর কেয়ার করছি, ও আমার কেয়ার করছে, একটা প্রেম হয়ে গেল। ঠিক আছে,
1: মনের আদান প্রদান, ভাব প্রকাশ।
0: হ্যাঁ, তো দুজনকে আসলে যে ছবির কথা বলছিলাম, ছবির কথা, দুজনকে এক ফ্রেমে দেখতে বা একসাথে ছবিতে দেখতে আমাদেরও ভালো লাগতো। তো ও যেহেতু আগে থেকে একটু আমাকে পছন্দ করতো, ও বললো যে এরকম কি করা যায়। আমি ঠিক আছে, আমি তো বাবা মার পারমিশন ছাড়া তো বিয়েটা করব না, বাট ঠিক আছে, আমরা হচ্ছে ফ্রেন্ড হিসাবে বা আমরা ভাববো, ভবিষ্যতে ভাবি। এভাবে করে আসলে চলতে লাগলো, প্রেম প্রেম ভাব, বাট ফুল যে একদম হাবুডুবু প্রেম ওরকম না, কিন্তু কেয়ারিংটা অনেক বেশি ছিল। দেন হচ্ছে আমার জন্য বাসা থেকে পাত্র দেখছিল, দেখা গেল যে পাত্র আসছে ম্যাজিস্ট্রেট, বয়সও ঠিকঠাক মোটামুটি 30-এর কাছে, মাথায় চুল নেই। তো এরকম বিভিন্ন পাত্র আসছে, তো আমার তো আসলে ওকে পছন্দ হয়ে গিয়েছে অলরেডি, এই জন্য আমি আসলে রিজেক্ট করছিলাম, একের পর এক রিজেক্ট করছিলাম। দেন একটা ছেলে আসলো, সেটা হচ্ছে USA থাকে ছেলেটা, ছেলেটা আসলে কোনো খুদ ধরতে পারছি না আমি। দেন আমি বললাম যে এটা একটু ভুঁড়ি মোটা, তো আমার নানা ভাই আমি বলছিলাম ভুড়ি মোটা, তুমি ভুড়ি কোথায় দেখলা, ছেলে তো ভুড়ি নাই। না না না ঠিক আছে না, পরে বাসায় যে আম্মু বলতেছে যে কি প্রবলেম কি, পরে আমি বললাম যে একটা ভাইয়া আমাকে পছন্দ করে, আপনি ওনাকে দেখতে পারেন। এই কথাটা আমি ডাইরেক্ট কিন্তু বলার সাহস ছিল না
1: আচ্ছা,
0: আম্মুকে,
1: কথাটা এইভাবে ছিল, একটা ভাইয়া আপনাকে পছন্দ করে, ঠিক আছে।
0: আপনি দেখতে পারেন।
1: আচ্ছা
0: হচ্ছে আম্মু হচ্ছে আম্মু বললো কিভাবে দেখবো, তো ও NTV তে একটা প্রোগ্রামে গেস্ট হয়ে যাবে ওর পরদিন মনে হয়। বললাম যে আগামীকাল বিকাল 3টা বাজে NTV তে ভাইয়াটা একটা প্রোগ্রাম করবে, ওখানে আপনি দেখতে পারবেন। তো আমি তখন ঢাকাতে ছিলাম, আম্মু ছিল বাড়িতে হোম ডিস্ট্রিক্টে, আম্মু দেখলো, দেখে আম্মুর ওকে ভালো লাগলো, কথাবার্তা সবকিছু মিলে ওকে ভালো লাগলো। তারপর হচ্ছে আমার আম্মুর সাথে ওর দেখা হলো, দেখা হওয়ার পরে আম্মু ওকে পছন্দ করলো। দেন আম্মু আব্বুর সাথে কথা বললো, আব্বু ওকে দেখবে তো আব্বু কিভাবে দেখবে, আব্বু ছিল দেশের বাইরে ওই মুহূর্তে। দেন আব্বুকে আম্মু বললো যে এখানে একটা প্রোগ্রাম হবে, ইফতারের প্রোগ্রাম, বাহারি ইফতার প্রোগ্রামটার নাম, ছেলেটা ওখানে উপস্থাপনা করবে, তুমি ওটা দেখো। দেন আব্বু ওকে ওভাবে দেখলো, আব্বু দেখলো ছিল ঠিক আছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, খুব তাই প্রোগ্রাম করছে, আবুরও ভালো লেগেছে। মোট কথা আসলে সে মানুষটা অনেক ভালো, এই জন্য আসলে প্রথম দেখাতে আমাদের সবার মোটামুটি ভালো লেগেছে। আর সবচেয়ে মজার কথা, কিন্তু আমরা তিনজনই তাকে প্রথমবার দেখেছি টিভিতে, আমার আব্বু আম্মু আমি তিনজনই দেখেছি। এই তো, তারপর বাসা থেকে মোটামুটি বললো ঠিক আছে চলবে। দেন আর কি আমাদের মোটামুটি প্রেম শুরু হলো, অনেক ফটোশুট হলো, এটা সেটা হলো, আমার আব্বু দেশে আসলো 16-তে আর কি, মোটামুটি ভাবে পারিবারিক ভাবে বিয়ে হলো।
1: বাহ, মাশাআল্লাহ। সো বিয়ের আজকে কত বছর পার করছেন দুজনে একসাথে, যে প্রেম প্রেম অনুভূতিটা, একটা ভাইয়া লিখেছেন আমাদের এখানে, প্রেম প্রেম ভাব থাকলেই অনুভূতিটা সুন্দর, ওই যে অনুভূতিটা শুরু, তারপরে বিয়ে, তারপরে এই যে সবাই মিলে একসাথে সবাইকে পছন্দ।
0: 13 সালে পরিচয়, 14 সাল থেকে মোটামুটি অনুভূতি শুরু, বাসা থেকে 15 সালের দিকে জানলো, 15 সাল থেকে চুটিয়ে 1 বছর প্রেম করলাম, 16 সাল থেকে আসলে 16 সালের মে মাসের 20 তারিখে আমরা বিয়ে করেছিলাম। এখন 5 বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবনের। একটা ছোট্ট বেবি আছে আমাদের, জাভিয়ান আহিল, ওর বয়স হচ্ছে 2 বছর প্লাস আর কি।
1: বাহ, মাশাআল্লাহ, খুবই সুখী পরিবার বলতে হয়, খুবই সুন্দর শুরু এবং এখন পর্যন্ত সুন্দর চলছে।
0: ভালো চলছে,
1: হ্যাঁ, সুন্দর ভাবে যাচ্ছে। দোয়া করি আগামীতেও যেন আপনারা অলওয়েজই ভালো থাকেন, এভাবে থাকেন, আর প্রেম প্রেম যে অনুভূতিটা, এটা যেন সব সময় থেকে যায়, কারণ এটা এমন একটা, এক ধরনের
0: ইম্পর্টেন্ট, সংসার করতে গেলে যদি এটা চলে যায় তাহলে কিন্তু আর সংসারের মজাটা থাকবে না।
1: একদমই একদমই, এই যে একটু খুনসুটি, একটু প্রেম প্রেম অনুভূতি, হ্যাঁ, প্রথম দিকের ভালো লাগার ফিলিং, একটু একটু কিঞ্চিত পরিমাণে থাকা, এটা নিয়ে
0: এখনো প্রচুর ঘুরি। এই যে এই বছরই আমরা, এই যে 2021-এ আমরা সেন্ট মার্টিনে গেলাম, ঘুরলাম, সিলেট যাওয়ার প্ল্যান ছিল, বাট লকডাউন বা করোনা একটু বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই যাওয়া হলো না। আমরা দুজনে ঘুরতে পছন্দ করি, নতুন নতুন জামা কাপড় পছন্দ করতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি, আমাদের দুজনের যে এই মিলগুলো আছে এগুলোর জন্য আসলে আমরা দুজনেই মানে সব ক্ষেত্রে দেখা গেলো যে মতের অমিল খুব কম হয় আমাদের।
1: কারণ দুজনে একই ধরনের জিনিস আপনারা উপভোগ করেন, এনজয় করেন, এবং দুজনের ম্যাচ আপটা এক জায়গায় গিয়ে হয়ে যাওয়ার কারণে সবকিছু একসাথে যখন আপনারা এনজয় করবেন তখন লাইফটা অনেক সুন্দর হয়ে যায়।
0: আর কেউ কাউকে বাধা দেই না, যে একটা বাধা জিনিস থাকে বা দেখা গেলো বুঝিয়ে বললে আমরা একজন একজনের ব্যাপারটা বুঝতে পারছি এখন পর্যন্ত, বাদ বাকি উপরওয়ালা আছেন, উনি ঠিক করে।
1: আমার তো মনে হচ্ছে আশেপাশেই আছেন। কারণ আপনি বলছেন একটু দেখছেন ব্যাপারটা কি এরকম, ভাইয়া আমাদের আশেপাশেই আছে,
0: এখন সে অন্য রুমে চলে গিয়েছে।
1: আচ্ছা ঠিক আছে, কারণ আমি এক দুবার মনে হয়েছে যে আপনি কথা বলছেন, ভাইয়া আশেপাশে আছে, আপনি একটু বলছেন এইরকম আর কি। না আমার শুনে খুব ভালো লেগেছে আপনাদের ছোট্ট পরিসরে প্রেমের গল্পটা। আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিব আপনার জীবনের জন্য, এবং আপনার বেবিটাও যেন ভালো থাকে, আপনারা দুজন যেন সবসময় ভালো থাকেন, এটা হচ্ছে মন থেকে দোয়া এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এখন একটু চলে যাব অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি আপনার আমরা শো শুরু করার আগে একটু গল্পের মাঝখানে জানতে পেরেছি যে আপনি আপনার পড়াশোনাটা হচ্ছে আইন বিভাগ, যদি আমি হ্যাঁ ভুল বলে না, এই এই আইন বিভাগে আসা এবং এখানে, কারণ পড়াশোনায় কিন্তু আমরা 100% ক্যারিয়ার সেটেল না করলেও কিন্তু কিছুটা আমাদের ডিপেন্ডেন্সি থাকে যে আমি এই কারণে পড়াশোনাটার সাবজেক্ট এটা চয়েস করব, ক্যারিয়ার আমার এটা হবে, নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান আছে বা কারণটা কি, আমি এটা একটু জানতে চাই।
0: আচ্ছা, যেটা হচ্ছে আমি বললাম যে আব্বু সেনাবাহিনীতে জব করতো, দেন দেশের বাইরে বিজনেস করতো। তো আব্বুর আসলে কোনো আমাদের আমার কোনো ভাই নাই, বোনও নাই, আমি একা। কিন্তু আমার আব্বুর ছোটবেলায় যে ইচ্ছাটা ছিল যে ফাইয়ার হবেন, কিন্তু ওনার জীবনে উনি সেটা হতে পারেন নাই। তো এই জিনিসটা আমার মাথায় ছিল যে ঠিক আছে, আব্বুর যখন এটা পছন্দ আমি লয়ারই হবো, এই ধরনের একটা প্ল্যান থেকে আসলে লটা পড়তে আসা। যেটা বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে দুটা গভর্নমেন্ট চান্স পেয়েছিলাম, মোটামুটি ভালো সাবজেক্টে পেয়েছিলাম, কিন্তু লটা আসলে আমার হয়নি। দ্যাটস আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হই, ওখান থেকে লয় অনার্স করি, দেন মাস্টার্স কমপ্লিট করলাম। ভবিষ্যতে আসলে পরিকল্পনা আছে যে আইনজীবী হয়ে যদি কিছু করতে পারি মানুষের জন্য, দ্যাটস ওয়াই লটা আসলে পড়া।
1: আপনার লক্ষ্য অনেক পরিষ্কার, অবশ্যই পারবেন যদি আপনি অটুট থাকেন আপনার লক্ষ্যে, আপনার যদি ইচ্ছা সুন্দর থাকে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। জেনে অনেক ভালো লাগলো, কারণ আপনি মিডিয়াতে হাত কাজ করছেন, মিডিয়ার পাশাপাশি অ্যাঙ্করিং করছেন, তারপরে আপনি নিজে আবার নাটকে অভিনয় করেছেন, তারপরে অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, অনেক কিছুর সাথে ইনভলভমেন্ট, কিন্তু আপনার পড়াশোনাটার সাইডটা যদি চিন্তা করি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। তো এইভাবে এই দুটো একসাথে এবং নিজের পরিবার
0: পাশাপাশি ব্যাংকিং এর যে ক্যারিয়ারটা, এটা আমি পড়াশোনার পাশাপাশি আমাকে তৈরি করতে হয়েছে। দেখা গেল যে এক্সাম ছিল, বাট আমি মাসে দেখা গেল 4টা প্রোগ্রাম উপস্থাপনা করতাম, আমি অনেক বেশি কাজ করতাম না ওই টাইমটা স্টাডির পাশাপাশি। দেন আমার যখন স্টাডিটা শেষ হলো, তখন আমি মাসে 26 মানে 26 ডে পর্যন্ত আমি উপস্থাপনা করেছিলাম, মনে আছে যে শুক্রবার ছাড়া প্রতিদিনই উপস্থাপনা করতাম। বাট আমার যখন বেবি বেবি কনসেপ্ট করলাম, ওই টাইমটা আমি আসলে 5 মান্থ পর্যন্ত আমি আসলে উপস্থাপনা করেছি ওই সময়ও। তারপর থেকে আসলে আমি একটু সবকিছু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিজেকে দেখতে হচ্ছে, বেবিকে দেখতে হচ্ছে, সবকিছু মিলে আসলে টাইমটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর প্রোগ্রাম মানে কিন্তু আমাকে টাইমলি যেতে হবে, আমার যে কোনো প্রবলেম থাক বা শারীরিক অসুস্থতা যে কোনো প্রবলেম কিন্তু এখানে আসলে দেখার সুযোগ থাকে না, কারণ একটা টাইম মানে টাইম, দর্শকদেরকে বলা আছে যে টাইমে প্রোগ্রাম হবে তো হতেই হবে। দ্যাটস ওয়াই আসলে আমি পার্মানেন্টলি এই মুহূর্তে কোনো চ্যানেলের সাথে কাজ করছি না, বাট ফ্রিল্যান্স হিসেবে বা মাঝে মাঝে কাজ করছি।
1: আচ্ছা, সো অবশ্যই পারিবারিক কারণে আমরা অনেক কনসিডার করি আমাদের লাইফে, আমাদের জীবনে, স্পেশালি আমরা মেয়েরা একটু বেশি করি, কারণ করতে হয়, এবং এমন না যে এটা কেউ জোর করছে, এটা আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে মনে করে দেখেই করি, এবং এই এই জিনিসটা ফিল করাটাও একটা মা হিসেবে বলেন, মেয়ে হিসেবে বলেন, অনেক ইম্পর্টেন্ট। এই
0: আমার ফ্যামিলি থেকে আপু অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ, আমার যদি কোনো কাজ থাকে আমার হাজবেন্ড বলবে ঠিক আছে আমি আজকে বেবিকে দেখছি তুমি যাও, বাট এটা তো আসলে রেগুলার হলে তো আসলে ওকেও তো কাজ করতে হচ্ছে, তো দুজনে আমরা যদি ইয়া করি দেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। তো বেবি তো বেশিরভাগ সাধারণত দেখা গেলো আমার কাছে থাকে, দ্যাটস ওয়াই আসলে আমি একটু কম কাজ করছি, ও হিউজ কাজ করছে।
1: আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আপনি মেনশন করেছেন জানতে চাই, ডিরেকশনে আসাটা, ডিরেকশনে আসাটার ক্ষেত্রে মানে কিভাবে চিন্তা এবং কিভাবে শুরু এবং কি করছেন, এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো।
0: আচ্ছা, এটা আসলে এপি প্রোডাকশন বাংলাদেশ আমাদের একটা প্রোডাকশন হাউস, এখান থেকে এই 8ই মার্চ আসলে আমি প্রথম 8ই মার্চের একটা কাজে আমি প্রথম ডিরেকশন দিয়েছিলাম। নারী দিবস উপলক্ষে আমি একটি কাজ শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেটা নাম হচ্ছে স্বাধীনতা,
1: বাহ,
0: তো ওটা দিয়ে আসলে শুরু ছিল। দেন বাবা দিবস সেদিন আমাদের কয়েকদিন আগেই গেল বাবা দিবস, বাবা দিবস উপলক্ষে একটা কাজ করেছি আমি, এটা হচ্ছে হাতিম ফার্নিচার, আমাদের দেশের একটা রিনাউন্ড ফার্নিচার ব্র্যান্ড, ওদের একটা কাজ করেছি। ওটা হচ্ছে ওখানে কাজ করেছে আমাদের দেশের স্বনামধন্য আব্দুল আজিজ আঙ্কেল, উনি বাবা হিসেবে ওখানে একটা ক্যারেক্টার প্লে করেছে, আমির পারভেজ ওখানে কাজ করছে। তো ওটা একটা আসলে স্টোরির স্টোরির মাধ্যমে একটা প্রোডাক্ট কে কিভাবে আমরা দেখাতে পারি, ওভাবে করে আসলে ওটা কাজটা করেছি। ওটা একটা শর্ট ফিল্ম বা শর্ট ওবিসি টাইপ আসলে কাজটা করা হয়েছে। এই দুটো ডিরেকশন দিয়েছি, আর নাটকে ডিরেকশন দিয়েছি যেটা আসলে ঈদের সময় সবাই দেখতে পারবে। ওখানে কাজ করেছেন দিলারা জামান আন্টি, সাইম
1: বাহ,
0: ভাইয়া কাজ করেছেন। মাকে নিয়েই তো পুরো আমার, যে ওটা ছিল আমার নিজের রচনা প্লাস পরিচালনায়, তো ওখানে দিলার আন্টিকে আমার পারফেক্ট মনে হয়েছে যে ওনার থেকে ভালো মা এই ক্যারেক্টারের জন্য আর কেউ হতে পারে না। তো আন্টিতে অনেক বিধি থাকে, যে আন্টি শিডিউল নিয়ে কাজটা অনেক ভালো হয়েছে। আন্টি অভিনয়টা এত ভালো করেছে, আমাদের তো অনেক সময় কান্না করতে গেলে গ্লিসারিন দরকার হয়, আন্টির মাশাল্লাহ কোনো কিছু দরকার হয় না। আমি জাস্ট বলে দিচ্ছি আন্টি, মানে 2 লাইন বলে দিলে আন্টি 10 লাইন। ওনারা তো খুবই আসলে লেজেন্ডারি একটা ব্যাপার আছে ওনাদের মধ্যে, ওনারা লেজেন্ড, অনেক ভালো কাজ হয়েছে। আরো একটা কাজের অর্ধেক আসলে হয়ে আছে, জানি না বাদ বাকি কমপ্লিট করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখন বাংলাদেশে লকডাউন চলছে, দেখি
1: যেভাবে
0: কি
1: হোক
0: করা
1: শেষ
0: যায়।
1: করবেন সেটার জন্য শুভকামনা। তার উপরে হচ্ছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, কেননা দেশের এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা যদি সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? এক সাধারণ জনগণ হিসেবে আমাদেরকে
0: আমাদের
1: সাহায্য করবে
0: আসলে একটা কাজ করতে গেলে সিনিয়র জুনিয়র অনেক ধরনের আর্টিস্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো
1: ডেফিনেটলি।
0: সিনিয়র আর্টিস্টদের ক্ষেত্রে কিন্তু ওনাদের আসলে সত্যি কথা, যেটা বয়স হয়েছে আমাদের রিস্কটা বেশি, আল্লাহ যাকে দিবেন মানে সেটা তো ঠিক আছে, বাট তারপর রিস্কটা ওনাদের বেশি। যখন সেটে আমি ওনাদেরকে আনবো, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে না ঠিক আছে আমি সবকিছু ঠিকভাবে করতে পারছি না। কিছুদিন আগে আমরা সবকিছু মেনটেন করে যে না শরীর সুস্থ আছে কিনা বা টোটাল হাইজেন মেনটেন করে কাজটা করেছি, বাট এই মুহূর্তে আসলে করোনাটা একটু খারাপের দিকে যাচ্ছে, টোটালি স্টপ রেখেছি। অনেকে কাজ করছে, আমি শুনেছি যে যেটা হাউস এর ভেতর কাজটা করা যাচ্ছে, আউটডোরটা টোটালি স্টপ আছে। দেখি আসলে সামনে কি হয়।
1: অবশ্যই ভালো কিছু হবে। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে আপনি যে লাস্ট যে কাজটা করছেন দিলারা জামান আন্টির সাথে, আপনি যে মাত্র বললেন ওই উনার সাথে কাজ করার ক্ষেত্রে, যেহেতু উনারা আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি লেজেন্ডারি অভিনয় শিল্পী, তা উনাদেরকে আমরা অনেক অন্যভাবেই চিনি বা জানি। যেমন আমার ছোটবেলা থেকে আমি যখন বাংলাদেশে ছিলাম, বড় হয়েছি, উনাদেরকেই দেখেছি, আবুল হায়াত আঙ্কেল, দিলারা জামান আন্টি, উনাদেরকে দেখে দেখে বড় হয়েছে। এখন অব্দি মনে হয় যে উনাদের জায়গাটা কেউ কখনো বিট করতে পারবে না, মানে এরকম মনে হয় উনাদেরকে, উনাদের কোনো রিপ্লেসমেন্ট নেই। হ্যাঁ, কখনো কেউ পারবে না উনাদেরকে রিপ্লেসমেন্ট করতে। তো আমি জানতে চাই যে উনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আপনার নিজের প্রোডাকশনের নাটক থেকে বা ছোট্ট যে আপনার পরিকল্পনাটা ছিল সেখানে যে অভিজ্ঞতা, এবং আপনি ধরেন অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, অবশ্যই উনাদের সাথে কাজ করার মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে, সেটা আপনি কি উপলব্ধি করেছেন সেটা যদি আমাদেরকে শেয়ার করেন, বা কিছু শেখা, কিছু জানা। হ্যাঁ, ছোট ছোট আপনার হচ্ছে কোনো একটা কিছু ঘটে যাওয়া, হ্যাঁ, যেটা থেকে আপনি শিখেছেন, আপনি অবজার্ভ করেছেন, আপনার কাছে অনেক ভালো ফিল হয়েছে, থাকে না ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন?
0: আমার কাছে যেটা মনে হয় যে আমরা বর্তমানে যারা কাজ করছি বা আমার এজের বা আমার থেকে ছোট বড় এজের যারা কাজ করছে, তাদের থেকে আগে যারা কাজ করতো অনেক অনেক বেশি ভালো একটা দিক দিয়ে, ওনাদের পাঞ্চুয়ালিটিটা অনেক ভালো, ওনারা টাইমলি কিন্তু সেটা চলে আসবে যে টাইমটাই বলবো। কিন্তু আমাদের অনেকে দেখা যায় অনেক স্টার বা অনেকে কল টাইম 7টা থাকলে ওনারা আসবেন, 12টা, 1টা, 3টা, 3টা পর্যন্ত কিন্তু অনেকে আসে সিরিয়াসলি। তো হচ্ছে ওইখানে কাজটা নামানো টাফ হয়ে যায়, উনি মানে টাইম যেটা বলা থাকবে উনি ওই টাইমে আসে। তারপর স্ক্রিপ্ট যেটা আন্টি কিন্তু থাকে বলে আমাকে স্ক্রিপ্টটা দিও আগে থেকে। এখন অনেকেই আছেন যারা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন না বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাগবে না, সেটা আসবো আমি দিব হয়ে যাবে ধরনের একটা অ্যাটিটিউড কাজ করে অনেকের মধ্যে। কিন্তু ওনারা আসলে টোটালি ডিফারেন্ট, আগে যেভাবে ওনারা মন দিয়ে কাজ করতেন এখনো চেষ্টা করেন দিন দিন, মানে ওনারা তো ওনাদের তো আসলে কোনো তুলনা হয় না, ওনারা এত ভালো কাজ করেন। এরপরও ওনারা, আমি তো আসলে অনেক কিছুই বুঝি না, আমাকে জিজ্ঞেস করে কাজ এটা কি ঠিক হচ্ছে, আন্টি আপনি করছেন অবশ্যই ঠিক হচ্ছে। ওনাদের ভেতর যে একটা মানে সবকিছু ছোটদের কাজের প্রতি যে একটা রেসপেক্ট আছে, বা অনেকে আছে অনেক বেশি ইগো দেখায়, এ ধরনের কোনো কিছু আমি পাই নাই। আমাদের একবার এমন হচ্ছিল যে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজের মানে, আন্টির সিনটা ছিল এমন যে আমাদের সান কাজ করতে হবে, তো খুবই হালকা বৃষ্টি হচ্ছিল, তো ক্যামেরা আসলে প্রবলেম হচ্ছিল। আমি বললাম আন্টি তাহলে আমরা ভেতরে যাই, আমরা একটু পরে শুরু করি, যে তুমি না তুমি সবকিছু সেট করেছো, এইসব এটা একটু নিয়ে নাও আমরা দেখি বৃষ্টির কি হয়। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছিল, যে অনেকেই হলে বা ইয়াং জেনারেশন অনেকেই হলে এখন বৃষ্টি হচ্ছে এখন আমি কাজ করবো, ইয়া কাজ করে বা একটু পরে দিচ্ছি, ডিরেক্টরের কোনো প্রবলেম হলো কিনা টাইম নিয়ে অনেক কিছু অনেকে ভাবেন না। কিন্তু ওনারা যারা আগের আছেন ওনারা কিন্তু এই জিনিসটা খুব ভাবেন যে কাজটা কিভাবে ভালো করা যাবে, কাজটা কিভাবে শেষ করা যায় সুন্দরভাবে। জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আন্টির
1: মানে
0: সাথে এছাড়াও আরো
1: ওনাদের নেচার গুলো হচ্ছে এরকম, ওনারা সার্বিক ভাবে চিন্তা করে, শুধুমাত্র তাদের অভিনয়কে ঘিরে থাকা, তাদের প্রেজেন্স, এই এই জিনিসটা না,
0: আসবো
1: তারা
0: টাকা
1: সার্বিক ভাবে
0: চলে যাব এটা না, কাজটা কিভাবে ভালো হবে, কিভাবে দেখা গেল কোন একটা মানে স্ক্রিপ্টে কোথাও একটা আছে, এই লাইনটা এভাবে আছে, একটু সুন্দর করে যদি বলা যায়, উনি একটু অ্যাড করে ভালো হয়ে এটা আলোচনা করে করা, এ ধরনের কাজগুলো আসলে অনেক মানে আমাদেরকে হেল্প করেছিলেন।
1: আচ্ছা, আমার মাঝখানে একটু আমাদের দর্শকদের কাছে ফিরে যে অনেক অনেক কমেন্ট এসেছে, নইলে পরে সবাই আমাকে বলবে, আমি শুধু আপনার সাথে গল্প করছি। আরশাদ ভাই লিখেছেন, প্রেম প্রেম ভাব থাকলে অনুভূতিটা সুন্দর হয়, এটা অবশ্যই আপু আপনার জন্য ছিল। সাজ্জাদ লিখেছে, অনেক দিন পর উপস্থিত। ওকে, মাহবুবা লিখেছেন, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, অনেক শুভেচ্ছা, সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি রোমান্টিক লাভ স্টোরি, এটা অবশ্যই আপনার স্টোরিকে বলা হয়েছে, অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, আমি সবাইকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরো কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব, আমরা ছোট ছোট গল্প শুনবো, আমরা আমাদের ইমি আপুর থেকে আরো অনেক কিছু জানবো, তার পরিবারের ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার লাইফের ব্যাপারে, এবং আরো সুন্দর সুন্দর মজার মজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে উনি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কেউ যাবেন না, কোথাও যাবেন না। জি আপু বলেন, একটু চলে আসছি।
0: এতক্ষণ আমি কিন্তু সব পজিটিভ সব বলছিলাম, আমি একটু
1: হ্যাঁ
0: বলি যে
1: হ্যাঁ হ্যাঁ
0: নেগেটিভ একটা বিষয় যেটা সেটা বলতে চাচ্ছি।
1: হ্যাঁ
0: এটা হচ্ছে আমার নিজের ব্যাপারে, যেটা হচ্ছে আমি যখন কাজ করছিলাম ফ্যামিলি কিন্তু সাপোর্টটা আমার বাবার থেকে কম ছিল মিডিয়ার কাজের ক্ষেত্রে, যেটা বলছিলাম
1: অবশ্যই।
0: আবু চাচ্ছিল যে আমি যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি ওদিকেই খুব বেশি কনসেন্ট করি, বাট আমার আসলে স্টাডির পাশাপাশি যেহেতু উপস্থাপনাটা চলে এসেছে মিডিয়াটা আসলে স্টাডির মাঝখানে আমার ঢুকে গিয়েছিল, তো অনেক ক্ষেত্রে হয় কি মিডিয়াটা চলে আসলে আসলে স্টাডিটা সেমিস্টার গ্যাপ যায় বা অনেক প্রবলেম হয়, তা আমি আলহামদুলিল্লাহ যে আমার এই ধরনের প্রবলেম হয় না, আমি পড়ালেখাটাকে আগে শেষ মানে প্রায়োরিটি দিয়েছি, দেন এই কাজটাও কন্টিনিউ করেছি। তো এইসব কাজ করতে যেয়ে অনেক সময় দেখা গেল মাঝে কি হয়েছে, আমার আবু দেশের বাইরে ছিল বিজনেস করছে বলছিলাম, তো যে কেউ একটা ফেক আইডিতে আমার একটা ফেসের ছবি নিয়ে দেন হচ্ছে একটা অন্য একটা বডি পার্ট লাগিয়ে ওই ধরনের একটা ছবি আমার আব্বুকে টেক্সট করেছে, বলছে যে আপনার কি টাকার অভাব হয়েছে যে মেয়েকে দিয়ে এখন এগুলা করাচ্ছেন, মানে খুবই মিন একটা কথা, বাজে কথা বলেছে। তো আমার আব্বু আসলে অনেক কিছুই মানে আগের লোক অনেক কিছু আসলে এগুলো কম বুঝেন, দেখা গেল যে ফেসবুকে দেন আব্বু হচ্ছে
1: হ্যাঁ
0: আমাকে না আম্মুকে অ্যাক্স করছে যে এটা কি ধরনের ঘটনা, মানে কি এটা কেন, বা ও কি আসলে এই ধরনের ড্রেস পরেছে কিনা, তো আম্মু বলছে না ও তো কখনো স্লিভলেস ড্রেসই পরে নাই, তো হচ্ছে এটা কি মানে কাজ করতে গেলে আসলে অনেক কিছু করতে হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত ভাবে আসলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা নিজে অনেক ধরনের ড্রেস আমি কমফোর্টেবল ফিল করি না, দ্যাটস হোয়াই আমি করি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ওই
1: অবশ্যই,
0: ছবিটা তো আমার ছিল না, ছবিটা আমার ছিল না, ওই ধরনের একটা ছবি দিয়ে চেষ্টা করেছে, দেন হচ্ছে ওই নাম্বারটা আবুকে বললাম যেভাবে ব্লক করে দেন, যদি অন্য কোনো কখনো টেস্ট দেয় তখন আপনি বলবেন যে আমার যেভাবে হ্যান্ডেল করলে ভালো হয় আব্বু হ্যান্ডেল করবেন, দেন আব্বু আসলে বললো যে আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি আর ও কিভাবে কি কাজ করছে না করছে, যেহেতু আমার মেয়ে আপনার থেকে আমি ভালো জানি, আপনি কখনো এই ধরনের টেক্সট দিবেন না, এরপরে আসলে আর প্রবলেম হয়নি। তারপর অনেক সময় দেখা গেলো গ্রামে অনেক ধরনের টক মানে মানে
1: এগুলো থাকবেই, মানে আপনি যখন উপরে যেতে থাকবেন তখন কিছু মানুষ থাকবেই আপনাকে নিচে নামানোর জন্য।
0: অনেকে আছে ক্লোজ ফ্রেন্ড বাট দেখা গেলো সামনে একরকম পেছনে একরকম, এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে কিন্তু তারপরে এগিয়ে যেতে হয়, এগুলো নিয়ে পড়ে থাকলে আসলে চলবে না জীবনে।
1: তাহলে আজকে আপনি আপনার জায়গায় থাকতে পারবেন না, এগিয়ে যেতে হবে আমাদেরকে। একজন ভাইয়া আমাদেরকে কমেন্ট করেছেন, নারী নিয়ে শর্ট মুভি করেছিলেন, নামটা একটু জানতে চাচ্ছে যদি একটু বলতাম।
0: নারী
1: আপনি যে নারী দিবসে, হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা,
0: স্বাধীনতা স্বাধীনতা এটার নাম
1: আচ্ছা
0: হচ্ছে স্বাধীনতা,
1: আচ্ছা, এটা এটা আপনি কোথাও পাওয়া যাবে বা কোনো লিংক যদি আপনি বলে
0: ইউটিউবে
1: দিতেন?
0: আপনি স্বাধীনতা লিখলেই পাবেন, স্বাধীনতা লিখে আমির পারভেজ আঞ্জুমান আরা বকুল ওনারা আর্টিস্ট ছিল, ওদের নাম লিখলে আপনি পেয়ে যাবেন, আমার নাম লিখলেও পেয়ে যাবেন।
1: আচ্ছা পারফেক্ট, পেয়ে গেছেন আপনি আপনার
0: তারপর হচ্ছে ভাইয়া যেটা জিজ্ঞেস করলো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, আপনি ওখানে আমার কাজগুলো দেখতে পারবেন, বা আমার নাম লিখলে আপনি ইউটিউবে আমার অনেক ধরনের কাজ, আমার উপস্থাপনা, মিউজিক ভিডিও, আমার কিছু নাটক সবই পেয়ে যাবেন আমার নাম লিখলে ইউটিউবে।
1: আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, যারা যারা প্রশ্ন করেছেন শর্ট মুভিটা নিয়ে তারা আশা করি পেয়ে গেছেন, একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসঙ্গে যাব আমি, সেটা হচ্ছে আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন উপস্থাপিকা, আপনি একজন নিজের প্রোডাকশন হাউসে কাজ করছেন, ঠিক আছে, ডাইরেক্ট ডিরেকশন দিচ্ছেন, এবং তাছাড়াও হচ্ছে
0: আসলে আমি এখন এই ক্ষেত্রে আমি একদমই নতুন, আমি আসলে এটা বলতে ভয় পাচ্ছি, আসলে চেষ্টা করছি
1: চেষ্টা করছি। আপনি চেষ্টা করতে করতে তো এগিয়ে যাবেন, শিখবেন, নিজের ভুলগুলোকে কারেক্ট করবেন, এভাবেই তো আসলে জিনিসগুলো কাজ করে। এবং আপনি আইন বিভাগে পড়াশোনাও করছেন নাকি? ঠিক বলেছি, ঠিক আছে। এই যে প্রত্যেকটা প্রফেশন ইন্ডিভিজুয়ালি একটা আপনি, ঠিক আছে, এই সব কিছু বাদ দিয়ে আপনি মা, তো এটার এটার উপলব্ধিটা কিরকম?
0: এটা আসলে যেটা আমি বিয়েটাও অনেকে বলে যে কম এজে করেছি, যদিও আমার মনে হয় যে না ঠিক আছে, বেবিটাও অনেকে বলে কম এজে করে নিয়েছি, আমার মনে হয়েছে যে না পারফেক্ট, তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো অনেক সময় সেটে গেলে আমি এরপরে কিছু কাজ করেছি, দেন হচ্ছে আমার কাছে এরকম আমি বলি যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেহেতু বাসায় একটু বেবি আছে, এগুলো আসলে কাজের ক্ষেত্রে বলাটা ঠিক না, তারপরে আমার বলতে হয়েছে অনেক সময় বাচ্চার জন্য খারাপ লাগা কাজ করে বা দেখা গেলো সি, কিন্তু ডেট যদি আমি কাউকে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওদের আমি না গেলে ওদের প্রবলেম হবে, এই জন্য আমি বলি যে আমি সকাল 7টায় চলে আসবো, 10টায় না, কিন্তু আমাকে একটু সন্ধ্যার মধ্যে ভাই ছাড়তে হবে, এই ধরনের কথাবার্তা বলে গিয়েছি, কাজ করেছি। তো দেখা গিয়েছে যে বেবি ওই টাইমটা ওর বাবা হেল্প করেছে বা কখনো আমার আম্মু এসেছে, আম্মু দেখেছে, এভাবে করে আসলে বেবিটাকে আমরা সবাই মিলে ভালোবেসে আসলে ওকে লালন পালন করছি। তা মাসাল্লাহ আমার বেবিটা খুব ভালো, আমি বলছিলাম যে মাঝে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, ও যে কারোর কাছে দিলেই থাকবে, অনেকে আছে যে অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে, ওর বাবার কাছেও থাকবে, নানুর কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, ইভেন যদি কাউকে চিনে যে না কয়েক ঘন্টার পরিচয়ে ঠিক আছে আন্টির কাছে থাকবে তাও থেকে যাবে, মানে অনেকে আছে যে অনেক বাহানা করে, এ ধরনের না,
1: বা
0: এই জন্য আমি মনে হয় কাজটা করতে পারছি। আর অনেক টাফ, অনেক সময় হয়েছে যে দেখা গেল যে বাসায় কেউ নাই, আমার ওকে একাই সামলাতে হচ্ছে, তখন অনেক কিছুই করা সম্ভব হতো না আমার,
1: কিন্তু তারপর আমি বলবো যে আমার ভাইয়ার সাপোর্ট আছে আপনার জন্য, আপনি কাজ করছেন যা করছেন, ভাইয়ার সাপোর্ট এবং একটু একটু ভালোবাসার যে অনুভূতিটা এখনো রয়ে গেছে সবকিছু মিলিয়ে কমপ্লিট পরিবার,
0: এবং হচ্ছে আমার নিজের ইচ্ছা শক্তি প্লাস তার সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট,
1: ফ্যামিলি সম্ভব। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনাকে ঘিরে আছে এবং আপনি তাদেরকে ঘিরে আছেন, এবং এটাই হচ্ছে একটা পজিটিভ ভাইব আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটাই আপনাকে সাহায্য করছে আগামীতে, আরো বেশি সাহায্য করবে আগামীতে এগিয়ে
0: যাওয়ার। প্রবলেম যেটা হচ্ছে কোথাও ঘুরতে গিয়েছে বাচ্চা কই, কমেন্ট আসবে কিন্তু এ ধরনের বাচ্চাটা কোথায়, সব জায়গায় আমি ধরুন সাজেক গিয়েছি, সাজেকের এনভায়রনমেন্টটা নিশ্চয়ই সবাই জানে যে কেমন ওখানে, তারপর হচ্ছে সেন্ট মার্টিন গিয়েছি, ওখানে তো ইলেকট্রিসিটি নাই, ওখানে আমি বেবিকে নিয়ে যেতে পারবো না, বেবি যেহেতু আমার আম্মুর কাছে আছে এবং ভালো আছে, এখানে থাকলে সে ভালো থাকবে, ওখানে গেলে অনেক সময় হয় যে আমরাই অসুস্থ হয়ে যাই, তো ওখানে আমি বাচ্চাকে নিয়ে যে কেন অসুস্থ করব, এ ধরনের কোশ্চেনে আসলে মুখোমুখি হতে হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে মাঝে মাঝে, আমাদের দেশে এটা কমন, অনেক সবাই না বাট কিছু কিছু
1: আপনার সন্তানের জন্য আপনি মা হিসেবে
0: বেস্ট টাই করতে এটা বেশি থাকবে না, এটাই হচ্ছে মেন কথা।
1: হ্যাঁ সেটাই সব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে বলতে চাই যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও ত্রিতালের বাংলার পক্ষ থেকে আমাদের সাথে সঙ্গে হওয়ার জন্য, এবং প্রত্যেকটা দর্শক যারা যারা আমাদের সাথে ছিলেন এত সময় ধরে, আমাদেরকে সাপোর্ট করেছেন, দেখেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার এবং আমার অতিথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমেরিকা এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের সবাইকে অনেক বেশি স্পেশাল থ্যাংক ইউ, কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা এভাবে কথা বলতে পারি না, গল্পটা এনজয় করতে পারি না, এবং আমরা আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারি না, আপনারা থাকবেন, আপনারা প্রশ্ন করবেন, সেই সাথে সেভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাবে, সেজন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি টুডে। আপু আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনি যদি কিছু বলতে চান এবং আপনি যদি কিছু ছোট শেয়ার করতে চান বা আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
0: এই মুহূর্তে আমি আসলে যে কাজগুলো করছি, আমাদের ড্রিমকাস্ট মিডিয়া নামক একটা আমাদের ইউটিউব চ্যানেল বা মিডিয়া আছে, এটার জন্য কাজগুলো করছি। আমি কিন্তু আরেকটা জিনিস স্কিপ করেছিলাম যে আমি কয়েকটা আসলে মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছি, যেগুলো আসলে মোটামুটি বেশ ভালো কাজ হয়েছে বলে সবাই মনে করেছে, তো কাজগুলো আপনারা দেখবেন, কেমন লেগেছে আমার কাজ সেটা জানাবেন, আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, যেহেতু এখন করোনা চলছে সবাই ঘরে থাকবেন, চেষ্টা করবেন স্বাস্থ্যবিধি মেনে চলার যদি বাইরে যেতে হয়, আর হচ্ছে আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাই বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, আর যারা বাংলাদেশের জন্য দোয়া করছেন তারা পুরো বিশ্বের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন।
1: অবশ্যই তাই, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে।
0: কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে।
1: আমারও খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে গল্প করতে পেরে, এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার মন থেকে আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। আপনারা অনেক ভালো থাকেন এটাই দোয়া করি, সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান,
0: আল্লাহ হাফেজ।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো, আঁধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই, রাত নেই, স্তম্ভিত কাল, মেঘ মায়ালো খেলিন।

0: হ্যালো, কাকে চাই?
1: তোমাকে।
0: আপনি কে?
1: সেই আমি।

নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন।

দু চোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা, এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোন নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এখান থেকে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভ সকাল, যারা যারা তাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে কে দেখতে পাচ্ছেন।

0: পাভেল ভাই, আমাদের খুবই খুবই পরিচিত ভাইরাল সং হাত সিঙ্গার পাভেল, বুক চিনচিন করছে, আমরা সবাই কম্পিটিশন জানি। এটা অন্য কারো তা না, আমাদের আমার পাশে রাইট সাইডে, হয়তো আপনাদের লেফট সাইড হতে পারে, যাকে দেখতে পাচ্ছেন ইনি সে ব্যক্তি হচ্ছে ভাইরাল সিঙ্গার, হচ্ছে খুব খুব খুব ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল, যদি আমাদের দর্শকদের একটু জানান।
1: যেহেতু আমি চিটং এ আছি, সো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক নামাজ, এগুলোতেই ছিলাম, মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না, ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেবো, সবার এক্সপেক্টেশনও ছিল এটা। আমার ফুল ইনবক্স, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে, যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। বাট আমার ইচ্ছা ছিল, আমার দুই তিনটা গান অলরেডি রেডি, জাস্ট শুটিং করা বাকি ছিল আমাদের। সো যেহেতু আমি ঢাকায় ব্যাক করতে পারিনি লকডাউনের কারণে, সো দ্যাটস ওয়াই আমি শুটিংটা করতে পারিনি। অ্যান্ড আই হোপ কিছুদিনের মধ্যেই আমরা শুটিং এ যাব, যদি দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকে। সো আশা করছি গানগুলো সবার ভালো লাগবে এবং আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে, আপকামিং সং যেগুলো করেছি।
0: আপনি বেসিক রিসেন্টলি কয়টা গানের উপর, গানগুলো কি সেরকম আমাদের বুক করছে এই ধরনের না অন্য ধরনের আমাদের দর্শকরা?
1: একটু বলবো যে মানে ফান লাভিং সং, যেটাকে বলবো মানুষ মজা করতে পারবে, পারফর্ম করার মতো গান। সো বুক চিনচিনের মতো তো হবে না, বাট কিছু ভালো হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, সো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নেবে।
0: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে, আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিঙ্গার।
1: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান হয়তো। দিস ইজ নট মাই ফার্স্ট সং, মাই মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের, হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান। একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, আমার মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ
0: নট, মানে খেয়াল করবেন যে আমি যে তার মাধ্যমে পরিচিত পাই সবাই কিন্তু ধরে এটাই আমার। হ্যাঁ, কারণে কিন্তু এই জিনিসটা হয় যে আপনি যেহেতু একটা একটা গানের মাধ্যমে অন্য গানের তুলনায় একটু বেশি এই গানের মাধ্যমে পরিচিতিটা পেয়েছেন, তার মানে হচ্ছে এটাই আপনার প্রথম গান, কারণ আপনার নামটা এবং আপনার গানটার মাধ্যমে কিন্তু সবাই আপনাকে চিনতে পারে।
1: হ্যাঁ, এটা হওয়ার কথা স্বাভাবিক, বাট পরে এটা ক্লিয়ার করি আর কি সবাইকে, যে আসলে না পরে মানে আগে আমার 10টা বছর আমার স্ট্রাগলিং, এটা তো আর দেখেন না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়েই রাতারাতি ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল।
0: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে রাইড অ্যাওয়ে কখনো একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন না, গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, তার মানে হচ্ছে করতে করতে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে। হ্যাঁ,
1: সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেম।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা একটু পরিচিতি লাভ করেছে, সেটা একটা শুনবো আজকে, প্রতি প্রতি ভাইরাল গানটার মাধ্যমে আপনি সেই গানটা শুনবো অ্যাবসলিউটলি ইওর চয়েস।
1: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিলাম মশিউর বটি লিখেছিল নাসির পানি। গানটা আমার ফার্স্ট সল অ্যালবামের গান, আমার ফার্স্ট সল অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের মানে ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, এন্ড ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে। তো গানটা ট্রাই করছি।

0: থ্যাংক ইউ।
1: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি
0: বলেন। প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে।
1: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
0: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক। মডেল ছিল খান মাহি, একটা ফিমেল আর্টিস্ট ছিল। বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। এবং আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়। এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছিলাম, এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি তিনটা বছর হচ্ছে ব্রেক নিয়েছি। ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, তো অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে করেছিলাম, এটা আমি বলবো। দেন সেকেন্ড হয়ে তুই ছাড়াবোটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, কজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবি ওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে। গানটার নাম হচ্ছে প্রীতি নেশা, ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল। এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি।
1: আর অল্প অল্প খানিকটা
0: হ্যাঁ ডেফিনেটলি
1: হ্যাঁ।
0: সো গানটার নাম হচ্ছে প্রীতি নেশা, গানটা রিলিজ হয় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। অ্যান্ড সুর সঙ্গীত এবং কথা সবকিছুই আবরাল সাইডের ছিল, আমার ফ্রেন্ড। সো গানটা একটু ফোক বেস এর, ফার্স্ট মানে ফার্স্ট টাইম এই ধরনের গান আমার ট্রাই করা হয়েছে। সো ট্রাই করছি।

0: বাহ, অসম্ভব সুন্দর গান কিন্তু।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আমি একটু দর্শকদের সাথে কথা বলে নিই এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামিম ভাই লিখেছেন দেখি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা, কোন গানটা আপু, কোন গানটা আপু? গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ? আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথি থেকে কোনো সুন্দর, কোনো স্পেশাল রিকোয়েস্টের কোনো গান শুনতে ইচ্ছা করে, অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করবো। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই। আপনারা সুন্দর লিরিক লাস্টেরটা, ওয়াও। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছেন, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সবকিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ
1: আমি শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করে। তো আর আমার স্টার্টিংটা আমি বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, তো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। তো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল। তো আমার টোটাল 10টা মিক্স অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত, প্রত্যেকটা মিক্স অ্যালবামে একটা করে গান ছিল। আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আট প্রায় 12টা গান ছিল ওখানে, বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট। তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এরপর তো নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছে হলো, যার গান শুনে আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছে হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি সাপোর্ট মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো আমাদের হাতের কাছে সবকিছু, ইন্টারনেট বলেন সবকিছুই ফাস্ট এখন, তখন তো অতটা ফাস্ট ছিল না। 2011 এর দিকে ইট ওয়াজ টাফ সবার সাথে যোগাযোগ করাটা, তো ডেফিনেটলি আমার অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগলিং করতে হয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সেম, সাকসেসের পেছনে স্ট্রাগলিং থাকে,
0: অবশ্যই
1: আমার ক্ষেত্রেও আছে।
0: অবশ্যই স্ট্রাগল না করলে আপনি তো মানে সবকিছু, আমাদের জন্য যারা আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল পর আপনি সাকসেসটা পান ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট। বলতে পারেন যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা বিগ অ্যাচিভমেন্ট। আমাদের ক্রিকেট বেসড সবকিছু মিলিয়ে
1: ক্রিকেট, আমি ক্রিকেট লাভিং পারসন, আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ক্রিকেট দেখতে ভালোবাসি। তো বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি লাইভ, শুরুর আগ পর্যন্ত দেখছিলাম, মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: আচ্ছা, ফেভারিট কথাটা আমার খুব ভালো প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আমাদের টিমে আছে এবং আমাদের সুন্দরভাবে
1: সবারই কন্ট্রিবিউশন
0: থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো লাগে। আর হচ্ছে যদি বলি যে মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
1: ডেফিনেটলি আই লাভ মেসি, আর্জেন্টিনা ফ্যান আমি, সো মেসি আমার খুব ফেভারিট।
0: আচ্ছা, শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
1: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছে ঢাকা থেকে দেখছি সুন্দর, আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিকাগো থেকে, এটা কি
1: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন জায়গা কাজ করছে বেশিরভাগই চিটং থেকে বিলং করে, এটা আমার কি বলবো ভালো লাগে শুনতে।
0: আচ্ছা, এটার একটা কারণ আছে, এটার কারণ হচ্ছে এরকম নদী নদী ঠিক আছে, আবহাওয়া ঠিক আছে, সবকিছু দেখলে মানুষের খুব গায়ক হতে ইচ্ছা,
1: সাগর পাহাড়,
0: হ্যাঁ হ্যাঁ সাগর পাহাড় পর্বতমালা এগুলোর প্রতি তো থাকলে আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে যেতে পারে, গায়িকা হতে চায়, এটা থেকে হয়তো বা চিটাং থেকে সবাই বেশি মিউজিক মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে করেন?
1: হ্যাঁ ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
1: বিকজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি, ডেফিনেটলি, বিকজ এত পরিমাণ ভালোবাসা এটা আসলে আনএক্সপেক্টেড এখনো পর্যন্ত non-stop. Not only এটা যে টিকটক লাইকি ফেসবুক ইউটিউব এখানে যে সীমাবদ্ধ আছে তা না, রমজানে হয়তো একটু অফ ছিল যেহেতু কোনো বিয়ে শাদী বা জন্মদিনের অনুষ্ঠান ওভাবে পালিত হয়নি, প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ পারফর্ম করে মানে করছে গানটাতে ছোট থেকে বড়রা পর্যন্ত, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল ইটস নট বিগ ইস্যু, কিভাবে ভাইরাল হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাইরাল কিন্তু দুই ভাবে হয়, পজিটিভ নেগেটিভ, আমাদের দেশে বেশিরভাগই নেগেটিভ জিনিসই ভাইরাল বেশি হয়। অ্যান্ড আমি সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল না করে পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায় তাহলে এইভাবে বুক চিনছেন না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো। তো আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা। তাকে
0: কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটা দাঁড় করিয়ে দেওয়া।
1: ডেফিনেটলি, এই গানের ক্ষেত্রে যেটা বলবো আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছেন, আমি কৃতজ্ঞ সবার কাছে। ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাংকস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি গানের ক্ষেত্রে ওনার সাথে, ফার্স্ট অফ অল মোহিতুল মহিম ভাইকে আমি থ্যাংকস জানাবো, বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে তাহলে তো গানটাও এইভাবে ইউজ করা হতো না। তো মোহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাংকস এই নাটকটা বানানোর জন্য। অ্যান্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়। আর একটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাইদ, আমার ফ্রেন্ড, ওই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক, তো ওকে অনেক থ্যাংকস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, এন্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি চ্যান্টনি ম্যাম, সো গানটা ট্রাই করছে।
0: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, মজা করতে পারে, একটা ইউটিউব হতে পারে বা আপনি দেখলে সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
1: খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, এন্ড আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে, সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ, এটা আমার খুব মানে স্বস্তি পাই আমি। 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
0: আর একটু বলে দিন উষা জাহান আপু, সো মাচ ফর জয়নিং, আপনি আমাদের প্রত্যেকটা লাইভ শোতে আসেন, থ্যাংক ইউ আপনার জন্য, সেই জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। অ্যান্ড আপনি এভাবে আমাদের অফিস থেকে এসে মাত্র অনলাইনে এসে এই সারপ্রাইজ পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলা, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলার সাথে থাকার জন্য, এভাবে থাকবেন। এখন আমরা শুনবো গান বুক চিন চিন করে।
1: আচ্ছা, যেটা শেয়ার করতে চেয়েছিলাম মনে পড়েছে, ভিউজটা, ভিউজ যদিও কাউন্ট ওভাবে আমি ম্যাটার করে না, বাট অনেক ক্ষেত্রে ম্যাটার করে, বিকজ এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করি, হয়তো 2,71,00,000 হয়ে গেছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া এত শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইমে এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরে গেছে, তো আমি সবার কাছে থ্যাঙ্কফুল এতটা ভালোবাসার জন্য। আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই, সো ট্রাই করছি আমি।

0: joy.
1: Thank you so much.
2: Thank you so much. খুব খুব খুব আনন্দ পেয়ে শুনে, মানে আপনি যখন শুনেন সেটার ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে।
1: এবং যারা অনেকে মনে করে যে হয়তো মানে সফটওয়্যার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে মজার ব্যাপার হচ্ছে, যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2-3 টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। খুব ভয় ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, কজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস, আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েসে কেউ গিয়েছে। সো ওটা একটু মাথায় কাজ করছিল যে কিভাবে নিবে মানুষ। সো
2: তার করে গানের মধ্যে একটা পরিবর্তন, তারপরে একটা নতুন, যেমন হয়তোবা কম বেশি সবাই যারা প্র্যাকটিস করে বা আছে হয়তোবা ছোট ছোট ডিফারেন্ট পেইন্টিং কোনো ট্যালেন্ট থাকতো, মানুষ কিন্তু ভয় পায় যে সেই, কিন্তু আপনার যে ট্যালেন্টটা সামনে আসছে যে দুটো ভয়েসে আপনি গানটা কভার করেছেন, এবং সেটা কিন্তু মানুষ না জেনেই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পরে যখন সত্যটা জানতে পেরেছে সেটার কিন্তু জনপ্রিয়তা তখন আরো বেশি তুঙ্গে চলে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু আপনার ট্যালেন্ট
1: না। আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে মানে ডুয়েল ভয়েসের, বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে। তো মাশাআল্লাহ আমাদের দেশের মানুষও ইউনিক কিছু পেলে অ্যাপ্রিশিয়েট করতে জানে, অ্যাকসেপ্ট করে, সো আমি থ্যাঙ্কফুল সবার কাছে।
2: মানুষকে আপনি ধন্যবাদ জানাতে চান, পরে ভুলে যাবেন, এখনই ধন্যবাদ জানিয়ে।
1: হ্যাঁ, একটা মানুষকে থ্যাঙ্কস না জানালে আমি মনে হবে যে আমার মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা। সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম, ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে। সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আর আরেকটা থ্যাংকস দিতে চাই সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া, আই এম থ্যাঙ্কফুল আসলে, থ্যাঙ্কস টু এভরিওয়ান।
2: সার্বিকভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে, এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা, তাদের তারা আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করছে তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি আবার অ্যাপ্রিশিয়েট করা, ইটস ইজ আ হিউজ থিং। থ্যাংক ইউ সো মাচ।
1: আমাদের সবার কৃতজ্ঞতা বোধটা থাকা দরকার।
2: ডেফিনেটলি ডেফিনেটলি। একটা আপু লিখেছে এই গানটা শুনে হায় মন ভালো হয়ে যায়। আচ্ছা, স্বামী ভাই লিখেছে হ্যাঁ কিভাবে মেল ফিমেল টোন একসাথে সম্ভব, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সম্ভব লাইভে গান গাওয়ার মাধ্যমে। তারপর আরেকটা ভাইয়া লিখেছেন ওয়াও এই ভাইয়ার গান, ভাই জিঙ্গেল করবেন, আপনাকে জিঙ্গেলে শুনতে চাই, আপনার কিন্তু একটা নতুন রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, আপনি যখন ফিউচারে
1: ইনশাআল্লাহ কাজ পেলে অবিয়াসলি ডেফিনেটলি। আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, সো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিল ফিল হয়ে গেছে, সো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিল ফিল হবে ইনশাআল্লাহ
2: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে ভিত্তিতে গান করবেন, সেভাবে কি আপনার কোনো নতুন ইনোভেটিভ, আপনি চাই না আপনি সেটা কোয়েল রিলি করে দেন, বাট আমরা একটু দর্শকদেরকে একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আর একটু নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
1: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু ক্যারেক্টারের ডিমান্ডের কারণে, ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল, সো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। সো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে তখন হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, ওয়েট ফর দ্যাট।
2: আচ্ছা, সো আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
1: কথা বলতে পারি। কলেজে থাকতে মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না, সো খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারেন, ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, ইজ ভেরি ক্লোজ টু মি।
2: আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিন আপনি গানে ক্যারিয়ার আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে, কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু মুখ চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার একটা লাইফে চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে সেটা আপনি কিভাবে দেখেন?
1: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রেই আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে। এন্ড ডেফিনেটলি চেঞ্জ তো অবিয়াসলি,
2: কিন্তু ভালো, ঋণী হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের ফিডব্যাক আপনার কাছ থেকে পাই, ঋণী হওয়া কিন্তু এক ধরনের ভালো, আপনি যদি ফিল করেন যে আমি ঋণী হয়ে যাচ্ছি তার মানে কিন্তু আমরা আরো বেস্ট আউটপুট পাবো আপনার,
1: ইনশাআল্লাহ ডেফিনেটলি। আমি নেক্সট সং নিয়ে খুব আশা করি, আই হোপ কিছু একটা হবে যদি লাক ফেভার করে,
2: আর একটু
1: বাকিটা আল্লাহর উপর।
2: আয়া বিধি তুমি বলে দাও এবং মধু হই হই,
1: মধু হই হই করতে পারে, যেহেতু আমি চিটাগং এর, চিটাগং এর অনেক ফ্যান থাকতে পারে, না তো

0: আমরা আমাদের রেডিও প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের রেডিওর সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে গানগুলি এত সুন্দরভাবে চমৎকারভাবে পরিবেশন করার জন্য ভাইয়া আপনাকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী আপনার ফিউচারে গানগুলো নিয়ে এবং আপনাকে অনেক অনেক অনেক বেশি আমরা আমাদের সাইট থেকে ইন্সপায়ার করব, যেন আমরা এইভাবে আপনার সাথে আরো বেশি শো করতে পারি এবং নতুন নতুন গান যেন আপনি আমাদের দর্শকদের মাঝে পৌঁছে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই না ভাইয়া, আপনার যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটার কারণেই কিন্তু হচ্ছে আপনি আজকে পাবেন আমাদের সবার মাঝখানে পরিচিত। আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষের মধ্যে ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো দশটা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এইগুলো হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশের মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এইভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইবস দেয়।
1: আপনাকেও এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য, যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়। সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, দুই বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, একটু অবহেলা করি, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ এন্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ
0: সবাইকে, আরো এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন আপনার জন্য, এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকেছেন। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদের কাছে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশকে মাটিতে জানাই শুভরাত্রি, আফ্রিকার প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আল্লাহ হাফেজ।

0: হ্যাঁ, হ্যালো। আপনারা যারা দেখছেন এবং শুনছেন
1: হ্যাঁ
0: রেডিও
1: স্যার,
0: চিতাল বাংলার পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও চিতাল বাংলা ইউএসএ তে আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা আজকে এমন একজন অতিথিকে পেয়েছি বাংলাদেশ থেকে, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা। তিনি আজকে আপনাদেরকে বলবেন যে যদি আজকে আপনি হঠাৎ করে কোনো একটা আইনি জটিলতার মধ্যে পড়েন তাহলে করণীয় কি, এবং পাশাপাশি আমরা কথা বলবো যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে আপনি কি করবেন, এবং আপনি প্রথমে যদি কোনো কারণে আপনার বিরুদ্ধে মামলা হয় তাহলে কি করবেন, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব প্রেক্ষাপট বাংলাদেশ। এবং একটা কথা বলে রাখি, এটা কোনো আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, এটা আসলে আমাদের অভিজ্ঞতা বিনিময় করবেন অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা। আমরা যাচ্ছি তার কাছে। লিমা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি। শামীম ভাই, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে। বাংলা ভিশনে যখন আমি ছিলাম তখন আপনার সঙ্গে আমরা একটা অনুষ্ঠান করতাম মনের কথা, সেখানে আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম, তো আমরা
1: হ্যাঁ,
0: খুবই
1: এটা সেই
0: আনন্দিত।
1: 5 বছর আগের কথা। হ্যাঁ, 5 বছর আগের কথা শামীম ভাই।
0: একদম একদম। তো যাক, আপনাকে আমরা পেয়েছি। আপনি প্রথমে আমাদেরকে বলেন, আমরা যেমন আইনি বিষয় নিয়ে আলোচনা করব, আপনার অভিজ্ঞতা শুনবো, পাশাপাশি আমরা
1: অবশ্যই
0: আপনার আপনার জীবন নিয়েও আমরা কথা বলতে চাই, যে আপনি কেন আইনজীবী হলেন। প্রথমে আপনি বলেন যে আপনার একটা দিন কিভাবে কাটে সকাল থেকে।
1: আচ্ছা শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই রেডিও চিত্রাল বাংলাদেশ ইউএসএ থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি এবং বলবো যে আমরা আসলে পুরো আলোচনাটা জুড়েই আমাদের লয়ারদের লাইফ, লাইফ স্টাইল এবং লয়ারদের যে স্ট্রাগল গুলো বা যেভাবে করে আমরা একটা দিন শুরু করে শেষ করি বা যেভাবে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি সেটা নিয়ে পুরোটাতেই ডিসকাশন করব। আর শুরুতে শামীম ভাই যে প্রশ্নটা করলেন সেটা হলো, শামীম ভাই আসলে অন্য যে কোনো প্রফেশনে সবার চাইতে আমাদের দিনগুলো একটু মনে হয় ডিফারেন্ট করেই শুরু হয়। কারণ আমার কেন জানি মনে হয় যে অনেক সময় আসে যে আইনজীবীরা আসলে কি দিয়ে ভাত খেলো বা কি দিয়ে লাঞ্চ বা ডিনার করলো সেটা আইনজীবীর আসলে মাথায় থাকে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খাবার টেবিলেই মাথায় বিভিন্ন রকমের টেনশন ঘুরতে থাকে, কোন মামলায় কি হলো না হলো। আর যেদিন কোনো ইম্পর্টেন্ট মামলার হিয়ারিং থাকে বা কোনো সেন্সিটিভ মামলার হিয়ারিং থাকে সেদিন সারা রাতি তো আমরা মোটামুটি ঘুম তো আর হয় না, বা সারা রাতি আমরা যেটা করি পুরো ফাইলটা রিভিশন দেওয়া হয়। তো আমি সবসময় আমার জুনিয়রদেরকে বা আমার জুনিয়র স্টাফ কলিগ যারা আছে তাদেরকে একটা কথা বলি যে যারা আমরা লয়ার, যারা আমরা প্র্যাকটিসিং লয়ার, তারা আসলে আমরা এক্সাম প্রতিদিনই দিই, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এক্সাম দিচ্ছি। কারণ আমাদের পুরো কাজটাই হলো কোনো না কোনো ভাবে কনভিন্স করা। কারণ আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে যখন বিষয়টা আমি বুঝে নিব আমাকে অবশ্যই জাস্টিস সাহেব যারা আছেন বা জাজ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু কনভিন্স করে আমার যুক্তি তর্কটা উপস্থাপন করে তখন আমাকে কিন্তু রেজাল্টটা নিয়ে আসতে হয়। তখন আমি যখন রাতে ঘুমাই বা সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার মাথায় সবসময় ঘুরতে থাকে যে আমার অপোজিশনের লয়ার কি বলতে পারে, এটার কাউন্টার জবাব আমার কাছে কি হবে, তারপরে কোন কাগজটা আমার একটু উইক, কোন কাগজটা আমাকে আসলে একটু টেকনিক্যালি যেতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু মিলে আসলে সকালটা যেটা বলবো যে আমরা আসলে মহিলা আইনজীবী যারা আছে তাদের তো সকালে কিছু ব্যস্ততা আমাদের বাসায় থাকেই, যতই হেল্পিং হ্যান্ড থাকুক আর যত যাই থাকুক। আর পাশাপাশি সকালটা আসলে বেসিক্যালি আমার কেন জানি মনে হয় শামীম ভাই আমরা যারা লয়ার আমাদের আসলে নেশা পেশা ঘুম খাওয়া দাওয়া মানে প্রফেশন অকেশন আনন্দ ফুর্তি সব আসলে আমাদের আইন নেই, মামলা মোকদ্দমা কোর্ট কাছারি নেই। তো আমাদের সকালটা শুরু হয় মামলা টেনশন করতে করতে, তারপরে কোর্টে যাওয়া, কোর্ট শেষ করে সরাসরি আবার চেম্বারে যাওয়া, চেম্বার শেষ করে আবার সেই রাতে বাসায় ফেরা। তার মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আসলে কোর্ট চেম্বারেই থাকি। আর মাঝে মাঝে আমাদের যত মিটিং থাকে বা যা থাকে তাও কিন্তু সব আইন রিলেটেডই। তো আমরা বলবো যে আমরা আইনের মধ্যেই থাকি, আইনের মধ্যেই খাওয়া দাওয়া করি, আইনের মধ্যেই বাঁচি।
0: দেখেন, আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কত দুর্দান্ত একটা আলোচনা হবে আইন বিষয়ক, বাংলাদেশের আইন এবং করণীয় কি। কারণ লিমা কিন্তু একজন শুধু আইনজীবী নয়, তিনি একই সঙ্গে একজন উপস্থাপক। কারণ একজন উপস্থাপক কি সুন্দর করে কথা বলতে হয়, কিভাবে একটার পর একটা গুছিয়ে কথা বলতে হয়, এটা কিন্তু আমরা এখনো লিমার কাছ থেকে কিছুটা আয়ত্ত করার চেষ্টা করি। লিমা, আমাদের অনুষ্ঠান এখন এই মুহূর্তে কতজন মানুষ দেখছেন? 60। আপনারা যারা এখান আপনাদের আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদেরকে আপনারা কোত্থেকে দেখছেন সেটা নিচে লিখে দেবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন, এবং আমরা চেষ্টা করব লিমার কাছ থেকে সবগুলো উত্তর নেওয়ার জন্য। অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা, যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি যে আমরা আজকে কথা বলবো, আজকে যদি বাংলাদেশে আপনি কোনো কারণে অ্যারেস্টেড হন তাহলে আপনার করণীয় কি, আপনার বিরুদ্ধে যদি হঠাৎ করে কোনো মামলা হয় তাহলে করণীয় কি, এবং কোন মামলাটি জামিনযোগ্য কোনটা জামিনযোগ্য নয়, আবার পাশাপাশি আপনার ডিভোর্সের ক্ষেত্রে চাইল্ড কাস্টাডি এবং অন্যান্য বিষয়ে কার কি অধিকার, দেনমোহর আপনি কিভাবে আদায় করবেন, কিংবা দেনমোহরের বিষয়টি কিভাবে সমাধান করবেন। আমাদের অনেক পরাণ সাহা লিখেছেন, ম্যাডামের নাম্বারটা কি পাওয়া যাবে, যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কি? হ্যাঁ, ম্যাডামের নাম্বারটা আমরা দিয়ে দিব। তারপর আছেন তমালিকা তমা, তিনি লিখেছেন হাই, হ্যাঁ। তারপরে আপনার জায়দা সরকার লাকি লিখেছেন বাংলাদেশ থেকে দেখছি, চট্টগ্রাম থেকে দেখছি। আমাদের সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে রিমা, যে একই সঙ্গে নিউ ইয়র্ক, বোস্টন, মিশিগান, ফ্লোরিডা, ডালাস, ক্যালিফোর্নিয়া সব জায়গা থেকে দেখে। এবং এই যে আজকে অনুষ্ঠানটা হয়ে যাবে, আগামী 2-3 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে অ্যাটলিস্ট কয়েক লক্ষ লোক দেখে ফেলেছে। ফলে আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদেরও আত্মীয় স্বজনের কোন রকম আইনি জটিলতা যদি বাংলাদেশে থাকে, তাহলে আপনারা কিন্তু অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সহযোগিতা নিতে পারেন। আমরা তার নাম্বারটা শুরুতে একটু বলে দিই আলোচনার আগে। লিমার নাম্বার হচ্ছে 01758881733। আমি আবার বলছি 01758881733। আমরা আরো কয়েকবার বলে দিব, আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে আমরা লিখে দিব। নারায়ণগঞ্জ থেকে দেখছি রাব্বি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। লিমা, আপনি আমাকে শুরুতেই বলেন যে যদি কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা একবার বলতে চাই যে আমাদের এটা কিন্তু কোনো আইনি পরামর্শ নয়, অনেক আইনি ব্যাপারের সঙ্গে অনেক সূক্ষ্ম বিষয় থাকে, ফলে এটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান। আপনি সরাসরি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে তারপর আপনার সিদ্ধান্তটি নেবেন। হঠাৎ করে বাংলাদেশে কেউ যদি আজকে কোন রকম অ্যারেস্টের মধ্যে পড়ে বা আইনি জটিলতায় পড়ে, তার প্রথম কাজটা কি হবে?
1: আচ্ছা, আমরা এখানে শুরুতে একটা জিনিস বলি যে আমাদের অনেক সময় অনেক রকম আপস এন্ড ডাউন থাকে, আমাদের এই জিনিসটা জেনে নেওয়া খুবই দরকার। শামীম ভাই আমাদেরকে যে কোশ্চেনটা করলেন, সেটা আসলে আমি বলবো যে বাংলাদেশে না, মানে আমাদের বাংলাদেশের যত লে পিপল বা আমরা যারা সাধারণ মানে মানুষ আছি, বা আমার এই 12 বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখলাম শামীম ভাই, যে অনেক এডুকেটেড মানুষ যারা অনেক বেশি এস্টাবলিশড সোসাইটিতে, বাট পুলিশ চলে আসলে বা পুলিশের অ্যারেস্টের ঘটনাটা ঘটলে তারা হঠাৎ করে কিন্তু আসলে ঘাবড়িয়ে যায়। আমি শুরুতে একটা কথা বলবো যে পুলিশ আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মধ্যে একটা ভুল ধারণা এখনো রয়ে গেছে যে পুলিশ জিনিসটাকে না আমরা মানে এই এই এজেন্সিটাকে আমরা পুরোপুরি এখনো ফ্রেন্ড হিসেবে নিতে পারছি না। পুলিশ অ্যারেস্ট করছে এটা শুনলেই না মানুষ অনেক বেশি প্যানিক হয়ে যায়। এই প্যানিকটা আসলে যেটা হয় মানুষের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ অ্যারেস্ট করার পরে যদি আমরা প্যানিক হয়ে যাই, তখন আমাদের ভুল ডিসিশন গুলো কিছু চলে আসতে থাকে। এক একজন ফ্যামিলি মেম্বার এক এক রকমের বুদ্ধি দেন, এক একজন এক একটা কথা বলতে থাকেন। তো আমি বলবো যে পুলিশ অ্যারেস্ট করার পরে আমাদের মাথায় শুরুতেই রাখতে হবে যে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা মেনটেন করা বা এই জিনিসটাকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য, যেহেতু পুলিশ একটা ফোর্স এবং এটাকে যদি আমরা ফ্রেন্ড হিসেবে ধরে নেই, আমাদের যদি এখন আমি একটু আমার শ্রোতা বা দর্শক যারা আছেন তাদেরকে বলতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখন আমাদের যে পুলিশ ব্যাটালিয়ান যেটাকে আমরা বলি সেটাকে কিন্তু অনেকটাই রিফার্নিশ করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এই জায়গা আমরা অনেক বেশি সেবা পাচ্ছি, যেটা এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বা আগে পুলিশ মানে আমরা যে হ্যারাসমেন্টটা ভাবতাম যে থানা পুলিশ মানে অনেক যন্ত্রণা, অনেক বড় ধরনের হ্যারাসমেন্ট, আমরা আসলে ওইসবের থেকে অনেকটাই বের হয়ে এসেছি। তো আমি বলবো যদি কখনো পুলিশ কাউকে অ্যারেস্ট করে কারো ফ্যামিলি মেম্বারকে, শুরুতেই আপনাদের যেটা জানতে হবে সেটা হলো একটু ঠান্ডা মাথায় ডিসিশনটা নিতে হবে যে আমরা কি করব। আপনাদের ফ্যামিলিতে যদি খুব পরিচিত কোনো লয়ার থাকে বা প্র্যাকটিসিং, মানে লয়ার বলতে কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দুই রকমের লয়ার বুঝি, একরকমের লয়ার আছেন যারা শুধু বার কাউন্সিল থেকে সনদ নিয়ে আসলে প্র্যাকটিসটা করেন না, তারা শুধুমাত্র একাডেমিক মানে পড়াশোনা করে লাইসেন্সটা নিয়ে আসলে ওনারা প্র্যাকটিসটা অতটুকুই স্টপ রাখেন। আর আমরা যারা আছি, যারা আমরা রেগুলার কোর্ট কাচারিতে যাচ্ছি বা আমরা প্র্যাকটিসিং লয়ার, আপনাদের পরিচিত কোনো প্র্যাকটিসিং লয়ার থাকলে যদি আপনারা ওই লয়ারের মাধ্যমে বা লয়ারের অ্যাসোসিয়েটের মাধ্যমে যদি ওই থানায় যোগাযোগ করেন, যোগাযোগ করে যদি আগে জানার চেষ্টা করেন যে কোন এলিগেশনের আন্ডারে আসলে ওনাকে অ্যারেস্ট করা হলো এবং সেই এলিগেশনটার ধরন কি, সেটা কিন্তু একজন লয়ারই আপনাকে নাইসলি বলে দিতে পারবেন। এখানে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে যে পুলিশ যদি কোনো সাধারণ মানুষকে বা যে কোনো সন্দেহভাজন মানুষকে বা কোনো একটা স্পেসিফিক আপনার ইনফরমেশনের আন্ডারেও যদি কাউকে অ্যারেস্ট করে বা গ্রেফতার করে থাকে, তাকে কিন্তু অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে প্রডিউস করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা মানে আপনারা অনেকেই বলতে পারেন যে ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন তো সরকারি বন্ধ থাকে, তাহলে এই 3 দিন আমার রিলেটিভ কেউ যদি অ্যারেস্ট হয় তাহলে কি হবে। আমি আপনাদের সবারকে জানানোর জন্য একটা ইনফরমেশন বলছি যে ঈদের দিনও কিন্তু আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট গুলো থাকে, একটা ম্যাজিস্ট্রেট কোর অবশ্যই থাকবে, কারণ যে কোনো থানায় যে কোনো কেউ অ্যারেস্ট হওয়ার পর তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। এবং ইন দ্য মিনটাইমে আপনারা যারা ফ্যামিলি মেম্বারে যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা একজন থানায় যেতে পারেন, ওসি সাহেবের সাথে বা আইওর সাথে কথা বলতে পারেন। সো এটা কথা বললে কিন্তু আপনি তখনই জেনে যাবেন যে তাকে কোন এলিগেশনের আন্ডারে কেন অ্যারেস্ট করা হলো। এখানে কিন্তু অ্যালিগেশন দুই রকম। শামীম ভাই, আমি একটু আপনার একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি আলোচনার স্বার্থে একটু বলে নিচ্ছি যে এখানে কিন্তু একটা বেলেবেল অফেন্স এবং একরকমের নন বেলেবেল অফেন্স আছে। একটা হলো জামিনযোগ্য অপরাধ, একটা হলো জামিন অযোগ্য অপরাধ। আর যখন পুলিশ অ্যারেস্ট করবে, যদি ব্যাপারটা এরকম হয় যে থানায় আসলে কেউ যে কমপ্লেন করেছে বা কোনো রকমের ছোটোখাটো কোনো বিষয় বা যেটাকে আমরা স্মল কজেস অ্যাক্ট বলে থাকি, মানে ছোটোখাটো বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থানায় কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর আমাদের রিলেটিভরা বা ফ্যামিলি মেম্বাররা যাওয়ার পর থানায় ছোট্ট একটা বৈঠক বা যেটাকে আমরা মিটিং বলি, সেই মিটিং এর মাধ্যমে যদি অপরাধটা খুবই নমিনাল কিছু হয় বা যাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে তার কোনো মানে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের একটু চেঞ্জের দরকার বা পুলিশ একটু তাকে বললে হয়তো বা সে চেঞ্জ হবে, এরকম বিষয় হলে কিন্তু থানা থেকেই তবে ব্যাপারটা এরকম হয় যে তার এগেনস্টে কোনো রকমের স্পেসিফিক অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বা তার ব্যাপারে কোনো রকমের ইনফরমেশন আছে উপর থেকে, তখন তাকে অ্যারেস্ট করা হলে আমরা অ্যাট বেস্ট যেটা পারবো থানায় গিয়ে আমরা তার অ্যালিগেশনটা জানতে পারবো এবং কেন কোন সেকশনের আন্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে এতটুকুই আমরা জানবো। তারপরে আমাদের যেটা করতে হবে, থানার সাথে আমাদের যোগাযোগ কমিউনিকেশনটা অতটুকু পর্যন্ত রেখে আমার রিলেটিভকে বা আমার ফ্যামিলি মেম্বারকে কখন কোর্টে প্রডিউস করা হচ্ছে সেটা আমাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে আমার সেই রিলেটিভকে বা আমার যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হবে। তখন ম্যাজিস্ট্রেট কোর্টে অবশ্যই আমাকে একজন আইনজীবী নিয়োগ করতে হবে, যে আইনজীবী ওনার পক্ষে যে কথাটা বলতে পারবেন। এরকম অনেক সময় হয়ে থাকে শামীম ভাই যে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই জানেন না যে 24 ঘন্টার মধ্যে যখন একজন আসামিকে কোর্টে প্রডিউস করা হয় তখন চেলে কিন্তু আসামি পক্ষের রিলেটিভরা যারা আছেন বা ফ্যামিলি মেম্বাররা আছেন তারা কিন্তু আসামির পক্ষে একজন কৌশলী মানে আইনজীবী নিয়োগ করতে পারেন। যখন একজন আইনজীবী নিয়োগ হবে তখন কিন্তু আসামির পক্ষে বলার অনেক কিছু থাকে, বা যখন রাষ্ট্রপক্ষ নিজেই ওনাকে কোর্টে নিয়ে যাবেন, রাষ্ট্রপক্ষ একাই বলবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন আসামিকে যখনই কোর্টে প্রডিউস করা হয় তখন ম্যাজিস্ট্রেট কোর্টে তার 7 দিন 15 দিন বা 10 দিন রিমান্ড দাবি করা হয়। সো এই যখন নিজের আসামির পক্ষে লয়ার যখন থাকবেন তখন সেই রিমান্ডের বিষয়ে তখন তার বলার বা কোনো বক্তব্য কোনো কিছু সে তখন কোর্টকে বলতে পারে, না হলে দেখা যায় অনেক সময় দেখা যায় যে খুব ছোট অপরাধের জন্য অনেক আসামি 10 দিন 15 দিনের রিমান্ডে চলে যায়। ধন্যবাদ শামীম ভাই।
0: এখানে একটা বিষয়, আমাদের অনেকেই তো নানাবিধ কমেন্ট করেছেন, নুসরাত জাহান লিখেছেন অনেক জিজ্ঞাসা ছিল কিন্তু কর্মব্যস্ত থাকায় আজ মনটা খারাপ লাগছে, ওকে। কিন্তু ইমরান নাজির তিনি বেশ কয়েকবার একটু বলার চেষ্টা করছেন যে এসব কথাগুলো এখন পাবলিকের হাসির খোরাক জোগায়, তিনি বলছেন। তো এখন একটা কথা আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আলিমার কাছ থেকে আমরা জেনেছি যে আপনি যেই অর্থে বোঝানোর চেষ্টা করছেন আমরা জানি না, কিন্তু আমরা আমাদের মতো করে যেটুকু বোঝার চেষ্টা করছি বুঝতে পেরেছি সেটাতে বলতে পারি যে আসলে সময়টা পাল্টাচ্ছে। আপনার পুলিশ এখন মানুষের সহযোগিতার জন্য কাজ করে, পাশাপাশি অ্যাডভোকেট আঞ্জুমান আলিমা একটা কথা বলেছেন যে কোনো কারণে কেউ যদি অ্যারেস্টেড হয় যখন উনি একজন আইনজীবী নিয়োগ করবেন তখন কিন্তু তার পক্ষে বলার জন্য একজন স্ট্রং ভয়েস তৈরি হয়, ফলে এই নানাবিধ বিতর্ক যেগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি কিংবা হয়তো আমরা ভয়ে থাকি সেই বিতর্কগুলো তখনই সেখানে শেষ করে দেওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়। এখন লিমা আপনি কি আরেকটু বলবেন, ধরেন যখনই পুলিশ যাচ্ছে বা যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করে বা কারো, তখন কিন্তু সবাই একটু ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার পেছনে নানা রকম যুক্তি থাকতে পারে। তো আসলে তখন আপনি যেটা বললেন যে অ্যাডভোকেট নিয়োগ করতে হবে, কিন্তু সে আসলে কয়দিন ওয়েট করবে বা পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশকে কি এমন কোনো প্রমাণ দেখাতে হয় অ্যারেস্ট করার আগে?
1: হ্যাঁ শামীম ভাই, আমি এখানে একটু বলি যে আমাদের একদম কমন সেন্স একটা জিনিস বলে যে যখন কোনো মানে পুলিশ বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি বাসায় আসবে তখন কিন্তু অবশ্যই তাকে আপনার গ্রেফতারি পরোয়ানাটা দেখাতে হবে, যেটাকে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বলি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিন্তু কিছু নতুন আইনের সংযোজন এসেছে, যেমন অনেক রকমের সেন্সিটিভ কিছু আইন এসেছে যেটার আন্ডারে কিন্তু আপনাকে পুলিশ কোনো হায়ার কি বা কোনো রকমের ইন্টেলিজেন্সির মাধ্যমে কোনো ইনফরমেশন পেলে তখন একজনকে বাসা থেকে অ্যারেস্ট করতে আসে, তখন কিন্তু পুলিশের কাছে কোনো রকমের অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে না। বা তখন যেটা আমাদের করতে হবে, আমরা একটা জিনিস বলবো, যখনই কোনো বাসায়, এবং এই অ্যারেস্ট ওয়ারেন্টের ক্ষেত্রে পুলিশ কখনোই কিন্তু দিনের বেলা খুব একটা আসে না, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো নিউজ নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসে, পুলিশ কিন্তু টপ করে বাসায় চলে আসে না। এর আগে কিন্তু 2 দিন 3 দিন সাদা পোশাকে বা বিভিন্ন সিভিল ড্রেসে তারা আশেপাশে খোঁজ খবর নেয়, দারোয়ান যদি থাকে বাসার নিচে বা কোনো রকমের সিকিউরিটি গার্ড থাকে তাদের কাছ থেকে সে এনশিওর হওয়ার চেষ্টা করে, এলাকার লোকাল পুলিশ চেষ্টা করে যে আসলে ওনার অবস্থানটা এখানে আছে কিনা, এটা একটা ব্যাপার। এ বিষয়ে অবশ্য আমরা অবশ্যই আমাদের বাসায় যাদের বাসায় সিকিউরিটি গার্ড বা দারোয়ান বা আশেপাশে মানুষ আছে তারা কিন্তু বলে যে আপনাকে উনি খুঁজেছিল বা আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, তখন কিন্তু ওনাকে একটু সচেতন হতে হবে, ওনাকে মাথায় রাখতে হবে যে আমার থানায় একটু খবর নিতে হবে যে আসলে আমার নামে থানায় কোনো ইনফরমেশন বা থানায় কোনো রকমের ওয়ারেন্ট কোনো কিছু এসেছে কিনা। অনেক সময় আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই খুব কমন একটা সিনারিও যেটা, যে অ্যানাক্টের মামলায় আমরা অনেক

0: হতে হবে একটা জিনিস আমিন ভাই, সেটা হলো, এটা হলো আমার প্র্যাকটিক্যাল নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স আছে, যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন সময় নামে বেনামে ডিবির পোশাক পরে, পুলিশের পোশাক পরে পরে কিন্তু বাসায় আসলে ডাকাতি করতে লোক আসে। এরকম অনেক সময় হয় যে আমরা খুব
1: বদনাম
0: মানে
1: হয়ে যায় পুলিশের, কিন্তু আসলে
0: হ্যাঁ,
1: ঘটনাটা ঘটে অন্য।
0: কিন্তু যেটা হয়, হ্যাঁ, খুবই অ্যালার্মিং একটা ব্যাপার যে দেখা যায় যে খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের বা ডিবির যে উপরের যে জ্যাকেটটা থাকে, সে জ্যাকেটটা কিন্তু অনেক জায়গায় কিনতে পাওয়া যায় পুরনো মার্কেটে। তো এরকম 2-3 জন জ্যাকেটটা রেডি করে তারা কিন্তু বিভিন্ন সময় বাসায় আসে। তো আমি আমার শ্রোতাদেরকে একটা জিনিসই বলবো, যে আপনি একটু যদি ইন্টেলিজেন্ট হন তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি সেফ হয়ে যাবেন। আপনার শুরুতেই বলতে হবে, যদি ডিবির লোকের পরিচয় কেউ আসে অবশ্যই তার ডিবির কার্ডটা দেখতে চাইতে হবে, তার পরিচয় পত্রটা যেটা। দ্বিতীয়ত, প্রত্যেকটা স্পেশাল এজেন্সির কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যারা পুলিশে আছে তাদেরও একটা নাম্বার আছে, যারা ডিবিতে আছে, যারা সিআইডিতে আছে, যারা মানে এনএসআই তে আছে, তাদের সবারই কিন্তু একটা সিক্রেট নাম্বার কোড থাকে, যে নাম্বার কোডটা শুধুমাত্র তাদের এজেন্সির লোকজনের কাছে একটা লিস্ট থাকে। সো এটা যদি কেউ একটু বুদ্ধি করে জিজ্ঞাসা করে যে আপনার মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি জানতে চাই, বা আপনার কার্ডটা আমি দেখতে চাই, বা আপনি যে অস্ত্রটা নিয়ে আসছেন সেই অস্ত্রের ব্যাপারটা, মানে কিছু কোয়ারিজ এর জিনিসপত্র আছে, তো এগুলো হলে যেটা হয়, যদি কেউ ফেক আপনাদেরকে কোনো রকমের হ্যারাসমেন্ট করতে আসে, সে আর একটা স্টেপও আগাবে না, সে এখান থেকে চলে যাবে। আর যদি এরকম হয় যে না, কোনো একটা মানে ইন্টেলিজেন্সির ইনফরমেশনের আন্ডারে আপনাকে নিতে এসেছে, তখন আমি একটা জিনিস বলবো আমার সব শ্রোতাদেরকে, যে আপনারা কোনো রকমের বার্গেনিং এ না গিয়ে আপনারা যেটা করবেন, ইনস্ট্যান্ট আপনাদের পরিচিত যদি কোনো লয়ার থাকে বা ফ্যামিলি মেম্বার কেউ যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে থাকে, তাদের সাথে একটু কথা বলে একটু ধীরস্থির ভাবে যদি আপনাদের কাউকে সে থানায় নিয়ে যেতে চায়, আপনি একটা জিনিস কনফার্ম হওয়ার চেষ্টা করবেন যে যে গাড়িটা যে ফোর্স নিয়ে আপনার সাথে এসেছে, আপনার ফেক কোনো কিছু হলে একটু ঠান্ডা মাথায় আপনি দেখলে কিন্তু আপনার মাথায় অবশ্যই জিনিসটা নক করবে, যে যে গাড়িতে আসছে সে গাড়িটা আপনার আসলে গভর্নমেন্টের গাড়ি কিনা, পুলিশ বা ডিবির গাড়ি কিনা, সাথে কয়জন লোক আসলো, তাদের অ্যাটিটিউড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে কথাবার্তা আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ যারা এখানে ফেক হয়ে আসে তাদের কোনো না কোথাও কোথায় কোনো না কোনো কথায় কিন্তু মানে অসংলগ্নতা জিনিসটা বোঝা যায়, যেখানে কোনো একটা মিস কিছু হচ্ছে বা জব মিসকমিউনিকেশনটা ওদের মধ্যেই বোঝা যাবে। তো কেউ যদি বাসায় চলে আসে রাতে, আপনি অবশ্যই তাদের সাথে একটা কনভার্সেশনে যাওয়ার চেষ্টা করবেন। পুলিশ আসলো, একজনকে ধরে নিয়ে চলে গেল, আপনি সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনার ফ্যামিলি মেম্বারটাকে ধরে নিয়ে গেল, আপনি যদি এই রিস্কটা নেন তাহলে অন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমি কি বুঝাতে চাচ্ছি সেটা নিশ্চয়ই আমার শ্রোতারা বুঝছেন। তো আপনি তার সাথে 10-15 মিনিট আধা ঘন্টা বলার একটু সময় নেবেন, আপনার পরিচিত কোনো লয়ার থাকলে তাকে ফোন দিবেন, কোনো পুলিশের কোনো মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোক আপনাকে একজন আইনজীবীর সাথে কথা বলতে নিষেধ করবে না, কারণ সেটা একটা মানুষের হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। তো ওইটার মাধ্যমে কথা বলে আপনি যখন আপনার কোনো লয়ার পুলিশের সাথে কথা বলবে, লয়ার কিন্তু শুরুতেই তাকে জিজ্ঞাসা করবে কোন থানা থেকে এসেছে, কোন জিডির আন্ডারে এসেছে বা কোন কমপ্লেনের আন্ডারে এসেছে। সো এই অ্যান্সার গুলো কিন্তু পুলিশ তাকে দিতে বাধ্য এবং পুলিশ তাকে দিবে। সো আপনি শিওর হবেন যে আপনার লোক একটা সেফ কাস্টডিতেই যাচ্ছে, তার মানে থানায় যাচ্ছে। দেন নেক্সট স্টেপে আপনার কাজ হবে, সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কেউ মেল পার্সন থাকে, অ্যাডাল্ট পার্সন থাকে, তাকে সাথে সাথে ওই থানায় পাঠায় দেয়া। কারণ থানায় নেওয়ার পরেই তাকে হাজতে নিয়ে যাবে, হাজত প্রত্যেকটা থানায় একটা করে হাজত থাকে, সেখানে আপনার আসামি হিসেবে সে ওইখানে থাকবে, বা থানার বাইরে কিন্তু যে কোনো সাধারণ মানুষ থাকতে পারে। এবং তার প্রত্যেকটা থানায় কিন্তু আমাদের যারা বাঙালি সিটিজেন আমরা বা যারা বাঙালি তাদের কিন্তু 24 ঘন্টা অ্যাক্সেস থাকে থানাতে। সো থানায় যদি একজন থাকে তাহলে আপনার প্রিয়জনটা বা আপনার প্রিয় মানুষটা সেফ থাকলো। দ্বিতীয়ত, আরেকজন মানুষ সকালবেলায় রেডি হয়ে যাবে একটা ওকালতনামা রেডি করে, কারণ ওই স্পেসিফিক কোর্টে সে যে ওখানে হাজির থাকবে। কারণ আমরা অনেক সময় দেখি যে কোন আইনজীবী যদি স্ট্রংলি প্রোটেস্ট করে তাহলে অনেক সময় ওই রিমান্ডটা আসলে মঞ্জুর করে না কোর্ট। যদি ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে তাহলে রিমান্ড মঞ্জুর হয় না। অনেক সময় এমন হয় যে আসামিকে জেলে পাঠিয়ে দেওয়ার অর্ডার দিল, কিন্তু ওই জিজ্ঞাসাবাদটা করার জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের কথা বলে। জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জিনিসটা আসলে রিমান্ডের চাইতে মোর দেন বেটার। এই জন্য আমরা আইনজীবীরা সবসময় চেষ্টা করি যে আমাদের কোনো ক্লায়েন্ট বা আমাদের কোনো মক্কেল যদি আলটিমেটলি তার জেলে যেতেই হয়, বাট তার রিমান্ডটা যেন কোনোভাবে মঞ্জুর না হয়, রিমান্ড মঞ্জুর না হয়ে সেটা যেন আসলে জেল গেটে জিজ্ঞাসাবাদের ব্যাপারটা করা যায়, তাহলে এটা অনেক বেশি কমফোর্টেবল হয় পুরো ফ্যামিলি মেম্বারদের জন্য।
1: নাইস, মানে একটা বিষয় তো আপনারা সবাই বুঝতে পারলেন নিশ্চয়ই, যে লিমা যে বিষয়টি অ্যাডভোকেট লিমা যেটা বলার চেষ্টা করলেন যে আসলে এখানে পুলিশের নাম ধরেও অনেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, ফলে বাংলাদেশের পুলিশ এখন কিন্তু অত্যন্ত অত্যন্ত সহযোগিতামূলক।

0: আচরণ করে থাকে। ফলে যদি আপনি যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, আপনি আপনি কিন্তু এই নাম্বারটাও টুকে রাখতে পারেন, লিমার নাম্বারটা, অ্যাডভোকেট লিমা। আমি আপনাকে আবারও বলছি, নাম্বারটা হচ্ছে +88 0175 888 1733, 0175 888 1733। আর আরেকটা অফিসের নাম্বার হচ্ছে 5831 7734, 5831 7735। এই নাম্বারগুলোতে আপনি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভোকেটকে ফোন করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে এই অবস্থা এখন আমার কি করণীয়। একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের এখানে অনেকে যুক্ত হয়েছেন, আমাদের এখানে সরাসরি এখন বেশ কয়েকজন প্রশ্ন করছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। একজন লিখেছেন, জি আপু, নরসিংদীতে একবার ডাকাত দল এসে বলেছে যে আমরা আইনের লোক, এমন ঘটনা ঘটেছে, আপনি যেটা বলছেন। আরেকজন হচ্ছে, আমি ম্যামের কাছে জানতে চাই, আমার কিছু লোক মিলে 2013 সালে চাকরির জন্য মামলা করেছিলাম, সেই মামলা হাইকোর্ট থেকে খারিজ করে দিয়েছে, তো এখন আমরা কি করতে পারি? ওকে, আমরা দেখি ম্যাম যদি প্রশ্ন উত্তরটা দেয় তাহলে সরাসরি ম্যামের সঙ্গে কথা বলতে পারেন। আরেকটা হচ্ছে যে প্রশ্ন তিনি লিখেছেন, অনেক আসামি আছে নির্দোষ, কোনো অপরাধ করেনি, কিন্তু পূর্ব সত্যতার জের ধরে পুলিশ বা টিভিকে নানাভাবে প্রভাবিত করে 164 জবানবন্দি নিয়ে নেয়, বড় ধরনের মামলা দিয়ে হয়রানি করে, সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, এই দুটো প্রশ্নের উত্তর আমরা আপনার কাছে জানবো। তার আগে বলতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এখানে আমরা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি অনুষ্ঠানটি দেখতে পাবেন, আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনি পাচ্ছেন। আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমানা লিমার সঙ্গে। আমরা কথা বলছি পুলিশ ধরে নিলে কি করবেন, আপনার বিরুদ্ধে মামলা হলে কি করবেন, জামিনযোগ্য অপরাধ কোনটি, কোনটি জামিনযোগ্য নয়। আপনারা যেখানে যে আছেন সেখান থেকে আপনারা কে কোত্থেকে দেখছেন লিখে দিলে আমরা জানতে পারবো, শেয়ার করলে বা কমেন্ট করলে আমরা সেখান থেকে আমরা আপনাদের জেনে যাবো যে আপনারা আপনাদের আত্মীয়স্বজনের অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাহলে আমরা অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা একটা বিষয় বলতে চাই, যে এই যে ধরেন আপনি বলেন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন, যদি কারো নামে মামলা হয়, হঠাৎ যদি তিনি জানতে পারেন যে তার নামে ওই থানাতে একটা মামলা হয়েছে, উনি প্রথম কাজটা কি?
1: আচ্ছা, এইটা হলো শামীম ভাই খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ অনেকেই কিন্তু আসলে জেনে যান কোনো না কোনো ভাবে যে আমার নামে হয়তো বা একটা মামলা হয়েছে। এটা জানার কারণটা আসলে, যখন একটা মানুষের নামে মামলা হয়, সেটা সিভিল মামলা হোক আর ক্রিমিনাল মামলা হোক, ফৌজদারি বা দেওয়ানি যেটাই হোক, কোর্ট থেকে কিন্তু একটা নোটিশ আসে, সেই নোটিশটাকে আমরা আমাদের মানে আইনের ভাষায় বলি সমন জারি হওয়া। সমন আসার পরেই কিন্তু সে বুঝে যায় যে তার নামে একটা মামলা হয়েছে। যদি সিভিল মামলা হয় তাহলে সমনটাকে আমরা তত বেশি গুরুত্বপূর্ণ বলি না, এই কারণে, কারণ সিভিল মামলার ক্ষেত্রে আসলে কোর্ট, জরিমানা বা পুলিশ ধরে নেওয়া, যে নিয়ে যাওয়া, এইসবগুলোর রিস্ক আসলে থাকে না। এই কারণে আমি বলবো যে যদি কারো নামে কোন রকমের সিভিল মামলা হয় তাহলে সে আস্তে ধীরে সময় নিয়ে সে লয়ারের সাথে কথা বলতে পারবেন। বাট ক্রিমিনাল মামলা হলে যেটা হয়, যে একটু রিস্কি হয়ে যায়, কারণ এটা যেহেতু অ্যারেস্টের একটা ভয় থাকে। ক্রিমিনাল মামলায় যদি কোনো সমন আসে তাহলে অবশ্যই শুরুতে লোকাল থানায়, একটা জিনিস আমি শ্রোতাকে বারবার বলতে চাই যে আপনার বাসা যে জায়গায়, আপনি যে জায়গায় অবস্থান করেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নামে ক্রিমিনাল মামলা হোক না কেন, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বা আপনার যে গ্রেফতারি পরোয়ানা, সেটা কিন্তু আপনার স্থানীয় লোকাল থানাতেই আসবে, ওই থানাতেই কিন্তু আসলে সমনটা পাঠানো হয়। তো আপনার যদি কোনোভাবে সন্দেহ হয়ে থাকে যে আপনার নামে কোনো মামলা হয়েছে বা আপনার নামে যে কোনো সময় পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে, তাহলে আমি তাদেরকে বলবো যে শুরুতেই আপনারা দৌড়ে প্লিজ থানাতে যাবেন না। কারণ থানাতে যদি আপনি নিজের মামলার ব্যাপারে নিজেই খবর নিতে যান আর তখন যদি দেখা যায় যে আপনার নামে একটা নন বিলিভেবল অফেন্সের একটা কমপ্লেন এসেছে, তখন কিন্তু পুলিশের আর কষ্ট করে আপনার বাসায় যেতে হবে না, পুলিশ কিন্তু ওইখানেই আপনাকে অ্যারেস্ট করতে পারবে, মানে আপনি নিজেই থানায় গিয়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেলেন। তো এই রিস্কটা না নিয়ে আপনি যেটা করবেন, আপনার রিলেটিভ বা যারা একটু বুঝে তাদেরকে একটু থানাতে পাঠাবেন। থানাতে গিয়ে উনি যদি আপনার নামটা বলে আপনার নামে কোনো ওয়ারেন্ট এসেছে কিনা বা কোনো কমপ্লেন ফাইন্ড হয়েছে কিনা সে খবরটা যদি সে ওইখান থেকে নেয়, এবং ওইখানেই কিন্তু সে বুঝবে যে কোন কোন সেকশন গুলো আছে। সেকশন মানে আমি একটু ধারাটা বলে দেই, কারণ যখন কোনো একটা কমপ্লেন বা একটা এজাহার হয় পুলিশ থানায়, তখন কিন্তু ওইখানে অবশ্যই ওই আইনের ধারাগুলো লেখা থাকে। আপনাদের যে যাবে সে যদি একটু কষ্ট করে হাতে বা একটু কাগজে ধারাগুলো লিখে নিয়ে আসতে পারে যে কোন কোন ধারায় তার নামে আসলে কমপ্লেনটা ফাইল হয়েছে, তাহলে আপনি সাথে সাথে কিন্তু যে কোনো আইনজীবীর সাথে, যারা প্র্যাকটিসিং লয়ার, তার সাথে কথা বললে কিন্তু সেই আপনাকে ডিসিশনটা দিবে। যদি এমন হয় যে এগুলো নন বেলেবল অফেন্স, মানে খুবই নমিনাল কোনো ধারা, তাহলে আপনাকে অবশ্যই আমরা বলবো যে আপনি কোর্টে যেয়ে সারেন্ডার করেন, গিয়ে সাথে সাথে জামিন চান। স্যারেন্ডার করা মানে কোর্টে যে হাজির হওয়া, হাজির হয়ে জামিন চাওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেট জামিনটা দিয়ে দিবে। বাট যদি নন বেলেবল অফেন্স হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু লেন্দি হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই সে আইনজীবীর সাথে কথা বলে আপনাকে আগাম জামিন নেওয়ার একটা প্রিপারেশন নিতে হবে। আগাম জামিন ইন এ সেন্স আমরা এটাকে ইন্টারিম, মানে এটাকে আমরা অন্তর্বর্তীকালীন জামিন বলে থাকি। যখন কোনো আসামির এগেনস্টে কখনো ওয়ারেন্ট জারি হয় তখন সে কিন্তু আগাম জামিন নিতে পারে হাইকোর্ট থেকে। আগাম জামিন দেওয়ার একমাত্র জুরিসডিকশন পুরো বাংলাদেশের মধ্যে হাইকোর্ট ডিভিশনের। হাইকোর্ট ডিভিশনে এসে উনি যদি আগাম জামিনের জন্য অ্যাপ্লাই করে এবং তাকে কিন্তু কোর্টে হাজির থাকতে হবে, জাস্টিস সাহেবকে তাকে ফিজিক্যালি তাকে প্রেজেন্ট থাকতে হবে, এবং তার আইনজীবী জাস্টিস সাহেবকে এই জিনিসটা কনফার্ম করবেন যে উনি আসলে কোনো মিথ্যা বা কোনো কিছুতে ফেসে একটা মামলায় ফেসে গেছেন, বাট উনি একজন রেসপেক্টেড মানুষ, উনি সোসাইটিতে একটা অবস্থান বিলং করেন। সো উনি কোনোভাবে আইনকে মানে সুপারসিড করে বা আইনকে উনি কোনোভাবে বিধ্বাঙ্গুলি দেখিয়ে উনি আসলে কোথাও পালিয়ে যাবেন না। এই শর্তে হয়তো ওনাকে হাইকোর্ট 8 সপ্তাহের জন্য, মাঝে মাঝে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে থাকে। সো এই আগাম জামিনটা কিন্তু আপনাকে হাইকোর্ট থেকেই নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দুর্নীতি দমন কমিশন বা আমাদের যে স্পেশাল এজেন্সি যারা আছেন তারা কিন্তু ইনস্ট্যান্ট একটা অ্যারেস্ট করার পাওয়ার তাদের থাকে। সেই পাওয়ারে যখন মামলাগুলো হয় তখন কিন্তু আমরা সবাইকে অ্যাডভাইস করি যে সরাসরি হাইকোর্টে এসে একটা আগাম জামিন নিয়ে যেতে, কারণ না হলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সে অ্যারেস্ট হতে পারে। আমি আরেকটা জিনিস শামীম ভাই আপনার সাথে একটু অ্যাড করব, যেটা আমার মনে হয় আমার শ্রোতাদের জন্য, আমাদের শ্রোতাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার হবে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একটা কথা, যখনই কখন রাস্তায় পুলিশ আপনাদেরকে আটকাবে, যেটা যাদেরকে আমরা টহল পুলিশ বলি বা যারা তল্লাশিতে থাকে বা যারা রোডে মুভিং সিচুয়েশনে থাকে আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য, সো রাত্রেবেলা যারা একটু অফিস শেষ করে বাসায় যান, আমি এটা মানে বেশি স্পেশালি বলবো ছেলেদের ক্ষেত্রে, আমাদের এখানে মেল পার্সন যারা আছেন, যারা শুনছেন, যারা একটু অফিস লেট নাইট অফিস থেকে বাসায় যান বা কাজ শেষ করে বাসায় যান, তাদেরকে যদি পুলিশ বডি তল্লাশি করতে চায়, আমি আপনাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, আপনারা কখনই পুলিশকে বডিতে টাচ করতে দিবেন না। যেটা করবেন শুরুতেই বলবেন যে প্লিজ বডিতে টাচ করেন না, আপনারা যেখানে যা যেভাবে দেখতে চাচ্ছেন আমি সবকিছু ওপেন করে দেখাচ্ছি, কিন্তু বডি টাচ করা যাবে না। কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, আমি আসলে কাউকে কোনোভাবে আঘাত করতে চাচ্ছি না, বাট আমি একটা জিনিস চাচ্ছি। শামীম ভাই শুরুতেই কিন্তু একটা জিনিস বলেছিল যে এটা কোনো আইনি পরামর্শের প্রোগ্রাম না, এটার মাধ্যমে জাস্ট আমরা ডিসকাশন করে সবাইকে একটু সচেতন করার চেষ্টা করছি। আমি আমার পার্সোনাল লাইফে বেশ কয়েকটা মামলায় আমি একই সিনারিও দেখেছি যে খুবই সাধারণ মানুষ, হয়তোবা ডে ওয়ার্কার, ডে লেবার, দিন এনে দিন খায়, প্রতিদিনের মজুরি দিয়ে সে বাসায় হয়তোবা বাজার করে নিয়ে যায়, দেখা গেল রাস্তায় পুলিশ ধরে পকেট তল্লাশি করার সময় দেখা যায় অনেক সময় 10 পিস 15 পিস 20 পিস ইয়াবা তার পকেটে দিয়ে দিল, পকেটে দিয়ে বললো যে তোমার পকেটে তো ইয়াবা পাওয়া গেছে, এবার থানায় চলো। এই যে একটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু মাদকের মামলা, সেটা 10 পিস হোক আর 10,000 পিস হোক, তাকে কিন্তু আর পরের দিন কোর্টে পুলিশ প্রডিউস করে দিবে।
0: কিন্তু একটা বিষয় আমি বলি, এটা নিশ্চয়ই আপনি ব্যতিক্রমের কথা বলছেন, সাধারণত সব জায়গায় হয় না,
1: এক্সেপশনাল, একদম খুবই এক্সেপশনাল ক্ষেত্রে বলছি,
0: সেটার জন্য হয়তো কোনো পুলিশের রূপ ধরেও কেউ করতে পারে, আবার পাশাপাশি ব্যক্তিগত তাদের স্খলনের কারণেও তারা আসলে এটা করতে পারে, কিন্তু এভারেজে পুলিশ তো সবসময়
1: অবশ্যই। এবং আমি একটা জিনিস বলবো শামীম ভাই, আমাদের এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যদি একটু মনে করি আজকে থেকে 10-12 বছর আগে আমরা মেয়েরা যতটা সেফ ছিলাম না, বা আমরা একটু সন্ধ্যার পরে পড়াশোনার কারণে ইউনিভার্সিটি লাইফে যখন বাইরে ছিলাম, বিকালের মধ্যেই বাসায় না ঢুকলে কিন্তু বাবা মারা আসলে মানে পাগল হয়ে যেত যে মেয়েটা বাইরে কি সিচুয়েশন বা সবকিছু মিলে ওভারঅল সিচুয়েশনটা। বাট এখন কিন্তু অনেক মেয়েরাই অফিস করে রাতে 10-12টায় বাসায় যাচ্ছে, টিউশনি করে বাসায় আসতেছে, ইউনিভার্সিটি লাইফের ক্লাসও হচ্ছে এখন অনেক স্টুডেন্টদের 9টা থেকে 10টা থেকে। তো সবকিছু মিলায় আমি ওভারঅল বলবো যে পুলিশরা এখন অনেক বেশি হেল্পফুল। এই লকডাউনের আগে কিন্তু আমি আমি আমার খুব পার্সোনাল একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমার ছোট বোন ও কিন্তু লতে পড়ে, সে কিন্তু একজন লয়েরি স্টুডেন্ট, সো সে এক ফ্রেন্ডের বাসা থেকে সন্ধ্যার পরে সে বাসায় আসছিল, মানে আমার বাসার ঠিক পাশের গলি থেকে। তখন কিন্তু টহল পুলিশ যারা ছিল তারাই কিন্তু আমার ছোট বোনকে বলেছে যে আপনি এই রাস্তাটা একটু নিরিবিলি, এই রাস্তায় আপনি এখন একটু তাড়াতাড়ি বাসায় চলে যান, আর নেক্সট টাইম এই রাস্তাটা ফলো করেন না, এই রাস্তাটা একটু রিস্কি বা আপনার তো একটু যে কোনো প্রবলেম হতে পারে। তো এই জিনিসটা যখন আমরা পুলিশের কাছ থেকে এই অ্যাডভাইস গুলো পাই বা পুলিশরা যখন একটা হেল্পফুল জায়গায় আসে, আমি শামীম ভাই একটা জিনিস বলবো, আমাদের সাধারণ মানুষের কিন্তু থানার ব্যাপারে একটা ভয়ঙ্কর রকমের একটা মানে প্যানিক একটা অ্যাটাক হয়ে যায় থানার কথা শুনলেই, এবং তাদের এটা একটা ফোবিয়া যে থানায় যাব, পুলিশ ডিল করব, পুলিশ বাঁকা করে দুটা কথা বলবে, এটার আনসার কি দিব। আমি তাদের জন্য বলবো, আপনারা যদি এখন মডেল থানাগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা মডেল থানা যে কি পরিমাণে আধুনিক হয়েছে, কি পরিমাণে ডিজিটাল হয়েছে, এবং ওইখানে সবচেয়ে মানে গুড সাইড যেটা, একটা মহিলা যখন থানায় যায় তার একটা কমপ্লেন ফাইল করতে, সে যদি একটা পুরুষ পুলিশের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে, প্রত্যেকটা থানায় কিন্তু এখন আলাদা করে মহিলা অফিসার, মহিলা কনস্টেবল, মহিলা একজন যে সাধারণ ডায়েরি রাখে, এরকম একজন মহিলা পুলিশ অফিসারকে ওইখানে রাখা হয়। কারণ একটা মহিলা যেন কোনোভাবেই আনকমফোর্টেবল ফিল না করে। এবং প্রত্যেকটা থানায় গেলে আমরা যদি আজকে থেকে 10 বছর আগের কথাও বলি আর এখন যাই, তাহলে যে কোনো ইস্যুতে এখন যে কেউ থানায় গেলে অনেক মোর দেন বেটার একটা কমফোর্টেবল সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে। সো আমি একটা জিনিসই বলবো যে যুগ চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক স্মার্ট, অনেক এডুকেটেড এবং অনেক ট্যালেন্টেড লোকজন আসলে আমাদের এই থানা পুলিশ বা আমাদের এই এজেন্সি গুলোতে বা এই জায়গাগুলোতে আসছে। এবং আমি খুব অবাক হয়ে গেলাম কিছুদিন আগে শামীম ভাই, যে এখন গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ অফিসার বা ডিবিতে বা এনএসআই তে যারা আছেন তাদেরকে দেশের বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে কিন্তু তাদেরকে টেকনোলজির উপরে অনেক বেশি কোর্স করাচ্ছেন প্রতিদিনই, যেহেতু আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে।
0: আপনি আপনি শুনলে অবাক হবেন যে তারা অত্যন্ত মানবিক আচরণ করছেন এবং সবাইকে হেল্প করতে চাচ্ছেন। ফলে একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা যে কথাগুলো শেয়ার করছেন তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া দেখা বা পত্রপত্রিকায় পড়া অভিজ্ঞতা থেকে উনি শেয়ার করছেন। ফলে আপনাদের জন্য এটা কোনো আইনি পরামর্শ নয়, এটা একটা অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান। আপনারা সরাসরি আপনার অ্যাডভোকেট বা আইনজীবীর সঙ্গে কথা বলে আপনার জীবনের সিদ্ধান্তটি নেবেন। আমাদের এরপরে একটা প্রশ্ন আসে যে তাহলে আপনি যেটা বললেন যে কোন ধরনের অপরাধ জামিনযোগ্য, কোন ধরনের অপরাধ জামিনযোগ্য নয়, এবং যদি জামিনযোগ্য অপরাধ হয়ে থাকে কিভাবে আমাদের আগাম জামিনটা নেয়ার স্টেপিংটা নিতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো। তার আগে আমরা বলতে চাই যে ভারতী চাকমা তিনি দেখছেন রাঙামাটি থেকে, তারপরে তানজিম তুহিন তিনি দেখছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন, ভাল লাগছে লিখেছেন। আর গনি সাহেব পটুয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে দেখছেন হৃদয় সরকার, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রমিতাজ, প্রমিতাজ নিউ ইয়র্কের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। জায়দা সরকার লাকি দেখছেন নরসিংদী থেকে, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। আপনার আবুল হাসান মোনা তিনি একটা প্রশ্নই করেছেন, তো আমরা এই প্রশ্নগুলো একটু জেনে নিয়ে তারপর আমরা আপনাদের সময় থাকলে আপনাদের প্রশ্নের উত্তরে যাওয়ার চেষ্টা করব। ডিএনএ টেস্ট কি দুই, আচ্ছা নানাবিধ প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কিছু বলাও যায় না, অনেক কিছু আবার একটু বাছাই করে বলতে হয় কারণ নানা রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। একটা বিষয় যে আপনার কথা থেকে যেটা এসছে যে জামিনযোগ্য অপরাধ কোনগুলো, অজামিনযোগ্য অপরাধ কোনগুলো, নিশ্চয়ই অনেক লম্বা হবে, তা আপনি কি আমাদের একটা সাধারণ ধারণা দেবেন?
1: হ্যাঁ, আমি সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি যে আমরা যখনই কোনো চার্জশিট বা এফআইআর যেটা আমরা বলে থাকি সেটা আমরা দেখি, আমরা লয়াররা কিন্তু শুরুতেই যেটা দেখি যে আমাদের সিআরপিসি বা আমাদের পেনাল কোডে কিন্তু আলাদা করে আমাদের ছক দেয়া আছে এবং ছকে স্পষ্ট করে একদম স্পেসিফাই করা আছে যে কোনগুলো জামিনযোগ্য অপরাধ এবং কোনগুলো অজামিনযোগ্য অপরাধ। এখানে একটা ধারণা সবার মধ্যে থাকে যে আসলে জামিনযোগ্য অপরাধ যেটা সেটাতে আমি হয়তো বা জামিন পাবই, কারণ এটা তো আমার রাইটস। বাট আমি এই জায়গায় স্বামী ভাই একটা জিনিস বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে কিছু অজামিনযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ যেগুলো, সেগুলো তো যদি ম্যাজিস্ট্রেট সাহেব মনে করে যে এই অপরাধটা জামিনযোগ্য হলেও ম্যাটারটা যেহেতু একটু সেন্সিটিভ, সো ওনাকে আমরা রিমান্ডে পাঠাতে পারি, মানে কোর্টে ইয়াতে জেলখানায় প্রডিউস করতে পারি, তাহলে কিন্তু উনি ওটা করতে পারেন। বাট এটা এক্সেপশনাল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা চার্জশিট বা এফআইআরটা হাতে নেওয়ার পর আমরা যদি দেখি যে কোনো ধারাগুলো আছে সেই ধারাগুলোর মধ্যে যদি দেখি সবগুলোই জামিনযোগ্য অপরাধ, তাহলে আমরা লয়াররা আইনজীবীরা আমরা শুরুতেই কিন্তু আমাদের ক্লায়েন্টকে একটা পরামর্শই দেই যে আমরা সবাই যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু ওনার অপরাধটা জামিনযোগ্য অপরাধ, সো উনি কিন্তু এর পরের যে ডেটটা থাকে মামলায় কিন্তু ডেট পড়ে, নিম্ন আদালতগুলোতে কিন্তু মামলায় ডেট পড়ে, একটা মামলার অনেকগুলো স্টেপ, অনেকগুলো স্টেটাস, অনেকগুলো ডেট থাকে। তো আমরা তখন তাদেরকে বলি যে আমরা নেক্সট ডেটেই কোর্টে একটা ওকালতনামা প্রডিউস করব, মানে তার পক্ষের আইনজীবী হিসেবে আমরা ওকালতনামাটা জমা দিব কোর্টে, জমা দিয়ে আমরা ওনাকে কোর্টে নিয়ে যাব, নিয়ে জাজ সাহেবকে দেখিয়ে, মিসেস সাহেবকে দেখিয়ে ওনার জামিনটা আমরা চাইব, যে এটা যেহেতু এই সেকশনের মামলা, সবগুলো সেকশনই যেহেতু জামিনযোগ্য, সো আমার আসামি আসলে জামিন পেতে পারেন। এখানের ক্ষেত্রে আমি বলবো 99.9% ক্ষেত্রেই ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু মানে শুধু ধারাগুলো দেখে জামিনটা দিয়ে দেন। এটা হলো জামিনযোগ্য অপরাধ যেগুলো, এগুলো যদি আমাদের শ্রোতারা জানতে চায় আমি তাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের আমরা যারা লয়ার আমরা আসলে এই জিনিসগুলো আমরা মেমোরাইজ করে ফেলেছি এটা প্র্যাকটিসের সাথে সাথে, বাট আপনাদের সুবিধার জন্য যেটা বলবো সেটা হলো যদি চুরি ডাকাতি এগুলো ছোটখাটো যে ব্যাপারগুলো, ধরেন কারো কোনো কিছু বাসা থেকে মিসিং হয়েছে বা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না বা অফিস থেকে কিছু ডকুমেন্টস চুরি হয়েছে সেটার জন্য অফিসের যে বস সে তার নামে একটা চুরির মামলা করলো, এসব ছোটখাটো বিষয়গুলো আসলে জামিনযোগ্য অপরাধ। আর এই জামিনযোগ্য অপরাধের সাথে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের বাংলাদেশে যে এনআইএক্টের মামলাগুলো হয়, চেক ডিজোনারের মামলাগুলো, এগুলো সবগুলোই কিন্তু জামিনযোগ্য অপরাধ। এখানে আমার অনেক ক্লায়েন্টের কাছ থেকে আমার খুব মজার কিছু এক্সপেরিয়েন্স হয়েছে।
0: কিন্তু এই এটা তো মানে একটা একটা নানা রকমের বিভ্রান্তিও আছে, কারণ আমরা জানতাম কিন্তু যে চেকের মামলাটা জামিনযোগ্য অপরাধ নয়।
1: না, এটা জামিনযোগ্য অপরাধ, এটা একদম সেকশনে স্পষ্ট ভাবে লেখা আছে যে এটা জামিনযোগ্য অপরাধ। এবং এটাতে অনেক ক্লায়েন্টের একটা বিভ্রান্তি কাজ করে যে আমি মাত্র 5 লাখ টাকার চেক ইয়া করলাম, ডিজনার হওয়াতে আমি আমার বিচার হলো আমি জেলে গেলাম, আরেকজনের তো 5 কোটি টাকার চেক, সে কেন বাইরে ঘুরতেছে, তাকে কেন জাজ সাহেব ইয়া দিয়ে দিলেন, জামিন দিয়ে দিলেন। এটা আসলে আমি বলতে চাই যে চেকের অ্যামাউন্ট যাই হোক, সেটা 1 টাকা হোক আর 100 কোটি টাকা হোক, যখন তার নামে মামলাটা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা অবশ্যই পাবে, তার সে হলো জামিনের হকদার। যখন তার নামে একটা চেকের মামলা হবে, তার নামে ওয়ারেন্ট ইস্যু হবে, সে যদি অ্যারেস্ট হয়েও যায় তাহলে কিন্তু সে বেলের জন্য একটা জামিনযোগ্য অপরাধ হিসেবে বেলের জন্য সে কিন্তু খুব স্ট্রংলি করে দাঁড়াতে পারে যে আমি যদি নিজে অ্যারেস্ট হয়ে থাকি তাহলে আমি টাকাটা কোথা থেকে ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব, সো আমাকে রিলিজ করা হোক, আমি টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারের সাথে একটা নেগোসিয়েশনে যাই, মামলা মামলার মতো চলতে থাকুক। এইটার কারণে শামীম ভাই এখানে জামিন মানে চেকের মামলাটাকে জামিনযোগ্য অপরাধ করার মূল স্পিরিটটা কিন্তু এটাই ছিল যে আমার কাছ থেকে যে টাকা পাবে আমাকেই যদি মানে সরকারি মেহমান খানায় নিয়ে যাওয়া হয় তাহলে আমি কিভাবে টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব। তো এই ইন দা মিন টাইমে মামলাটা চলতে থাকবে এবং সে টাকার অ্যারেঞ্জ করবে, কিন্তু এখানে একটা বিভ্রান্তি থাকতে পারে শামীম ভাই, অনেকে বলতে পারে যে চেকের মামলায় তাহলে অ্যারেস্ট হলাম কেন, জেল খাটলাম কেন। এখানে কোশ্চেনটা হলো যখন একটা চেকের মামলা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা পাবে, কিন্তু জামিন পাওয়ার পরে যদি সে প্রত্যেক ডেটে কোর্টে হাজির না হয়, সে যদি জামিনের মিস ইউজ করে, প্রত্যেক ডেটে তার লয়ারের মাধ্যমে সে মামলা ফেস না করে, তাহলে কিন্তু যে কোনো সময় তার জামিনের আদেশটা আবার বাতিল হতে পারে এবং তার নামে ওয়ারেন্ট জারি হতে পারে। এবং ইন দা মিন টাইমে মামলা চলা অবস্থায় সে যদি তার পাওনাদারকে টাকা না দেয় তাহলে মামলার জাজমেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু তার অবশ্যই জেল জরিমানা সবই হবে এবং তখন কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করবে এবং তাকে জেল খাটতে হবে। সো এটা ভাবার কোনো মানে অবকাশ নাই যে আমি চেক দিলাম আমি জামিনে বের হয়ে চলে আসছি আমাকে আর পুলিশ ধরতে পারবে না, তাকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাকে পুরো মামলাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। এবং যদি তার চেকটা ফেক হয়, তার হ্যান্ডরাইটিংটা যদি ফলস হয়, তার সিগনেচারটা যদি কেউ ফেক করে থাকে, তাকে অবশ্যই তার লয়ারের মাধ্যমে এটা কোর্টে প্রমাণ করতে হবে, যদি প্রমাণ করে তাহলে তার মামলাটা কিন্তু তার এগেনস্টে আর থাকবে না। এটা গেল জামিনযোগ্য অপরাধ। আর অজামিনযোগ্য অপরাধ বলতে শামীম ভাই একদমই নর্মাল যেটাকে আমরা বলি যে কাউকে মার্ডার করে ফেলা বা ডাকাতি করতে যাওয়া, ডাকাতি করতে যেয়ে কাউকে মার্ডার করে ফেলা বা কাউকে মারার জন্য একটা প্ল্যান করা, সেই প্ল্যানের মাস্টার প্ল্যানার যে থাকে, মাস্টার মাইন্ড যে থাকে, এই অপরাধগুলো কিন্তু আমরা আসলে জামিন অযোগ্য অপরাধ বলি। এবং এই অপরাধগুলোতে একবার অ্যারেস্ট হলে এটাতে কিন্তু আসলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। এর পাশে আরেকটা কথা থেকে বাংলাদেশে কিছু স্পেশাল আইন আছে শামীম ভাই, যেগুলো আমি আমার সব শ্রোতাদেরকে বলবো, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, এসিড নিরোধ আইন, এইসব আইনগুলোতে কিন্তু অ্যারেস্ট হলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এগুলো যেহেতু স্পেশাল আইন এগুলো করাই হয়েছে আসলে সোসাইটির মানে এই নিকৃষ্টতম অপরাধগুলোকে আসলে বন্ধ করার জন্য। সো এইসব অপরাধে অ্যারেস্ট হওয়ার পরে এটাতে জামিন পেতে মোটামুটি 4-5 মাস 6 মাস অনেক সময় লেগে যায়।
0: খুব সুন্দর ভাবে আমরা কিছু ধারণা পেলাম। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট এর সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করার জন্য তারা এই ওয়ার্ল্ড রেমিট ব্র্যান্ডটাকে তারা পরিচিত করতে চায় এবং তারা বলতে চায় যে সহজে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন লিগালি ওয়ার্ল্ড এমিটে থ্রুতে সারা পৃথিবীতে যদি আপনার দেশ থেকে সেই পারমিশনটা থাকে। গনি খান বলেছেন যে আমি ম্যামের কাছে জানতে চাই যে আমরা কিছু কয়েকজন মিলে 2013 সালে একটা চাকরির জন্য মামলা করেছিলাম, পরে সেটা হাইকোর্টে খারিজ হয়ে যায়, আর কিছু করার আছে কিনা একটা বিষয়। আরেকজন বলেছেন যে আমার কিছু গোপন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি কিভাবে করতে পারি। আপনার গোপন প্রশ্নগুলো আপনি ম্যামের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে করতে পারেন, আমাদের নাম্বারগুলো আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের কমেন্ট বক্সে আছে ম্যামের নাম্বার, তারপর আমি একবার বলে দিচ্ছি 01758888173 01758888173। আর অফিসের নাম্বার হচ্ছে, যদি আপনি দেশের বাইরে থেকে করতে চান তাহলে +2 দিয়ে 02 দিয়ে 5831-7734 5831-7735। এখন এই নাম্বারগুলো বলার কারণ, যদি আপনারা যারা দেশের বাইরে থেকেও দেখছেন, তারা প্রত্যেকে যদি দেশের ভেতরে কোন রকম আপনার আত্মীয় স্বজনের জন্য আইনি সহযোগিতা দরকার হয় তাহলে আপনারা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সঙ্গে কথা বলতে পারেন। অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী, আমরা তার অভিজ্ঞতা শুনছিলাম, এটা কোনো আইনি পরামর্শ নয়। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে সবসময় দেখা যায় যে কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়, তার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে দেনমোহর। এখন দেনমোহরের বিষয়টা কিভাবে সমাধান করা যায়, বা যখন কেউ ডিভোর্স করতে চায় তার চাইল্ড কাস্টডি বা বাচ্চা কার কাছে থাকবে, তার খরচটা কে কতটুকু পাইবে পাবে, এই বিষয়টা আপনি কি আমাদের সঙ্গে বলবেন? আমাদের কিন্তু 42 মিনিট অনুষ্ঠান হয়ে গেছে, আমাদের হাতে আর সময় আছে 8-10 মিনিট, ঝড়ের গতি চলে গেল।
1: শামীম ভাই, আমি আপনাকে বলছি কারণ আসলে আমাদের আলোচনার বিষয়গুলো এত বেশি ভাস্ট, এটা ব্যাপারে যদি মিনিমাম একজন কাউকে একটা সাধারণ ধারণা দেওয়া যায় তাহলে কিন্তু একটা বিশাল সময় লাগে। আপনি এখানে দেনমোহর বা চাইল্ড কাস্টডির যে ব্যাপারগুলো বললেন এগুলো এক একটা ইতিহাস, মানে অনেক বড়। বাট আমি ছোট্ট করে একটা জিনিস একটু বলবো, সেটা হলো যে আমাদের একটা ভুল ধারণা আছে যেটা আমি একটু ভাঙতে চাই, যে আমাদের এখনো বাঙালি কমিউনিটির মধ্যে বা বাঙালি সোসাইটির মধ্যে আমাদের একটা ধারণা আছে যে মেয়েরা যদি হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে সে দেনমোহরের টাকাটা পায় না। সেটা সম্পূর্ণ একটা রং ইনফরমেশন। এটা আগে নিয়মটা ছিল, 2016 সালের পর থেকে এই নিয়মটা চেঞ্জ হয়েছে। কারণ আমরা যারা মুসলিম, আমরা যারা বিবাহের দেনমোহরের কথা বলছি, আমাদের স্ত্রীদের জন্য বা ওয়াইফদের জন্য এটা কিন্তু একটা কোরআনিক অধিকার। সো এই কোরআনিক অধিকারটা যখন একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে সংসার করবে, সেটা একদিনের জন্য হোক আর 10 বছরের জন্য হোক আর যতদিনের জন্যই হোক, সংসার যদি একদিনেরও হয় এই অধিকারটা কিন্তু তার কোরআনিক ভাবেই তাকে দেওয়া হয়েছে। তো কোনো আইন তাকে কিন্তু এটা সুপারসিড করে যেতে পারে না, যেহেতু আমাদের মুসলিম আইনের সাথে এই আইনটা সাংঘর্ষিক ছিল, এই কারণে 2016 সালে কিন্তু এই আইনটা চেঞ্জ করা হয়েছে। যদি কোনো মেয়ের বিয়ে হওয়ার পরে সে একদিনও সংসার করে তাহলে কিন্তু সে দেনমোহরের পুরো টাকাটা পাবে। এখন কোশ্চেন আসতে পারে যে দেনমোহরের টাকাটার মধ্যে কিন্তু আবার দুইটা ভাগ আছে। অনেক সময় আমরা দেখি দেনমোহরের যে কলামটাতে লেখা থাকে নিচের দিকে যে উসুল এবং অর্ধেক, এবং যেটাকে আমরা বলি মুয়াজ্জল এবং মুফাজ্জল, এই ওয়ার্ডটা হলো একটা আরবি শব্দ, বাট এটাকে আমি যদি সহজ বাংলায় বলি তাহলে দেনমোহরের টাকা যদি কারো 10 লাখ টাকা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ের আর ছেলের বিয়ের সময় ফ্যামিলি মেম্বাররা কথা বলে এটাকে উসুল দেখায় অর্ধেক, এবং বাকি অর্ধেকটা মুয়াজ্জল হিসেবে দেখিয়ে দেয়, মানে ওইটা হলো মেয়েটার পাওনা, বকেয়া। তো অনেক সময় আবার দেখা যায় যে অনেক বিয়েতে শুধুমাত্র দেনমোহর 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা লেখা থাকে, এর নিচে আর কোনো শর্ত বা কোনো কিছুই আর লেখা থাকে না। যদি এরকম হয় তাহলে সেই মেয়েটা ডিভোর্সের পরে সেটা তার হাজবেন্ড তাকে ডিভোর্স দেয় বা সে তাকে ডিভোর্স দেয়, যেই ডিভোর্স দেয় সে কিন্তু পুরো টাকাটাই ক্লেম করতে পারে। আর যদি ওইখানে লেখা থাকে যে অর্ধেক অর্ধেক, তাহলে সে অর্ধেক টাকাটা ক্লেম করতে পারবে এবং বাকি অর্ধেক টাকাটা সে পাবে না। এখানে আরেকটা কথা থাকে যে একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে সে কিন্তু দেনমোহরের সাথে আরো 3 মাসের ভরণ পোষণ পাবে, যেটাকে আমরা খোরপোষ বলি। যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডও তাকে ডিভোর্স দেয় তাহলে সে তার হাজবেন্ডের কাছ থেকে 3 মাসের খরচ নিতে পারবে, যদি মেয়ে নিজে ডিভোর্স দেয় তাহলে সে এই দেনমোহরের টাকার সাথে 3 মাসের ভরণ পোষণের টাকা সে ক্লেম করতে পারবে। এবং সেই টাকাটা আবার কিভাবে কাউন্ট হবে, কেউ যদি বলে আমি 3 মাসের দেনমোহর 15 লাখ টাকা নিবো, 1-1 মাসে 5 লাখ টাকা করে, সেটা হবে না। সেটা হলো ওই মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস, মেয়েটার চলা ফেরার যে স্ট্যাটাস, মেয়েটার এডুকেশনাল যে যোগ্যতা এবং তার ফ্যামিলির যে অবস্থা, সবকিছুর উপরে বিচার করেই আসলে নির্ধারণ করা হবে যে মেয়েটার 3 মাসের খরচ পার মান্থে 10,000 টাকা করে হবে নাকি 1 লক্ষ টাকা করে হবে। এইটা গেল একটা দেনমোহরের বিষয়টা, এখানে গেল ক্লিয়ার।
0: আমি মাঝখানে একটু বলতে চাই আপনার পরবর্তী প্রশ্নে যাওয়ার, যে আসলে এটা অ্যাডভোকেট আঞ্জুমান লিমা আলোচনা করছেন ডিভোর্সের সময়টাতে, আর ডিভোর্স না হলেও দেনমোহরের টাকা আসলে আমাদের
1: দিয়ে দিতে হবে মানে এটা হলো একজন হাজবেন্ডের তার ওয়াইফের কাছে ঋণ, কমপ্লিট একটা লোন। এখন এখানে আবার অনেক মজার ব্যাপার থাকে, অনেক হাজবেন্ড বলে যে আমার ওয়াইফের দেনমোহর 5 লাখ টাকা হলে কি হবে, সে আমার সাথে 10 বছর সংসার করেছে, আমি তাকে 50 লাখ টাকার গোল্ড কিনে দিয়েছি, আমি তার ব্যাংকে 50 লাখ টাকা ডিপোজিট করেছি, তাকে 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছি, বাট এগুলাতে কোনো কিছুতেই কাজ হবে না। আমি তাদেরকে এটার থেকে বলছি, আপনি আপনার ওয়াইফকে যাই দেন না কেন, আপনার দেওয়ার সময় বলে দিতে হবে যে তোমার জন্য আমি যা করছি সবগুলো লাভ আর এফেকশন থেকে, কারণ তুমি আমার ওয়াইফ, বাট এই যে 5 লাখ টাকা আমি তোমাকে দিচ্ছি এটা হলো তোমার দেনমোহরের টাকা, তুমি আমাকে মাফ করে দাও কারণ আমার তোমার সাথে লোন শেষ, ঋণ শেষ, এটা বলে দিতে হবে। কোন ওয়াইফ যদি তখন কোর্টে যেয়ে বলে যে আমার হাজবেন্ড আমাকে যা দিয়েছে কোনোদিনই আমাকে বলার সময় বলে দেয় নাই যে এটা আমার দেনমোহরের টাকা, তাহলে কিন্তু সে দেনমোহরের টাকা পাবে। তো আমি বলবো যে এখানে যারা শুনছেন তারা ওয়াইফকে যাই দেন না কেন, যদি দেনমোহরের চিন্তা করে দেন তাহলে প্লিজ একটু বলে দিবেন, কারণ এটা ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে যেমন অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার থাকে, এখানেও কিন্তু অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার আছে। আপনি আপনার ওয়াইফকে বিয়ে করার সময় এই জিনিসটা অফার করেছিলেন, আপনার ওয়াইফ রাজি হয়েছিল, সেটার চুক্তিতে সেটার শর্তে কিন্তু আপনাদের বিয়েটা হয়েছে, সো আপনারা এই লোনটা শোধ করে ফেলবেন। এবং আমরা বলতে চাই যে যদি কোনো হাজবেন্ড তার ওয়াইফের দেনমোহরের টাকার তাহলেও কিন্তু তার মারা যাওয়ার পরেও কিন্তু এই লোনটা তার পরবর্তী তার জেনারেশন যারা আছে তাদের কিন্তু তার ছেলে মেয়েকে তার মাকে এই লোনটা শোধ করতে হয় বাবার প্রপার্টি থেকে। সো এই জিনিসটা এত কঠিন না করে এটা জীবিত থাকা অবস্থায় একটা হাজবেন্ড তার ওয়াইফকে দিয়ে দেওয়াটাই সবচেয়ে ওয়াইজ এবং বুদ্ধিমানের কাজ।
0: সেটাই সেটাই তো আমরা অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন তিনি দেখছেন, তিনি আমাদের অনুষ্ঠানে এক জায়গায় বলেছেন যে তিনি গোপন প্রশ্ন গোপনে করবেন, দয়া করে ফিস দিতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি প্রসঙ্গটা তুলতাম, কারণ ধরেন যদি আপনি একজন অভিজ্ঞ ডক্টরের কাছে যান, তার একটা পুরো সময় তাকে প্রিপারেশনের একটা টাইম তিনি ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন এবং তিনি আপনাকে একটা সার্ভিস দিচ্ছেন, ফলে অ্যাডভোকেট রূপনা ইয়াসমিন যেটা বলেছেন আমি মনে করি যে আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, যে আমি মনে করি যোগ্য অ্যাডভোকেটকে যোগ্য সম্মানই দেওয়াই উচিত। যাই হোক, আপনাকে ধন্যবাদ। রাব্বি বলেছেন যে ম্যাডাম আপনার দীর্ঘায়ু কামনা করি, বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছে ব্যবসা করতে গিয়ে, আমাদের এই বিষয় নিয়ে কিছু বলবেন কিনা। আসলে আমাদের এখানে তো অ্যাডভোকেট আঞ্জুমানারা লিমা তিনি আইনি পরামর্শ আইনি অভিজ্ঞতা শেয়ার করছেন, ওনার জীবনে যেটা ঘটেছিল বা উনি যেটা দেখেছেন পড়েছেন এটাতে, তো আপনার কোনো যদি ওইখানে আইনি জটিলতা থাকে আপনি অ্যাডভোকেটের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তারপরে আরও লিখেছেন বেশ কয়েকজন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা, এই বিষয়গুলো আমরা সামনে হয়তো কোনো এক সময় আমরা অ্যাডভোকেট আঞ্জুমানা লিমাকে এগুলো পেলে আমরা কথা বলার চেষ্টা করব।
1: এইটা শামিম ভাই আমি একটু বলবো যে এই সাবজেক্টটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, জমি অধিগ্রহণ। কারণ যে পরিমানে ডেভেলপমেন্টের কাজ বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ যত দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের কিন্তু গভর্নমেন্টের তত বেশি সাধারণ মানুষের জনগণের জমি অধিগ্রহণের দরকারটা পড়ছে, এবং আমাদের অধিকাংশ মানুষ কিন্তু এই প্রসেসটা জানে না, এটা কিন্তু একটু জটিল প্রসেস। এই প্রসেসটা না জানলে কিন্তু যে কোনো মানুষ সরকারের কাছ থেকে খুব ভালো একটা বেনিফিটের হাত থেকে সে কিন্তু বঞ্চিত হতে পারে। তো আমি বলবো যে এটা আসলে খুবই সময় উপযোগী একটা চাওয়া ছিল আমাদের যে দর্শক জানতে চেয়েছেন।
0: আমরা হয়তো এটা নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি সামনে, যে জমি অধিগ্রহণ বা আমাদের এই বিষয়গুলো নিয়ে। একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন বা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা অনুষ্ঠান, কিন্তু আমাদের আজকের অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমানারা লিমা, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, এটা কোনো আইনি অনুষ্ঠান আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, আর তিনি তার অভিজ্ঞতা আশেপাশে যা দেখেছেন যা পড়েছেন পত্র পত্রিকায় সেখান থেকে আমরা আলোচনা করেছি। আপনার শেষ পর্যায়ে আমরা আর আপনাকে প্রশ্ন না করে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনার ব্যক্তি জীবনে আপনি কেন আইনজীবী হলেন?
1: আচ্ছা, আমি কেন আইনজীবী হয়েছি এটার পিছনের গল্পটা হলো, আসলে আমরা যখন যে সময়টাতে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় হয়েছি, আমি বলছি আসলে 80-এর দশকের কথা, তখন কিন্তু আমরা এখন মেয়েরা যেভাবে করে মানে নিজেদের অধিকারের কথা নিজেদের রাইটসের কথা বলতে পারছি, ওই সময়টাতে কিন্তু আসলে আমাদের মেয়েদের প্রেক্ষাপটে বাবা মারা চিন্তা করতো মেয়ে হয়তো বা টিচার হবে, না হলে মেয়ে অবশ্যই ডাক্তার হবে, এর বাইরে আর কোনো কিছুই না। মেয়ে যদি স্টুডেন্ট ভালো হয় তাহলে তাকে ডাক্তারই পড়াইতে হবে, কারণ এর চাইতে ভালো প্রফেশন মেয়েদের জন্য হয় না। বাট আমার শুরু থেকে যে জিনিসটা ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে আমার বাবা আর্মিতে ছিলেন, আমি যেহেতু বিভিন্ন ডিফেন্সের স্কুলগুলোতে পড়েছি, তো তখন থেকে আমি একটা জিনিস দেখেছি যে লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এভরি হিউম্যান বিং। তো আমি যেহেতু একটা আর্মির এনভায়রনমেন্টে বড় হয়েছি, ক্যান্টনমেন্টে বড় হয়েছি, আর্মির স্কুলগুলোতেই পড়েছি, ওইখানে আমি একটা জিনিস দেখেছি যে আসলে একটা একদম যোগ্য একজন লিডার বা একটা লিডারশিপই পারে যে একটা সোসাইটি, একটা দেশের মানে পুরো চেহারা চেঞ্জ করে দিতে, যে জিনিসটা হয়তো বা আমি অন্য কোনো প্রফেশনের কাউকে ছোট করে বলছি না, বাট একজন ডাক্তারের জায়গা থেকে বা অন্য যে কোনো প্রফেশনের জায়গা থেকে ভয়েস রেজ করাটা আসলে যতটা ইজি, একজন অ্যাডভোকেট বা একজন আইনজীবীর জন্য এটা মোর মোর মোর দেন ইজি। কজ আমি যেহেতু প্রতিদিন প্রতি মুহূর্তে এভরি মান্থ এভরি সেকেন্ড যেহেতু আমি মানুষের অধিকার নিয়ে কথা বলছি এবং আমার পুরো যুদ্ধটাই যেহেতু মানুষের অধিকারকে ইস্টাবলিশ করার জন্য, সো আমি কিন্তু আমার জায়গা থেকে আমি আমার সমাজের যে অসংলগ্ন জিনিসগুলো, যে জিনিসগুলো আমি আসলে চাচ্ছি না, যেভাবে চাচ্ছি না, বা আমার আমি যদি আমাদের আমাদের কমিউনিটির কথা বলি, আমরা যারা মেয়েরা আছি, আমাদের মেয়েদের সমস্যাগুলো আমরা কখনোই বলবো না যে ছেলেরা বুঝে না, ছেলেরা হেল্পফুল বা ছেলেরা কোঅপারেটিভ বলি, কিন্তু আমরা এখন এই যুগে এসে মেয়েরা এত ভালো করছি, বাট একটা মেয়ে তার জায়গা থেকে মেয়েদের প্রবলেমগুলো যেভাবে রিয়ালাইজ করে সেটা কিন্তু একজন মেল পার্সনের জন্য আসলে জিনিসটা অতটা ইজি না। তো আমি বলতে চাই যে আমার লয়ার হওয়ার পিছনের মেইন উদ্দেশ্যটাই ছিল, সেটা হলো আসলে কমান্ডিং জিনিসটা আমি খুব পছন্দ করি, লিডারশিপ জিনিসটা আমার খুব পছন্দ। তো আমার মনে হয়েছে যে লিডারশিপ জিনিসটার সাথে আসলে লয়ারদের প্রফেশনটা খুব বেশি যায়, যেটার কারণে আসলে আমি আমার ফ্যামিলির পছন্দের অমতেই কিন্তু আমি আসলে লতে পড়েছি। বাট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার সবাই এখন খুবই হ্যাপি যে আমি লয়ার হয়ে আসলে ভালো কাজ করেছি অন্য কিছু না হয়ে। তো আমি নিজে আসলে আমার প্রফেশনে খুব হ্যাপি। আমি এটাই বলতে চাই যে যে যাই করেন নিজের প্রফেশনে হ্যাপি ভাবে করেন, যে যার প্রফেশনে যদি ভালো থাকেন, হ্যাপি থাকেন, মন থেকে প্রফেশনটাকে ভালোবাসেন, তাহলে সেই প্রফেশনে আপনি অবশ্যই অবশ্যই 100% বেটার কিছু করতে পারবেন।
0: আরেকটা বিষয় বলতে চাই দর্শকদের, যে অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা তার ইউটিউব পেজে এখন থেকে রেগুলার আইনি বিভিন্ন বিষয়ে উনি তুলে ধরবেন, আর আমরা হয়তো ওনাকে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন হয়তো আইনি পরামর্শ দেওয়ার জন্য পেতে পারি যদি তিনি সময় করতে পারেন।
1: ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো।
0: হ্যাঁ সেটাই। অ্যাডভোকেট রুবনা ইয়াসমিন এখন লিখেছেন জি আইনজীবী হায়েস্ট পেড জব এন্ড স্বাধীন পেশা। হ্যাঁ একদমই ঠিক, স্বাধীন পেশায় যুক্ত থাকা ভালো। রুমা আনি তিনি লিখেছেন লিমা দোয়া করি আরো এগিয়ে যাও। হ্যাঁ নাইস। মাহফুজা জলি লিখেছেন যে আসসালামু আলাইকুম, আমি ম্যাডামের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? আমি নাম্বারটা আমাদের কমেন্ট বক্সে দিয়েছি, তারপর আবার আমি একটু বলে দিতে চাই। বাংলাদেশ থেকে ফোন দিলে 0175888 1733, 0175888 1733, আর অফিসের নাম্বার হচ্ছে 5831-7734, 5831-7734 অথবা 35, দুইটা একটা। তো আপনারা এই নাম্বারটি আপনাদের সঙ্গে রেখে দিলে যে কোনো ক্রাইসিসে আপনি তার পরামর্শ নিতে পারেন আমাদের আইনজীবী। আমাদেরকে আসলে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা 55 মিনিটস কথা বলেছি, আমাদের একই সঙ্গে 70-80 জন লোক দেখেছেন আমাদের এতে, আর এই অনুষ্ঠানটা আপনারা একজন বলেছেন আমরা কি টেনে দেখতে পারবো, পরে দেখতে পারবো? হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পারবেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আর আপনি শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান?
1: আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে আমি আইনজীবী হয়ে আমার জায়গা থেকে বলবো যে আসলে আমরা অবশ্যই সবসময় সচেতন থাকার চেষ্টা করব, যে যার যার জায়গা থেকে যদি আমি সচেতন থাকার চেষ্টা করি, আমার অধিকারগুলোর ব্যাপারে যদি আমি প্রপারলি জানি, তাহলে আমরা এই যে সব প্রায় সময় বলি যে আমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমার অধিকার ঠিক মতো আমি পাচ্ছি না, সেটার জন্য সব ব্লেম সবকিছু আসলে কারো উপরে চাপিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হন, আপনি যদি আপনার জায়গা থেকে স্ট্রং হন, তাহলে আপনাকে সুপারসিড করে যাওয়া, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করাটাও কিন্তু এই যুগে এসে একটু ডিফিকাল্ট। সো আপনারা সবাই যার যার জায়গায় সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই মিলে রেডিও ত্রিতালের সাথেই থাকবেন।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে আপনার শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে
1: ইনশাআল্লাহ।

0: হ্যালো, আপনারা যারা আমাদেরকে দেখছেন শুনছেন, একই সঙ্গে রেডিও তিতাবাংলা বাংলা ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে আজকে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে, সৌম্য এবং দীপ্ত, দুজনেই আমাদের খুবই পরিচিত মুখ, বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি, তাদের সন্তান। টুইন টক অনুষ্ঠানে আমরা আজকে তাদের সাথে কথা বলবো, এই টুইনের সঙ্গে। তার আগে শুনতে চাই যে কেমন আছেন সিস্টার শাহনাজ খুশি, আপনি আমাদের প্রিয় মুখ, আপনাদের আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আছেন কেমন?
1: আছি, ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে, অনেকদিন সামনাসামনি দেখা নাই।
0: হ্যাঁ, সেটাই সেটাই, অনেকদিন আপনাদের সাথে
1: আর
0: দেখা
1: একটু
0: হয়।
1: কারেকশন করে দিই, সৌম্য, হ্যাঁ, আমার দুই পুত্রের নাম, একজনের নাম সৌম্য আর একজনের নাম দিব্য,
0: দিব্য,
1: দীপ্ত
0: হ্যাঁ
1: না দিব্য।
0: হ্যাঁ, আচ্ছা, তাহলে হয়তো এটা আমি বলেছি, কিন্তু আমার মনের ভেতরে দিব্যই, সৌম্য যদি, তাই তো?
2: জি,
0: হ্যাঁ, সৌম্য দিব্য, তোমরা কেমন আছো বলো।
2: ভালো আছি অঙ্কেল, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয়, যে খারাপ থাকা যাবে না, কারণ যা সময় পড়েছে তাতে খারাপ থাকা খুবই মুশকিল। এখন আজকে তোমাদের সাথে কথা বলবো, আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, একই সঙ্গে টেলিভিশন ভার্সন আছে, আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হয়, আর তোমাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। সৌম্য দিব্য, সৌম্যজ্যোতি দিব্যজ্যোতি, তোমরা একটু বলো তো, তোমাদের নামটা এত কঠিন কঠিন, তোমাদের কেমন লাগে?
2: নাম কঠিন হওয়ার কারণে ছোটবেলাতে যে নাম প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে ফ্রেন্ডরা করতো, কনফিউজ করতো, টিচাররা কনফিউজ করতো, কিন্তু এখন যখন বড় হয়েছি তখন মনে হয় নামটাই আমাদেরকে সব যে কোনো জায়গাতে গেলে একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে দেয়।
0: হ্যাঁ,
2: মানুষ যখন
0: বলেছেন,
2: নামটা শুনে তখন মানুষ আমাদেরকে আমাদেরকে সাথে কথা বলার আগে আমাদের দিকে দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম হয়ে যায়, এরকম সুন্দর নাম দেখে। তো বাবা মাকে ধন্যবাদ সে কারণে, এখন কখনো বলা হয় নাই সামনাসামনি, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রথম বললাম, এরকম সুন্দর নাম দেওয়ার জন্য।
0: ওরে বাবা,
2: না বলার মতো না, না
0: হ্যাঁ
2: বলার মতো না, না বলার মতো না।
0: একদম সিস্টার, আপনার ছেলে তো বড় হয়ে গেছে, ওরা তো বড় হয়ে গেছে, বড়দের মতোই কথা বলছে।
1: ওই যে আপনার সাথে বলছিলাম আমরা অনিয়ারে আসার আগে, হ্যাঁ অনিয়ারে আসার আগে, যে ওদের কথাবার্তা শুনলে, ওদের দেখলে তখন মনে হয় বুড়া হয়ে যাচ্ছি।
0: সেটাই, আমরা অনিয়ারে যাওয়ার আগে দর্শক আমরা স্মৃতিচারণ করছিলাম যে এখন থেকে 22 বছর আগে, 22 বছরের মতো সময় আগে আমরা একই সঙ্গে আমরা দেখেছিলাম যে সৌম্য দিব্য তারা আমাদের সিস্টারের কোল জুড়ে আছে, সাদা দেখে দুইটা বেবি, এবং এত সুইট, তারা এখন আমাদের চোখের সামনে বড় হয়ে গেছে। একজন কবিতা কবিতা আবৃত্তি করে, কবিতা পড়ে, আরেকজন অভিনয় করে, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সৌম্য দিব্যর কাছে যাওয়ার আগে, যে আপনার কাছে আপনি প্রথম কবে জানতে পারলেন যে আপনার গর্ভে দুজন শিশু, টুইন, একই সাথে জন্ম নেবে, আপনার কেমন লাগলো?
1: আমি খুব অসুস্থ ছিলাম একদম শুরু থেকেই, আমি যখন বেবি ক্যারি করছি এটা জানার পরে শুরু থেকে ভীষণ অসুস্থ ছিলাম। সেই অসুস্থতার মাত্রা এত বেড়ে গেল হঠাৎ করে একদিন রাতে, যে তো সেদিন হচ্ছে 2 মাস 29 দিন, এবং এই 2 মাস 29 দিনই আমি বিছানাগত ছিলাম, আমার বেড রেস্ট ছিল, সেটা আর একটা ভয়াবহ রূপ নিল। তখন আমাকে মোটামুটি আমাদের থিয়েটার দলের ছেলেরা সবাই মিলে স্ট্রেচারে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ অবজারভেশনে রাখলো, ভোর ভোরে তখন একটা আলট্রাসনোগ্রাম করতে দিল, আলট্রাসনোগ্রাম করতে যে জানা গেল যে টুইন। তো এটা শুনে সবাই আসলে ভয় পাচ্ছিল, ডাক্তারের খুব মন খারাপ হয়ে গেল, যিনি আমাকে দেখলো আলট্রাসনোগ্রাম করছিলেন যিনি, তিনিও ভয় পেয়ে গেল, বলল যে ছোট মানুষ, দুইটা বেবি কিভাবে জায়গা হবে, কিভাবে ক্যারি করবা, সবাই ভয় পাচ্ছিল, আমাদের বন্ধু বান্ধবরা ভয় পাচ্ছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগা ছিল। আমার
0: তখন
1: তো টুইনের
0: আপনারা কি
1: প্রতি এক
0: ঢাকায়,
1: ধরনের দুর্বলতাও ছিল, আবার
0: তখন আপনারা ঢাকায় চলে
1: ঢাকায়
0: এসেছেন?
1: ঢাকায় ঢাকায়
0: আচ্ছা, ওকে,
1: ঢাকাতেই তো শুরু থেকেই তো ঢাকাতেই,
0: আচ্ছা,
1: আমাদের বিবাহও তো ঢাকাতেই।
0: ও আচ্ছা আচ্ছা, ও গুড, এইটুকু আমি জানতাম না। আমি জানতাম আপনাদের বৃন্দাবন্দা এবং আপনার যে প্রেম করে বিবাহ, সেটা আমরা জানি। তারপরে তারপর আপনার আপনার আপনি তারপরে ওদেরকে যখন দেখলেন, আপনার কেমন অনুভূতি হলো?
1: কেমন অনুভূতি? আমার খুবই ব্যাড লাক, আমি ওদেরকে দেখার খুব অল্প সময় পরে আসলে আমার পোস্ট অ্যাক্লেমশিয়া হয়, আমি মোটামুটি 48 ঘন্টা একদম আনকনশাস ছিলাম, 3 দিনের দিন ওদেরকে আমি মানে জ্ঞান ফিরে
0: বলেন
1: দেখতে পাই, সে খুব
0: তাই
1: বোকা
0: নাকি?
1: বিষয়গুলা। প্রথম এনজয় করি কারণ আমি খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার পোস্ট অ্যাক্লেমশিয়া হয়েছিল, এটা ওদের জন্মের 6-7 ঘন্টা পরে। তো ছয় সাত
0: আচ্ছা
1: ঘন্টা তো ঘুমের ইঞ্জেকশন দেওয়াই থাকে, আমার বারবার ঘুম ভাঙছিল আর আমি নানান প্রবলেমের কথা বলছিলাম। শেষে যেটা হলো সেটা ওইটা, এবং 48 ঘন্টা মতো, 2 দিন আমার কোনো সেন্স ছিল না, 2 দিন পরে সেন্স তারপরে দেখেছি। এবং তখন আমার শারীরিক সুবিধাগুলো এত বেশি যে আসলে ওদের এনজয় করি নাই, খুব মিস করছি যে আমি নিতে পারছি না, ধরতে পারছি না, সেটা খুব মিস করছিলাম, কান্নাকাটি করছিলাম। কিন্তু আসলে ওদের কাছে নিয়ে ওইভাবে কোলে করা দেখা এটা করতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম।
0: খাইছে, তাহলে তো আপনার বেশ ভালোই প্রেশার গেছে, ওই যে ডক্টররা যে কারণে আসলে আপনি ভয় করছিলেন। তো এখন
1: হ্যাঁ
0: সৌম্য দিব্য, তোমরা যখন এই যে
1: হ্যাঁ
0: ঘটনাগুলো
1: হ্যাঁ
0: শুনছো, একজন মা কিভাবে কষ্ট করে সন্তানদের জন্ম দেয়, এবং আমরা দেখেছি যে তোমাদের কথাবার্তা এবং তোমাদের আচার আচরণ পড়াশোনাতে তোমরা সবসময় বাবা মাকে খুবই অনার করে কথা বলবে, এইটা তো তোমার তোমাদের কি অনুভূতি হয়? তোমরা দুজন যে দেখতে একই রকম,
2: একই রকম দেখতে অনুভূতি। আমি একটা সিচুয়েশন দিয়ে বলি, সেটা হচ্ছে আমরা কোন জায়গাতে যাওয়ার জন্য রেডি হলে নিজেরা আয়না দেখি না, আরেকজনকে দেখি, যে আমাকে তো এরকমই লাগছে। তো আমরা কোনো জায়গাতে যাওয়ার সময় রেডি হলে বা কোনো খাবার সাবস্ক্রাইব করলে আমরা কোনোদিন আয়না দেখি না, আমরা দুজন দুজনকে দেখে বেরোয় চলে যাই, বা
0: শোনো শোনো, এই যে এই যে
2: দেখেই বুঝতে পারি
0: বললাম না, বৃন্দাবন দাস আর শাহনাজ খুশির ছেলেপেলেরা এরকমই হবে, কিন্তু এরকমই হবে একদম তাই। এবার বলো, তুমি বলো।
2: না, দুজনে একই রকম হওয়ার অনুভূতিটা একদমই খুবই আনন্দদায়ক, সবসময় আনন্দদায়ক শব্দটা বোধ হয় চয়ন, শব্দ চয়নটা ঠিক হলো না, কিন্তু
0: না
2: এটা
0: ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে।
2: আসলে যখন গভীরভাবে চিন্তা করে দেখি তখন মনে হয় কিন্তু যে আমরা তো একরকম দেখতে, কিন্তু এটা একসাথে থাকতে থাকতে সবসময় এটা
0: আসলে
2: আসলে
0: যে
2: মাথায়
0: মানুষ
2: থাকে না,
0: মানুষ
2: এটা
0: বলে যে
2: একরকম
0: যে জিজ্ঞেস করে সব জায়গাতে গেলে যে জ্বর কি
1: মনে
2: একসাথে
0: হয়
2: আসে
0: না।
2: কিনা, খিদা কি লাগে কিনা। আমি খিদা একসাথে লাগে না, জ্বর একসাথে আসে না, কিন্তু আমি যখন যেটা চিন্তা করি ওর দিকে তাকাই আমি
0: এইরকম
2: বুঝতে
0: হয়।
2: পারি যে ও একই জিনিসই চিন্তা করে।
0: আচ্ছা একটা
2: এটা
0: কথা
2: খুব
0: জিজ্ঞাসা
2: ভালো,
0: করি, এটা তোমরা শুনলে অবাক হবে, সিস্টার আপনার কাছে বলা, সেটা হলো আমরা যখন গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ের ইন্টারভিউ করছিলাম, টুইন, তারা বলছিল একসাথে জ্বর আসে না, একসাথে সবকিছু ঠিক আছে, হয়তো জ্বরটা
1: জি
0: বাসায় আছে বলে ভাইরাল ইনফেকশন হচ্ছে একসাথে, হয়তো খিদা লাগছে বাসায় একসাথে খাওয়া দাওয়া করছে সেই জন্য। কিন্তু তারা দুজন একটা ইন্টারেস্টিং কথা বললো, তারা দুজন একদিন সকালে উঠে তার মাকে বলছে যে আমি এই স্বপ্ন দেখেছি, তারপরে তার মা বললো ও আচ্ছা তাই নাকি, একটু পরে অন্য রুমে গেছে, তখন আরেকজন বলছে যে সে এই স্বপ্ন দেখেছে, দুজন একই স্বপ্ন দেখেছে একই দিনে। এখন এইটা কিভাবে সম্ভব, এই যে ওরা বললো যে আমাদের ওর দিকে তাকালে আমার মনে হয় যে ও এটা ভাবছে, তো এটা আপনি আপনার কি ব্যাখ্যা, ওদের মধ্যে আপনি এই ধরনের কোনো বিষয় দেখতে পান, মানুষের মধ্যে যেরকম আছে যে একসাথে জ্বর হয় কিনা, একসাথে খাওয়া দাওয়া করেন, তাদের মধ্যে মিল অমিলটা কোথায়?
1: মিল অমিল হচ্ছে প্রকাশের ক্ষেত্রে মিল অমিল, তবে এই জিনিসগুলো ঘটে। যেমন আমি দেখি যে ইদানিংকালে বেশি হয়, কোনো কোনো বিষয় নিয়ে দিব্যর যদি মন খারাপ থাকে সৌম্যর মন খারাপ হয়ে যায়, কিন্তু দিব্যর মন খারাপের কারণটা আমি জানি, সৌম্য হচ্ছে ওটা দেখে দেখে মন খারাপ করে, ও কিন্তু শোনেনি যে দিব্যর কি কারণে মন খাসে, কিন্তু সে আমাকে বল আমি জানি, ও কথাটাই বলে বলে তুমি জানো ও এইটা এটা ভাবছে। আমি ইদানিং কালে বেশি এই জিনিসটা ঘটছে আর আমি খুবই অবাক হই যে এরকম হয়। আবার ওরা যে বললো যে একসাথে কোনো কিছু হয় না, কিন্তু এটা বলে দিই, দর্শক জানুক, আমাদের প্রিয়জনরা জানুক যে আমরা দুইজন, ওরা দুইজন সবসময় একসাথে ওয়াশরুমে যেয়ে ওয়াশরুম অকুপাইড করে রাখে, আমরা পাই না, এটা কিন্তু ওরা প্ল্যান করে যায় না, কিন্তু আমি যখনই দেখি দেখি
0: সিস্টার আপনি বলবেন, আপনি একটু পিছিয়ে
1: বসলে
0: আমরা আপনার দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে কেটে যাচ্ছে, আপনি একটু পিছিয়ে বসলে আমরা আপনাকে একটু পুরোটা দেখতে পাই, এই এই ফ্রেমটাতে একটু পিছিয়ে বসলে হবে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, একটা বিষয় এখানে
1: ঠিক আছে,
0: বলে রাখা ভালো, যে আমাদের ইয়ে বলছেন যে আমাদের সৌম্য এবং দিব্য তারা একই সঙ্গে একই টাইমে ওয়াশরুমে যায়। তো সৌম্য দিব্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, না একই টাইমে ওয়াশরুমে যাই, কিন্তু ডিফারেন্ট ওয়াশরুম। এটা কিন্তু বৃন্দাবন দাস যেরকম রসিক, শাহনাজ খুশি যেরকম রসিক, তাদের সন্তানদের রসিকতা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয় আপনি আমাদেরকে বলেন, যে সেটা হলো যে আমি তো আপনাকে সবসময় সিস্টারই বলি, আপনার বাসায় যে আড্ডাটা হয়তো সবসময় আমরা খুব মিস করতাম, এখনো মিস করি, যে আপনার বাসায় বৃন্দাবন দাস জন্মদিন, আপনাদের জন্মদিন, কোন একটা উপলক্ষে পেলে আমরা চলে যেতাম, সবাই সেখানে আসতো। এই যে আপনার আপনার কিছু অবজারভেশনে, শাহনাজ খুশি আপনার আপনার নাম ধরে বললাম কারণ সবাই আপনাকে এই নামে চেনে, যে আপনার কিছু অবজারভেশন আমরা দেখতে পাই ডিফারেন্ট, সেটা নারী হিসেবে ডিফারেন্ট, আপনার মা হিসেবে ডিফারেন্ট, আপনার ভাবনা চিন্তা আপনি ডিফারেন্ট। ধরেন আপনি একটা জায়গায় লিখেছেন, নারী আসলে নিজের গরজেই বাঁচে, আপনার স্ট্যাটাসে। আরেকটা জায়গায় আপনি লিখেছেন, নষ্ট হওয়া একটা নেশার মতো, বরং ভালো থাকাটাই রোজকার অনুশীলন। তো নারী আসলে নিজ যন্ত্রণায় বাঁচে, নিজ গরজে বাঁচে, এটা আসলে আপনি কি মিন করতে চান? কি ধরনের যন্ত্রণা একজন নারী সেটা ফিল করে?
1: এইগুলো আসলে খুবই যদি গদবধা অর্থে, এটা প্রতিদিনের প্রত্যেকটা নারীর আসলে স্ট্রাগল। সেটা হচ্ছে একজন নারী যেমন তার পাশের পুরুষটার অথবা হাজবেন্ডটার অথবা সন্তানটার, সকল পুরুষের যেভাবে টেক কেয়ার করে, যে তার, যেমন আমি করি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, যে কার একটু চুল বড়, বৃন্দাবনে চুলে কালার করতে হবে কিনা, ওদের চেহারাটা কেন এরকম খারাপ লাগছে, তারপর একটা জায়গায় যাবে ওদের প্রপার কাপড়টা আয়রন করা আছে কিনা, এখান থেকে শুরু করে এভরিথিং, সারাটা দিনের বিষয়গুলো যেভাবে মনিটরিং করি, আমার ক্ষেত্রে কেউ সেটা করে না। কোনো নারীর ক্ষেত্রেই আমার ধারণা, যে যে পুরুষটা করে হয়তো 5% করে, মানে এটা এটা সহজাত। আমার মনে হয় যে পুরুষদের একটা প্রকৃতিক ব্যাপারই আছে ওগুলো করা, আর বাংলাদেশের ছেলেরা সেটা বেশি করে প্র্যাকটিস করে, যেমন তারা সেবা যত্ন পেয়ে পেয়ে, কেয়ারিংটা পেয়ে পেয়ে অভ্যস্ত, আর মেয়েদেরকে কেয়ার না করা অথবা শেখে দেখে অভ্যস্ত, এ কারণে আমার মনে হয় যে বাঙালি ছেলেরা এই চর্চাটা বেশি করে। তো সেই ক্ষেত্রে আমার হয় যে এই যে আবার আমি আবার ঠিকই ওদের পাশাপাশি আমি নিজের নিজের কাপড়টার যত্ন করি, নিজে পার্লারে যাই, নিজের স্যান্ডেলটা ঠিক ওইভাবেই কি রেশিওতে ঠিকঠাক করি, সেটা আমার মনে হয় এটা আমি ভালো না থাকলে ওদের আসলে কিছু আসে যাবে না। অথবা অন্য কোন নারীর কথাও যদি আমি ধরি, খুব বেশি যাওয়ার সময় হয়তো বলবে যে ও আচ্ছা এটা এরকম, কিন্তু ওদের ব্যাপারগুলো যেভাবে আমি প্রতিটা বিষয় খেয়াল করি, দেখি প্রত্যেকটা নারী তাই ধারণা, যে আমি তো নিজেরই হয় গাড়ির ভিতরে, ওদেরটা বাসায় থেকে একদম, কখনো কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে, ইভেন লাইভে বসার প্রোগ্রাম হলে, কোনো দাওয়াতে যাওয়া, ওদের পায়জামা পাঞ্জাবি প্যান্ট শার্ট টি শার্ট কি কি পরবে, ঘড়ি টড়ি সমস্ত কিছু রেডি করে রেখে আমি শুধু কাপড়টা পরে গাড়ির ভিতরে যেয়ে রেডি হই, কিন্তু ওদেরটা প্রপারলি করে দিই। আমাকে কিন্তু কেউ কখনো কোনোদিন এই স্পেস দেয় না, বরং আমি দেখি যে আমার ছেলেরাও এটা করছে। এই কাউন্টিং টাইমের বাইরে যদি আমি 5-10 মিনিট কোনো কারণে নষ্ট হয়, সে নষ্টটা

0: তো ওরা দেখে না যে আমার আমার এই কারণটাতে দেরি হচ্ছে, মানে ওদের ওদের কারণে যে আমি সময়টা নষ্ট করলাম, তো আমার রেডি হওয়ার জন্য আমার 10টা মিনিট সময় বেশি লাগতে পারে, এটা ওরা ভাবতেই পারে না। তো সেই কারণে আমার মনে হলো যে আসলে নারী আসলে নিজের গরজে থাকে, নারীটা নিজের খেয়াল করছে না, কাপড় চোপড় শরীর, যেমন আমি সংসারের সমস্ত কাজের কমপ্লিট করে আমার 1 ঘন্টা সময় থাকে যে আমি রমনা পার্কে হাঁটবো, আমি সকালবেলা হাঁটতে যাই, তো এই সময়টা আমাকে নিতে হয়েছে, আমাকে কিন্তু সংসার থেকে ছাড় দেয়নি। আবার যদি আমি এই কথাটা কখনো উপস্থাপন করি সংসারে, তখন বলে যে তোমাকে তো কেউ নিষেধ করেনি, কিন্তু আমি দেখি যে এই নিষেধ করার মধ্যে কানে এক ধরনের অভিমান, এক ধরনের উপেক্ষা, এক ধরনের এটা আমার ঘর না। আমার মনে হয় সেই যে হিন্দি একটা কথা আছে, ঘর ঘর কা কাহিনী, এটা সব ঘরে
1: এখানে আমি একটু আপনার
0: এক
1: সাথে
0: ধরনের
1: যুক্ত করতে চাই, কারণ এটা তো এটা একটা বিষয় যে ধরেন আপনি দেখা যাচ্ছে যে ওভারঅল সমাজের মধ্যে সবারই কিন্তু একটা নারীর উপর ডিপেন্ডেন্সি থাকে, এটা বলেন বাচ্চাদের বলেন মায়ের উপর ডিপেন্ডেন্সি থাকে, হাজবেন্ডের বলেন ওয়াইফের উপর ডিপেন্ডেন্সি থাকে। তো যখন কারোর উপর ডিপেন্ডেন্সি থাকে
0: হ্যাঁ
1: তখন কিন্তু তাকে একটা উঁচু আসনে রাখে, তখন তারা ধরে নেয় যে ওই উনি আমাকে দেখবেন, উনি ওনার নিজেরটাও দেখবেন, এটা একটা অব্যক্ত বিষয় থাকে। কিন্তু আপনি যে কষ্টের কথা বললেন, এই কষ্টের অভিযোগ কিন্তু আমরা নানা দিক থেকে পাই, আমাদের ঘরেও পাই যে হ্যাঁ তাহলে আমার টাইমটা কোথায়, মানে তোমরা সবকিছু বলছো সবকিছু করে দিলাম কিন্তু আমার টাইমটা কোথায়, এটা খুব ভালো কথাই বলছেন। কিন্তু বৃন্দাবনটা থাকলে হয়তো এটা একটা মানে আমরা তাকে তার পক্ষ বক্তব্যটা নিতে পারতাম, কারণ এটা তো কিছুটা অভিযোগও এর মধ্যে আছে, অভিযোগ আছে, অনুযোগ আছে, ফলে আমরা এখন এই উত্তরটা আমরা দেখি পরবর্তী সময় নিতে
0: না,
1: পারি কিনা।
0: খুব সুন্দর করে এটা এটা
1: আচ্ছা দিব্য
0: সেটাই,
1: সৌম্য,
0: সামনাসামনি হলেই ভালো, তার অলস
1: সামনাসামনি
0: হবার
1: হলে
0: কিছু
1: ভালো
0: না।
1: ভালো ভালো
0: কিন্তু আমি আমার ঘরের কথা বলছি না, আমার জন্য আমি
1: যাক,
0: বলো
1: আমাদের এই
0: দিব্যসৌম্য বলো।
1: দিব্যসৌম্য তোমরা বলো, এই যে তোমার মায়ের একটা অভিযোগ, তোমরা যে সবার এটা আমাদেরও আমাদের মায়েরাও তাই একই অভিযোগ করেছে যে আমরা তাদের প্রতি প্রপারলি অ্যাটেনশন দিই নাই, তাদের সময়টা যে লাগে তাদের আমরা ইয়ে করি নাই, সেটা তো
0: হ্যাঁ
1: আমরা
0: সব
1: দেখি।
0: কিন্তু শুধু আমার, আমি যে না না হ্যাঁ
1: জি জি বলেন।
0: আমি বলছি যে এটা শুধু আমার ঘরে না, আমি ওভারঅল নারী কথা বলছিলাম,
1: সবার
0: ওভার
1: সবার
0: আমি তো এটা
1: কারেক্ট
0: অভ্যস্ত করে ফেলেছি ওদের, এটা কিন্তু আমি যে ওদের এতটা কেয়ার করি, আমার জন্য যে স্পেস, হ্যাঁ সেটা সেটা আমি নিজে অভ্যস্ত করেছি, ওরা কিন্তু বলেনি যে আমাকে এটা করতে হবে, আমি নিজেই এই নিখুঁত কেয়ারিংটা, এই নিখুঁত যে ওদের আয়োজনটা, এটা আমি নিজে করেছি এবং এইটাতে আমি ফেঁসে গেছি আসলে। এখন ওরা এতই অভ্যস্ত হয়ে গেছে যে এখান থেকে আমার জন্য সময় বের করলে ওরা সেটাকে একটা খুঁত মনে করে, এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা ঘর চিত্র, প্রত্যেকটা
1: এটা
0: ঘরের চিত্র, এটা
1: এটা
0: এটা
1: সিস্টার
0: শুধু
1: এটার
0: আমার
1: মধ্যে
0: কথা কিন্তু,
1: দেখেন এর
0: আমি
1: মধ্যে একটা
0: বলি
1: স্বার্থপরতা আছে,
0: এটাই
1: আমি
0: বলেছি
1: বলছি
0: না, একটা নারী তার নিজের গরজে থাকে, এটাই
1: হ্যাঁ
0: এটাকে
1: হ্যাঁ
0: রাখে না
1: হ্যাঁ
0: তাদের ভালো লাগে। হ্যাঁ
1: আমি
0: একটা
1: আমি আপনার
0: স্বার্থপরতা আছে,
1: স্বার্থপরতা আছে, স্বার্থপরতা হচ্ছে আপনি কিন্তু আপনার স্বামী আপনার সন্তান ওদেরকে সন্তুষ্ট রেখেও আনন্দ পাচ্ছেন। আবার ধরেন হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন যে বাচ্চা কাচ্চাদের কাছে বাবা মার আসলে কোনো ঋণ নাই,
0: হ্যাঁ
1: কেন
0: হ্যাঁ
1: উনি বলেছেন যে এই কারণে যে একজন বাচ্চা কাচ্চাকে কোলে নিলেও বাবা মার আনন্দ লাগে, বাবা মা তার নিজের আনন্দের জন্য বাচ্চা কাচ্চাকে লালন পালন করে, বাচ্চা কাচ্চাকে সঙ্গে রাখে, বাচ্চা কাচ্চার যত্ন করে, ফলে বাবা মা যা পায় সেটা সে পেয়ে যায়। এটা কিন্তু আমাদের এই
0: হ্যাঁ
1: ওয়াইফের
0: হ্যাঁ
1: ক্ষেত্রে
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই
1: আছে,
0: নিশ্চয়ই
1: বাবা মার ক্ষেত্র আছে। তো এখানে
0: নিশ্চয়ই
1: দিব্যসম্মকে একটু বলতে চাই, দিব্যসম্ম তোমাদের এই যে তোমরা যে টুইন এবং তোমাদের পছন্দ অপছন্দ কিরকম আমরা একটু শুনি তো। দিব্যসম্ম তোমাদের একজন বলো যে তোমাদের দিনের কোন সময়টা পছন্দ, আমরা আমরা বলবো তোমার একজন একজন করে উত্তর দেবা।
2: আচ্ছা তুমি বলো, আমি বলো। আমার দিনের মধ্যে আমার সব পুরো দিনই পছন্দ, শুধু সন্ধ্যাবেলাটা আমার কাছে একটু ডিপ্রেসিং লাগে। সন্ধ্যাবেলা ছাড়া আমার সব সময়, আমার বিশেষ করে আর্লি মর্নিং আমার খুব পছন্দ, যদিও ওঠা কম হয় আর্লি মর্নিং, কিন্তু আর্লি মর্নিং এ যখন উঠি তখন সেই স্নিগ্ধতাটা আমাকে মুগ্ধ করে। ওই
1: আচ্ছা
2: আমারও সেম ওই একই কথা, সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যেতে থাকে সেই সময়টাতে একটু ইয়ে মনে হয়, মানে পছন্দ এক না কিন্তু অপছন্দ এক, অপছন্দ এক এইখানে। আর দুজনেরই দিনের বেলাতেই ভালো লাগে, রাতের বেলা, রাতের বেলা আমাদের হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক, হ্যাঁ চাঁদের সাথে সম্পর্ক না।
1: তাদের সাথে সম্পর্ক কম। আচ্ছা।

0: আচ্ছা বলো যে তোমাদের প্রিয় কি, ধরো তোমাদের প্রিয় লেখক, তোমরা কার বই পড়তে পছন্দ করো, কার গান শুনতে পছন্দ করো, তারপরে বাবা মার কোন সময়টা তাদের সাহচর্য তোমাদের ভালো লাগে, এইটা একটু বলো, তিনটা বিষয়।
1: বাবা মা সব সময় তো কাছে থাকে, এখন আমরা বাবা মা ছাড়া কোনো সময় থাকি না, এটাই আসলে। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন পুরা বছর আমরা বাবা মার সাথেই থাকি,
0: 24/7 পুরা,
1: আমাদের বাবা মা
0: বিশাল,
1: ছাড়া কোনো সময় কাটে না।
0: অত্যন্ত সৌভাগ্যবান, এটা কিন্তু খুব কঠিন। আর
1: হ্যাঁ আসলে
0: তোমাদের পছন্দের বই কার কার লেখা তোমাদের ভাল লাগে?
1: আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ স্যার, আহমেদ সফা স্যার, তারপর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় স্যার,
0: ওকে
1: সত্যজিৎ রায়, ফেলুদা সিরিজ আমার খুব পছন্দ।
0: ওকে,
1: এখন
0: তোমার
1: সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এদের লেখা পড়তে বেশি ভালো লাগে। হাসান
0: খুবই
1: আজিজুল হক, হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক স্যার,
0: মানে
1: হাসান
0: খুব
1: আজিজুল হক স্যার।
0: ইন্টারেস্টিং। তোমাদের তোমাদের এখন বয়স কত?
1: সত্যি কথা বলবো, 20, 21, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, যদি বয়স একটু কমের দিকে রাখা গেলে ভালো হতো, আগে বড় হতে চাইতাম, এখন ছোট হতে চাই,
0: আচ্ছা,
1: এখন আর
0: আমি
1: বড় হতে
0: আমি
1: চাই না।
0: আমি খুবই আনন্দিত। ধরো এই যে তোমার বাবা মা যে তোমাদেরকে প্রপারলি কতটা সাপোর্টিভ, যে বাবা মার সঙ্গে বড় হওয়া, কারণ তোমরা এখন সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছো, তোমরা রবীন্দ্রনাথ পড়ছো, তোমরা চে গুয়েভারাকে চেনো, তোমরা একই সঙ্গে তোমরা যখন গান শুনছো তখন দেখা যাচ্ছে রাধারমণের গান শুনছো, এটা তোমার মার স্ট্যাটাস থেকে আমি দেখেছি, তো এটা অনেক বড় ব্যাপার। তোমাদের তোমাদের টুইন হওয়ার কারণে সোসাইটিতে কি ধরনের কনফিউশনের মধ্যে তোমরা দেখেছো, যেটা তোমরা খুব মজা পেয়েছো? তোমার তোমার প্রেমিকা কি এসে তোমাকে কখনো প্রেম নিবেদন করেছিল?
1: আমার মনে হয় জমজ হওয়ার কারণে মনে হয় এখন পর্যন্ত কোনো প্রেম নিবেদন পাই না,
0: তা এটাই
1: কারণ কনস্ট্যান্ট একটা কম্প্যারিজনের মধ্যে থাকতে হয়,
0: আচ্ছা
1: যে দুজন একসাথে থাকার কারণে একটা কনস্ট্যান্ট স্টেট অফ কম্প্যারিজন থাকে, যে এখন প্রেমিকা যে প্রেম নিবেদন করবে সে হয়তো বললো যে না আমার এই জিনিসটা ভালো, ওর এই জিনিসটা ভালো,
2: মাঝে
1: যে
2: মাঝে
1: কমপ্লিটলি কাউকে পছন্দ এই জন্য মনে
2: আরেকজন
1: হয়।
2: থাকলে ভালো হতো, থ্রি
0: হ্যাঁ
2: নইলে ভালো হতো, তাইলে মনে হয় আমাদের দুজনকে কম্প্যারিজন করে ওই লাস্টের টাকে নিত।
0: খুবই ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমার ধারণা তোমার বাবা মা তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত খুব এনজয় করে। এখন তোমাদের বড়, তোমাদের যখন ছোট ছিল, এখন তো তোমাদের গেট আপের কারণে, চুলের কারণে একটু ইয়ে করা যায়, যেমন দিব্য অ্যাক্টিং করেছো, এই অ্যাক্টিং করতে পছন্দ করো, সৌম্য কবিতা পড়তে পছন্দ করো, তোমাদের অমিল গুলা কি?
1: অমিল আছে, অমিল অমিল মানে যে কোনদিন অমিল অমিল এত কম যে খুঁজে বের করতে মনে ইনস্ট্যান্টলি কানেক্ট করা যায় না যে অমিল কোথায়,
2: যুক্তি বুদ্ধি করো কেন?
1: যুক্তি বুদ্ধি অমিল অমিল আসলে অমিল, তুমি বলো, মা তো আছো এখানে, অমিল
2: তুমি বলো
1: অমিল
2: অমিল
1: কোথায়?
2: কোথায়?
0: আপনি আপনি বলেন সিস্টার, আপনার কাছে আমাদের প্রশ্ন, দুইজন কি একই সময়, আমাদের যে ট্রেডিশনাল কিছু ধারণা আছে যে একই সঙ্গে অসুস্থ হয় কিনা, একই সঙ্গে খিদা পায় কিনা, একই সঙ্গে তারা একজনকে মারলে আরেকজন কাঁদে কিনা, এই বিষয়গুলো আপনি কিরকম দেখেছেন?
2: ভীষণ, মানে ছোটবেলাতে তো হতো ওরকম যে একজন হলে দেখা যেত যে একই টাইগার একই গ্লাস, সব কারণে হয় সেটা, এক তো তাটা দুইজনের সমাতেই হয়, আর যেমন ডেঙ্গু হলো দিব্যর হয়নি, ঠান্ডা লাগাটা সৌম্যর প্রায় লাগে না, এর অসুস্থতার ব্যাপারটা এক না, কিন্তু একজনকে বকা দিলে এমনি দুইজন হয়তো কোনো কিছু নিয়ে এখন বেশ বছর দুয়েক হলো বেশ ব্যক্তিত্ব তৈরি হয়েছে, আর মারামারি করে না, খুবই মারামারি করতো তারা, এবং হয়তো আরেকজনকে বকলাম কি কখনো কখনো, ওরা যখন ও লেভেলে পড়ে তখন আমি মেরেছিও, মারলাম তখন দুইজন আবার এক হয়ে যায়, তখন দুইজন এক হয়ে যায় এবং আমাকে এবং বৃন্দাবন আট গড়ায় দাঁড় করায়, আমরা দুজন প্রতিবেশী, ওদের টেক কেয়ার করতেছিলাম, সেখানে মনে হয় আমরা একটু ঝামেলা করে ফেলছি, তোমরা তো এইটা করো তোমরা তো এইটা করো, দুইজন তখন এক হয়ে যায়।
0: সেটাই সেটাই। আর এমনি ওই রকম আনইউজুয়াল কিছু চোখে পড়েছে, যেমন ছন্দার ছন্দার বেবিদেরকে বলেছে যে দাদা
2: সমালোচনা করি
0: একই
2: খুব
0: সঙ্গে
2: করে,
0: স্বপ্ন দেখেছে?
2: আরেকজন পক্ষপাত করে সেটার,
0: হ্যাঁ, আমাদের মাঝে মাঝে কানেকটিভিটিতে একটু সমস্যা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন, আমরা নিউ ইয়র্ক থেকে এই রেডিও স্টেশনের থ্রুতে কানেক্টেড হচ্ছি, আর আমাদের সিস্টারকে আমরা পেয়েছি ঢাকা থেকে,
2: হ্যাঁ
0: সৌম্য এবং দিব্যকেও পেয়েছি ঢাকা
1: আমি
0: থেকে।
1: একটু 1 মিনিট সময় নিয়ে মার্কে একটু দেখি, মার ওটা একটু কানেক্ট করা যায় নাকি, একটু ঠিক করা যায়
0: ওকে
1: নাকি। 1 সেকেন্ড,
0: ওকে, আমরা তাহলে এখন দিব্যর সঙ্গে কথা বলবো, তাই তো?
1: ওকে
0: হ্যাঁ,
1: দেখো। হ্যাঁ, ওই রাত্রেবেলাতে একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে।
0: না এখন প্রথমগুলো মাত্রা না ঠিক
2: হ্যাঁ
0: করছে,
2: তো,
0: কিন্তু আমরা এখন কথা
1: হ্যাঁ
0: বলছি কার সঙ্গে, দিব্যর সঙ্গে না সৌম্যর সঙ্গে?
1: দিব্য।
0: দিব্য, আচ্ছা দিব্য, তুমি বলো, তোমার তো কোন কবিতা পছন্দ? তুমি তোমার তুমি অ্যাক্টিং যে করেছো, বঙ্গবন্ধুর ছোটবেলার চরিত্রে তুমি অ্যাক্টিং করেছো, তুমি কলকাতা থেকে কয়দিন আগে শুটিং করে এসেছো আমরা সবাই জানি, তোমার ওইখানকার অনুভূতি একটু জানতে চাই, এটা অনেক বড় সুযোগ।
1: এটা মানে কলকাতাতে না, শুটিংটা ছিল মুম্বাইতে।
0: আচ্ছা,
1: এইটা এখনো আমি ওই স্বপ্নের মধ্যে আছে, একটা স্বপ্নের মতো অভিজ্ঞতা ছিল এটা, মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমি এখনো ওই ঘোরের মধ্যেই এখনো বাস করছি, আমার মনে হয় ওইখান থেকে আমি বের হতে পারিনি এখন, যে এত বড় একটা সুযোগ, খালি সিনেমা বলে না, বঙ্গবন্ধুর সিনেমাতে টু বি দ্যাট আ পার্ট অফ দ্যাট মুভি ইজ আ হিউজ ডিল। তারপরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টারে অভিনয় করা, মানে ওই এটা মনে হলে এখন আমার মুখে কথা শব্দ আসে না। আমি করে চলে এসেছি ঠিক আছে, কিন্তু আমি এখনো
0: হুম হুম
1: ব্যাপারটা নিয়মভাবে কথা বলার জন্য প্রস্তুত না।
0: করেক্ট করেক্ট, সেটাই, মানে এটা একটা বড় সুযোগ বেশ ইয়েতে। তো আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে আসছি তোমাদের, এই যে তোমরা একজন তো পড়ছো ইংলিশ লিটারেচার, একজন পড়ছো ইকোনমিক্সে, কে ইংলিশ লিটারেচার কে ইকোনমিক্স?
1: আমি সৌম্য হচ্ছে ইংলিশ লিটারেচারে, আর দিব্য হচ্ছে ইকোনমিক্স।
0: বলে নিতে হচ্ছে আমি সৌম্য, আমি
1: উন্নতি হচ্ছে।
0: আচ্ছা, এখন তোমরা বলো যে বাবা মার কোন কোন বিষয়গুলো তোমাদেরকে খুবই মোটিভেট করে, খুবই তোমরা কনভিন্স হও যে মায়ের এই বিষয়টা আমাকে খুব মোহিত করে, বাবা মার এই বিষয়টা তোমাকে খুবই ইমপ্রেস করে, সেটা একটু বলো।
1: ইদানিং আমাদের জেনারেশনের বেশিরভাগটা, আমাদের জেনারেশন, আমি নিজে আমার জেনারেশনকে রিপ্রেজেন্ট করছি, বাট আমি দোষারোপ করে না, কিন্তু আমাদের এই বয়সের মানুষরা, আমরা একটু খুব তাড়াতাড়ি আসলে ছোট ছোট বিষয়ে খুব ডিপ্রেসড হয়ে পড়ি। কিন্তু আমার বাবা মাকে দেখে আমার এটা সবসময় একটা জিনিস মনে হয় যে জীবনে অনেক বড় কিছু সামনে আসলেও আসলে ডিপ্রেসড হওয়া যাবে না, কোনোদিন ডিপ্রেসড হওয়া উচিত না, তাহলে ডিসিশন, জীবনের ডিসিশন নিতে ভুল হয়ে যায়। তো এখন বাবা মাকে যখন দেখি যে কত বড় বড় বিষয় হজম করে হাসি মুখে কথা বলছে, তখন মনে হয় যে আমি যে ব্যাপারটা নিয়ে ডিপ্রেসড হয়ে আছি সেটা একদমই আমার উচিত না, তখন এটা আমাকে আরো সামনে এগোতে, হাসি মুখে এগোতে আমাকে সাহায্য করে। বাবা মা দুজনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি, যেটা দ্বারা আমরা প্রভাবিত, সেটা হচ্ছে বাবা মার সততা, অনেস্টি।
0: হুম হুম
1: এই অনেস্ট অনেস্টিটা যেখানে আমার মনে হয় যে মাকে আজকে এখানে ইন্টারভিউ মাধ্যমে ক্লিয়ারলি বলি, জিজ্ঞেস করি যে তোমার সবসময় এত অনেস্ট হওয়ার দরকার না, মাঝে মধ্যে একটু ডিসঅনেস্ট হলে তো সমস্যা নাই, কিন্তু
0: রাইট
1: লাইফে 100% টাইম বাবা মা দুজনই কমপ্লিটলি অনেস্ট, এই
0: করেক্ট,
1: অনেস্টিটা। আর মার সাথে যদি আমার কমন যদি কোনো পয়েন্ট পড়ে বাবার বাদে, সেটা হচ্ছে মার ইমোশন, মার আবেগ। আমাদের দুজনেরই সেটা, মার মার আবেগটা আমরা দুজনই আমাদের ভেতর প্রখর।
0: হুম হুম সেটাই সেটাই। আর বাবার
1: বাবার ওই বাবা মা দুজনের কমন হচ্ছে সততা, আর মার হচ্ছে আবেগ, আর বাবার হচ্ছে স্থিরতা।
0: আচ্ছা,
1: স্থিরতার আমি বলবো আমার বাবার থেকে, আমি পার্সোনালি মনে করি আমি একটু উইটি, সেটা আমার আমার মনে হয় আমার বাবার থেকে পাওয়া। আমার বাবা মানে
0: অনেক
1: আমার মনে হয়
0: উইটি,
1: আবেগ কম, তো
0: হ্যাঁ সেই জন্য উইটিনেস টা একটু বেশি, স্থিরতা বেশি।
1: হ্যাঁ, আবেগ বেশি হলে তো স্থির থাকা মুশকিল, দুইটা কন্ট্রাডিক্টরি।
0: কারেক্ট কারেক্ট। আর বাবা তো ধরো লেখক নাট্যকার, মা অভিনেত্রী, বাবা অভিনয় করছেন, কিন্তু তোমাদের মধ্যে তোমরা কি হতে চাও, নাট্যকার নাকি অভিনেত্রী বা অভিনেতা? লেখালেখির দিকে যেতে চায় কি, আর অভিনয়ের দিকে যেতে চায় কি, বা আদৌ যেতে চাও কিনা, তোমাদের লাইফে তোমরা কি হতে চাও?
1: অভিনয়টা আসলে আমার ওরও বোধ হয় একই চিন্তা ভাবনা, এখন আমি বলার পরে হয়তো মিলিয়ে ফেলবে এটার সাথে, ওরও হয়তো আর বলার কিছু থাকবে না। আমরা দুজনই অভিনয়টা আমাদের খুব পছন্দ, কিন্তু অবশ্যই অনেক কঠিন কাজ, যত দিন যাচ্ছে যত আরো কাজ পাচ্ছি তত আরো বুঝছি যে এটা কত কঠিন কাজ, কিন্তু অভিনয়টা প্যাশনের জায়গায় থাকলেই আমার মনে হয় ভালো, এটাকে প্রফেশন হিসাবে নিতে এখনো প্রস্তুত না, এখন ফিউচার তো আমরা কেউই জানি না, কিন্তু এটাকে
2: আমি মনে
1: প্যাশনের
2: করি যে
1: জায়গায় থাকলে এটা বেটার। কালচারাল ইয়ের সাথে, শিল্প শিল্প সংস্কৃতির সাথে থাকতে চাই, ভালো কাজের সাথে থাকতে চাই, সেটা হোক লেখালেখি করে হোক, অভিনয় করে হোক, কবিতা আবৃত্তি করে হোক, নাচ করে, যেভাবেই হোক, শিল্প বাংলাদেশি বাঙালি শিল্প সংস্কৃতির কাছাকাছি থাকতে চাই সবসময়।
0: ওকে, তাহলে তোমরা শেষ দিকে আমাদের শুধু একটা কথা বলো, আমরা অনেক দিকে অনেক দেশেই অনেক জায়গায় দেখতে পাই বাবা মার সাথে সন্তানদের সম্পর্ক নিয়ে নানাবিধ জটিলতা, আবার একই সঙ্গে অনেক অবক্ষয় দেখতে পাই। অন্য যারা আমাদের অনুষ্ঠান দেখছে আজকে, ওই সেই সব যদি সেখানে কোনো টিন এজ ছেলে পেলে থাকে যাদের বয়স 14-15 বা 20, তাদের জন্য তোমরা বাবা মার উদ্দেশ্যে কোনো কিছু কি তাদের বলতে চাও যে তারা এইভাবে চলতে পারে, বাবা মাকে এইভাবে অনার করতে পারে? কারণ তোমরা যে বাবা মাকে যেভাবে অনার করছো, যেভাবে কথা বলছো, যেভাবে তোমরা বাবা মার কাছ থেকে নিচ্ছ, এটা নিঃসন্দেহে অত্যন্ত মানে বিরল। তো তোমরা কি ওই শিশুদের জন্য কিছু বলতে চাও যে তাদের বাবা মাকে তারা কিভাবে অনার করবে?
1: আসলে এটা আমরা, সেটা আসলে আমাদের কৃতিত্ব না একদম, এটা মা বাবাই এমন মানুষ যে তাদের প্রতি অনার, এবং আমাদের যেভাবে ব্রট আপ করেছে তাদের প্রতি অনারটা আমাদের অটোমেটিকই আসে। আর আমরা খুব লাকি যে আমার বাবা মাকে আমরা 24/7 পেয়েছি এবং বন্ধু হিসেবে পেয়েছি সাথে। আমি বলবো যে প্রত্যেকটা, আমার বাবা মা তো অবশ্যই, প্রতিটা বাবা মা থেকে, বাবা মার থেকে ভালো বন্ধু, বাবা মার থেকে ভালো অনুষঙ্গ আর হতে পারে না।
0: সেটাই সেটাই সেটাই
1: একমাত্র জায়গা যেখানে কোনো নির্ভেজাল সবকিছু পাওয়া যায়, আর
2: ভালোবাসা,
1: বন্ধুত্বের তো সবসময় রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট তো থাকাই উচিত, নাহলে বন্ধুত্ব
2: বাবা
1: কোনোদিন
2: মাকে যদি
1: টিকবে না।
2: বন্ধু হিসেবে দেখো, বন্ধুর প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা থাকবে, সেই মিউচুয়াল রেসপেক্ট বাবা মার কাছে দিলেই বাবা মা এনাফ খুশি থাকবে, এক্সেস কিছু দিতে হবে না।
0: আমার ধারণা যারা দেখছে তারা এখান থেকে হয়তো তাদের মেসেজটা পেয়ে যাবে। আমরা একটু সিস্টারের কথা শুনি। সিস্টার, আমরা শেষ পর্যায়ে, ধরেন আমার আপনার ছেলেদেরকে কিন্তু আপনি সাবধানে রাখবেন, কারণ আমার 3 কন্যা, ওরা কিন্তু তাদেরকে ডিস্টার্ব করতে পারে। আপনার আপনার সাথে আমাদের কানেকশন একটু ইয়ে হচ্ছে, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
1: মাইক্রোফোনটা মিউট করা তো,
0: মাইক্রোফোন মিউট করা, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছেন? আমার ছবিটাও আটকে যাচ্ছে বারবার মনে হচ্ছে। হ্যালো সিস্টার, শুনতে পাচ্ছেন?
2: জি আমি শুনতে পাচ্ছি আপনাকে।
0: আচ্ছা, তাহলে আমরা আমরা আপনার কথা দিয়ে শেষ করি। আমরা যেহেতু কানেক্টিভিটিতে একটু ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার সন্তানরা, যে আপনি যে সন্তানদের মধ্যে যেভাবে আপনার ভাবনা চিন্তা ট্রান্সমিট করেছেন, সেটা অন্য বাবা মায়েদের জন্য, অন্য বাবা মাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা?

0: শুনতে পাওয়া গেল?
1: না, কিছু শুনতে পেলাম না।
2: এক সেকেন্ড প্লিজ।
0: আচ্ছা, নো প্রবলেম।
1: শুনতে পেলাম না।
0: মানে আমাদের প্রশ্ন ছিল যে, আমি এর মধ্যে একটু বলি, আমাদের সাথে করছেন আমাদের, আমরা শেষ নুরশাদ জাহান, তামান্না তিথি, তারপরে আপনার আমেনা মিনি, এবং পাশাপাশি আরো মোহাম্মদ কাশেম ভাই, আরো অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সেটা আমাদের লিখে দিলে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন। হাবিবুর রহমান তিনি লিখেছেন, নুরশাদ বিরাট বিরাট বড় বড় পোস্ট করেছেন, তা আমরা আশা করি আজকে সেগুলো পড়তে পারবো না, কারণ আমরা একদম শেষ পর্যায়ে। আমরা এখন সিস্টারের কথা শুনে আমরা শেষ করতে চাই। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের সিস্টারকে। সেটা হচ্ছে, আপনি আমাদেরকে একটু বলেন যে আমরা শেষ পর্যায়ে, আপনি এই যে বাবা, ওরা যেটা বললো যে ওরা বলেছে যে এখন আপনার সাথে ছেলে মেয়েদের তারা যেভাবে আপনাদেরকে পায় সেটা তাদের জন্য একটা বড় অ্যাসেট, এবং তারা যে বাবা মাকে অনার করছে এটা আসলে তাদের কৃতিত্ব না, কৃতিত্ব আসলে আপনাদের। ফলে আমরা চাই যে আপনার আপনার আশেপাশে যারা আছে, যারা আমাদের অনুষ্ঠান দেখছে, সেই সব বাবা মাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে যে সন্তানদের তারা কিভাবে বড় করবে?
1: পরামর্শ আসলে এক একজনের এক এক ধরনের লিমিটেশন থাকে। অনেক মা আছে যারা চাকুরিজীবী, চাকরি করেন, আবার অনেক মা আছে, আমি যেমন আসলে খুব মাসে 4-5 দিন শুটিং করছি, তারা হয়তো 30 দিনই শুটিং করছে। এরকম কিছু কিছু বিষয় থাকে, ব্যস্ততা মায়েদের থাকেই। তবে আমি একটা জিনিস বলবো, সন্তান মানুষ করা, আমি যদি সন্তানের ভিতরে আমাকে দেখতে চাই তাহলে এটা আসলে অনেক কষ্টের, কঠিন। তো সময়টাকে নষ্ট না করে, যে চাকুরি অথবা বাইরের যে ব্যস্ততা সেটা থেকে ফিরে এসে, আমি যেমন আসলে আমার এটা আমি যেটা করেছি সেটার সাথে হয়তো একমত কেউ হবে না, যে আমি আমার নিজের রেস্ট, নিজের বিনোদন এটা আমি করিনি। এটা আপনিও আপনিও দেখে থাকবেন যে আমি কিন্তু আসলে ওদেরকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি। মানে ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে হোক, যৌথ ভাবে হোক, আমি মনে করেছি যে ওরা যেহেতু যেতে পারছে না, ওদের একা রাখবো, সেই সময় ওদের মনের জগৎটাতে কি ধরনের টানাপোড়েন হবে সেটা আমি এখন পর্যন্ত মেনটেন করি। এবং এই মেনটেন করে হচ্ছে আমার ছোটবেলাতে আমার কি কি শূন্যতা ছিল সেটা দিয়ে। এখন বাচ্চা কাচ্চার মনোজগৎটাকে যদি আসলে বাবা মা নিজের মনোজগতের মধ্যে নিয়ে এসে ভাবে, তাহলে আচ্ছা বাচ্চাদেরকে এত বেশি একা করবে না, এটা আমার মনে হয় যে এটা এটা। আর নিজের বন্ধু বান্ধবের অল্টারনেট নিজেকে তৈরি করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয় একটা টাইম পর্যন্ত। এখন যেমন আমার ছেলেরা বাইরের বন্ধু বান্ধবকে কিভাবে ইগনোর করবে কিভাবে, সেটা ওরাই জানে, আমার বলতে হয় না, তারা আমাদের সাথেই বেশি টাইম এনজয় করে। তো এটা তো আমি শিখিয়ে দিইনি ওদের, ওরা ওরা আমাদের সাথে থাকতে পছন্দ করে। একটা চায়ের সময় আমরা 4-5 বার চা খাই, আমাদের চা প্রেম আছে, এটা চার টেস্টের জন্য যত না সঙ্গটার জন্য, তো
0: একসাথে বসে চাটা
1: একসাথে বসে যখন আমরা অনেক কুটনামি করি, ধর আপনার যেটা ভালো লাগলো না সেই কুটনামিটা করি, কাজের ভালো মন্দ নিয়ে আলাপ করি, টাকা পয়সা নাই ক্রাইসিস করোনা কালে সেটা নিয়ে আলাপ করি, রাজনীতি নিয়ে আলাপ করি, রাজনীতি কি হতে পারতো, দেশের পরিস্থিতি কি হচ্ছে, ডেঙ্গু মশা যাবতীয় বিষয়ই থাকে আমাদের টপিকস এর মধ্যে, একটা জগা খিচুড়ি টাইপের, কিন্তু প্রত্যেকটি বিষয়ই থাকে। এবং এটার জন্য আমাদের যখন যার মনের ভিতরে একটা কোয়েশ্চেন উদয় হয় তখন সে এসে বলে মা চা চা নিয়ে আসো, তো তখন আমি বুঝি যে ওদের কথা বলতে ইচ্ছে
0: এটা।
1: এই যে সময়গুলা সময়গুলো আসলে নিজেদের মতো করে রাখা নিজেদের, এটা আমি জানি না, এটা আমার এক ধরনের রোগও বাচ্চাদের সাথে থাকা আসলে, যেটা অন্যান্য মায়েদের বিরক্তি, তারা একটু অন্যান্য বিষয় নিয়ে থাকতে পছন্দ করে। একটু একটু সময় বাচ্চাদের দিলে পারে, বাচ্চারা একা হয়ে যায় না, বাচ্চারা বাচ্চাদের যদি বাচ্চাদের বয়সী বন্ধুরা তো খুব দ্রুত হাত ছেড়ে দেয় একটা, ধরেন প্রেম নিয়ে অথবা লেখাপড়া নিয়ে অথবা অন্য কোনো সাবজেক্ট নিয়ে একটু রেষারেষি হলো ঠাস করে হাতটা ছেড়ে দেয়, বাবা মা তো সেটা ছাড়ে না। বাবা মা যদি বন্ধু হয় তাহলে পরে আমার আমার সাথে দিব্য সম্মর অনেক ঝামেলা হয়, কিন্তু আমি একদম পর মুহূর্তেই বুঝি যে এটা ওকে বুঝানো টাইম পর্যন্ত আমার ওয়েট করতে হবে, আমি অপেক্ষা করি, বুঝাই দেন ওর কাছ থেকে আমি দূরে সরে যাই, তখন ওই আমাকে নিজে নিজে খুঁজতে থাকে। তো এই যে বাচ্চারা যে অন্যান্য বন্ধুর প্রতি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, ওরা একাও হয় খুব দ্রুত, আমার মনে হয় যে অনেক ধরনের অঘটনটা তখনই ঘটে, বাচ্চাদের অনেক ধরনের বাজে ডিসিশন বাচ্চারা তখন নিয়ে নেয়। তো এই এই সময়টা যদি একটু একটু বুঝে নিজেদের এই বয়সে, নিজেদের 14 থেকে 20 বছর বয়সের মধ্যে কত ধরনের ফ্রাস্ট্রেশন, কত ধরনের প্রেম, কত ধরনের ভুল ডিসিশন হয়েছে, সেটা মনে করে যদি এই সময়টা একটু বাচ্চাদের সাথে থাকা যায়, তাহলে আমার মনে হয় যে আর কিছু লাগে না।
0: খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার ধারণা যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা এখান থেকে উত্তরটা খুঁজে নেবেন। সৌম্য এবং দিব্য, তোমরা বলো যে তোমরা কি হতে চাও লাইফে, শেষ প্রশ্ন।
2: শেষ প্রশ্ন, কি হতে চাই? বাবা মার ভালো সন্তান হতে চাই,
0: আর
2: এটা এখন আলটিমেট আলটিমেট
0: ওকে,
2: গোল।
0: আর প্রফেশনালি, প্রফেশনালি তুমি সামনে
2: প্রফেশনালি
0: ছোটখাটো পরিকল্পনা থাকে না যে আমি এটা এইদিকে নিয়ে যেতে চাই নিজেকে, সেটা কি মনে হয়?
2: প্রফেশনালি এখন যেটা বললাম সেটা হচ্ছে সংস্কৃতির সাথে থাকতে
1: ও
2: চাই,
1: অভিনয়
2: এটাকে
1: করতে চায় মনে হয়। আমার মনে হয় যে ও বলতে পারছে না কেন, একটা সময় অভিনয় করবে না সে, এটা নিয়ে তারা দুই ভাই খুব হাসাহাসি করতো আর কি।
0: হ্যাঁ
1: অভিনয়ের ধারে কাছে জীবনে আসবে এটা আমি মনেও করি নাই, কিন্তু ওদের আরেকটা মুভি করেছে তারা, খুব দ্রুতই হয়তো সেটার ঘোষণা আসবে, মুক্তিযুদ্ধের অনুদানের ছবি করেছে এটা, হাসান আজিজুল হকের গল্প নিয়ে নকশি কাঁথার জমিন। আমার ধারণা দুর্দান্ত মুভি হবে এটা, এটা এই মার্চেই ঘোষণা আসার কথা। আসলে পারে আমি গল্প সহ নানান ছবি তখন শেয়ার করব, আমার মনে হয় সবাই তখন জানতে পারবে। প্রবাসে আমাদের অনেক অনেক ভক্ত আছে আমি জানি, আমি 6 বার আমেরিকাতে গেছি, আমি জানি যে সেখানে আমাদের কত ভক্ত, কত ভালোবাসার মানুষ আছে, তারা জানবে। সেই মুভিটা করার পরে, বঙ্গবন্ধুর মুভিটার আগে, ওই মুভিটা করার পরে তারা অভিনয়ের প্রেমে পড়েছে, এটা তারা তারা এত ব্যাখ্যা দেয় অভিনয়ের, এবং তারা তখন আমাকে বলে যে আমি যে অভিনয়টা একটা কঠিন কাজ এটা করে তাদেরকে সময় দিয়েছি, সেটার প্রতি তাদের এক ধরনের বদান্যতা। ওই যে আমি বললাম না যে লাস্ট টু ইয়ার্স, টু ইয়ার্স আমার সাথে ওদের গন্ডগোল হয় না, মানে
2: গন্ডগোল হয়, ঝগড়া হয়, গন্ডগোল
1: না
2: হয়
1: না, মানে এক ধরনের ইনসাল্ট করে অ্যাটিটিউড করে ফেলতো, এগুলো আর হয় না। সেটা তারা বুঝতে পারে যে আমি যে জবটা করেছি সেটা অনেক টাফ ছিল। তারা এসে বারবারই আমাকে বলে তুমি এত কঠিন কাজটা কেমনে করেছো মা, আমি আমি তো অস্থির হয়ে গেলাম। হ্যাঁ, আবার অভিনয়ের কথা মাঝে মাঝে বলে, আমি মাঝে মাঝে একটু টিপস দিই তাদের, তারা খুবই ইন্টারেস্টেড অভিনয়ে
2: শিখে করতে চায়। আসলে অনেক কঠিন, বাপ থেকে গুরুজনের থেকে শিখে পরে তারপরে করতে চাই। আসলে
0: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ পর্যায়ে আমরা একটা কথা বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা যখন সময় পান ফেসবুকে শাহনাজ খুশি আমাদের এই সিস্টার তার ওয়ালে যাবেন। আমি যখন আপনার স্টেটাস গুলো পড়ছিলাম সেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা নানা রকম ভাবনার জায়গা হয়ে উঠেছে, বাবা মাদের জন্য একটা সুন্দর পরামর্শের জায়গা, জীবনের আদর্শ দেখার জায়গা। শাহনাজ খুশির জীবনটাকে দেখার স্টাইলটা একটু ডিফারেন্ট, ফলে আমি মনে করি সেটা সংকলন হিসেবে বেরো করা যেতে পারে। এত অসাধারণ সব স্ট্যাটাস আপনার এখানে আছে। তো ফেসবুক যে সাধারণ আসলে হাসি ঠাট্টার জায়গা না, ফেসবুক যে আসলে অনেক কাজের জায়গা, সেটা কিন্তু আপনি প্রমাণ পাবেন যদি আপনি তার ওয়ালে যান। শাহনাজ খুশির ওয়ালটা আমি, আপনি যদি যান ফেসবুক স্ট্যাটাস গুলো দেখেন, তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সিস্টার ভালো থাকবেন সবাই, সৌম্য দিব্য অনেক বড় হও, বাবা মাকে ছাড়িয়ে দাও, এটাই চাওয়া। আমরা আজকের মতো শেষ করতে চাই।
1: থ্যাংক ইউ শামীম ভাই, আপনাকে অনেকদিন পরে দেখলাম করোনা কালে, এক ধরনের আসলে সকল প্রবাসে যাদের চিনি যাদের চিনি না সবার জন্য ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, আমরা এখনো আছি। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আপনাদের এরকম হাসি মুখ সব সময় দেখতে চাই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।
0: হ্যাঁ, ভালো থাকবেন সবাই।

0: ঋতুর দেশ বাংলাদেশ, এক একটি ঋতুতে এক এক রূপ, রূপ শুধু ঝরে ঝরে পড়ে মাটিতে মায়াবী শ্যামলতা।
1: আদিগন্ত সবুজে ছাওয়া, হলুদ শস্যের গান বাজে বাতাসে বাতাসে,
0: এত রং এত রূপ সকালে দুপুরে সন্ধ্যা ও রাতে।
1: ছয় ঋতু বারো মাসে শত রূপে কতবার সাজে অপরূপা রূপসী পল্লী আমার।

0: মা, এত সুন্দর গান, এটা কি ভারতীয় সিডির বাংলা গান?
1: আরে না, ভারতীয় সিডির গান হতে যাবে কেন? এটা আমাদের দেশীয় শিল্পী আসিফের গান, সাউন্ডটেক থেকে বের হয়েছে। কেন, তোমার সংগ্রহে কি এই সিডিটা নেই?
0: আজকাল সিডি কিনতে ভীষণ ভয় লাগে, কোনটা আসল কোনটা নকল চেনা যায় না।
1: বাড়ি তুমি অরিজিনাল জায়গা থেকে কিনলেই পারো।
0: সেটা আবার কোথায়?
1: সাউন্ডটেক সিডি বাজার, 46 নিউ সুপার মার্কেট, বায়তুল মুকারম, ঢাকা। অবশ্যই ইচ্ছে করলে ফোন করে জেনে নিতে পারো। তাদের ফোন নাম্বার হলো 956-9955।
0: হ্যাঁ, আধুনিক প্রযুক্তির সেরা উপহার সাউন্ডটেক এর অরিজিনাল সিডি বাজার। আজই আপনার কপি সংগ্রহ করুন। 46 নিউ সুপার মার্কেট, বায়তুল মুকারম, ঢাকা।
1: সাউন্ডটেক সিডি বাজার।
2: বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা, এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোনো নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

0: হ্যালো, রেডিও চিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা শুনছেন কিংবা দেখছেন, সবার জন্য রইল শুভকামনা। আজকে আমরা খুব এক্সাইটেড যে আমরা বাংলাদেশের জনপ্রিয়তম অভিনেত্রী সাবিলা নূরকে পেয়েছি। সাবিলা নূর হচ্ছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, যিনি বাংলাদেশে বিজ্ঞাপন থেকে শুরু করে নাটক এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই তার বিচরণ আছে। তা আমরা সাবিলা নূরের সাথে কথা বলবো, তার জার্নিটা শুনবো, তার বাকি যে যে পর্যায়ে তার টার্নিং পয়েন্ট ছিল সেগুলো শুনবো, তার অর্জনগুলো শুনবো, পাশাপাশি তার অন্যান্য ক্ষেত্রে তার স্বপ্নটাও শুনবো। সাবিলা, কেমন আছেন আপনি?
1: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
0: আমি আছি ভালো। আর আমাদের জায়গা থেকে আমরা খুবই আনন্দিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। তো আপনাকে আমাদের প্রথম প্রশ্ন, যে আপনি কেন আমেরিকাতে?
1: আমি মূলত আমেরিকাতে আসলে এসেছি আমার বোনের সাথে দেখা করতে। আমার বোন এখানে থাকেন টেক্সাসে, এবং দু ঈদের দীর্ঘ কাজের প্রেশারের পরে আসলে আমার একটা ব্রেক দরকার ছিল, একটু রিফ্রেশ হওয়ার দরকার ছিল। তো সেই কারণে আসলে আমেরিকাতে এসেছি, যেন একটু ঘুরতে পারি, একটু মাইন্ডটা রিফ্রেশ করতে পারি।
0: ওকে, আপনি কি এখন ডালাসে আছেন?
1: জি।
0: আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে কি করলেন, কবে আসছেন, কি কি করলেন, আমাদেরকে একটু সংক্ষেপে বলেন।
1: আমি জুলাইয়ের 17 তারিখ এসেছি। এরপরে এখন পর্যন্ত আসলে টেক্সাসের বাইরে যাওয়া হয়নি, টেক্সাসের মধ্যেই বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। এবং আসলে এর আগে আমার বোন যেহেতু টেক্সাসে থাকে, এর আগে যতবার এসেছি টেক্সাসেই আসা হয়, কিন্তু প্রতিবারই আসলে নতুন নতুন কোনো জায়গায় যাওয়া হয় বা নতুন কোনো কিউজিন ট্রাই করা হয়। এই এক্সপিরিয়েন্স গুলোই আসলে আমার মনে হয় খুব বেশি ইম্প্যাক্ট ফেলে আমাদের মানে মেন্টাল রিফ্রেশমেন্টের উপর। বাট এর মধ্যে ইনশাল্লাহ আমি এলে যাচ্ছি ঘুরতে আমার বোনের সাথে, এবং হয়তো মেক্সিকো যাওয়ারও প্ল্যান আছে।
0: আচ্ছা, তো আপনার কেমন লাগছে?
1: খুবই ভালো লাগছে, কারণ আসলে এইভাবে ফ্যামিলি, যেহেতু আমার আম্মু আছে সাথে, ফ্যামিলিকে এভাবে আসলে সময় দেওয়া হয় না, কারণ অনেক কাজের প্রেশার থাকে। সো কাজের প্রেশারে পরে রাতে এসে আসলে সেভাবে করে কারোর সাথে গল্প করা হয় না বা কথা বলা হয় না, টাইম পাস করা হয় না। তো এখন আসলে বোনের সাথে, আমার দুলা ভাই আছে, আমার আম্মু আছে, আব্বু আসবেন, তো সবার সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। খালি আমার হাজবেন্ডকে একটু মিস করছি।
0: ও গ্রেট গ্রেট, আন্টি আছেন না? আন্টিকে সালাম। আন্টি আসসালামু আলাইকুম।
1: আমি পাস করে দিব।
0: হ্যাঁ অবশ্যই, আর আঙ্কেলও আসতেছেন, খুবই খুবই ভালো কথা, খুবই আনন্দের কথা। আমার সাথে সাবিলার একটা ছোট যোগাযোগ আছে, সাবিলার বড় বোন হচ্ছে আমার ওয়াইফের বন্ধু, তাই তো? সেই হিসাবে সাবিলা আমার কাছে বড় তারকা না, আমার কাছে আসলে বোন, ছোট বোন। সাবিলা, আপনার আপনার এই যে অগণিত ভক্ত এবং সবাই আছে, আপনাকে তো সহজে ইন্টারভিউতে পাওয়া যায় না, আমরা পেয়েছি। আমরা রেডিও ত্রিতাল বাংলার পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত, আপনাকে শুভকামনা জানাচ্ছি। অনেকের মধ্যেই লিখছেন হ্যালো সাবিলা নূর, মুন্না লিখেছেন, আরো অনেকে লিখছেন, তো সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে দেবেন, আবার জানিয়ে দেবেন যে কোথায় কোত্থেকে আপনারা দেখছেন। আর পাশাপাশি আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি জীবনে কি হতে চেয়েছিলেন?
1: আমার আসলে ছোটবেলা থেকে এক এক সময় এক এক ধরনের প্রফেশনের প্রতি ইন্টারেস্ট ছিল। ডক্টর হতে চেয়েছিলাম, বাট আমার যে ইন্টারেস্টটা এখনো আছে সেটা হচ্ছে টিচার হওয়ার। আমি যেহেতু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো আমার ইচ্ছা আছে ফিউচারে অ্যাক্টিং এর পাশাপাশি টিচিং প্রফেশনটাকেও পার্সু করার।
0: ওকে, তো আপনার আপনার জন্ম কোন তারিখে?
1: আমার জন্ম 27 মে।
0: আচ্ছা, আপনার রাশি তাহলে?
1: মিথুন।
0: মিথুন, ওরে বাবা! আপনি আপনি আমার আমার হচ্ছে জুনের 3 তারিখ, তা আপনি আমার চাইতে 5-6 দিনের বড়।
1: হ্যাঁ, আপনিও তো তাহলে মিথুন।
0: আমি মিথুন, হ্যাঁ সেটাই। হ্যাঁ, এবং মিথুন মিথুন মিথুনদের মধ্যে আড্ডা নাকি খুব ভালো জমে, মিথুনরা নাকি খুব ভালো মানুষ হয়, এটা আমি নিজেকে দেখে বুঝতে পারি, মিথুনরা খুব ক্রিয়েটিভ হয়। আচ্ছা, এখন আপনার আপনার জন্ম হচ্ছে চট্টগ্রামের পটিয়ায়, আর আপনি এখন ঢাকাতে থাকছেন। আপনার স্কুল ছিল ভিকারুননিসা?
1: না ভাইয়া, আমার স্কুল ছিল স্কলাস্টিকা। তো আমার যখন 40 দিন বয়স, তখন আমার আব্বু আম্মু, মানে আমি চিটং থেকে ঢাকায় মুভ করি 40 দিন বয়সে। তো এরপরে আসলে ঢাকাতেই থাকা হয়, চিটং এ যাওয়া হয়েছে ঈদের সময়, কারণ আমার দাদার বাড়ি, নানা বাড়ি সব চিটাগং এ। তো সেভাবে ঈদ সেলিব্রেট করতে বা কোনো স্পেশাল ফাংশন সেলিব্রেট করতে যাওয়া হয়েছে। এছাড়া ঢাকাতেই থাকা হয়েছে, আমি স্কলাস্টিকায় পড়েছি, স্কলাস্টিকা থেকে ও লেভেলস কমপ্লিট করেছি, এরপরে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এ লেভেলস কমপ্লিট করেছি।
0: ও গ্রেট গ্রেট, তো এখন আপনার আপনার সবচেয়ে আলোচিত কাজ ছিল কোনটি যদি আমরা প্রশ্ন করি, তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি মিডিয়ার দিকে আকৃষ্ট হলেন কেন? কারণ আপনার বড় ভাই তিনি সৈয়দ ইশতিয়াক, আমরা তাকে খুব মানে আমাদের সাধারণ মানুষ সবাই খুবই কম চেনে, আবার পাশাপাশি আপনার বোন নাবিলা নূর কুহু, কেউই তো আসলে খুব একটা এই অঙ্গনের সঙ্গে যুক্ত ছিল না, ছিল কি?
1: না, আমার ভাইয়া হচ্ছে ইমতিয়াজ, বিহু ভাইয়া হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকে, ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, একদমই কোনো মানে এই অঙ্গনে একদমই রিলেটেড না। আমার বোন নাবিলা, ও হচ্ছে আমেরিকাতে থাকে এবং ও টুকটাক গান এবং অভিনয়ের সাথে জড়িত, ও এখনো এখানে বাঙালি কমিউনিটিতে বেশ কিছু স্টেজ প্রোগ্রামে গান
0: হ্যাঁ
1: এবং
0: হ্যাঁ,
1: অভিনয় করে থাকেন,
0: কিন্তু খুব প্রফেশনালি
1: কিন্তু
0: তো খুব একটা কিছু বোধহয় করেন।
1: প্রফেশনালি কেউই করেননি। আমার ক্ষেত্রে আসলে আমার শুরুটা হয়েছে আমার আম্মুর কারণে, কারণ আম্মুর অনেক ইচ্ছা ছিল আমাকে মিডিয়া অঙ্গনে দেখার, এবং শুরুতে তো আমি নাচ করেছি, আমি বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্য, কত্থক নৃত্য এবং আধুনিক নৃত্যে কমপ্লিট করেছি ডিপ্লোমা। তো ওইটার পরে আসলে বিভিন্ন জায়গায় ফটো সেশনে যাওয়ার কথা বলতো আম্মুকে, তো আম্মু একবার ট্রাই করার পরে যখন বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন ব্র্যান্ডের কল আসলো, তখন আম্মু আমাকে সাথে থেকে আসলে অনেক এনকারেজ করেছে এটা পার্সু করার জন্য, এবং একটা পর্যায়ে এসে আসলে আমারও ইন্টারেস্ট জেগেছে যখন দেখেছি ভালো কাজ করছি, ভালো ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছি, ভালো গল্প পাচ্ছি, তো তখন আসলে আমার ইন্টারেস্টটা বেড়ে গেছে। এবং দর্শকের ভালোবাসা পাওয়ার পর আমার মনে হয় এই জায়গাটা কেউ ছাড়তে চায় না, কারণ সর্ট অফ একটা মানে এইটা পাওয়ার পর আসলে ছাড়ার ইচ্ছাটা ইউজুয়ালি থাকে না কারো, আমার যেটা মনে হয়।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তবে আন্টিকে আমার আন্টির কথা বলতেই হবে যে আমাদের দেশে আসলে আমরা যাদেরকে দেখেছি যারা সফল হয়েছেন, পরবর্তী সময় অনেক ভালো কিছু করেছেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বাবাদের তুলনায় মায়েদের ভূমিকা অনেক বেশি থাকে। এবং সাবিলার ক্ষেত্রে আমি আন্টিকে দেখেছি প্রচন্ড রকম অ্যাক্টিভ এবং খুবই কি করা যায়, কোনটা করা যেতে পারে, কোনটা ভালো হবে, সেভাবে সাবিলাকে গাইড করে নিয়ে যাওয়া। আরেকটা বিষয় সাবিলা, আমরা অনেকেই দেখি যে যখন বাবা মা অ্যাক্টিভ থাকে তখন দেখা যায় যে ছেলে মেয়েরা অনেক বিরক্ত হয়, কিন্তু আপনি কিন্তু হন নাই, আপনি কিন্তু সবসময় মাকে নিয়েই এগিয়েছেন এবং একই সঙ্গে আপনি সেই বিষয়টাকে এনজয় করেছেন, তাদের সহযোগিতা নিয়েছেন, তো এটা খুবই আনন্দের ব্যাপার। তো এখন আপনি আমাকে বলেন যে আপনি সবচেয়ে বেশি ভিজিবল হলেন কখন, আপনার কাজগুলো সবচেয়ে বেশি ভিজিবল হলো কখন? আপনার প্রথম কাজ যদি হয় গ্রামীণ ফোনের সেই ফটোশুট, তারপরে আপনার কোন কাজটা আপনার টার্নিং পয়েন্ট বলা যেতে পারে?
1: আমি বলবো আমার প্রথম যে নাটকটা করেছি ইউটার্ন 2014 সালে, আসলে সেটাকেই টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যায়, কারণ আসলে টিভিসির বা আমরা যখন টিভিতে কাউকে দেখি, টিভিসির ক্ষেত্রে ওভাবে করে আলোচিত হওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু তারপরেও আসলে আমি আদনান আল রাজীবের বেশ কিছু ডিরেকশনে টিভিসি করেছিলাম, এরপরে আমাকে মানুষজন আস্তে আস্তে চিনতে শুরু করলো, কিন্তু এরপরে আদনান ভাইয়াই রেদওয়ান রনি ভাইয়াকে বলেছে আমার কথা, সাজেস্ট করেছিল উনার নাটকে কাস্ট করার কথা বলতে। সো এরপরে আসলে ইউটার্ন করার পরে বেশ কিছু ভালো ডিরেক্টরের গল্প বা দর্শকের কাছে পরিচিতি পাওয়াটা শুরু হয়েছে। সো আমি বলবো ইউটার্ন, এবং এরপরে আমি যে দুটো নাটক করেছি, 2015-তে করেছিলাম মাঙ্কি বিজনেস এবং 2016-তে করেছি শতডানা প্রজাপতি, এই তিনটা নাটকের পরেই আমি বলবো আসলে আমার জার্নিটা পুরো দমে শুরু হয়েছে অভিনয়ে, আমার অভিনয়ের ক্ষেত্রে।
0: ওকে ওকে, আমাদের মুক্তারুল হাসান মুন্না তিনি লিখেছেন, আমার এতগুলো কমেন্ট করলাম, কমেন্ট পড়েন না কেন, আপনার কমেন্ট পড়বো ব্রাদার, আমরা আগে সাবিলার কথা শুনি, তাকে তো পাওয়া যায় না, আপনাকে তো আমাকে আপনাকে আর আমাকে তো সবসময় পাওয়া যাবে। হ্যাঁ, আমরা মুক্তারুল মুন্না লিখেছেন আপনার অপূর্ব ভাইয়ার নাটক অনেক ভালো লাগে আপু, আপনার সাথে আপনি আমার প্রিয় অভিনেত্রী, আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে? আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো, মুক্তারুল হাসান মুন্না আপনি থাকেন। আর একটা হচ্ছে, ধরেন এই যে আপনার এক সময়ের সাবিলা, একটা স্কুল পড়ুয়া সাবিলা এবং একটা সময়ে সাধারণ মানুষ সাবিলা, এখন যে সবার মধ্যে আপনি এত জনপ্রিয়, আপনার সময়টার আপনি কিরকম পার্থক্য খুঁজে পান?
1: পার্থক্য তো বেশ অনেকগুলোই, একটা হচ্ছে পরিবার কিংবা ফ্রেন্ডসদের সাথে আসলে সেভাবে সময় পাওয়া যায় না, কিন্তু এই কিছু নেগেটিভ ছোটখাটো নেগেটিভ জিনিস থাকলেও আসলে দর্শকের যে ভালোবাসাটা পাই বা কোথাও গেলে যখন কেউ এসে আমাকে আমার অভিনয় কথা বলেন বা আমাকে পছন্দ করেন এই কথাটা বলেন, ওইটাই আসলে আমার মনে হয় সব থেকে বড় পাওয়া এবং সব থেকে বড় পার্থক্য, ওই একটা ভালো লাগা এবং একটা মোটিভেটেড ফিল করাটা আমার খুব ভালো লাগে।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন তো সাবিলা প্রচন্ড জনপ্রিয়, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রচুর পত্র পত্রিকায় তার সাক্ষাৎকার, প্রচুর অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন, অনেক অনেক অনেক নাটক করেছেন এবং লেখালেখি করছেন। এই বিষয়গুলো আমাদের খুবই মানে উজ্জীবিত করে যে সাবিলা এই এই অল্প বয়সেও এত সুন্দর করে নিজেকে গুছিয়ে নিয়ে সামনে এগোচ্ছেন। সাবিলার প্রেম ভালোবাসা সম্পর্কে আমরা জানতে চাইবো আর কিছুদিন কিছুক্ষণ পরে, তারপরে ফ্যামিলি লাইফ নিয়েও জানতে চাইবো। তার আগে সাবিলার কাছে জানতে চাইবো যে জনপ্রিয়তা, জনপ্রিয়তা একটা মানুষের জীবনকে পাল্টে দেয় বলে আমরা শুনেছি, এখন আপনি কিভাবে সেই পাল্টে দেওয়াটা ফিল করেন আপনার লাইফে? কারণ এখন রাস্তাঘাটে সাবিলা এলেই ভিড় জমে যায়, সাবিলা কোথাও গাড়ি থেকে নামতে গেলে ভিড় জমে যায়, কোথাও সাবিলা আসছে শুনলেই সেখানে আগের থেকে জটলা তৈরি হয়, এটা তো আমরা দেখেছি। তো আপনার কাছে কি মনে হয় এই জনপ্রিয়তা বা এই সাকসেস বা এই প্রাপ্তি আপনাকে কিভাবে আপনার জীবনটাকে পরিবর্তন করছে?
1: আমি বলবো এই দর্শকদের ভালোবাসা বা এই প্রাপ্তিটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় এনকারেজমেন্ট। এইটার কারণেই আসলে ফিউচারে আরো ভালো ভালো কাজ করার মোটিভেশনটা খুঁজে পাই। কারণ আমাদের এত প্রেশারে থাকা হয়, অনেক মানে ডিফারেন্ট ধরনের কাজ করা হয় বা ডিফিকাল্ট ক্যারেক্টার্স করা হয়, তো এইসব যখন দর্শকদের কাছে একটা ভালো ফিডব্যাক পাই, এটা আসলে মনে হয় যে ফিউচারে যেন দর্শকদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি কিংবা আরো বড় কিছু করতে পারি, সেটার একটা এনকারেজমেন্ট আমি ফিল করি সবসময়। দর্শকদের ভালোবাসা যেটা যেভাবেই হোক, আমি ফেসবুকে কোনো একটা মেসেজ বা কোনো একটা কমেন্ট পড়ে যদি আমার খুব ভালো লাগে বা কারো কোনো ফ্যানের সাথে সামনাসামনি দেখা হলো, সবকিছু মিলে আসলে খুব এনকারেজমেন্ট ফিল করি।
0: এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনার কাছে কয়েকটা প্রথম প্রশ্ন জানতে যাব। প্রথম, আপনি প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন আপনার কেমন লেগেছিল? প্রথম যখন আপনি স্টিল ফটোগ্রাফ শুট করছেন তখন কেমন লেগেছিল? প্রথম আপনি যখন নাটকে অভিনয় করতে গেলেন কখন কেমন লেগেছিল? সেই প্রথম এক্সপিরিয়েন্স গুলো একটু একটু করে বলেন।
1: আমি যখন প্রথম স্টিল ফটোশুট করতে গিয়েছিলাম তখন কিছুটা নার্ভাস ছিলাম, অনেক ছোট ছিলাম, আমি মনে হয় ক্লাস 6 এ ছিলাম যতদূর মনে পড়ছে। সো অনেক নার্ভাস ছিলাম এবং বেশ কিছু আসলে টেকনিক্যালিটিস থাকে, সেটা অ্যাঙ্গেল এন্ড এটসেট্রা, এইসব আপনি খুব ভালো করে জানেন, এইসব টেকনিক্যালিটিস এর জন্য কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু যে ফার্স্ট টিভিসিটা করেছি, যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি মানে ভিডিওর কারণে, ওই সময় আসলে নার্ভাসনেসটা সেভাবে ছিল না। সেটা আমি জানি না ঠিক কেন, কিন্তু আমি যেহেতু অনেক স্টেজ প্রোগ্রাম করতাম তখন অনেক বেশি নাচের সাথে যুক্ত ছিলাম, এখন কিছুটা কমে গেছে যেহেতু অভিনয়ের প্রেশার আছে। সো নাচের সাথে যুক্ত হওয়ার কারণে অনেক স্টেজ প্রোগ্রামস করা হতো, অনেক টিভি শোজ করা হতো, সো ওই কারণে আসলে টিভিসির শুটের সময় একদমই নার্ভাস ছিলাম না। কিন্তু আবার যখন নাটকের শুট করেছি ফার্স্ট, তখন বেশ নার্ভাস ছিলাম, কারণ রনি ভাইয়া রেদওয়ান রনির পরিচালনা ছিল, উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ডিরেক্টর, এবং গল্পটাও খুব ইন্টারেস্টিং ছিল, আমার ক্যারেক্টারটা অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল, মানে ফার্স্ট নাটক হিসেবে বেশ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। সো নার্ভাস ছিলাম এবং আমার সাথে অনেক ভালো ভালো অভিনেতারা অভিনেত্রীরা ছিল, সো মানে নার্ভাস দেন নার্ভাস না আবার নার্ভাস, সো খুবই একটা ইন্টারেস্টিং গ্রাফের জার্নি ছিল।
0: আচ্ছা আচ্ছা, তো এখন আপনার আপনি ফটোশুটের সময় আপনি নার্ভাস ছিলেন না বললেন, বা কেন নার্ভাস ছিলেন? আর ক্যামেরা আপনার বিজ্ঞাপনের সময় নার্ভাস ছিলেন না, আবার রনির কাজ করতে গিয়ে আপনি নার্ভাস হলেন, তো এইখানে কি আপনার ধরেন ডিরেক্টরের সাকসেস কতটুকু?
1: অবশ্যই অনেক বড় একটা অবদান রাখেন ডিরেক্টররা, কারণ রনি ভাইয়ের ফার্স্ট দিন আমি নার্ভাস হওয়ার পরে আসলে ভাইয়ের সাথে এত ভালো একটা র‍্যাপো বিল্ড আপ হয়েছে যে এরপরে আর নার্ভাস লাগেনি। যতই অনেক কঠিন কঠিন ডায়লগ ডেলিভারি ছিল, অনেক কঠিন সিনস ছিল, কিন্তু তারপরেও আসলে খুব বেশি নার্ভাস লাগেনি। সো রনি ভাইয়ের অবশ্যই কন্ট্রিবিউশন আছে। আর টিভিসির ক্ষেত্রেও বলবো আসলে পুরো এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, যে কারণে নার্ভাসনেসটা সেভাবে কাজ করেনি, বাট ফটোশুটের কারণে করেছে আমি বলবো। কারণ আমি এখনো আসলে ঠিক মানে যখন স্টিল ফটোগ্রাফি করা হয় তখন আমি এখনো কিছুটা নার্ভাস হয়ে যাই, কারণ আমার মনে হয় আমি যখন কথা বলি বা মানে শুটের মধ্যে থাকি মানে মানে ডায়লগ ডেলিভারি বা এই ধরনের, তখন আমার ফ্লোটা বেটার থাকে রাদার দ্যান আ স্টিল ফটোগ্রাফি।
0: ও গ্রেট গ্রেট, তার মানে আপনি তখন আপনার অবস্থান এবং আপনার পারফরমেন্স নিয়ে খুব বেশি রকম চিন্তিত থাকেন যখন আপনি স্টিল ফটোগ্রাফ বা আপনি এতে কাজ করেন। খুব ইন্টারেস্টিং। আপনার এখন ধরেন আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় খুললেই দেখা যায় যে সবাই আপনার ছবির নিচে বা আপনার কোনো একটা নাটকের নিচে রোমান্টিক কমেন্ট করছে। এটার একটা অর্থ, ধরেন আমি তো সাংবাদিকতা করেছি সেই 93 থেকে, প্রথম আলো, ভোরে কাগজ, বাংলা বিশ্বায়ন, 21 টিভি, সব দেখেছি। এইটা একটা মানুষ তখনই কাউকে দেখতে পছন্দ করে, তখনই একজন জনপ্রিয় হতে থাকেন যখন তিনি তার প্রেমিক বা প্রেমিকার জায়গায় নিজেকে বসান। তো আপনাকে যখন কেউ এরকম জায়গায় ভাবে, তখন আপনার কেমন লাগে? যে আপনাকে সে ভাল লাগছে, আপনার চুলের কথা বলছে, আপনার হাসির কথা বলছে, আপনার চোখের কথা বলছে, আপনার কাছে তখন কেমন লাগে?
1: ভালোই লাগে, আমার মনে হয় কমপ্লিমেন্ট পেতে সবারই ভালো লাগে। সো যে কোনো মানে আমার অভিনয় হোক বা চুল বা যেটাই হোক, যখন কমপ্লিমেন্ট করেন খুবই ভালো লাগে। বাট অবশ্যই যখন অভিনয় নিয়ে ভালো কথা বলে তখন একটু বেশি ভালো লাগে,
0: বেশি ভালো লাগে, তখন অর্জনটা থাকে। আসলে আমার আগের প্রশ্নটা একটু একটা ইন্ট্রোডাক্টরি প্রশ্ন, যে আপনি প্রথম প্রেমে পড়েছেন কবে এবং আপনি প্রেমের প্রস্তাব পেয়েছেন কবে?
1: প্রথম প্রেমে পড়েছি হচ্ছে কবে, আমার দুটার একটাও ভাবে করে মনে নেই, কিন্তু মানে একদম ফিলিংটা আসলে ফিল করেছি আমার হাজবেন্ডকে দেখে, নেহালকে দেখে। সো সেটা আমি তাহলে বলবো 2016 সালে।
0: 16 সালে? আচ্ছা, আমরা নেহালের প্রসঙ্গে আসার জন্য আসলে প্রশ্নটা করা। নেহাল করিম,
1: নেহাল তাহের,
0: নেহাল তাহের, রাইট, নেহাল তাহের, আমি ভুল লিখেছি, সব জায়গায় এটা চলে আসছে। নেহাল তাহের উনি একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, উনি ব্রডকাস্টের সঙ্গে যুক্ত, অত্যন্ত মেধাবী একটা একজন মানুষ, এবং দুই মেধাবী একসাথে হয়েছেন, আমরা প্রায় আলোচনা করতাম। তো নেহালের সঙ্গে আপনার পরিচয় কিভাবে সেটা একটু বলেন।
1: নেহালের সাথে আমার পরিচয় হচ্ছে আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে। মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আসলে দেখা হয়েছে, এরপরে আমরা এখনো কিন্তু দুজন দুজনকে তুই করে সম্বোধন করি, কারণ আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা হচ্ছে সব থেকে বড় একটা ফ্যাক্টর। তো এটা এখনো আছে এবং শুরু থেকে যেহেতু ফ্রেন্ডস ছিলাম তো এখনো আছে, যদিও আমার থেকে বয়সে অনেক বড়, এরপরেও আসলে ওই ফ্রেন্ডশিপটা সবসময় থাকে। সো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে দেখা হয়েছে, এরপরে আসলে সেটার একটা জার্নি ক্রিয়েট হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, তো এখন নিহাল আপনাকে দেখে প্রথম যখন দেখলেন, নিহাল কিভাবে তার মনের চাওয়াটা আপনার কাছে উপস্থাপন করেছিলেন?
1: নিহাল আসলে প্রথমে আমাকে দেখে বেশ একটা খুব একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে আমি অনেক লাউড, কারণ তখন তো আসলে আরো বেশ কয়েক বছর আগে, তো তখন আসলে আমি আরো লাউড ছিলাম। তো ও এই কমেন্টটা করেছিল, বাট এরপরে আসলে কথা বলতে বলতে ফোনে এবং দেখা হওয়ার পরে সেটা আস্তে আস্তে প্রকাশ পেয়েছে ওর ভালোবাসা বা ওর ফিলিংটা আমার প্রতি।
0: আচ্ছা আচ্ছা, আপনার এখন বলেন যে আপনি আপনি আপনি গল্প লিখেছেন, আপনার আপনি বিভিন্ন রকম পুরস্কার পেয়েছেন, আপনি সবার কমেন্ট, বিভিন্ন রকমের কমেন্ট পাচ্ছেন, ভালো লাগার কথা শুনছেন, এইটা আপনার সামনের জীবনটাকে কিভাবে ডিজাইন করছে, মানে আপনি সামনের সময়টাকে কিভাবে প্ল্যান করছেন?
1: যেহেতু আমি এখন পর্যন্ত দুটো গল্প লিখেছি, যেটা নাটক নাটক করা হয়েছে, একটা হচ্ছে পারাপার, একটা হচ্ছে ঋদিকা, এছাড়াও কিছু লেখালেখি করছি। আর ফিউচার প্ল্যানিং এ আসলে অবশ্যই আমার ফিউচারের কথা আমি খুব বেশি ফিউচারের কথা কখনোই ভাবি না, কিন্তু যেটা নিয়ে সবসময় ভাবি সেটা হচ্ছে নিজের কাজটাকে আরো কিভাবে বেটার করা যায়। আমি সবসময় চেষ্টা করি, আমি যেটাই করি না কেন, সেটা লেখালেখি হোক, অভিনয় হোক, মডেলিং হোক, আমি সবসময় আমার 100% দেওয়ার চেষ্টা করি। তো এই 100%টাকে কিভাবে ইম্প্রুভ করা যায় ফিউচারে, এই চিন্তাটা সবসময় আমার মাথায় থাকে। তো অভিনয় করার পরে একটা পর্যায়ে এসে আসলে চিন্তা করেছি, আচ্ছা নিজের একটা গল্পে অভিনয় করলে কেমন হয়, সেটা করার পরে এখন আরো ফিউচারে প্ল্যান আছে, হয়তো আমি স্ক্রিন রাইটিং এর একটা কোর্স করেছি, তো ওইটার পরে আসলে নিজের কমপ্লিট স্ক্রিপ্টে কাজ করলে কেমন হয়। সো এভাবে করে বেশ কিছু প্ল্যান আছে যে ফিউচারে কিভাবে নিজের ক্রাফটটাকে, অভিনয় হোক, লেখালেখি হোক, সবকিছু মিলিয়ে কিভাবে আরো বেটার করা যায়।
0: আচ্ছা, আমরা আমরা যেরকম শুনেছি যে আপনার অনন্যা থেকে আপনার বই প্রকাশিত হচ্ছে, সেরকম প্রস্তুতিও ঠিক আছে চলছে, এই খবর কি আমরা এখন দেব না দেব না?
1: না দিলেই ভালো।
0: আচ্ছা, আমরা এখন তাহলে কাউকে বলছি না যে অনন্যা থেকে আমাদের সাবিলার বই প্রকাশিত হচ্ছে, সেটা আমরা এখন কাউকে বলছি না। তো একটা বিষয় হচ্ছে যে আপনি এই যে এত এত অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি কোন কোন দেশ ঘুরেছেন সেটা একটু আমরা জানতে চাই।
1: আমি আমেরিকায় বেশ কয়েকবার এসেছি, এছাড়া দুবাই গিয়েছি, ইন্দোনেশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, এখন পর্যন্ত এগুলো মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ
0: আরো অনেকগুলো আছে। তো এখন আপনি আপনি যখনই দেশের বাইরে ঘুরতে যান, বাংলাদেশটাকে আপনার কিভাবে আলাদা মনে হয়?
1: আমার কাছে মনে হয় আমাদের

0: দিন থেকে মিডিয়ার সাথে কাজ করছেন,
1: হুম হুম
0: আপনি সোশ্যাল মিডিয়াটাকে আপনার সামনে বেড়ে উঠতে দেখেছেন। আপনি যখন শুরু করেছেন তখন সোশ্যাল মিডিয়াটা অতটা স্ট্রং ছিল না, টেলিভিশন চ্যানেলগুলো স্ট্রং ছিল। এখন সোশ্যাল মিডিয়া আরো বেশি স্ট্রংগার হচ্ছে, আপনার কি মনে হয় আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর কি করা উচিত বা কি দুর্বলতা, আর সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথটা কোথায়?
1: সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথটা আমি বলবো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, কারণ সোশ্যাল মিডিয়া সবাই চাইলে, আসলে যে কোনো কারো কাছে একটা স্মার্টফোন থাকলে আমরা চাইলেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, যেটাই হোক, অ্যাক্সেস করতে পারছি। তো আমার মনে হয় সেটার কারণে মানুষের সাথে মানুষের কানেকশনটা ক্রিয়েট হওয়াটা ইজিয়ার হয়ে যায়। অবশ্যই সোশ্যাল মিডিয়ার তো নেগেটিভ সাইড কিছু আছেই, সেটা সাইবার বুলিং হোক বা বিভিন্ন ধরনের কারণে কিছু নেগেটিভ সাইড আছে। কিন্তু টেলিভিশন চ্যানেলের কথা আমি বলবো, আমার কাছে এখনো আসলে টিভিতে যখন কোনো নাটক যায়, সেটা অন্যখানে যাওয়ার থেকে টিভিতে নাটক যাওয়াটা আমার কাছে খুবই একটা, আমি জানি না কেন, আমার খুবই ভালো লাগে যখন শুনি যে অমুক চ্যানেলে আমার নাটক যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি যে টিভিতে কোন চ্যানেলে আমার নাটক যাচ্ছে সেটা আমি যেন জেনে রাখি সবসময়, ঈদের সময় স্পেশালি। বাট টেলিভিশনের ক্ষেত্রে আমি বলবো, আসলে হয়তো যেহেতু একটা সময় টেলিভিশনের রাজত্ব ছিল, সেই কারণে হয়তো জায়গাটাকে গ্রান্টেড নিয়ে ফেলা হয়েছিল, হয়তো সেই কারণে বেশ কিছু জায়গা থেকে কিছু ল্যাকিং ক্রিয়েট হয়েছে বা সময়ের সাথে এগিয়ে চলাটা সেভাবে করে হয়নি। বাট এখন কিন্তু আমাদের প্রতিটা টেলিভিশন চ্যানেলের তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে। তো আশা করব ফিউচারে যেন এটা আরো আরো ভালো হয় এবং আরো ভালো ভালো কাজ হয় টেলিভিশনে।
0: এক্সেলেন্ট, আসলেই তাই, আসলেই তাই, কারণ আমাদের টেলিভিশন চ্যানেলগুলোকে আসলে একটু সময়ের সাথে মিলিয়ে নিতে হবে, এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াটাকে অ্যাভয়েড করলে হবে না বা তাকে ছোট করে দেখলে হবে না। আপনার সঙ্গে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। ধরেন টেনের কথা, তখন আমরা গ্রামীণ ফোনের সাথে একটা কাজ করছিলাম, তখন আমি বাংলা ভিশনের হেড অফ প্রোগ্রাম ছিলাম। তো তাদের সাথে আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের বিজ্ঞাপনের বাজেট এখন কতটুকু যাচ্ছে, বলে আমরা তো 30% বাজেট আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে গেছি, 70% বাজেট আছে টেলিভিশনের জন্য। পরবর্তী সময় আমরা যখন 15 বা 17 এর দিকে জিজ্ঞেস করলাম, তখন বললো যে আমরা 70% বাজেটই আমরা নিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। তো বাজেট যেখানে থাকবে আসলে সেখানেই তো বেশি রকম এক্সপেরিমেন্ট হবে বা তাদের বেশি শক্তি থাকবে। তো এইটা একটা আমাদের দেশের জন্য টেলিভিশন চ্যানেল গুলোর জন্য ভাবনার জায়গা। এখন আপনি বলেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আর 5-7 মিনিট কথা বলবো, আপনার সামনের পরিকল্পনা কি?
1: সবসময় হচ্ছে পরিকল্পনা থেকে ভালো ভালো কাজ করার। সো ইচ্ছা আছে ডিফারেন্ট কিছু এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারে কাজ করা, যেহেতু এখন আসলে আমাদের রোমান্টিক বা কমেডি বা এই ধরনের ক্যারেক্টার অনেকগুলো করা হয়েছে, অনেকগুলো গল্প করা হয়েছে। তো ইচ্ছা আছে ভিন্ন ভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের সেটিং এর গল্প এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টার করা, এটাই এখন আমার মূলত ফিউচার প্ল্যান।
0: এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আর আপনি যে এখন আমেরিকায় ঘুরছেন, যখন বাংলাদেশিদের আপনি দেখছেন, আপনার কাছে কি মনে হয় আমাদের দেশের বাইরের বাংলাদেশিদের শক্তিগুলো কি এবং দুর্বলতাগুলো কি?
1: আমি আসলে এখন পর্যন্ত আমার কোনো দুর্বলতা চোখে পড়েনি, কিন্তু শক্তিটা আমি বলবো যে আমি আমার বোনকে দেখছি এবং বোনের আশেপাশে এখানে যে কমিউনিটিটা আছে, যেহেতু এখানেই বেশি থাকা হচ্ছে, আমি প্রিটি শিওর এটা নিউ ইয়র্ক হোক বা অন্যান্য জায়গায়ও এটা সেই একইভাবেই আছে, কিন্তু এখানে আমি যখন আমার বোন এবং আশেপাশের মানুষদেরকে দেখি, তারা এখনো অফিস করার পরে, কারণ ওদের তো অফিসের প্রেশার বেশ অনেক স্ট্রং থাকে, তো এই প্রেশারের পরেও বাংলাদেশের কালচারটাকে যে এখনো ধরে রাখছে সবাই, সেটা অভিনয় হোক, গান হোক, এবং কয়েকদিন আগে আমার বোন একটা নজরুল সঙ্গীতের একটা প্রোগ্রাম করে এলো, তো এই ধরনের কালচার গুলো এখনো যে বাঙালিরা রাখছে এখানে এবং শক্তভাবে রাখছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, স্টেজ শোজ হচ্ছে, এই জিনিসটা আসলে আমাকে খুবই মুগ্ধ করে। কারণ অনেক সময় আমারই মনে হয় যে এই মানে আমি হয়তো এত প্রেশার বা এত কাজের প্রেশারের পরে আমি কি পারতাম নাকি, আমার এটা মনে হয়, কারণ আমার তো এখন শুধু অভিনয়টাই মাথায় আছে। সো মানে অফিসের পরে এটা কিভাবে তারা করেন এবং এত মনোযোগ এবং এত ডেডিকেশন দিয়ে করে, এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লেগেছে এখানে আসার পরে।
0: এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে দেশের বাইরে এলে বাংলাদেশটাকে আর বেশি করে ফিল করা যায়। এবং একটা বিষয় বলে রাখি, আপনারা যারা দেখছেন এবং শুনছেন, নাবিলা নূর কুহু তিনি অত্যন্ত ভালো গান করেন, আমরা তার গান শুনেছি বিভিন্ন ইয়েতে, কিন্তু উনি প্রফেশনালি কখনোই তাকে গান করানোর ক্ষেত্রে রাজি করানো যায় নাই, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আপনার দৃষ্টিতে এখন ধরেন নতুন ছেলেমেয়েরা

0: অভিনয় করতে চায় তাদের জন্য আপনি একটা কিছু বলবেন, আর আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলবেন?
1: যারাই অভিনয় করতে চায় তাদেরকে বলবো জাস্ট টু গো ফর ইট। এবং যেমন আমার কোনো ইনস্টিটিউশনাল সেভাবে এডুকেশন নেই অ্যাক্টিং এর, অ্যাক্টিং এর ক্ষেত্রে বলছি, সো আমি কোনো থিয়েটার করিনি বা সেভাবে করে অভিনয়ের পড়াশোনা করা হয়নি, বাট এরপরেও আসলে প্র্যাকটিস করতে করতে করতে করতে আজ এখানে আছি। সো আমার মনে হয় যারাই করতে চাচ্ছে, আই উইল জাস্ট সে জাস্ট গো ফর ইট, কোনো ভয় ছাড়া, এবং ইনশাল্লাহ যদি ডেডিকেশন থাকে, পাংচুয়ালিটি থাকে এবং কাজের ব্যাপারে যদি মনোযোগ থাকে, আমি প্রিটি শিওর সবাই ভালো করতে পারবে। আর দর্শকদেরকে বলবো যে অনেক অনেক ধন্যবাদ সবসময় এত সাপোর্ট করার জন্য, এত সহযোগিতা করার জন্য, এবং আমার কাজের মোটিভেশন হিসেবে সবসময় থাকার জন্য পাশে।
0: এক্স্যাক্টলি, আমরা সবসময় আপনার সঙ্গে আছি। সাবিলা নূর, আপনি অনেক বড় শিল্পী হন, আপনি সামনে আরো সাকসেস আপনার আসুক, সামনে সময়টা আরো সুন্দর হোক, এটা আমাদের চাওয়া। ভালো থাকবেন,
1: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এবং রেডিও ত্রিতাল বাংলাতে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আপনি সময় দিয়েছেন, রেডিও ত্রিতাল বাংলা এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আর এর iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপে এটা শুনতে পাওয়া যায় 24 আওয়ার্স, এখানে নিউ ইয়র্কে বাজে, আর বিভিন্ন অন্যান্য অংশগ্রহণ তো আছেই সোশ্যাল মিডিয়াতে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে।
1: থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে,
0: থ্যাংক ইউ।

আকাশের তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

0: হ্যালো, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য আজকে খুবই আনন্দের সময় যে আমরা আজকে পেয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনকে। আমরা বলে নিচ্ছি, রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন এবং এটার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভার্সন আছে। এটা আসলে নামে রেডিও, কিন্তু সর্ট অফ টেলিভিশন স্টুডিওর মতোই। আমরা পেয়েছি মেহরিন মাহমুদকে, আমাদের প্রিয় সিঙ্গার মেহরিন মাহমুদ। কেমন আছেন?
1: আমি ভালো, শামীম ভাই আপনি কেমন আছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে।
0: যে আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। এবং ধরেন, আপনি আমাদের বলতে হবে সফল যারা কেমন তারা। আপনার কাছ থেকে জানি, আপনার এই থ্রোয়িং, আপনি যখন 21টিভিতে এই প্রোগ্রামটা করতেন সফল যারা কেমন তারা, তখন আপনার কাছ থেকে আমরা এটা একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, ধরেন শেখার চেষ্টা করতাম যে এই উপস্থাপনার শুরুটা কিভাবে করতে হয়, কিভাবে এরকম অ্যাটেনশনটা দিতে হয়, কিভাবে মানুষকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করতে হয়। সফল যারা কেমন তারা, আপনি আমাকে বলেন যে সফল আসলে কেমন হয়। আপনিও তো সফল।
1: আসলে প্রতিটা মানুষ পৃথিবীতে সফল ভাইয়া, যদি কেউ বসে বসে ভাবে যে না আমার দ্বারা কিচ্ছু হলো না পৃথিবীতে, আমি একটা কি করলাম, আসলে সেও সফল, কারণ একটা কারণে সে পৃথিবীতে আসে। যদি
0: হ্যাঁ
1: সে
0: হ্যাঁ
1: কিছু নাও করে, তাও সেটাই তার কারণ পৃথিবীতে আসার। কোনো না কোনো কিছু সে করেছে, সে জানে না, তার জানার বাইরেই হয়তো কিছু করে ফেলেছে। তো সবাই আসলে সফল, তো যে যার মতন করে সূর্যটাকে দেখে।
0: হ্যাঁ, এটা ঠিক, এটা আপনি ভালো বলেছেন। প্রত্যেকে আসলে তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে সফল। তো এখন আসলে যদি আমরা বলি যে জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিত, সফল হওয়া উচিত নাকি আপনার মানে সাফল্য কোন জায়গায়? সাফল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, কারণ আপনি আপনার মনের কাছে মনে হতে পারে আপনি সফল, আবার আমার কাছে মনে হতে পারে আপনি ব্যর্থ। আপনার কাছে মনে হতে আমার কাছে মনে হতে পারে আমি সফল, আপনার কাছে মনে হতে পারে আমি ব্যর্থ, তাই না? তাহলে মানুষের জীবন চলার চাবিটা কোথায় থাকবে, এই প্রশ্নটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আপনারা যারা ফেসবুক, ইউটিউব, আপনারা যারা দেখছেন, তারা আপনারা লিখে দেবেন কোথা থেকে দেখছেন। আর একই সঙ্গে এটা রেডিও স্টেশন, রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে প্রচারিত হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিস্টার, আমি তো সিস্টার বলি, মেহরিন মাহমুদ, ওনার কাছ থেকে আপনার প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করবো। নুসরাত জাহান, নুসরাত জাহান রমজানুল মোবারক জানিয়েছেন। হ্যাঁ, রমজানুল মোবারক।
1: আপনাকে
0: মেহরিন আপু কেমন আছেন জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন আসলে?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভালো, অনেক রহমত
0: আচ্ছা,
1: দিয়ে
0: তাহলে
1: রেখেছে।
0: সেটাই, আপনি তাহলে আমরা যে প্রশ্নটা করেছিলাম যে আসলে মানুষের চাবিকাঠি কোথায় হওয়া উচিত, ধরেন এটা কি আপনি নিজের কাছে সফল হলেই আপনার জীবনের প্রশান্তি আসা উচিত, নাকি সবার কাছে আপনাকে ভালো হতে হবে, সফল হতে হবে? কঠিন প্রশ্ন।
1: একটা আরামের ঘুম দিয়ে যদি সকালে যে উঠতে পারে সে সফল,
0: হ্যাঁ, ওকে,
1: সুন্দর করে নিঃশ্বাস নিতে যে পারে সে সফল, সূর্যের বিকেলের আভাটা যে আনন্দ দিয়ে উপভোগ করতে পারে সে সফল, আপনার গাছের ছোট্ট বেলি
0: ওকে,
1: ফুলটা এবং আপনার যখন বারান্দায় একটা টুনটুনি পাখি এসে ডাকে, তখন তাকে যদি আপনি দারুণ ভাবে গ্রহণ করতে পারেন তাহলেই আপনি সফল।
0: রাইট,
1: তখন আপনি ভাববেন আসলে আপনার হয়তো দিনের এই কাজটা হলো না, ওটা হলো না, আপনি দেখবেন যে কিচ্ছুর কোনো মানে নেই। এখন বিশেষ করে গত 1.5 বছরে আমরা যেটা শিখেছি, আমি কিছুর কোনো মানে নেই যতক্ষণ না আপনি নিশ্চিন্তে আছেন, চিন্তাহীন আছেন এবং সুখী আছেন। আপনার কাছে আপনি সুখী আছেন, পরের কাছে কি এটা কোনো ম্যাটারই করে না। আপনার কাছে আপনি সুখী আছেন, আপনার একটা ছোট্ট উপহারে হয়তো আপনি খুব খুশি হয়ে গেছেন, বা আপনি নিজে একটা কিছু কিনেছেন বা বুঝেছেন বা চিনতে পেরেছেন, একটা বই পড়েছেন, রবীন্দ্রনাথের একটা লাইনকে আপনি নতুন করে বুঝতে পেরেছেন, এটাই সুখ, এটাই সার্থকতা, এটাই আসলে আনন্দ। অন্য কোথাও কোনো আনন্দ খুঁজে আপনি মানে কিনারা পাবেন না, ইটস এন্ডলেস। আপনি যখন খুঁজতেই থাকবেন, খুঁজতেই থাকবেন, ওই পার্সুটে যদি আপনি খুশি থাকেন ফাইন, কিপ অন পার্সুইং, কিন্তু খুশি হওয়াটা আসলে রিলেটিভ এবং আপনার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে নেই।
0: আজকে আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, এখন একই সঙ্গে 52% দেখছেন, আপনাদের জন্য বলছি, যারা একটু হতাশ বোধ করছেন, যারা মনের মধ্যে কষ্ট বা একটুখানি কোনো জায়গায় মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি খুবই কষ্টে আছেন, জীবনে কিছুই হলো না, আপনি কিন্তু আমাদের এই সিস্টারের কথাটা খুব গুরুত্বের সাথে নিতে পারেন। দেখেন, আমাদের সিস্টারকে আমি প্রশ্ন করেছি যে কোন সময়টাকে আপনি মনে করেন সফল, উনি বলেছেন যে যে বর্ণনা করেছেন তার প্রত্যেকটা হচ্ছে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, যে হয়তো সকালে একটা পাখি দেখে আমার ভালো লাগছে, এক কাপ চা খেয়ে আমার ভালো লাগছে, একটা একটা একটা মানুষের সাথে কথা বলে ভালো লাগছে, বা কোনো একটা মোমেন্টের কথা উনি বললেন, ফলে ওই মোমেন্টটাকে চেস করাটা কিন্তু আমাদের মূল কাজ। ফলে আপনারা যারা ভাবছেন যে আপনারা সফল না বা হতাশ বা কিছুই হল না, তাদের আজকের অনুষ্ঠানটা দেখা উচিত। আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানবো মেহরিন মাহমুদের কাছ থেকে, আমাদের প্রিয় সিঙ্গার। তার আগে বলিনি, রেডিও ত্রিকাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই জায়গাতে আপনারা অ্যাপটি পাবেন। এটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট একটি বেটার ওয়ে টু সেন্ড মানি, যে কোনো জায়গা থেকে আপনারা মানি সেন্ড করতে পারেন। এই অনুষ্ঠানটি তারা স্পন্সর করছে। আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার আপনার দিনের কোন কোন সময়গুলো আপনার কাছে মনে হয় যে আপনার নিজের, এবং কোন কোন সময়গুলো, কোন কাজগুলো মনে হয়

0: যদি সুন্দর একটা স্বপ্ন দেখি সেটাও খুব সুন্দর, যে প্রতিটা মুহূর্তই আমি আসলে খুব এনজয় করি। যেমন আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে এদের এদের ধরেন ছোটকালের একরকম, এখন একরকম, তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম। যেমন আমি আর আমার সাহেব চুপ করে থাকি, কোনো কথা বলি না ওদের কথার মাঝখানে, আমরা বুঝি না ওরা কি বলে। তো এই ব্যাপারগুলো অভিনব মুহূর্ত। তারপর দিনের মধ্যে আমার ওই যে বললাম বিকেলের মুহূর্তটা আমার খুব প্রিয়, যখন সূর্য একটু নরম। আর আমাদের দেশে তো আপনি নিশ্চয় মনে আছে 6টা 6টা ঋতু আমাদের, আল্লাহ দিয়েইছে
1: একদম
0: মজা
1: একদম,
0: করার জন্য। মানে প্রতিটা ঋতুই আসলে ভালোবাসবার এবং আনন্দ নেবার, তো ওই জন্য আমার আনন্দের কোনো শেষ নাই শামিম ভাই।
1: আমাদের আমাদের এখানে খাইরুল বাবুই বাংলা ভিশনের সিনিয়র প্রডিউসার, আই থিঙ্ক এক্সিকিউটিভ প্রডিউসার, একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আসবো। তার আগে আমি একটু বলতে চাই, নুসরাত জাহান আমাদের সঙ্গে জয়েন করেছেন, একেম রশিদ আমাদের বন্ধু জয়েন করেছেন, নূর রাজা বলেছেন, মেহরিন আপু আপনার সুরেলা কণ্ঠে আপনি সুরা ফাতেহা ফাতেহা পড়বেন কি? নূর রাজা আপনাকে বলতে চাই, আমরা সুরা ফাতেহা পড়া একটা পবিত্রতার অংশ, অনেক যত্ন করে সম্মান করে সেটা পড়তে হয়, হাসি ঠাট্টার মধ্যে সেটা করা যায় না। ফলে আপনি যখন অনুরোধ করবেন আপনাকে সুরা ফাতেহার সম্মানটা রেখেই অনুরোধ করতে হবে যে কোন সময় কোনটা পড়া উচিত। আমরা যদি হাসতে হাসতে সুরা ফাতেহা পড়তে চাই তাহলে সেটা প্রপার সম্মানটা করা হবে না। ফলে যে কোনো অনুরোধের সময় একটু ভেবে নেবেন যে আসলে ওই অনুরোধটার প্রতি সম্মান রাখা যাচ্ছে কিনা। সুরা ফাতেহা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। একেএম রশিদ তিনি বলেছেন, দারুণ, নুরশাদ জাহান লিখেছেন, কানতে কানতে হাসতে পারা সবচেয়ে বড় সাফল্য আমার কাছে। ওকে, দেখেন সবাই কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে আপনার কথায়। তারপরে খাইরুল বাবু যেটা বলেছে, বাংলা ভিশনের প্রডিউসার, তিনি বলেছেন, আপু আপনাকে সুন্দর লাগছে, লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য শুনতে কেমন লাগে?
0: ও সব সময় ভালো লাগে ভাইজান, আরো বেশি বেশি করে লিখেন।
1: হ্যাঁ সেটাই, এটা এটা কিন্তু একটা আমেরিকান স্টাইল হইলো বাবুয়ের। ধরেন আমেরিকাতে যদি কেউ বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র পুরুষ বলতে পারে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। আবার কেউ বলতে পারে যে আপনার হাতটা ধরতে চাই, সেটাও বলতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। তখন বলতে হয় যে আপনাকে সুন্দর লাগছে এটা বললে কি আপনি মাইন্ড করবেন? তখন সে বলে, না না,
0: ও
1: ওকে ইটস ওকে। তখন সে বলে, হ্যাঁ আপনাকে সুন্দর লাগছে। তো বাবুই কিন্তু আমেরিকান স্টাইল নিল, ধরেন আপনাকে বললো সুন্দর লাগছে, কিন্তু আপনাকে সে বোঝাতে চাইলো যে লাইভ অনুষ্ঠানে শুনতে গিয়ে কেমন লাগে আপনার। ফলে সে কিন্তু আপনার প্রশংসা করেছে যে আপনার সুন্দর লাগছে আপনাকে।
0: ওকে ওকে
1: ওকে,
0: আমার আমার জন্য একটি শিক্ষা ছিল। আমি আসলে সবসময় আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরা আসলে অনেক উদার প্রকৃতির, তো এখানে এখানেও যে এরকম নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আসলে জেনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম যে মানে নারীদের সম্মান দেওয়ার একটা অভিনব একটি একটি একটি
1: সিস্টার আমি আরেকটা বিষয় আপনার এই কথার প্রসঙ্গ ধরে শেয়ার করতে চাই। সবাই ধরে নেয় যে ধরেন এই উন্নত দেশগুলোতে বোধহয় ছেলে পুরুষ এবং নারীদের অবাধ মেলামেশা হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা সেফ, কারণ আপনি কোনো কিছুই আপনি তার অনুমতির বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সবাই মনে করে না, যে অনেকে অভিযোগ করে যে নারীর পোশাক নারীর ধর্ষণ এবং নারীর অবস্থা নষ্ট হওয়ার জন্য দায়ী, এটা বলে থাকে অনেকে, আমরা শুনেছি বলতে। কিন্তু এই চেষ্টাটা এখানে এই উন্নত দেশগুলোতে করে কোনো লাভ নাই। আপনার তার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি তার দিকে আপনি তাকিয়েও থাকতে পারবেন না বা আপনি তাকে একটু স্পর্শ করতে পারবেন না। ফলে ড্রেস বা পোশাক বা ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিস্টেম। মানুষ কখনোই ভালো না, তাকে ভালো করে রাখতে হয়। যাই হোক, এখন আপনাকে আপনার কাছে আসি, যে আপনার উপস্থাপনা, আপনার গান, আপনার আপনার জীবনযাপন, আপনার ফ্যামিলি, আপনার মেহরিন মাহমুদ, আপনার আসল নাম কি? মাহমুদ তো আমরা যতটুকু জানি আমাদের ভাইজানের নাম, তাই তো?
0: আমার আমার নিজের নাম মেহেরিন ভুঁইয়া, আমার আব্বার নাম
1: আচ্ছা,
0: সহ, আর বিয়ে করে আমি মাহমুদ পেয়েছি, তো এখন সবাই মেহেরিন মাহমুদ বলে আপনারা অনেকদিন ধরে। আর এটা এখন আসলে বহুদিন ধরে মাহমুদ পরিচিত, তো আমার বিয়ের বয়স হলো 22, আলহামদুলিল্লাহ, তো যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে নামটা, এই তো।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বলে যে 24 বছরের মধ্যে নাকি ভাই বোন হয়ে যায় সবাই। আমরা

0: সেটাতে যাব। তার আগে বলে রাখতে চাই, সুপ্রিয় দর্শক, মেহরিন মাহমুদ, মেহরিন ভূঁইয়া নরসিংদীর খুবই প্রতিষ্ঠিত ভূঁইয়া ফ্যামিলির মেয়ে, এবং নরসিংদী আপনি সিলেট যারা যান তারা কিন্তু নরসিংদীতে মেহরিন মাহমুদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, উনি যদি পারমিশন না দেন আপনারা যেতে পারবেন না, এটুকু আমি জানি, ঠিক কিনা বলেন। সানজিদা খান খুব ভালো লাগছে, মেহরিন আপুর সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি, তারপরে অনেক কণ্ঠে গান শুনতে চাই, সবাই লিখছেন আমাদের একই সঙ্গে 70 জন দেখছেন, আর এটা আপনার আপনাদের কে কোথায় দেখছেন সেটা লিখে দেন, আর মেহরিন আপুর কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনার যে সবচেয়ে আলোচিত গান, আপনার প্রচুর গান, 2000 সালে আপনার প্রথম ক্যাসেট বেরিয়েছিল যতটুকু আমি জানি, এবং আপনার নিজের অ্যালবাম আছে অনেকগুলো, তার মধ্যে আছে আনাড়ি, তারপরে দেখা হবে, মনে পড়ে তোমায়, তারপর ভালোবাসার গান, রোমান্টিক কম্পাইলেশন এটা, তারপর ডোন্ট ফরগেট মি, এটা 2006 বেরিয়েছে, তুমি আছো বলে, আর একটা হচ্ছে সেভেন, সেভেন লেখাটা খুব ইন্টারেস্টিং ছিল, এই গানগুলো নিয়ে ইয়েগুলো নিয়ে বলেন, যে আপনার 2000 সালের প্রথম অ্যালবামটা সম্পর্কে শুনতে চাই, আপনার আনাড়ি, আনাড়ি গান দিয়ে আমরা সবাই আপনাকে চিনেছি, আপনার কাছে তখনকার অনুভূতিটা কেমন ছিল?
1: লম্বা হিস্ট্রি, আসলে আমি এখনো নূতন শামি ভাই, এখনো আমি একটা একটা একটা সেরকম একটা গানের খোঁজে যেটাতে হয়তো আমি নিউ ইয়র্ক একটা ম্যানশন বানাতে পারবো রয়্যালটি দিয়ে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো ওই জন্য আনার আসলে আমি তখনও যেরকম একটা জিল নিয়ে গান নেমেছিলাম যে আমি একটা নতুন কিছু করবো, সেই জিলটা আমার এখনো সেম আছে শামিম ভাই। এবং এই যে বছরগুলো পার হয়েছে, এইটাতে আমার মনে হয় যে অভিজ্ঞতা বা কি আমি জমিয়েছি তা বলবো না, আমি যেটা পেয়েছি সেটা হলো যে আনঅ্যাডাল্টারেটেড লাভ, মানে আমাকে কোনো কোনো কারণ ছাড়া যে এত ভালোবাসা, এত এত যে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে আমাকে আমাকে মানে 10 জন হলো ভালোবাসেন, এবং এই শক্তিটা যে আমার আরো ভালো কিছু করতে হবে, আরো কাজ করে যেতে হবে। আর COVID-19 থেকে যেটা শিখেছি যে ইউ ক্যান ডাই এনি টাইম, সো ইউ বেটার ওয়ার্ক হার্ড, এবং যে মুহূর্তগুলো আপনি পাচ্ছেন হাতে সেগুলো যেন সদ ব্যবহার করা হয়। তো এইগুলোই হলো আসলে পাথেয়। আমি পাস্টে কি করেছি এটা তো আপনারা জানেনই, ইউটিউবেও সব আছে আমার মেহরিন অফিসিয়াল, আমার ইউটিউবে চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট ইউ নো গো দেয়ার এনি টাইম, ওখানে অনেক কিছু আছে। শামিম ভাই আমাকে সফল জায়গার ক্লিপ দিলে আমি ওটাও একটু উঠিয়ে দেবো ওখানে। তো ওই জন্য হোয়াট আই হ্যাভ ডান ইজ হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট আই উইল ডু ইজ হোয়াট আই এম কনসার্ন অ্যাবাউট। তো এই দিস ইজ লং এন্ড শর্ট, কারণ আমি জীবনে একটা দিনও
0: হ্যাঁ
1: নষ্ট
0: হ্যাঁ হ্যাঁ
1: করি নাই শামিম ভাই, আমি প্রতিদিন কাজ করেছি, কিছু না কিছু আমার আছে, মানে আই হ্যাভ ডান মাচ, এবং ওটার একটা অ্যামালগামেশন ইজ ওয়ার আই অ্যাম টুডে, এবং কি ফোর্সে আমি সামনে আরো যে জীবনটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো, ওটা আমার প্রধান দেখা আমার জীবন থেকে আমি কি করতে পারি, সো হাউ লং আই লিভ টু ডু দ্যাম, হাউ মাচ টাইম আই হ্যাভ।
0: নাইস নাইস নাইস, এক্সেলেন্ট। আমার মনে হয় যে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই শেখার আছে যে প্রত্যেকটা মোমেন্ট ভাবে এনজয় করতে হয়, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হয়, সেটা আমরা আমাদের সিস্টারের কাছ থেকে শুনবো, মেহরিন মাহমুদ, তার কাছ থেকে আমরা এটাও জানবো যে উপস্থাপনার শর্তগুলো কি, গায়ক বা সঙ্গীত শিল্পী হতে গেলে তার করণীয় কি। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু খালি গলায় 2 লাইন শোনাবেন না, এই যে সবাই কিন্তু ওয়েট করছে, দেখেন আপনার রিয়াদ মাহমুদ লিখেছেন, হ্যাঁ ওকে ওকে, রিয়াদ আহমেদ লিখেছেন যে আমরা আপনাকে আমরা কম দেখতে পাই কেন, তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুকে কখনো চেঞ্জ হতে দেখিনি, নুসরাত জাহান লিখেছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং, তারপরে লিখেছেন বগুড়া থেকে দেখছি, হ্যাঁ সবাই আছে, সরোয়ার চৌধুরী লিখেছেন আপনার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে সব জায়গা থেকেই একই সঙ্গে যুক্ত হতে পারে, এবং আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে এটা 50,000 100,000 ফলোয়ার হয়ে যায়। তা আমরা আপনার একটু গান শুনতে চাই,
1: বলেন না শামিম ভাই কি গান শুনবেন?
0: আনারি আমি তো এসব ক্ষেত্রে খুবই আনাড়ি।
1: আই হ্যাভ মানে আমি একটু ছোট্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিব আর কি, গানটাকে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমি জানি না শুনতে পাবেন কিনা।

0: হোপ ইউ লাইক।
1: নাইস। দেখেন, আপনি কি সুন্দর করে, আপনি জানেন যে এই যে যারা গান করতে পারে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমার কাছে তাদেরকে অনেক পাওয়ারফুল মনে হয়, কারণ আমার আমাকে আমাকে একবার আমার বাবা গান শিখতে বলেছিলেন একজনের কাছে। তো আমি এমন ছিল যে সপ্তাহে 3 দিন আমাকে গান শিখতে হবে এবং মাসে আমরা তাকে 2,000 টাকা দিব। তো 2 সপ্তাহ যাওয়ার পরে টিচার আমাকে বলেছেন যে তোমাকে 2,000 টাকা দিব, তুমি বাসায় থাকো, তোমার গান শেখার দরকার নাই।
0: না, এটা ঠিক না,
1: তবে এই যে আপনি আনাড়ি গানটা করলেন, সুপ্রিয় দর্শক, 2,000। জি জি, বলেন বলেন প্লিজ
0: ইট ইজ অল আ ম্যাটার অফ
1: বলেন।
0: পার্সিস্টেন্স। আপনি একটা কিছুতে যদি লেগে থাকেন, তাহলে
1: অবভিয়াসলি
0: সেটা একদিন না একদিন আপনাকে কিছু না কিছু ফল দিবে। মানে একেবারে দেখেন,
1: দেখুন,
0: এটা আম গাছের কথাই আপনি দেখেন, কতটা বড় একটা প্রসেস। কিন্তু সারা বছর ধরে আপনি ওয়েট করেন যে বৈশাখ মাসে আপনি বা জ্যৈষ্ঠ মাসে আপনি আম খাবেন। তো এই সব কিছুর একটা একটা লেগে
1: রাইট,
0: থাকার একটা কিছু। আপনি দেখেন, বিশ্ব ব্রহ্মাণ্ডর দিকে তাকালে আপনি দেখবেন যে সবের মধ্যে কিন্তু ধৈর্য এবং পার্সিস্টেন্স বিষয়টা একটা একটা
1: সেটাই
0: সবাই
1: সেটাই
0: শেখায়। মানুষ, তোমরা একটু ধৈর্যশীল হও, মানুষ তোমরা একটু পার্সিস্টেন্ট হও। তো এই জন্য ওই একটা জিনিসের পিছনে লেগে থাকলে যে হবেই, যেটা তো আপনিও জানেন যে, আর আপনার মতন একটা মানুষ
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: এক্সট্রা সাকসেসফুল, এক্সট্রা লাকি, কারণ আপনি যেটাই করেন সেটাই আপনার, আপনি টিভি
1: ও
0: পার্সন,
1: ও
0: সেটা তো
1: আপনি
0: উই অল লাভ ইউ। আর এখন লুক এট ইউ, মাই গড, বিদেশের মধ্যে একটা জায়গায় গিয়ে আপনি কত বড় টেলিভিশন হোল্ড করছেন, বিদেশে কিভাবে কাজ
1: আপনাকে
0: করছেন।
1: আপনি খাবেন বলেন, আপনি কি খাবেন? আপনার একটা খাওয়া পাওয়ানো রইলো, কারণ আপনি যেভাবে প্রশংসা করেছেন তাতে আপনাকে আমার খাওয়াইতেই হবে।
0: যখন যাব অস্ট্রেলিয়া নাকি ফুচকা পাওয়া যায় শুনেছি, ওটা খাবো।
1: কারেক্ট কারেক্ট। আমাদের মোহাম্মদ আবু সাঈদ বলেছেন, মেহরিন আপু কেমন আছেন? আমি ডক্টর আবু সাঈদ, এত সুন্দর একটা গান শোনানোর জন্য খুব ধন্যবাদ, ভালো লাগছে। এখন সুপ্রিয় দর্শক, এই আনাড়ি গানটা 2000 সালে প্রচারিত হয়েছিল। আপনার 2012 সালে আমাদের এই সিস্টার মেহরিন মাহমুদ বাংলাদেশি আইডলে যাচ্ছিলেন। আমরা একটু জানতে চাই, বাংলাদেশি আইডলে আপনি জাজ হলেন, সেখানে আপনার নানাবিধ মানুষের অবস্থান দেখেছেন, আবার পাশাপাশি ধরেন আপনি আপনার চোখে তখন আপনি জাজমেন্ট করতে গিয়ে কি পেলেন? বাংলাদেশে যারা সিঙ্গার হতে চায় তাদের লেভেলটা কোন জায়গায় আছে? আমরা কতটুকু ক্রিয়েটিভ, আমরা অ্যাভারেজ লেভেলে কতটুকু মাত্রায় আমরা যেতে পেরেছি?
0: শাহিম ভাই, আমি
1: কঠিন প্রশ্ন।
0: আসলে না, আমার কাউকে জাজ করার কোন কোন রাইট নাই, কারণ সৃষ্টিকর্তা একে একজনকে এক এক রকম করে বানিয়ে। আমরা এসব অনুষ্ঠানে বসি যে সবার সাথে একটু ফুর্তি মজা করা, আর একটা একটা টেলিভাইজ একটা ভার্সন বানানো যে মানুষ একটু আনন্দ পায়, তাদের নিজেদের বিচার ক্ষমতাকে তারা অ্যাপ্লাই করতে পারে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, আহা এই গানটা এই জায়গাটা একটু কেমন গেল, ওটা ওনারা বসে বসে বিচার করতে পারে। এবং এই জন্য একটা টেলিভাইজ ভার্সন গুলো বানানো হয় যে শোকেস করা ট্যালেন্ট। কিন্তু আমি পার্সোনালি, আমার কোনো রাইট নাই যে আমি একজনকে জাজ করব বা আমি একজনকে খারাপ বলবো মন্দ বলবো, কারণ এটা রিলেটিভ ব্যাপার। আমার চোখে সে ভালো, আমার চোখে সে খারাপ, কিন্তু আরেকজনের চোখে যে সে ভালো না এরকম বলাই যাবে না। আমরা এরকম অনেক গান কাভার করি, যে গায়ক গেয়েছেন তার কিন্তু গানটা সেরকম মনে হবে যে আল্লাহ এটা একটা কেমন গান, হিট গান কেমন এটা, আরেকজন গাওয়ার পরে মনে হয় যে আরে এটা তো অনেক সুন্দর। তো সবকিছুই রিলেটিভ। তো ওই জন্য ওই যেটা বললাম যে বাংলাদেশের গান, আপনার সেকেন্ড পার্ট অফ ইউর কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের গানের পজিশন আমাদের মানে
1: জানেন না,
0: রাজনীতির সময়।
1: ধরেন আপনি তো 100-150 জনকে দেখেছেন, তারা আপনার সামনে টেস্ট দিতে এসেছে, তারা আপনার সামনে পরীক্ষা দিতে এসেছে, তো তাদের আসলে গানের চর্চাটা প্রপার আছে কিনা, তারা নিজেদেরকে প্রপারলি রেডি করছে কিনা, অনুষ্ঠানটা দেখছে, সে যদি সিঙ্গার হতে চায় তাহলে সে কি করবে, এটা আমরা মেহেদ মাহমুদের কাছ থেকে জানতে চাই।
0: সিঙ্গারের আসলে এটা এটা সাধনার বিষয়, অনেক বছর ধরে সাধনার করে একজন, কিন্তু সবাই পৃথিবীতে, এটা এটা একটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীতে সবাই গান গাইতে পারে। আপনি যে আপনার ওস্তাদি যে আপনাকে বলে গেল যে তোমাকে দিয়ে হবে না, এই যে আপনাকে ছোটকালে একটা একটা নেতিবাচক কথা বলে দমিয়ে দেয়া হয়েছিল, সেটা আমি বলবো যে কোনো বাবা মা যেন নতি স্বীকার না করে যখন তার ছেলে মেয়েকে কেউ বলে যাবে যে তুমি গান গাইতে পারো না, কারণ পৃথিবীতে সবাই গান গাইতে পারে। এখন গান গাওয়ানোটা তাকে দিয়ে, ভাই একটু চেষ্টা করো, বা ভালোভাবে তাকে বলা, তার যদি ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা আরো সহজে বের হয়। আর যদি ইচ্ছাটা, আসলে যে গাইবে তার ইচ্ছাটাতে বেশি জরুরি, বাবা মার ইচ্ছায় অনেক সময় আমরা একটা কাজ করি, তবে নিজের ইচ্ছায় যখন ওটা পর্যবসিত হয় তখন আসলে জিনিসটা ফ্লারিশ করে, কারণ নিজে থেকেই ওই শক্তিটা পাওয়া যায় যে আমাকে আরেকটু সাধতে হবে, আরেকটু করতে হবে, এই জায়গাটা হচ্ছে না, এটা ভালো পারছি না, আরো পারতে হবে, আর ওই মানুষটা পারছে, দেখি তো একটু, দেখি তো আমি পারি কিনা, এইসব চেষ্টা করতে করতে করতে এক সময় গিয়ে একটা মানুষ খুব ভালো হয়ে ওঠে। তো যেমন আমি মনে করি, আমি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি আরো ছোট কাল থেকে আমি আরো চেষ্টার ভিতরে ঢুকে যেতে পারতাম, আরো যদি আমার মাইন্ড ডেভেলপড হতো গান নিয়ে, আরো বেশি চর্চার যে বিষয়গুলো, আরো বেশি দক্ষ হতাম, আরো জানতাম, পারতাম, ইনফরমেশন আর আসতো আরো কানের ভিতরে এবং চর্চার গণ্ডিগুলো খুলে যেত, তাহলে কিন্তু আমি হয়তো আমি নিজেকে ওই জায়গায় হয়তো এখনো দেখতে চাই যে একটি গুহায় গিয়ে আমি শুধু গানই সাজছি, একটা সময় আমি এমন একটা গান উপহার দিলাম যে তাক লেগে গেল পুরো পৃথিবীতে। এই ব্যাপারগুলো আসলে সাধনার সাথে রিলেটেড। তো ওই জন্য বাংলাদেশের সবাই তো আর আসলে টিভির সামনে উঠে আসে না, যারা আসলে সাধক, যারা মানে ঘরের মধ্যে বসে আছে, এরকম বহু ট্যালেন্ট আছে যারা ওই কষ্ট করে টিভির সামনে এসে মেকআপ মেখে কখনো হয়তো বা তার ইচ্ছা হবে না যে আমি যাই, তো ওই জন্য কারা লুকিয়ে আছে এখনো সেটা জানি না, কিন্তু যারা সামনে আসছেন তারা দুর্দান্ত শিল্পী এক একজন এবং খুবই প্রমিজিং, তাদের দিয়ে আরো নতুন মানুষদের স্বপ্ন দেখার মতন ট্যালেন্ট তাদের আছে। এটাই মনে করি যে বাংলাদেশে আসলে রক্ষণশীল একটা সমাজ না আমাদের, সেখানে যে আমরা, সেখানে যে নতুন ছেলেমেয়েরা গান গাইছে, উঠে আসছে, কম্পোজ করছে, বিশ্ব দরবারে তুলে ধরছে গান বাংলা শব্দের মাধ্যমে, তো এগুলো অনেক বড় বিষয় ভাইয়া, অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে কিন্তু বাংলাদেশের শিল্পীরা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না বাংলাদেশের এরকম দেশের মতন মানুষের সামনে গিয়ে পৌঁছানো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন এই যে আপনি দেখবেন যে একজন শিল্পীর মধ্যে যে বিনয় বা একটা শিল্পীর মধ্যে যে পজিটিভনেস, সেটা কিন্তু আমরা আমাদের সিস্টার মেহরিন মাহমুদের কথা থেকে জানতে পারছি। যে কোনো জায়গা থেকে একে তুলে আনা, এই যে এত এত ছেলেমেয়ের মধ্যে থেকে তাদেরকে তাদেরকে উৎসাহিত করা, নিঃসন্দেহে অনেক বেশি রকমের আমার খুবই ভাল লাগে ওনার। সবসময় যখন দেখেছি সবসময় হাসি খুশি, সবসময় উনি এনার্জাইজড যেটাকে বলে। তো আমাদের একজন লিখেছেন যে মোহাম্মদ আবু সাইদ, তিনি লিখেছেন রাজকুমার গানটা শুনতে চাই। তারপরে রেহানা আক্তার লিখেছেন মেহরিন আপু অনেক ভালো একজন মানুষ। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুর দুর্ধর্ষ হাসিতে গানে দর্শক হৃদয়, উনি চিরকাল বেঁচে থাকবেন। তারপরে আমাদের জনি হক, খুব প্রিয় আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা এই রাজকুমার, রাজকুমার কি আমরা শুনবো না?
0: হ্যাঁ শুনবো, যা বলবেন।
1: তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা দ্রুত অনুরোধ করতে থাকেন, আমাদের সিস্টার বলেছেন যা বলবেন তাই শোনাবেন আজকে।

0: Thank you.
1: এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন, আপনাকে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের রাজকুমার ইন্তেখাব মাহমুদ, ইন্তেখাব, সুপ্রিয় দর্শক, আমি বলতে হয় যে ইন্তেখাব মাহমুদ ভাই অত্যন্ত বড় কর্মকর্তা, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাজ করেছেন, সিটিসেল থেকে শুরু করে সব জায়গায়। এবং আপনার দেখলেই দেখবেন ইয়া লম্বা, একদম নায়কোচিত চেহারার এবং রাজকুমার। আপনার ইন্তেখাব মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে, প্রেম কিভাবে শুরু?
0: ও শাহিন ভাই, প্রেম টেমের সময় পাই নাই বেশি। আমার বাসায় এসব দুর্লভ ছিলই না একদম। আমার তো ইচ্ছা ছিল কিন্তু ওসব হয় না। যাই হোক, তো আমার বন্ধু আমাকে মানে আমার আসলে আমি বিয়ে বিরোধী একটা মানুষ ছিলাম শাহিন ভাই, আপনি আপনি তো জানেন, আপনি না
1: আচ্ছা,
0: অনেক দিন ছিলেন, তো বিয়ে বিরোধী মানুষ ছিলাম। বিয়ে হলেই বুঝি আমার সব গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, আমার জীবন হল্ট হয়ে যাবে। এই চিন্তা করে আমি আর আমার আব্বা খুব প্ল্যান করে আমার সব বিয়ে ভাঙতাম। আমরা আম্মা বিয়ে আনতো, আর
1: তাই
0: তো
1: নাকি?
0: তারপর এমন হলো যে হ্যাঁ এমন হলো যে আমার মানে যেটা হয় না বাংলাদেশে, একটা মেয়ের কত বয়স হলো, কোন ক্লাসে পড়ে, এখনো বিয়ে হয় নাই, চাকরি করে, আল্লাহ। তো তারপরে আমার বন্ধু দিলরুবা বলল যে আচ্ছা থাকে, তারা তোকে আমি মানে আমার একটা একটা চয়েস তো ছিল না, যে আই হ্যাভ টু হ্যাভ সামবডি, যে আমার প্রথম চয়েস ছিল যে বাংলাদেশে থাকতে হবে, কারণ সবাই বিদেশে থাকতো তখন, মানে বিদেশের পাত্র।
1: হ্যাঁ,
0: আর আমার ছিল যে আমার থেকে তো একটু লম্বা হতে হবে, তাই না? সব মিলে তারপরে আমার এই বন্ধু আমাকে বলতো যে দেখ এরকম আমার একজন আছে, তো উজু লাইক টু মিট হিম। তখন আমি বললাম না না না, মিট টিট করে এসব ঝামেলা এসব। তারপর সাম হাউ উই মেট, এন্ড দেন ও ইন্তেখাবেরও একটা এরকম, তারও তো না একই মানে আমাদের বয়সে গিয়ে একটা কি হয় যে ইউনো যারা বেশি ক্যারিয়ার করতে যায় তাদের কিন্তু একটু ডিলে হয়ে যায়, ইন্তেখাবেরও সেম।
1: রাইট রাইট,
0: তখন আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস অ্যাট লিস্ট একটা একটা মানে কথাবার্তাতে একটা ওকে ওকে ওকে ওকে ফিলিং হলে পরে ওকে ফাইন। তারপরে আমার এদিকে পাত্র যে আমি পছন্দ করেছি এটা বাসায় বলাই যাবে না। তখন আমরা আমার আবেদ ভাইকে আপনারা সবাই চেনেন, যে আবেদ ভাই বিশিষ্ট জার্নালিস্ট,
1: হ্যাঁ,
0: তো আবেদ ভাইকে বললাম, দুই পক্ষই আমরা আবার আবেদ ভাইকে চিনতাম,
1: মানে আবেদ, আবেদ খান, আবেদ খান।
0: আবেদ খান যে ভীষণ সুন্দর দেখতে আমাদের আবেদ ভাই, যে জার্নালিস্ট
1: সঞ্জিদা,
0: অনেক দিনে।
1: সঞ্জিদা খাতুন আর আবেদ,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: উনি
1: রাইট,
0: তো
1: আবেদ
0: আপা
1: খান
0: হলো
1: সাহেব। হ্যাঁ
0: ইন্তেখাবের বোন, ইন্তেখাবের বোন, আর
1: হ্যাঁ
0: আমার আমার মানে আবেদ ভাইয়ের বোন হলো আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো সেইভাবে আমরা আবেদ ভাইকে গিয়ে বললাম যে ভাইয়া এটা একটু দেখেন না কি করা যায়। তখন আম্মাকে আবেদ ভাই যেহেতু বললাম, সে আম্মা বললো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে, তো এইভাবে আমরা সামহাউ উই টাই দ্য নট এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আমার আমার স্বামী ভাই আপনি বলে আমার অনেক ভিতরের খবর আমি বলতে খুব মজা পাচ্ছি। তো আমার বাসায় আমার আমার পরিবারের মানুষও বলেছিল আরে বিয়েটা আগে হোক, এটা 1 মাসের বেশি টিকবে না, অসুবিধা নাই আগে হোক। তো তারপরে আমি তো খুব মহা সমারোহে 7 দিন ধরে বিয়ে করেছিলাম আল্লাহর মর্জি। তখন আবার আমি শিল্পকলায় কাজ করতাম, আর ওরা আমাকে ভীষণ স্নেহ করত। তো সবাই এসে আমার হলুদে মানে গান গেয়ে হুলুস তুল পার্টি একদম আমার, তখন ওরকম কিন্তু অত উচ্ছ্বসিত বিয়ে শাদী কমই হতো, এখন যেরকম এক্সট্রাভাগেন্ট বিয়ে শাদী ওই সময় অতটা আমরা আসলে এক্সট্রাভাগেন্ট খুট করা হতো না, কিন্তু আমি মজা করে বা বিয়ে করব মজা করে। আর আমার একটা ইয়ে ছিল যে আমার বিয়েতে কোনো কান্নাকাটি হবে না, কোনো এই দেনাম মেনা মানে যে আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি সম্প্রদান, মানে ওই যে লাস্ট সিন যেটা আর কি বিয়ে বাড়ি, যে হাত দিয়ে আমার মেয়েকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমি বলছি আমি বিয়ে
1: তুলে
0: করবো, কিন্তু
1: দিচ্ছি।
0: এইসব হবে না, এসব হবে না, দেখো আমি একটা গরু না, আমাকে তুমি একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিবে এরকম? ক্যাটল। তো তখন আব্বু তো ভীষণ ওয়ারিড হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। এই জন্যেই তো আমি ভয় পেতাম। তো তারপর বিয়ের সময় তো ওই মুহূর্ত আসছে শামীম ভাই, যেই সময় সালাম করব, কান্নাকাটি করব, তারপরে চলে যাব, মানে তুলে দেয়া হবে মেয়েকে। আর একটা বিষয় ছিল যে আমি আমার আব্বাকে কাঁদতে দেখতে পারবো না, আমার বিয়ে হবে সব আনন্দ। আব্বু যখনই একটু কান্না কান্না হতো তখনই আমি আর কি কেঁদো না, এরকম এমন কিছু হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম এখানে আছি আশেপাশে এরকম। কিন্তু ওই মুহূর্তটা না শাহিন ভাই খুব খুব বাজে ওই মুহূর্তটা। তো তাও ওই মুহূর্তটা আমি সামাল দিয়ে নিয়েছি, আমার যেরকম নেচার দেখেন তো আপনি, তো সেরকম মতো আমি সামাল টামাল দিয়ে নিয়েছি। আমি আমার আগে আমার শ্বশুর বাড়িকে আমি বলে রেখেছিলাম যে বাবা এই এই সময়টা একটু, মানে আই সাম হাউ ম্যানেজ দ্যাট মুহূর্ত। এবং এটা আমি মনে করি যে আমার লাইফের একটা বড় একটা ফিট, যে আমি ওই যে সম্প্রদান কারকটা আমি হই নাই, যে তুলে দিলাম আমার মেয়েকে, এই জিনিসটা যে আমার লাইফে হয় নাই, এটা আমার জন্য আমি ভীষণ গর্বিত। কারণ এটা রিলিজিয়াস না, হ্যাঁ। তো তারপরে তো তাও স্বামী ভাই আমার গাড়িটা যখন যাচ্ছে শ্বশুর বাড়ির দিকে, মানে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন দেখি আমার আব্বা দাঁড়িয়ে আছে, এবং এমন ভাবে দাঁড়িয়ে আছে যেমন তার মানে সব বাবার এটা হয় যে তার মেয়ে, তার চক্ষের ধন, তার একটা কি একটা চলে যাচ্ছে। তো সেই দেখলাম যে এত কষ্ট করলাম, আব্বা যাতে মনটা খারাপ না করে, সেই আব্বাটা মন খারাপ করলোই করলো। তো তারপরে আমি হাসতে হাসতে সব আমার থিংস ওয়েন্ট অল রাইট। তো এমনি আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, মানে
1: আমার টিম
0: মোমেন্ট
1: না, তা আমার ওয়াইফ আমাকে বলে, আমার ওয়াইফ আমাকে বলে যে আমি দেখব যে তুমি তোমার মেয়েদের বিয়ের সময় কিভাবে কাঁদো, যে এই যে আমার তো তিন কন্যা আর একজন স্ত্রী মাত্র। হ্যাঁ, উপমা উপমা ইসলাম রূপা লিখেছেন যে হ্যাঁ কন্যা সম্প্রদায়। হ্যাঁ জি জি বলে
0: হ্যাঁ, মানে লিবারেটেড ওমেন হওয়ার জন্য কিন্তু
1: সিস্টার,
0: কোনো
1: আপনি কি যেন
0: পরীক্ষা,
1: বলছিলেন?
0: যে যে কোনো বই পুস্তক বা আইন না, লিবারেটেড হতে
1: জি
0: হলে আপনার নিজেকেই আসলে ওই রকম পর্যায়ের মানসিকতার অধিকারী হতে হবে যে হ্যাঁ আমি আমার এই পছন্দের জায়গাটা বা আমার জন্য যেটা পছন্দ সেটা আমি যাতে ক্রিয়েট করে রাখতে পারি আমার আশেপাশে, খুব বেশি বিতর্কে না গিয়ে বা খুব বেশি সোশ্যাল টার্মোয়াল ক্রিয়েট না করে আমার জীবনটাকে আমি কিভাবে সাজাতে চাই সুন্দর করে, এইটাই আসলে আমি
1: এটা কিন্তু
0: মনে
1: খুব
0: করি।
1: ইন্টারেস্টিং যে আপনি এত অল্প সময়ের মধ্যে ইনতেখাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং আপনি বলছেন যে আমার সম্প্রদান করাটা আমি পছন্দ করবো না, এইভাবে হতে হবে, আমি বাবা মার করতে পারি না, সেই বিষয়টা এত দ্রুত আপনি জাজ করলেন কিভাবে, মানুষটাকে কিভাবে নির্বাচন করলেন এটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আমাদের সাথে সৌগত আলী সাগর ভাই যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন যে নতুন উদ্যোগ ত্রিতাল বাংলা ইউএসএ বেশ টানছে, মেহরিনকে শুভেচ্ছা। সাগর ভাইয়ের কমেন্টটা আমি পড়লাম এই কারণে, এই যে আবেদ ভাই আবেদ খান, তিনি কিন্তু ভোরে কাগজে একটা কলাম লিখতেন, কলামটার নাম হচ্ছে টক অফ দ্য টাউন। কাগজে আমি সাগর ভাই আমরা একসাথে কাজ করতাম, সাগর ভাই আমাদের সিনিয়র, উনি অর্থনীতিবিদ করতেন, আর আমরা ফিচারে সঞ্জীব দার সাথে, আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত। বায়াজিদ বুস্তামি লিখেছেন খুব মন খোলা মানুষ মেহরিন আপু, লাকি আকান স্যারের ট্রিবিউট প্রোগ্রাম শিল্প আমরা অনুষ্ঠানে আমি ওনাদের সামনে লাকি আখান স্যারের ব্যান্ডের সাথে গান করেছিলাম। বাহ গুড, আপনি তিনি আমাদের এই অনুষ্ঠান ইয়েতে গান করেছেন। তারপরে আপনার এখানে রাইট রাইট রাইট, আপনারা কিন্তু গানের অনুরোধ করলে এখন আমাদের মেহরিন আপু সেটা শোনাতে পারেন। আর আমরা এটা বললাম যে আবেদ খান ভাই কিন্তু আরো অনেকেরই ঘটকালি করেছেন আমি যতটুকু শুনেছি, তো আপনি এই মানুষটাকে কিভাবে নির্বাচন করবেন? আমরা আর 10-12 মিনিটের
0: হ্যাঁ ওটা হয়ে যায়, এগুলো আসলে
1: হ্যাঁ
0: কোথা থেকে যে বলে যায় এটা বলা মুশকিল। হুম হুম
1: ওকে, একজন বলেছেন আপনি বাচ্চু ভাইয়ের সাথে একটা গান করেছিলেন, নারী বা কোন একটা এই জাতীয়, ওই ওই আয়ুব বাচ্চুর সঙ্গে আপনার স্মৃতিটা একটু শুনতে চাই। কারণ আমরা যেরকম দেখেছি বাচ্চু ভাই একটা অসাধারণ মানুষ ছিলেন, এত বড় মাপের মানুষ, যিনি আজম খানকে গুরু সম্মান দিয়ে ফেলছেন, যিনি একটা ইয়াং জার্নালিস্টকে আমাদেরকে অত্যন্ত বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন অত্যন্ত খোলা মনে, তারপরে অনেককে উৎসাহ দিচ্ছেন, নতুন নতুন ছেলে মেয়েদেরকে বড় বড় জায়গা করে দিচ্ছেন যে এই প্ল্যাটফর্মে এসে গান করো। আপনার সাথে আয়ুব বাচ্চুর স্মৃতিটা একটু শুনতে চাই এবং আপনি বাচ্চাটা করেছেন সেটা একটু শুনতে চাই, আপনি একটু স্মৃতিটা।
0: আমার মানে এই গান বাজনার জগতে বাংলাদেশে যেই আসবে না কেন, বাচ্চু ভাইয়ের মানে সামনে দিয়ে আসবে। তা আমি যখন শুরুতে অনেক আগে, সেটা আমার অ্যালবামের অনেক আগেই, আমরা একটা ব্যান্ড হান্ট প্রোগ্রামে গান গিয়েছিলাম, তখনও বাচ্চু ভাই যাচ্ছিল। তো তারপরে তখন আমরা সেকেন্ড হয়েছিলাম যে আমি, তো তারপরে আমার অ্যালবাম বেরোলো 2000-এ, তা ওটার সময়ও বাচ্চু ভাইয়ের একটা মানে মোট কথা, তারপর যে গান একবার একটা মানুষ গায়িকা হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বাচ্চু ভাই থাকছে যাচ্ছে, আমি একটু বড়দের আবার একটু ভয় পাই, আমি বড়দের থেকে একটু বেঁচে বেঁচেই চলি। তো তারপরে দেখা গেল যে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে মানে র্যাম্প করা, যেমন ফ্যাশন শোতে কিন্তু আমি গান গেয়েছি ওনার সাথে, আনন্দ ধারা এরকম একটা ম্যাগাজিনের একটা লঞ্চিং বা এরকম কিছুতে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তারপরে
1: হ্যাঁ
0: দিয়েছিলাম
1: লাখ সুন্দর
0: এটা কিন্তু।
1: আপনার
0: হ্যাঁ, আর
1: সাদা
0: ওই
1: চৌধুরীর
0: আমার,
1: সম্পাদনায়।
0: হ্যাঁ আমার প্রথম কাভার স্টোরি জানেন আনন্দ ভুবন, ওই সারেগারে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: সারেগারে পাতার প্রথম আমার কাভার স্টোরি হলো আমি বাচ্চু ভাই হাসান ভাই, এবং আমি, আমার জন্য একটা মানে এত ছোট একটা মানুষ মাত্র এসছে, তাদের তার প্রথম কাভার স্টোরি এরকম এত বড় বড় মানুষদের সাথে। তো এইভাবে কিন্তু আমাকে অনেক সুযোগ আশকারা দেয়া হয়েছে। তারপরে গান খুব বেশি হয়নি ওনার সাথে আমার, তো তাও বলা যায় যে ধরেন একসাথে অ্যাপিয়ার করা একটা মানে, যদি ওই আনন্দ ভুবন বা যেটা আমি র্যাম্পের কথাটা বলছি, বিনোদন বিনোদন পত্রিকার, তো ওই যেটা বলছি আমি, ওটা যদি এই যুগে হতো তাহলে তো ফেসবুক তো ফাটিয়ে দি। হ্যাঁ, বাচ্চু ভাইয়ের সাথে আমি র্যাম্পে আসছি মানে সব লাইভ ক্রস হয়ে যেত একদম, তো ওই সব ওই আমলে চুপচাপ, তা আমি এখন মনে করি। তারপরে গান টুকটাক গাওয়া হয়েছে ওই সময় বাচ্চু ভাইয়ের সুরে, আর আমি তো এমনি গান একটু কমই গাই, তাও যা গাওয়া হয়েছে আমি মনে করি যে যথেষ্টই ওনার সাথে আমার। তারপরে কোথাও গেলে আমি একটু যে বললাম বেঁচে বেঁচে একটু চলতাম, তো উনি ডেকে কথা বলতেন, কি খবর তোমার, কি করছো, আর আমার সাহেবকে সবাই চিনতো, তো ওইটা একটা রিলেটেড দিয়েছিল। তারপরে বিডি আইডল ওয়াজ বিগ, হ্যাঁ ওইটার সময় আমাদের সবচেয়ে বেশি সখ্যতা 3 রাত, এবং তখন বাচ্চু ভাইয়ের শরীর বেশ খারাপ, এবং আমি মানে সারাক্ষণ ভয় লাগতো আসলে। তারপরে যখন আমরা, আমাদের আনভেইলিং হচ্ছে বিডি আইডলের জাজেসদের, তখন বাচ্চু ভাইয়ের শরীর প্রচন্ড খারাপ, মানে এত খারাপ, ওইটা সামনে উনি এই যে শিক্ষা বড় ভাইদের কাছ থেকে, যে সামনে কিন্তু কখনো উনি ওনার ব্যক্তিগত বা শারীরিক কোন রকমের দুঃখ দুর্দশা আনেন নাই। যখন বিডি আইডলের আনভেইলিং হয়, বাচ্চু ভাই তখন মানে প্যারালিসিস এর মতন একটা সাইড, উনি কিন্তু গিটার ধরতে পারছেন না, এবং কেউ একজন এসে গিটারটা পড়িয়ে দিল, তখন উনি ছবি তুললেন, এবং মানে আনভেইলিং এর স্টেজটা ছিল এমন রিভলভিং স্টেজ, এবং উনি দাঁড়াতেই পারছে না ঠিক করে, তখন শামীম ভাই এলেন হেল্প করলেন। তো আমার সব সময় মনে হতো বাচ্চু ভাই ভালো আছেন, ঠিক আছেন, হ্যাঁ ঠিক আছি। তারপরে ওই সময় ওনার ফিজিওথেরাপি, এটা ফুড ফুড ওয়াজ অলওয়েজ সো ব্যাড, মানে বাচ্চু ভাইয়ের পছন্দ ছিল পিৎজা আর পিৎজা আর পিৎজা, তো এই আর কি, কুডন্ট ডু মাচ, ইউ নো, বললে মানে ভালো ভাবে যে খাবে একটা জিনিস, মানুষ এই খাওয়ার সময় তাকে কি আর বলা যায় যে না এটা খেও না বা এরকম করো না, তো ওই রকমই না হঠাৎ করে।
1: সেটাই
0: তবে আমি মনে
1: সেটাই
0: করি
1: সেটাই
0: এত বড় মানুষ যে হয়তো উনি নিজেকে বুড়ো দেখতে চান চাইতেন না, বা হয়তো বা এই যে এই লকডাউনের ভিতর থাকে যে বাচ্চা ভাই কি করতো, মানে আমি ভাবি যে আসলে আমি তো ভাবি যে আমি ভীষণ মিস করি লোকটাকে, ভীষণ মিস করি, আমার খুব রাগ যে উনি চলে গেল আমাদের ছেড়ে সবাই এভাবে এভাবে, খুব আমার অভিমান ব্যাপারটাতে অনেকের মতোই। কিন্তু আমি মনে করি যে হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছে কোনো সময় প্রার্থনা করেছিল যে আমাকে তুমি সেই সময় নিয়ে যাবে যেই সময় এলভিস প্রিসলিদের মতো আর কি, যে পিপল আর লাভিং মি টু দ্য টপ মোস্ট অ্যান্ড দেন আই এম গন, আই এম জাস্ট গন। তো হতে পারে যে ইটস আ ইটস আ ম্যাজিক্যাল, ইটস আ কি বলে প্রিঅর্ডেইনড টান্ট অর সামথিং, বড় সঙ্গীত কর্মীদের বোধহয় এরকম একটা অশরীরী কোনো যোগাযোগ থাকে, যখন তারা সেটা চায় সেটা হয়ে যায়। আই ডোন্ট নো, ইটস রিয়েলি আই ডোন্ট নো। হ্যাঁ তো এই আর কি।
1: সেটাই,
0: তারপর
1: আয়ুষ
0: আমি
1: বাচ্চু একজন মানে আমাদের মানে ওনার সম্পর্কে বলে তো আসলে একবার শেষ করা যাবে না।
0: না
1: হ্যাঁ, এবং উনি আপনি
0: রিয়েলি
1: আমি আপনি বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছেন, এইটা একটা বড় ব্যাপার যে আপনি আয়ুষ বাচ্চু ওনাকে পেয়েছেন, আপনার আপনি কাজ করতে পেরেছেন। আমরা যে ওনাকে পেয়েছি দেখেছি সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ডিজি ইসলাম দেখছেন, আমাদের হাবিবুর রহমান তিনি বলেছেন নিরন্তর ভালোবাসা রইল, আবু হানিফ বলেছেন যে আমার
0: ভাই
1: ঢাকা গ্রেট কনভার্সেশন, এটা আর আপনার 2006 এ একটা অ্যালবাম বেরোলো ডোন্ট ফরগেট মি, ইংরেজি নাম কেন ছিল?
0: ও এটা তো আসলে ভাইয়া কাজটাই করা হয়েছিল কলকাতায়, এটা ছিল তারা মিউজিক তখন প্রথম লঞ্চ, আমি কিন্তু তারা মিউজিকেরও লঞ্চিং আর্টিস্ট আর কি, আমি কিন্তু মানে বিভিন্ন রেডিও বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও তারা মিউজিকের আমি লঞ্চিং আর্টিস্ট। তো সেখানে রতিকান বাসুদ আমাকে খুব স্নেহ করতেন, তো রুবান আপাও ছিল তখন একজন সভা একজন পরিষদের আর কি, মানে সভা সদার তারা মিউজিকের। তো আমাকে বলা হলো যে তুমি তোমার একটা অ্যালবাম করতে চাই আমরা, তো অ্যালবামটা হলো কলকাতায় রকেটদার সুর সংযোজনা এবং লিরিক্স। তো তারপরে কি হলো সামহাও ওটা রিলিজ পাওয়ার ডিলে হচ্ছে, তো তখন আমি বললাম যে কেননা আমি বাংলাদেশ থেকে এটা তাহলে রিলিজ করি এত কষ্ট করে সুন্দর একটা অ্যালবাম, তখন সাগর ভাই চ্যানেল আই মিউজিক থেকে ওটা রিলিজ করে দিত। তো ওটার টাইটেল ট্র্যাক ছিল, একটা গান ছিল আর কি, ডোন্ট ফরগেট মি। তো আমরা মনে করলাম যে ঠিক আছে ওইটাই ওইটাই
1: শুনবো
0: হোক,
1: একটু গানটা কি শুনবো? কারণ এই যে বেশ
0: ডোন্ট ফরগেট
1: কয়েকজন
0: মি
1: আপনার কণ্ঠে একটা ইংরেজি গান শুনতে।
0: ইংরেজি গান শোনাবো, বাট এই ডোন্ট ফরগেট মি খালি একটা লাইন ইংলিশ। আমি
1: ওকে
0: ওখানে
1: ওকে
0: একটা আমাদের যে গানটা আমরা খুব পপুলারলি করি আর কি তোমার জন্য, এটা একটা দেশের গান আমি শোনাই ওইটা।
1: ওকে ওকে ওকে শুনি তাহলে।

0: এখান থেকে আরেকটা গান আছে মাঝি, যেটা ছোট বাচ্চারা খুব
1: হ্যাঁ,
0: পছন্দ করে, কারণ সুমন ভাই
1: এই গানটা
0: গানটা
1: আমি
0: রাজু
1: বহুবার
0: কুমার।
1: শুনেছি জানেন। আপনার এই গানটা আমার এত সুন্দর লাগতো, সুরটা এত এত রিদমিক, এত সুন্দর লাগতো, আমি বহুবার শুনেছি গানটা, আমার গাড়িতেও এটার সিডি আছে। জি, তারপর আপনি যেটা
0: থ্যাংক ইউ
1: বলেছেন,
0: থ্যাংক ইউ। তো মাঝি গানটার অ্যানিমেটেড ছিল ওই সময় ভিডিওটা, তো আই জাস্ট সিং টু লাইন্স ফ্রম দেয়ার।
1: প্লিজ প্লিজ।

0: মনে কি করে,
1: বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আমরা দেখেছি, ধরেন আপনার আপনার গানের প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্ট বিষয় থাকে। আপনার জীবনে আপনার চলন বলনে যেরকম চাঞ্চল্য, আপনার সিদ্ধান্তে যেমন চাঞ্চল্য, আপনি যেমন প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেন, আপনি যেরকম ভাবেন মানুষকে নিয়ে, সেরকম ভাবে আপনার গানগুলো কিন্তু খুব স্পিডি। আপনার ভেতর এই শক্তিটা আপনি কিভাবে পেলেন? আপনি কেন অন্য
0: হ্যাঁ
1: 8-10টা মেয়ের মতো একটা গম্ভীর মেয়ে বানিয়ে হলেন না?
0: ও আমার বাসা আসলে হাসির ফোয়ারা। আমার আব্বা আম্মা সবাই হাসির পাগল আর কি, মানে আমার আব্বা ভীষণ জোরে জোরে হাসির, হাসিটা আমাদের একটা একটা বাই ডিফল্ট। আর আমি যে চাঞ্চল্য, আমার গানের ধারাটা আসলে পপ, সামহাও আমি চাই যে আনন্দটাই বিলাই মানুষের কাছে, কারণ সবার একটা পার্সোনাল জোন থাকে। এই জোনটা আসলে সব সময় এত হাস্যোজ্জ্বলতা হয় না, কারণ আমি মানুষ, শুধু মানুষ না, আমি একজনের মেয়ে, একজনের মা, একজনের স্ত্রী, আরো আরো বাসায় আরো হাউস হোল্ড হেল্প আছে, যাদের কাছে আমি ম্যাডাম, এবং এরকম তো বিভিন্ন রোল আমাকে পালন করতে হয়, এবং সবার সাথে যদি এরকম হাস্যোজ্জ্বল থাকি তাহলে তো ছেলে মেয়ে মানুষে করা যাবে না। তো এই জন্য আই এম নট এট অল, আই এম নট এট অল, মানে কি বলবো, যে যেভাবে পোট্রি করি আমার আমার যেটা স্ক্রিন সেলফ, ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট দ্য কন্ট্রারি। কারণ আমার, আমি ক্লাস 8 থেকে আমার বাবা তার মানে ইল, এবং একটা সময় প্রায় 6-7 বছর, আপনি জানেন ওই সময়গুলো, 6-7 বছর স্পেশালি যখন বিডি আইডল চলে তখন আমার আব্বা ক্রিটিক্যালি ইল, এবং এখন আমার মা ক্রিটিক্যালি ইল। তো আমার জীবনটা আসলে কেটেইছে এইসব ডিসিশন মেকিং, এবং ওগুলো যদি ধীরস্থি ঠান্ডা মাথায় না করে, আমার ডাক্তাররা বলতে পারবে যে আমার রোল গুলো ICU-র বাইরে ভিতরে। তো ওই সময় যদি আমি ধীরস্থির না থাকি, বা প্রতি মুহূর্ত যদি আমি খুব ফোকাস না থাকি আমার সবকিছুতে, তাহলে তাহলে আসলে কঠিন, কারণ চাঞ্চল্য জীবনের ক্ষেত্রে প্রকাশ করাটা বোকামি। আর সিদ্ধান্ত যেটা আপনি বললেন, আমি কখনো সিদ্ধান্ত হুড়তুড় করে নেই না শামীম ভাই। আমার একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনি দেখবেন আমার একটা গান তৈরি করতে হয় 2 বছর লেগেছে, একটা অ্যালবাম করতে অত বছর লেগেছে, মানে ইটস ভেরি ফানি, বাট আই টেক আ লং টাইম বিফোর আই ডিসাইড অন সামথিং। মানুষ বিরক্ত হয়ে যায়, আমার ফ্যানরা বিরক্ত হয়ে যায়, তাও আমি বলি ভাই রোশো, যখন সময় হবে, যখন একটা ভালো কিছু হবে তখন পাবে, এবং ভালো কিছু হতে সময় লাগবেই, ধৈর্য ধরতে হবেই, এটা আমার বিশ্বাস। আই টেক আ লং টাইম টু ডু থিংস, লং টাইম, মানে যদি সারা
1: তাহলে
0: জীবনে
1: এই যে
0: যদি তুমি,
1: তুমি আছো বলে, আমরা আমরা যদি মাঝখানে একটু চাই, তুমি আছো বলে 2008-এ বের হলো আপনার অ্যালবাম, এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। তারপরে আপনার আমরা 2017-এ বের হলো সেভেন, সেভেন নামটা কেন ছিল? আর তুমি আছো বলে আপনার প্রত্যেকটা অ্যালবামের নামে কিন্তু একটু রোম্যান্টিক, গানগুলো তাই। তো এখন ধরেন আপনি ওই সময়টাতে, এই যে আপনার যখন ওই অ্যালবামটা বেরো তুমি আছো বলে, ওইটা প্রচন্ড হিট হলো, তা আপনার প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখছি আপনি একটু ধীরে ধীরে ধীরে সময় নিয়ে আপনি কাজটা করছেন, কাজটা অত্যন্ত সুন্দর হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তারপর আপনি এখন এলেন এমন একটা জায়গাতে যখন সিডি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু কোনো কপিরাইটের বালাই নাই, এদিকে নাই ওদিকে নাই, কে নিচ্ছে কপিরাইট, কোথায় অনিয়ার হচ্ছে, কোথায় যাচ্ছে, এই সময়টার পার্থক্যটা আপনি কিভাবে দেখেন, বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
0: তুমি আছো বলে, আপনি বলে 7-এর, হ্যাঁ তুমি আছো বলে ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালবাম, কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমার যে চটুলতা যেটা আপনি বললেন, ওটা কিন্তু তুমি আছো বলে তো অনেক কম। তুমি আছো বলে ইজ মোর সম্বার, মোর মোর মোর ম্যাচিওর্ড, মোর কি বলবো, মি অ্যালবাম বলবো আমি ওটাকে, যে ওখানে আমি প্রাধান্য দিয়েছি স্পিড, প্রাধান্য দিয়েছি আমার ভয়েসের রেঞ্জ এগুলোকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি এর আগের রাজকুমার বলেন, সেটা থেকে অনেক মানে একদম একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তা আমাকে অনেকেই বললেন যে তুমি হঠাৎ করে এটা কেন করলে, তোমার সবাই জানে তোমাকে একরকম, তুমি এটা এটা মানে দিস ইজ আ দিস কুড বি আ জিওপার্ডি টু ইয়ার টু ইয়ার লুক টু ইয়ার যে পার্সোনা ইউ ওয়ান্ট টু পোর্ট্রে। তা না আমি বললাম যে না, আমার ভালো লাগার জায়গা থাকতে হবে আমার গানের মধ্যে। আমি দেখি তো যে আমার ভালো লাগার জায়গা থেকে আমার শ্রোতা দর্শক আমাকে ভালোবাসে কিনা। তো যেটা কিনা আপনি আদর করে করবেন, যেটা আপনি ভালোবেসে করবেন, গানটা তো ভালোবাসারই একটা ভেদ, তো সেটা সেভাবেই মানুষের কাছে পৌঁছবে। এবং আমি কোনো কার্পণ্য করি না, কোনো কসরত ছাড়ি না যে একটা গানকে যেভাবে সুন্দর করা যায়, যার হাতে জিনিসটা সুন্দর হবে, সেই কম্পোজারদের সাথে আমি মূলত কাজ করি এবং যাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথেই কাজ করেছি। এবং এইভাবে আমার যাযাবর এলো 2019-এ এবং ভিডিও এলো 2020-এ, এবং যাযাবরও সেরকমই অনেক ঘেটে ঘুটে কেটে ছেটে বুঝে শুনে করা একটি কাজ, জাহাঙ্গীর হাজার দীপন ফুয়াদ ইবনে রাব্বি। তো ওইটাও শ্রোতা প্রিয়তা পেয়েছে, দেখবেন আপনি আমার ভিডিওটা। তো এই তো। আর হোয়াট ওয়াজ দ্য
1: কিন্তু
0: সেকেন্ড পার্ট অফ ইয়ার
1: একটা
0: কোয়েশ্চেন
1: প্রশ্ন,
0: শাম
1: একটা
0: ভাই?
1: প্রশ্ন, ধরেন এই যে আপনার, আপনি যে যখন সিডি বেরোতো, আপনাদের সবার ক্যাসেটের সময় থেকে সিডির যুগে আমরা আসলাম, তারপরে এখন দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা এই যে কথা বলছি, আমরা ফেসবুকে বসে কথা বলছি, সোশ্যাল, আমরা এটা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং আমাদের অন্যান্য সবকিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি আসার আগে, আমি যখন বাংলাভিশনে কাজ করতাম, তখন আমরা একবার বিভিন্ন বড় বড় বিজ্ঞাপনী সংস্থাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখনকার প্ল্যানিং কি, সামনে কি করছেন। তার বলেছে যে আমরা টেলিভিশন চ্যানেলের যে বাজেট, তার 60% বাজেট আমরা নিয়ে যাচ্ছি, সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। এটা কিন্তু 1 থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না, 15 বছর আগে ভাবতেই পারতো না কেউ যে এটা সম্ভব। তো এখন আপনি কেমন ফিল করছেন এই সময়টাতে? পজিটিভ দিক কি নেগেটিভ?
0: আই এম অলওয়েজ পজিটিভ শাম ভাই, অলওয়েজ পজিটিভ অ্যাবাউট চেঞ্জেস। কারণ সেই বাদশাহ আকবরের দরবার থেকে কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসেছে। ওই সময় কিন্তু মানুষ বৈঠকে গান করত, ওই সময় কিন্তু ইয়ে হতো মানে দরবারি গান হতো। সেখান থেকে যখন খেয়াল আসলো না প্রথম, তখন সবাই বললো ছি খেয়াল কেউ গায়? হ্যাঁ, দরবারি গান মানে ওই ওই আর কি। তো এখন তো, এখন তাহলে কি ভাঙতে ভাঙতে গান কই এসছে না? আর সেই মিডিয়া মানে মানুষের জন্যই তো আপনার গান, ওই বাদশাহর দরবারেও তো 4টা মানুষ বসে গান শুনতো, তারপর সেটা ওপেন ওপেন হলো, তারপরে সেটা তো ওই টেলিভিশন গত 1-2 বছরের ফেনোমেনা। কিন্তু আপনি দেখেন যে মানুষের জন্যই কিন্তু চেঞ্জ, আপনার শ্রোতার জন্যই গান, শ্রোতার জন্যই শিল্পী, এবং শ্রোতা পর্যন্ত বেশি বেশি পৌঁছানোর জন্য টেকনোলজি। তো এখন যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু বাউন্ডারি নাই কোনো, মানে আগে যে টিভির 4 দেয়ালের ভিতরে একটা চ্যানেল ছিল সেটা, হ্যাঁ ইম্প্যাক্ট আর অনেক বেশি ছিল, কিন্তু এখন যে টেকনোলজি শিফট এর বিষয়টা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য। আর শিফট গুলো কিন্তু হয়ই যখন মানুষ ওই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে, হুট করে কিন্তু চাপিয়ে দেয়া হলেও মানুষের অ্যাকসেপ্টেন্স যখন থাকে ওই ডিসিশন মেকিং গুলোতে, তখনই কিন্তু চেঞ্জ ওভারটা হয়ে যায়। যেমন সিডি থেকে যে কখনো একটা পেন ড্রাইভ বা ওইসবের মধ্যে যাবে এটা এটা কেউ ভাবে না, বা ক্যাসেট থেকে যে সিডিতে যেতে পারে, আরে নতুন টেকনোলজি, আরে আবার মেশিন কিনতে হবে, গেছে হয়েছে, এখনো ওই পেন ড্রাইভ বলেন যাই বলেন হয়েছে, সেটাও শেষ। এখন MP3 লিঙ্ক সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন ফেসবুক মেসেঞ্জার, এই দিস ইজ ফেসবুক। দেন আগেন থিঙ্ক যে আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে, এটা সহজলভ্য করে দিচ্ছে। আপনি আইটিউনসে মেহরিন খুঁজবেন, পেয়ে যাবেন, পয়সা দিবেন, আপনার মোবাইলে মেহরিন পাস থাকবে। তো এইরকম জিনিসগুলো ইজ এভরিওয়্যার। তো আমাদের আর্টিস্টদের এখন এন্ডেভার থাকে যে উইল বি অ্যাভেলেবল এভরিওয়্যার, আমাদের স্পটিফাইতে থাকতে হবে, আমাদের যা যেখানে যেখানে মানুষ আছে, মানুষের অ্যাক্সেস আছে, সেখানে সেখানে ভাই আমাকে থাকতেই হবে। তো এটা একটা কষ্ট, বা সেই কষ্ট লাঘবেরও আরো সিস্টেম আছে। কিন্তু আমি বলছি যেটা, যে শিফট গুলো ইজ অলওয়েজ ফর দ্য বেটার, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আপনি শিল্পী হিসাবে আপনাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য টাইম। তো এখন যে যত বেশি দ্রুত ফিট হয়ে যেতে পারবে সে তত বেশি সার্ভাইভ করে যাবে বা টাইমটাকে এনজয় করতে পারবে। আর ওই শিফটের জন্য একটু
1: রাইট
0: একটু তো চোখ কান খোলা, যেমন আমি এখনো আই এম ইয়েট টু লার্ন অ্যাবাউট দ্য নিটিগ্রিটিজ অফ অফ ডিজিটাল ওয়ার্ল্ড, বাট আই এম লার্নিং, আই হ্যাভ ফ্রেন্ডস, আই এম ট্রাইং টু বি এডুকেটেড এভরি মোমেন্ট। এবং কোভিড এর সাথেও আমাদের আমাদের কিন্তু পাল্লা দিয়ে চলতে হচ্ছে শামীম ভাই, আমাদের কিন্তু নিজেদের গ্যাজেট সব করতে হচ্ছে। সো একটু নেগেটিভ সাউন্ড হলেও আমি বলবো পজিটিভ, পজিটিভ সাইড, নাহলে আমার পুরো আমেরিকার একটা টিকিট কেটে গিয়ে আপনার স্টুডিওতে বসে ইন্টারভিউ দিতে হতো, আর এখন আমি জাস্ট ক্লিক অ্যাওয়ে। সো ইটস অলওয়েজ ইউ হ্যাভ টু লুক এট
1: একদম
0: দ্য বেটার
1: একদম একদম
0: সাইড অফ
1: একদম।
0: ইয়া।
1: তবে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাটা ধরেন আমি আমি অতটা সহজ এত সহজ করে আমি কাউকে বলতে দেখি নাই। ধরেন যেখানে মানুষ আছে সেখানে আমাকে যেতে হবে। এখন সেটা যদি টেলিভিশনে থাকে আমি যাব, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে আমি যাব, সেটা যদি সরাসরি হয় সেখানে আমি যাব, মানে আমার শ্রোতাদেরকে রিচ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে শেষ হয়েছে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবাই বলছে তুমি আছো বলে গানটা শুনতে চাই। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটা?
0: আমার সবচেয়ে প্রিয় গান আমি আপনাকে শেষেই শোনাবো, আমি তুমি আছো বলে শুনিয়ে দিই।
1: আচ্ছা, ওকে।

0: শফিক তুহিন, হাবিব ওয়াহিদ, ঝলক মিয়া, রাজকুমার, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, আর কি গান গেয়েছি, ডোন্ট ফরগেট মি বলেছি, আর কি গান, আনাড়ি, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি অ্যান্ড মনিরুল আলম টিপু।
1: আমার কাছে প্রশ্ন, ধর আপনার সুরগুলো যে এরকম মেলোডিয়াস হচ্ছে, এরকম আপনার কোন কোন জায়গাতে আমরা দেখছি যে খুব চঞ্চল হচ্ছে, এটাতে আপনার প্রভাব কতটুকু, আপনার সুরকারের প্রভাব কতটুকু?
0: সুরকাররা তো অবশ্যই খুব বিরাট বিরাট মানুষ, আমার সুরকার গুলো লক্ষ্মী বন্ধু প্রবণ মানুষ তো আমাকে ভাইয়া। হ্যাঁ, এগুলো আসলে তখনকার একটা ফিলিং এর মতো, যেমন আনাড়ির প্রথম আনাড়ি যখন আমরা মাইক্রোফোনের সামনে যাব, তখন
1: একটু ছোট্ট
0: তো
1: একটা
0: অনেক
1: বলে নেই,
0: মূল্য।
1: একজন একজন লিখেছেন যে জাহেদা সরকার লাকি, তিনি লিখেছেন যে আমি দেখছি নরসিংদীর চিনিসপুর থেকে, আপনার কাছে কেমন লাগছে? নরসিংদীর চিনিসপুরেই আমাদের এই মেহের মামা বাবার ভূইয়া বাড়ি। আচ্ছা, তারপরে আপনি বলেন, বলছিলেন যে আপনার গানগুলো কেন এরকম মেলোডিয়াস, এরকম ইয়ে হচ্ছে?
0: এগুলা আসলে শামীম ভাই, আমি ওই আমাকে দিয়ে দিল দীপন ভাই, যে গান তো রিহার্স করেছি আমরা কিন্তু স্টুডিওতে বসে আগে, তো তারপর যখন আসলেই স্টুডিওতে গেলাম,
1: জি
0: মাইক্রোফোন বড়, শ্রুতি বড়, স্টুডিও বড়, মেশিন পত্র, ও মাই গড, তো আমি বললাম যে কি করব, কি গাবো, তখন যাও দেখো, তো ওই জানারি গাওয়া হলো আর কি। তারপরে এই যে লাস্ট অব্দি যাযাবর গিয়েছি না 2019-এ, যাযাবরটা যতক্ষণ না যাযাবর, যে আমি আমি যে যাযাবর ওয়ার্ডটা বলবো শাহিম ভাই, এই ওয়ার্ডটার পিছে হতে হবে সেই রকম একটা পাঞ্চ, যেটা ইজ নট গোয়িং টু বি, ইট নট গোয়িং টু বি ইজি টু রেপ্লিকেট, ইউ নো, যে আমার এটা সিগনেচার একটা কিছু হবে, যে যাযাবর বললে যেন মানে আপনি মানে ওই এনার্জিটা ফিল করেন যেটাতে, যেটা আমি চাইছি যে আপনি ফিল, ওই রকম একটা আউটপুট যতক্ষণ না দিলাম দেওয়া হলো। অফকোর্স ইটস আ মোমেন্ট থিং, কোনো ফর্মুলা নাই, কোনো কোনো রিহার্সাল বলে কিছু, ইটস জাস্ট আই উডন্ট, আই ডোন্ট নো শাইম ভাই। তারপর তুমি আছো বলে হাবিব একদিন আমাদের হলো না গানটা, ভালো লাগছে না, হচ্ছে না, আমি বলো আজকে হইব না, বা আরেকদিন গিয়েই হয়ে গেল, মানে সেদিন হেডফোনটাও আমি মনে হচ্ছিল যে না হেডফোনটা আজকে, আগের দিনটা ভালো ছিল, আজকে ভালো না, তো কিন্তু ওই দিনকার গানটাই সবার কাছে খুব খুব ভালো লাগার মতো হয়ে গেল। তো আসলে কিছুই বলা যায় না কখন কি হয়ে যায়, যে আপনাদের কাছে যে ভালো লাগে এটাই আমার আমার চেষ্টা, এটাই আমার মানে, এটা আমি আল্লাহর কাছে কিভাবে ধন্যবাদ দিব জানি না, যে একটা গান যখন মানুষের ভালো লাগে, এটা আসলে এটা সুরকার গীতিকার গায়ক গায়িকা কাউরি মনে হয় কখনো ওনারা আগে থেকে রেডি থাকেন না, ওনারা জাস্ট চেষ্টা করেন যে আমাদের গানটা দারুণ হয়, তো যখন কেউ ভালো বলে তখন ভাইয়া বলতে পারবো না কেমন লাগে। আর ইউনো শামীম ভাই, আমি আপনাকে একটা সিক্রেট বলি, আই নো আই এম ওভারল্যাপিং ইওর টাইম, সিক্রেট বলি, আমার সব
1: না না
0: গানে
1: না,
0: আমি সব বাকি যে আমার হিস্ট্রি ওখানে আমি কি আছি করে জানি, বাট যাযাবরটা ভাই আমার আমার ভীষণ প্রিয় একটা গান, আর আমি সত্যি ওইটার যে সাকসেস এনজয় করেছি, আমি প্রথম বুঝতে পেরেছি যে মানুষ আহা একটা গান পছন্দ করেছে, এবং এবং এটা আমার একটা বিরাট ইনপুট আছে এই গানটার ভিতরে, উই রিয়েলি স্ট্রাইভড টু ডু দ্যাট। আমি পৃথিবীর আনন্দ মেলার এবারেও উপস্থাপনা করেছিলাম গত 2019 সম্ভবত, তো ওইটাতেও এটা টেলিকাস্ট হয়েছিল গানটা, তো ইট ওয়াজ আ বিগ থিং ফর মি, মানে আমি কত বড় গান গেয়ে ফেলেছি জানি না, বাট আমার
1: আমরা বুঝতেই পারছি যে আমরা বুঝতে পারছি যে আপনার প্রিয় গান কোনটা এবং কোনটা আপনি,
0: না না না না
1: তাই না?
0: না না, এটা না, এটা প্রিয় ইন দ্য সেন্স ইয়া, বাট আমার আরেকটা গান আমি আপনাকে শেষে যাওয়ার সময় শোনাবো, এটা ইজ ডিফারেন্ট।
1: তাহলে যাচাই করতে গাইবেন না?
0: যাযাবর গাইবো, আপনি শুনতে চাইলে তো অবশ্যই গাইবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে সবগুলো শুনতে চাই, কিন্তু এখন আপনার কাছে তো সব বেশি শুনতে চাওয়া তো একটু অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। আমি তো আবার একটু ভদ্রলোক।
0: আচ্ছা মাই কাম অন, ব্রাদার্স আর নেভার টু ভদ্র না, ব্রাদার্স নেভার
1: থ্যাংক ইউ
0: শুড বি ভেরি ভদ্র, ইট শুড বি ডিমান্ড।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে
0: আচ্ছা
1: যা যা বল।
0: যা যা বল।

0: থাকবে। এখন ওয়েলবিংটা আমার ড্রিম, ওয়েলবিং, যেমন আমি সুস্থ থাকার ব্যাপারটা। তারপরে যেহেতু এখন অনেকটা অনেকটা নিজের জন্য সময়, নিজেকে দেখারও একটা বিষয় আছে, যে নিজের রেট্রোস্পেক্টিভ কিছু সময় আমরা সবাই পুরো পৃথিবী পার করছি, এবং পুরো পৃথিবীতে আমি দেখছি মানুষ একটু ওয়েল ফুড, ওয়েল থট, এই ব্যাপারগুলোর দিকে, যোগা, তারপরে আরো যে ওয়েলবিং এর যে অ্যাপারেটাস গুলো নিয়ে মানুষ অনেক ভাবছে, আমিও ঠিক তাই। আর কাজের স্বপ্ন হলো যে এখন যেটা আপনাকে বললাম, যে প্রতি মুহূর্ত কে 5 গুণ করে না বাঁচলে হঠাৎ করে যে মরেটা যাব। তারপরে তো মানে ধরেন মৃত্যু কিন্তু মুসলমানের কাজই হলো যে আমার এখনই মৃত্যু, এটা ভেবে পৃথিবীতে চলা, আমি সেভাবেই চলি। কিন্তু তাও COVID-19টা হলো আরো শিক্ষা দিয়ে যাচ্ছে যে আসলে কিন্তু এই কথাটা ঠিক, এটা বুঝে শুনে চল। তো যেই কারণে এখন কাজের বিষয়ে বা চিন্তা ধারা, চিন্তা ভাবনা, ব্যবহার, সবকিছুর ভিতরে একটা টাইম লিমিটের একটা বিষয় আছে। তো ওই টাইম লিমিটের মধ্যে থেকে যতটা 5 গুণ 10 গুণ করে কাজ করা যায়, সেটাই এখন এন্ডেভার। এবং থ্যাংকস টু ডিজিটাল ওয়ার্ল্ড, যে আমরা খুব ভালো, খুব ইজিলি কানেক্টেড, যার কারণে উই ক্যান ডু কোলাবোরেশন। যেমন আমার এই মুহূর্তে সামহাও, আমি জানি হবে কিনা কাজটা, সামহাও বলাও ঠিক কিনা, বলি যে যে নাও হতে পারে কাজটা, যে
1: বলো।
0: শেকেন
1: হ্যাঁ
0: স্টিভেন্স এর নাম আছে যে বিকজ আই লাভ ইউ, ও আপনি আপনি শুনিয়ে দিতে পারি চাল্লাইন। তো ওই
1: প্লিজ প্লিজ,
0: গানের লিরিসিস্ট ছিলেন গর্ডন ক্যাম্পবেল। তো ওনার সাথে যুক্তরাজ্যে একটা কোলাবোরেশনের কথাবার্তি হচ্ছে। তো এখন ওটা
1: আচ্ছা
0: হবে কি না হবে এরকম কিছু কোনো ইয়ে নাই। তারপরে দেশের ভেতরেও কিছু আমি নতুন কাজ করছি, স্বপ্ন দেখছি, প্ল্যান করছি। তারপর যুক্তরাষ্ট্রে বেসিক্যালি আমার আমার ফ্লাইং কার্পেটস, যে বম্বে বেসড যে অর্গানাইজেশনের সাথে কাজ করি, আশিস মানচান্দা, উনি খুব ফেমাস সাউন্ড ইঞ্জিনিয়ার। তো উনি ইউএসএ তে কাজ করছেন এই মুহূর্তে। তো সেখানে কিছু আমরা কোলাবোরেটিভ কাজ করছি, গান বানাচ্ছি। সো থিংস আর গোয়িং, থিংস আর ফ্লোয়িং। আর এখন তো এই সি এই এই র্যাবিট হোল এর লাইফ মনে হয় পার্মানেন্ট কিনা জানি না, যে বাইরে গেলেই অসুখ ধরবে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে অসুখ ধরবে। তো এইভাবে লাইফ মাস্ট গো অন, ইউ নো। সো উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু সিং, উই হ্যাভ টু আর্ন, এর কথা জানি না হাউ থিংস আর গোয়িং বি, বাট উই হ্যাভ টু মুভ অন, উই হ্যাভ টু কিপ অন গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। সো এই তো লাইফ গোস অন, অ্যাজ লং অ্যাজ
1: সেটাই
0: ইউ ব্রিথ।
1: সেটাই। আমরা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা জানি যে আসলে একটা আড্ডাতে আমরা মেহেরিন মাহমুদ সম্পর্কে যা পুরোটা জানতে পারবো না, অনেক রহস্যময়ী এই আমাদের এই গায়িকা, এবং অনেক ইন্টারেস্টিং। আমি জানি যে আমরা দিনের পর দিন আমরা গল্প করতে পারবো, তার প্রতিটা দিন কিভাবে কাটে, প্রতিটা সময় কিভাবে কাটে, কোন বই পড়ছেন, কোন বন্ধুর সাথে উনি এনজয় করছেন টাইমটা, সন্তান ফ্যামিলি কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, অনেক কথা আমাদের বাকি। তো আজকে না, আমরা আরেকদিন একটা আড্ডায় বসবো, আমরা আজকে আপনার সেই শেষ গানটা শুনতে চাই। হ্যাঁ জি,
0: পার্ট 2,
1: পার্ট টু, পার্ট টু। তাহলে আমরা বলে নেই, আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি আমরা সিস্টার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। জি খালামনি,
0: আমি
1: ফেরদৌসী রহমান তো আপনি, তাই না? এই জি খালামণি বললাম, আমরা ফেরদৌসী রহমানের কাছ থেকে আমরা তো ছোটবেলায় গান শুনতাম, এবং ফেরদৌসী রহমান কিন্তু আপনার, আপনি ওনাকে কাছে থেকে দেখেছেন। হ্যাঁ, আপনি তাহলে একটুখানি ফেরদৌসী রহমান সম্পর্কে বলে দেন, এটা খুব ইন্টারেস্টিং,
0: ও খালা
1: আমি শুনতে
0: সম্বন্ধে
1: চাই।
0: কি বলবো, খালা সম্বন্ধে বলতে পারাটা তো আমার একটা সৌভাগ্য। তবে যেহেতু সময় কম, আমরা শেষের দিকে এসে পড়েছি, খালার সাথে, খালা কিন্তু বেসিক্যালি আমার আমার আম্মার জুনিয়র ফ্রেন্ড, এবং আমি কিন্তু শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের মানে খালার যে আম্মা, তার সাথে আমি ছোটকালে দেখা করেছি। মানে আমি ওনার
1: আচ্ছা

0: ওনাকে দেখেছি ইন পার্সন। তারপরে
1: ওকে
0: তো খালার সাথে আমার যে আমার এখন যে স্ক্রিন টিন পরিচয়, আমার অনেক আগে থেকে খালাকে চিনি, খালার পরিবারকে চিনি। আব্বাসুদ্দিন মানে ভাই বলি যেহেতু, এমনকি আমি শিল্পকলে আব্বাসুদ্দিন ভাইয়ের সাথে বহু বছর কাজ করেছি এবং ওনার তো বহু বছর বলতে যে উনি যখন ডিজি ছিলেন তখন আমি কাজ
1: মানে
0: করেছি, তো বিভিন্ন ইভেন্টে
1: মুস্তফা
0: ওনার
1: জামান
0: সাথে কাজ
1: আব্বাসি
0: করেছি
1: ভাইয়ের সাথে, মুস্তফা জামান আব্বাসি
0: বিভিন্ন,
1: ভাইয়ের সাথে,
0: জি জি জি
1: রাইট?
0: বিভিন্ন লেভেলে ওনাদের সাথে আমার সখ্যতা পরিচয়। তারপর নাশিদ আপা
1: রাইট,
0: এরকম, তারপর শামিনী আপাদের সাথে, শামিনী আপা আমার সিনিয়র ছিলেন স্কুলে, তো এরকম আর কি। তারপর তো
1: নাইস,
0: আব্বাসুদ্দিন সঙ্গীত একাডেমির আমি প্রথম ব্যাচে স্টুডেন্ট, কারণ খালা আমাকে ফোন করে বললো যে বুবু আমি এরকম খুলবো স্কুল, তুমি তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও। এই যে আম্মা তখন খুশি হলো যে হ্যাঁ আমার মেয়ে একবার এখানে যেতে পারে, যাক। খালার একটা কথা, খালাকে তো সবাই চেনেন, এত মিষ্টি মানুষ, এই ধরাধামের অভাব, এরকম মানুষ যদি আর দুটো হতো তাহলে পৃথিবী আরো অনেক সুন্দর
1: কারেক্ট,
0: হতো। তো খালার একটা কথা আমি পাথেয় হিসাবে মনে করি যে, এবং আমার বিশ্বাস যে আপনারা শোনার সঙ্গে সঙ্গে কথাটা আপনাদেরও পাথেয় করে নেবেন, যে যা পেলেন পৃথিবীতে তার জন্য তো আপনারা সব সময় শুকরানা করছেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু যেটা আল্লাহ দেয় নাই সেইটার জন্যও ধন্যবাদ দিবেন, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ হয়তো ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হতো বা কোনো রকমে আপনি হয়তো বাধাগ্রস্ত হতেন, তো যেটা দেয়নি সেটার জন্য আরো বেশি বেশি আপনার। তো আমি এটাকে
1: একদম, খুবই
0: সবসময় মনে
1: খুবই
0: করি যে
1: সুন্দর একটা জায়গা বলেছেন, যে এই যে আমাদের অনুষ্ঠান যদি কেউ শুনে থাকেন, আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি খুবই হতাশ, আমি হতাশ হয়ে যাচ্ছি, এরকম এরকম। তো আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা তো আপনার চাওয়া, আর যদি সৃষ্টিকর্তা সেটা আপনাকে না দিয়ে থাকেন তাহলে সেটা সৃষ্টিকর্তার চাওয়া। তো সৃষ্টিকর্তার চাওয়াটা নিঃসন্দেহে আপনার চাওয়া এতে বড় বেশি কাজের হবে, তার মানে সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। যে আপনি ফেরদৌসী রহমান আমাদের খালামণির কথা আপনি বললেন, খুব ইন্টারেস্টিং। জি, তো আমরা
0: বুঝতে
1: আপনার সেই
0: পারছি।
1: গানটা দিতে চাই, আপনার প্রিয় গানটা।
0: তো সবাইকে আমার খোদা হাফেজ, আমার সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আমার যারা অন্য কি বলবো, গুড বাই, নমস্কার, এবং শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই আমি কিন্তু এই অনেক দিন পরে লাইভ করলাম এবং এটা আপনি বলেই আমার এত আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটলো। সবাইকে আমার রমজানুল মুবারক, এবং সামনে ঈদ আসছে, জানি না কার জীবনে কিভাবে আসবে, কিন্তু সবার যেভাবে আসুক না কেন সেটাকে আমরা যেভাবেই পারি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করবো, প্রতিটা দিন যেন সবার সুন্দর কাটে। আমি আমার শেষ গান দিয়ে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি।

আমি একা রইলাম ঘাটে।

যাও আমার।

0: Ah,
1: Livre.
0: ah. অসাধারণ অসাধারণ, সেই ওহে দয়াময়, পারে লয়ে যাওয়া মায়। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে, আমরা এখানে বিদায় নিতে চাই এক কথা। আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি, যে হাজার হাজার হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে শুধু এই করোনার একটু সাবধানতা না অবলম্বন করার কারণে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, একটু আপনারা হাত না ধুয়ে চোখ কান নাক মুখ একদমই হাত দেবেন না, আর মুখটা ঢেকে রাখুন, আপনার নিঃশ্বাসটা ঢেকে রাখুন। একটু সাবধানে, একটু দ্রুত যদি আপনারা নিজেদেরকে আড়াল করে রাখতে পারেন, আবার সেই সুন্দর সময়টা চলে আসবে। আমাদের অনেক প্রিয় মানুষকে আমরা হারাচ্ছি, আমরা এই পুনরাবৃত্তি আমাদের প্রিয় বাংলাদেশটাতে দেখতে চাই না। ফলে আমরা চাই যে আপনার সবাই একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনার এই অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই,
1: Thank
0: আজকের
1: you
0: মতো বিদায়।
1: so much for having me. Thank you.

0: আমাদের দেশ নদীর দেশ, হাজারো খাল বিল নদী নালা আর পুকুর নিয়ে আমাদের এই বাংলাদেশ।
1: এই নদী আবহমান কাল থেকে আমাদের সুখ দুঃখের সাথে।
0: এখানে নদীতে নৌকা চলে, এই নৌকার সাথেই কত হাজারো মাঝির স্বপ্ন জড়িয়ে আছে।
1: তাই মাঝির ভাটিয়ালি গানে সেই সুর আর সেই কথা দূর থেকে ভেসে আসে।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: আপনি দেখছেন এখন রেডিও ট্রিপল বাংলা ইউএসএ, এবং আপনাদের সাথে আছি আমি স্বর্ণলতা। আমার সাথে আছে বরাবরের মতো সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুল জামান রাব্বি, যার অনেক গানই আমাদের পছন্দ। আর যদি উল্লেখযোগ্য থাকে, যেটা আমার বেশি পছন্দ, আই নো দ্যাট আর সবার পছন্দ, আমি তো ভালা না ভালা লয়ে থাকবো, আর অসংখ্য গান আছে। আমরা লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং আপনারা অনেক ইনবক্স করেছেন যে এটা যাতে কন্টিনিউ করা হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে দুজন আবার একত্রিত হয়ে সময় বের করে চলে এসেছি আপনাদের জন্য। রাবি ভাইয়া, কেমন আছো তুমি?
1: একদম খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আমি তো বরাবরের মতো আজকেও বলবো যে আমি খুব বেশি কথা বলবো না, আমি খুব বেশি গান শুনবো।
1: না সেটাই, গান কথা গল্প সবকিছুই হবে, আর এটা আমার জন্য অনেক বড় পাওয়ার যে আমাকে কেউ পেলে শুধু বেশি গান শুনতে চায়, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়ার।
0: একদম, তো চলো প্রথমে একটা গান শুনি, আবার গল্পে আসবো।
1: ওকে,
0: কোন গানটা শোনাবে?
1: আসলে কোন রকম প্রিপারেশন নিয়ে আসিনি, যখন যেটা মাথায় আসবে যতটুকু মনে আছে ততটুকুই শোনো, এরকম একটা অবস্থা। একটা গানের কথা খুব মনে পড়ছে, এটা লোকসঙ্গীত বা লোকগীতি আমরা যে অর্থে বলে থাকি, এই গানের আসলে গীতি কবি কে এটা আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, এবং এই গানের সুরটাও প্রচলিত সুর। গানটা প্রথম সংগ্রহ করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন আমাদের হাওয়াইয়ার সম্রাট, আমরা বলে থাকি অনেকে হাওয়াইয়ার কিং, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন আহমেদ। তো অনেক আগের গান, আমি জানি না কতজন শুনেছেন গান, চমৎকার একটা শোনা।

বন্ধু রে, আমার দিন কি এমনি যাবে তুইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিনো বন্ধু রে।

0: বন্ধু রে, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া।
1: খুবই সুন্দর। সবচেয়ে
0: এমন তো
1: মজার বিষয় হচ্ছে, এটা আমার বাবার একটা খুব প্রিয় গান ছিল। যখন আমি
0: আচ্ছা,
1: টুকটাক করে গান গাইতাম, তখন বাবা সবসময় বলতো যে এই গানটা একটু ধর না। খুব সুন্দর
0: বাহ,
1: লেগেছে,
0: দারুণ,
1: খুবই
0: থ্যাংক
1: ভালো
0: ইউ।
1: লেগেছে। তোমার সময় কি করে কাটছে, কি নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে?
0: এখন সবচেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে আমার পাখি নিয়ে। আমি পাখি পালি আমার বাসায়, এবং অনেক পাখি আছে। আমি যদি গণনাতে বলি তাহলে প্রায় 33টা পাখি এখন আছে আমার। 33টা মানে
1: বাহ,
0: হচ্ছে 16 জোড়া, তার সাথে হচ্ছে তোতা ময়না, এগুলো দিয়ে আমার টোটাল 33টা আর কি পাখি আছে। 16 জোড়ার একটা কম আছে আর কি, একটা জোড়া এখনো মেলানো হয়নি।
1: কি
0: তো
1: পাখি?
0: বিভিন্ন রকমের পাখি আছে, যেমন জাভা জাভা আছে আমার হচ্ছে 2 জোড়া, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তারপরে
1: বাহ,
0: ফিঞ্চ আছে 2 জোড়া। এরপরে
1: আচ্ছা,
0: বাজিগার আছে 4 জোড়া। তারপরে কোকাতেল আছে 1 জোড়া, আর লাভবার্ডের লুটিনো যেটা সেটা আছে 1 জোড়া। অস্ট্রেলিয়ান ঘুঘু 2 জোড়া আছে। তারপরে ডায়মন্ড গার্ব
1: বাহ,
0: আছে 2, তারপরে কাকজি কবুতর আছে 2 জোড়া, তোতা পাখি ময়না পাখি এইসব আর কি।
1: বাহ, খুবই ভালো। রিসেন্ট এই ঝোঁকটা না আমার উঠেছে, আমার এখন বাসায় আপাতত 3 জোড়া কবুতর আছে,
0: বাহ, দারুণ দারুণ।
1: আর বেশি আমি সাহস করতে পারছি না। খুবই ভালো,
0: নিশ্চয়ই
1: একদিন হানা দিব তোমার বাসায়, তোমার পাখিদের দেখতে।
0: নিশ্চয়ই। আমি আসলে পাখি, মাছ আর হচ্ছে বাগান। তো আমার বাগান হচ্ছে, আমার বারান্দাতে বাগান করা আছে, পুরো বারান্দাটাই একদম সবুজ, তো বেশ ভালো লাগে সেটা। তারপরে অ্যাকুরিয়ামের মাছগুলো আর পাখিগুলো, এদের সাথে সময় কেটে যাচ্ছে এখন বেশি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যে ধরনের গান করি, শেকড়ের গান, মাটির গান, তো এই গানগুলোকে লালন করতে গেলে আমাকে একদম সেই মাটির কাছে যেতে হবে, গ্রামে ফিরে যেতে হবে, যেটা একদম এই নাগরিক জীবনে খুবই কষ্টসাধ্য। তো সেই থেকে মনে হয়েছে আমার যদি বাগান থাকে, পাখি থাকে, মাছ থাকে, মনে হবে আমি গ্রামের পুকুর পাড়ে বসে আছি, অ্যাকুরিয়ামের সামনে বসে। ঠিক আমার তাই মনে হয়, মনে হয় আমি ঠিক একটা বাগানের সামনে বসে আছি, যেখানে আমার গাছপালা রয়েছে, সেখান থেকে পাখি ডাকছে সবসময়। আমি জানি না, লাইভের মধ্যে হয়তো কখনো আমার তোতা পাখি ডেকে উঠবে, তো এটা খুবই আনন্দ, বেশ ভালো লাগে।
1: আর এটা কিন্তু মানসিক ভাবে অনেক স্বস্তি দেয়, যে ওরা যখন
0: একদম
1: বাসায় ডেকে ওঠে, সকালের ঘুমটা যখন ওদের ডাক শুনে ঘুমটা ভাঙে, এটা আসলে একটা মানসিক স্বস্তি, এটা যারা
0: দারুণ। সেটাই,
1: পালে তারা বুঝতে পারবে।
0: আমার আসলে স্টাডি রুম যেটা, সেই রুমের পাশেই ঠিক আমার পাখিগুলো আছে। তো আমার যেটা হয়, আমি যখনই ওই রুমে বসি মনে হয় যে সেখান থেকে আর উঠবই না কখনো, বসে থাকি শুধু পাখিদেরকে দেখি, পাখিরা কখন যে কি করছে তারা, মানে তাদের লাইফ স্টাইল যখন আমি মানে নিজেকে মেলাতে যাই, যে আমি যদি পাখি হতাম, পাখির মতো করে বসে থাকতাম ওদের সাথে, ওরা যা যা করছে, দারুণ একটা অনুভূতি। সেটা আসলে যারা পাখি পালন করে তারাই একমাত্র বুঝতে পারে, তারা অন্যকে বোঝানো সম্ভব না।
1: সম্ভব না। আর আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় যে আমি মানে পশু বলতে প্যাট যেগুলো আছে, লাইক বিড়াল বা কুকুর, ওদের থেকেও আমার পাখি খুব বেশি ভালো লাগে। কারণ প্যাট আমার দেখতে ভালো লাগে, বাট আমার মনে হয় যে কোনো সময় ওরা হচ্ছে আমাকে আক্রমণ করতে পারে, এই একটা ভয় থাকে সবসময়। আর ছোটবেলায় আমার অনেক হিস্ট্রি আছে এই প্যাট নিয়ে, অ্যান্ড দেন আমি আমার বাসায় কাউকে কখনো হচ্ছে মানে আমার ভাইয়ের সাথে আমার খুব ঝগড়া হয় যে সে কুকুর বাসায় পালবে, আমি পালতে দিব না সেটা নিয়ে।
0: আচ্ছা, দারুণ দারুণ,
1: একটু করে কি কমেন্ট করবো?
0: নিশ্চয়ই। আমরা আসলে কি করছি, সেটা কারা মন্তব্য করছে, সেটা আমাদের জানা দরকার।
1: জানা দরকার। এক্স্যাক্টলি, অন্তর বিশ্বাস লিখেছে, সুন্দর ভাই, লাভ ইউ ভাই।
0: থ্যাংক ইউ ভাই,
1: তুমিও
0: আই লাভ
1: কমেন্ট
0: ইউ
1: গুলো
0: টু।
1: লিখে দিও। হ্যাঁ। অ্যান্ড দেন সুব্রত লিখেছে অসাম, খুব সুন্দর আয়োজন, থ্যাংক ইউ। আর সালাম পাশান রাসেল লিখেছে শেকুরের গান, ভালো লাগার গান, দেখছি ঢাকা থেকে, সুন্দর গায়কী, চমৎকার উপস্থাপনা।
0: থ্যাংক ইউ রাসেল ভাই।
1: থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ। তারপর রেডিও ট্রিটাল বাংলা থেকে লিখেছে আমাদের সিঙ্গার তাহলে পাখাল সিঙ্গার। আচ্ছা
0: সেটাই, থ্যাংক ইউ রেডিও ত্রিতল।
1: আচ্ছা, এবার আমরা আবার একটা গানে চলে যাই।
0: হ্যাঁ, গানে চলে যাই, পাখির কথা হচ্ছিল, রাহুল দার একটা গান, রাহুল দা বলছি এই জন্য যে জলের গানের একটা গান, এমন যদি হতো আমি পাখির মতো, আমি পুরো লিরিক্স জানা নেই, যতটুকু জানা আছে আমি ততটুকুই শোনাই।

আমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা

0: থ্যাংক ইউ। আসলে আমি গানটা লিরিক্সটা পুরোটা জানি না, পাখির কথা উঠতে আসলে মনে হলো, কারণ পাখির ঘরে বসলে আমাকে মানে আমার অন্তত সেটাই মনে হয় যদি পাখির মতো উড়ে বেড়াতে পারে।
1: আই ওয়ান্ট টু সে যে তোমার সিক্স সেন্স খুবই ভালো, তুমি কি করে যেন খুব পছন্দের গানগুলি মানে উপস্থাপন করো সুন্দর করে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে আমি আজকে
1: আচ্ছা
0: আমার যেটা মনে হচ্ছে, আমি একটা গান শোনাবো যেগুলো আমার ট্র্যাকের গান না, আমি যে গানগুলো গাই না, বাট আপনি জানেন আমাদের সেই আড্ডার কথাটা আমরা গত লাইভে বলেছিলাম, যে আমরা একদিন আড্ডা দিয়েছিলাম গাড়ির মধ্যে, আমরা আমাদের শুটিং থেকে ঢাকায় ফিরছিলাম, তো সেখানে বিভিন্ন ঘরানার গান করেছিলাম, তো সেখান থেকে আমার খুব পছন্দের একটা গান আমি শোনাতে চাই, একদমই খালি গলায়, মানে দোতারা দিয়ে তো এই গান সম্ভব না, তারপরে আমি আমি আমার মতো করে শোনাতে চাই অল্প একটু হলো। আমি জানি না যারা আমার কাছ থেকে আমার ধরনের গান বা আমি যে ধরনের গান গাই সেই গানগুলো শুনে অভ্যস্ত, এই গানের মন্তব্য আসলে কেমন করবে আমি জানি না, বাট আমি চেষ্টা করবো ভালো করার আর কি।

0: একটু একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড।
1: ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, আর আপনাদের সাথে আজকে আমি হচ্ছে স্বর্ণলতা, এবং আমার সাথে আছে কামরুজ্জামান রাব্বি। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আর আপনারা আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর আমরা তো দুজন আপাতত ঢাকা থেকে কানেক্টেড আছি, তো আমরা পরবর্তী গান শুনবো একটু পরে।
0: ওকে।

0: जाओ सैया सैया, हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। तू ना जाने मैं ना जानू, मैं तो तेरी तू है मेरा, मैं तो तेरी तू है मेरा। थैंक यू।
1: চমৎকার চমৎকার। আর এটা যে আমার কত ফেভারিট একটা গান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
0: আসলে এই গানটা আমার অনেক পছন্দের। আমি কখনোই এই গানগুলো এমন কোন লাইভ অনুষ্ঠানে কখনোই করিনি, কিন্তু নিজেদের যে আড্ডাগুলো হয়, আপনি জানবেন বা আপনি জানেনই, সেটা নিজেদের আড্ডার মধ্যে আমি চেষ্টা করি অন্যরকম গান করার। মানে যেগুলো আমার সব থেকে পছন্দের গানগুলো, আমি ফোক গান গাই, কিন্তু ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, দেন গজল, চুমরি, টপ্পা সবগুলোই শুনি, ভীষণ পছন্দ করি শুনতে। রবীন্দ্রনাথ নজরুল তো আছে, বাট আমি ভীষণ পছন্দ করি। যেমন একটা গান কিছুদিন আগে, বেশ,
1: ভীষণ ভালো গাও, সাফ প্যাটার্নের গান,
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি
1: দ্যাটস
0: আজকে
1: বেসিক।
0: মানে এটা তো একটা আড্ডা, আমাদের এই আড্ডাটা আমার মনে হয় যে যারা দেখছে তারা এনজয় করবে। আমার মনে হয় যে খুব বেশি ফর্মাল হলেই বরং এনজয় কম করে এখন, বাট
1: কম কর,
0: ইনফর্মালি যদি
1: হ্যাঁ
0: আমরা গান নিয়ে কথা বলি, গানের বিভিন্ন আপডেট গুলো আমরা দেখি, আমার মনে হয় সবাই এনজয় করবে বেশি। যেমন কিছুদিন আগে
1: দেখবে
0: একটা গান আমার বেশ ভালো লেগেছে, মানে গানটা তো খুবই পছন্দের, কিন্তু ইন্ডিয়ান আইডল এই গানটা যখন নতুন করে আবার আসলো, গানটা যেন উঠে আসলো নতুন ভাবে, এবং সেটা অন্তরে এমন ভাবে গেঁথে ছিল যে আমি প্রায় 1 সপ্তাহ যে এই গানটাই গাইতাম, সব সময় উঠতে বসতে এই গানটাই গাইতাম। ইভেন এমনও হয়েছে আমি
1: এরপর আমরা এই গানটাই শুনবো।
0: ওকে শোনাবো, রেকর্ডিং এ গেছি আমি, সেখানে আমার যে গানটা ভয়েস দিতে হবে সেই গানের মাঝখানেও আমি এই গানটা গেয়ে ফেলছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো এতটা পছন্দের গান, অল্প করে একটু শোনাই।

एक प्यार का नगमा, कुछ पाकर खोना है।

0: एक प्यार का नगमा है, मौजों की रवानी। थैंक यू।
1: খুবই সুন্দর, আসলে তুমি হচ্ছে একটা রিয়েল ট্যালেন্ট, মানে
0: না, তেমন
1: বিগত
0: কিছু না,
1: বছরে
0: এগুলো
1: তোমার
0: আসলে খুবই পছন্দের গান, ভালো লাগার জায়গা থেকে গাই। এবং টু বি অনেস্ট, আজকে আমার মনে হচ্ছে যে এই লাইভে আমি প্রাণ খুলে আমার সেই ভালো লাগার গানগুলো গাইতে পারছি। সব সময় যেটা হয় যে আমি দেখা যায় যে আমার যে গানগুলো, আমার ঘরানার যে গান, অলওয়েজ কিন্তু আমি সেই গানগুলোই গেয়ে আসছি, কিন্তু কোথাও না কোথাও মনে হয় দুটো লাইন আমি খুব ভালো গাইতে না পারলেও যতটুকু পারি সেভাবেও যদি দুটো লাইন শোনাই, বা নিজের কাছে খুব ভালো লাগবে যে আমি
1: তৃপ্তি
0: গাইতে পারলাম,
1: হয়।
0: তৃপ্তিটা হয়। গান তো আলটিমেটলি আত্মতৃপ্তির জিনিস, তো কোথাও একটা জায়গায় মনে হয় যে 1 ঘন্টা শো করলাম বাট আমি তৃপ্তিটা পেলাম না, বিকজ আমার মনটা চাচ্ছিল যে একটা যদি এমন কোনো গান গাইতে পারতাম যে গানগুলো আমার ভীষণ পছন্দ। ফোক গান নিশ্চয়ই আমার মানে রক্তে আছে বা অন্তরের মধ্যে গেঁথে আছে, কিন্তু তার মানে এই না যে আমি আমি সবসময় ডাল ভাত পছন্দ করি বা আমি সবসময় গরুর মাংস পছন্দ করি বলেই না যে আমি একদিন আলু ভর্তা খাবো, বিষয় কিন্তু এরকম
1: খাও
0: মানে
1: না,
0: যত, হ্যাঁ
1: এটা আমাদের
0: না
1: একটা
0: এরকম আর
1: সমস্যা আছে। সমস্যা যেটা হচ্ছে যে হয়তো আমাদের সাইডে বলো বা গানের ক্ষেত্রে বলো, একবার যাকে যেটা ভালো লেগে যায় বা বুঝে যায় যে সে সেটা ভালো পারে, সেটার বাইরে আর মানুষ বের করতে পারে না, ওটার মধ্যে তাকে
0: একদম
1: সীমাবদ্ধ করে ফেলা হয়। দ্যাটস দ্য
0: একদম
1: বিগেস্ট প্রবলেম। মানে এটা
0: সেটাই।
1: তুমি ধরো আমাদের কোনো আর্টিস্টের ক্ষেত্রে যারা অভিনয় করছে, তারা এই প্যাটার্নে অভিনয় ভালো করছে, তারপর তার কাছে সব ওই প্যাটার্নিস্টকে বেশি আসে, অন্য
0: বেশি
1: প্যাটার্ন
0: আছে,
1: আসে না
0: হ্যাঁ
1: তা বলবো না, বাট ওই প্যাটার্নটা বেশি আসে। গানের ক্ষেত্রেও ধরো যে তুমি এটা ভালো করছো দেখে এটাই তোমাকে করবে, কখনো নতুন ভাবে ট্রায়াল দিবে না যে সে ওটা ভালো করতে পারে কিনা, কেউ দেখতে
0: না
1: চায় না।
0: সেটাই। এখন আমার কাছে মনে
1: কিন্তু
0: হয় যে একজন নজরুল সঙ্গীত শিল্পী যেভাবে নজরুল সঙ্গীত বা নজরুলের গান গাইবেন, আমি নিশ্চয়ই সেভাবে গাইতে পারবো না, বাট আমি তো আমার মতো করে পারবো, এবং সেটা একদমই যে ফেলে দিবে তাও তো না, কিছুটা হলেও তো ঠিক হবে। কিছু কিছু বিষয় থাকে, যেমন রবীন্দ্রসঙ্গীত আমাকে একদম স্বরলিপি ফলো করে গাইতে হবে, বাট আমি আসলে গান করি আমার মনের আবেগের জায়গা থেকে, মনের ভালো লাগার জায়গা থেকে। যেমন আমি একটা গান দুটো লাইন শোনাতে চাই, শ্রদ্ধেয় মান্নাদের গান, আমি খুব শুনেছি ছোটবেলায় এই গানটা, ভীষণ শুনেছি, কেন জানি না, তখন আমাদের বাসায় ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেটে গানটা বাজতো অলওয়েজ আমার বাসায় মান্নাদের গান বাজতো, এবং এই গানটা বিশেষ করে শুনতাম সবসময়। যেমন ওই যে ললিতা

দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই তো সে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই তো সে সে সাধু থাকে।

0: কি চমৎকার, কি চমৎকার! আসলে তোমার তৃপ্তির সাথে সাথে আমাদেরও কিন্তু অনেক তৃপ্তি পাচ্ছে গানগুলো শুনে। প্রত্যেকটা
1: থ্যাংক
0: পছন্দের
1: ইউ,
0: গান তুমি পড়ে করছো, খুবই সুন্দর।
1: থ্যাংক ইউ। আর শোনাবো না এখন, আমার ট্র্যাকের গান শোনাবো। আসলে আপনি গত
0: না না
1: লাইভে
0: না, আমি
1: বলেছিলেন,
0: শুনতে চাই তুমি তোমার যেটা, আজকে আজকে টোটাল
1: না সেটাই,
0: স্বাধীনতা
1: আমি
0: তোমার, যে
1: আমি
0: গানটা আসছে মনে সেটাই শোনাও।
1: একদম একদম একদম।
0: একটু করে কমেন্ট করি।
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: উজ্জ্বল সরকার লিখেছে, এই সব গুলো আসলে বাস্তবায়ন করার প্রতিটি লোকের একান্ত দরকার, কারণ তাহলে মানুষ ভালো কাজের মধ্যে থাকবে। ভাইয়ার গান শোনা অনেক ভালো লাগছে, আর আপুর উপস্থাপনা অনেক সুন্দর। আপুর কাছেও গান শুনতে চাই, দেখছি দিনাজপুর থেকে। আসলে ওর সামনে আমার গান গাওয়ার একদমই সাহস নেই, আমি জাস্ট ওর থেকে শুনবো। আর হ্যাঁ, যেটা বলছে উনি যে এই সবগুলো, আমি তো খুব বেশি আসলে কাজের বাইরে বাইরে যাই না, বা অনেক বেশি আড্ডা দিই তা না, নিজের সাথে সময় কাটাই। আর যখন নিজের সাথে সময় কাটাই, তখন বই নিয়ে ব্যস্ত থাকা বা এই প্রকৃতি, গাছ নিয়ে ব্যস্ত থাকা, পাখিদের নিয়ে ব্যস্ত থাকা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তুমি একটু করে বলো।
1: হ্যাঁ আমার আসলে ওই প্যান্ডামিক সময়টা আসার পরে এই শখটা খুব বিশদ ভাবে আমাকে একদম কামড়ে ধরে, যে আমাকে এখন ঘরে বসে আছি যেহেতু আমাকে কিছু একটা করতে হবে। আমার অ্যাকুরিয়ামটা প্রথম আমি শুরু করেছি, একটা যে বল থাকে আর কি, গোল যেটা, সেটা দিয়ে আমি শুরু করেছি এবং সেখানে প্রথমে গাপটি নিয়ে আসলাম, অ্যাকুরিয়াম দিয়ে প্রথম শুরু করি এবং গাছ, একটা বেলি ফুলের গাছ দিয়ে আমি শুরু করেছিলাম আমার বাগান। পাখির কথা যদি বলি, আমি একটার অস্ট্রেলিয়ান ডাব, তারপরে হচ্ছে যে এক পেয়ার হচ্ছে লুটিনো লাভ বার্ড, যেটা লুটিনো অপালাইন, সেটা দিয়ে শুরু করেছিলাম। বাট এখন আমার ওই যে বলছিলাম যে আমার 33টা পাখি আছে, আমার মাছ আমি যদি গুনে বলি আমার মাছ মোটামুটি আছে প্রায় এরকম 30-35টা, তারপরে
0: বাহ,
1: বাত আছে আমার 50টার মতো। তো এই সব কিছু মিলে এখন যেটা মনে হচ্ছে যে আমি ওই বলে না যে তিলে তিলে সাজানো আর কি, খুব ছোট ছোট করে এখন বেশ একটা দু একটা গাছ হতে হতে এখন একটা বাগান হয়ে গেছে। ছোট দু একটা মাছ আনতে আনতে সেই বল থেকে প্রথমে 1 ফিট বাই 9 ইঞ্চির যেই ছোট্ট অ্যাকুরিয়াম ছিল সেটা, এরপরে আবার 2.5 ফিটের যে বড় অ্যাকুরিয়ামটা সেটা, খাঁচাও আমার যেটা ছিল প্রথমে ছোট ছোট খাঁচা নিয়ে আসা, এরপরে এখন যেটা হলো যে একদম 5টা 5টা করে 10টা তাকের যে খাঁচাগুলো, সেগুলো অর্ডার দিয়ে বানানো। এখন একটা বড় পরিসর এটা হয়ে গেছে এবং এটার যে তৃপ্তি যেটা কমেন্ট উনি বলছিলেন, সত্যি এই শখ গুলো যাদের আছে খুব ছোট পরিসরে হলেও করা উচিত, করা দরকার, অ্যাটলিস্ট নিজেকে শান্তিতে রাখার জন্য, এটা আমার কাছে মনে হয়।
0: একদম। আমারও প্যান্ডামিকের সময় গাছের প্রতি ঝোঁক হয়েছিল, সেই ঝোঁক থেকে এখনো অলমোস্ট আমার 50+ গাছ বারান্দায় আছে। আর সত্যি
1: নাই
0: কথা, কোথাও বাইরে যাব ভাবলে, যে কোনো রিলেটিভের বাসায় যাব ভাবলে মনে হয় যে ওদের পানি দেওয়া হবে না, কবুতরকে খাবার দেওয়া হবে না, এগুলো মাথায় ঘুরপাক খায়, আর বাইরে ঘুরতে যেতে পারি না সিরিয়াসলি।
1: আমার নিজেরও তাই হয়। এবং আমি একটা মজার জিনিস বলি, আমার আমার ফ্রেমে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা গ্রিনের একটা ছোঁয়া আছে, এটা আমার ড্রয়িং রুমের
0: একদম
1: একটা কর্নার আর কি, তো সেখানেও কিন্তু একটা গ্রিনের ছোঁয়া আমি চেষ্টা করেছি রাখতে, যেখানে একটু গাছ রাখার আর কি একটা বিষয়। ইভেন আমি যদি এখানে দেখাই আমার ঠিক এই পাশটাও এই যে একটা গাছ দেখা যাচ্ছে যেটা আমার একদম সাথে,
0: খুব
1: তো
0: সুন্দর।
1: মানে অলওয়েজ আমি চেষ্টা করি যে একটু গাছ রাখার আর কি, সব জায়গাতেই যেন গাছের মধ্যেই থাকতে পারি।
0: বেসিক্যালি আর্টিফিশিয়াল জিনিস থেকে কিন্তু প্রকৃতির এই গাছগুলো বেশি প্রশান্তি পায় আশেপাশে গাছে থাকলে। আর আপনি যত সবুজ জিনিস দেখবেন, সবুজের সাথে থাকবেন, আপনি মানসিক ভাবে ভালো থাকবেন। আই থট ইট।
1: একদম
0: আরো এখানে লিখেছে, হীরে মতি গানটা অসাধারণ করে গাইলেন, চমৎকার,
1: থ্যাংক ইউ। আসলে আমার ট্র্যাকের
0: অসাধারণ।
1: বাইরে গান নিয়ে যখন কেউ মন্তব্য করে ভীষণ ভালো লাগে, মনে হয় যে না আমি চেষ্টাটা ভালো করেছি, গাইতে হয়তো ভালো পারিনি কিন্তু চেষ্টাটা ভালো করে।
0: না মানে তোমার সব ধরনের পরিবেশনাই খুব সুন্দর হয়, শুধু গান না, গানে তো সুন্দর ভাবে পরিবেশন করো, এর পাশাপাশি হচ্ছে উপস্থাপনায় খুব ভালো পারদর্শী দেখিয়ে দিয়েছো, অভিনয়ও খুব ভালো পারদর্শী তুমি দেখিয়ে দিয়েছো।
1: থ্যাংক ইউ
0: সো
1: থ্যাংক ইউ।
0: মানে অল ওভার ইউ আর এ প্রপার ট্যালেন্ট বয় আই ক্যান সে।
1: থ্যাংক ইউ, আমি লজ্জা পেয়ে যাচ্ছি এভাবে বললে, বাট আমার কাছে যেটা মনে
0: আচ্ছা
1: হয় যে
0: আর বলছি না, পরে কল করে যাচ্ছি।
1: সেটাই আমি এটা নিয়ে একটু বলতে চাই, আমি ট্যালেন্ট কিনা জানি না, বাট ট্যালেন্ট আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। এই ট্যালেন্ট গুলোকে না বিকাশ হতে দিতে হয়, এটা বিকশিত হতে
0: এক্স্যাক্টলি
1: পারে না নানান কারণ, সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে ক্রিয়েটিভ যারা তাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবার। পরিবার কারণ পরিবারেরও দোষ না, খুবই কমন একটা থিং আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন না অভিনয় করে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, না গান গেয়ে, মানে যে কোনো কিছু ক্রিয়েটিভ যে কোনো কিছু করেও, আরে সেটার যে থাকে না যে আমি ইঞ্জিনিয়ারিং করলাম তো আমি একটা ইঞ্জিনিয়ার হব ভালো, এটা কনফার্ম, মেডিকেলে পড়লাম একটা ডাক্তার হব কনফার্ম, বাট আমি মিউজিকে পড়লাম পড়ে একটা ভালো সিঙ্গার হব, বা আমি অভিনয় নিয়ে পড়লাম, বা আমি সাংবাদিকতায় পড়ে একটা ভালো সাংবাদিক হব, এই যে বিষয়গুলো নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু যে আমি হতে পারবো কিনা, তো এটার জন্য ফ্যামিলি হয়তো সাপোর্ট করে না। বাট আমার কাছে যেটা মনে হয় যে অ্যাটলিস্ট যেভাবে আমার বাবা আমাকে বড় করেছে, তো তুমি যেটা চাও, তোমার মন যেটাতে আনন্দ পায়, তুমি ঠিক সেটাই করো। এবং আমি যখন গান, আমি তো এর আগেও অনেকবারই বলেছি আমি লয়ার হতে চেয়েছিলাম, বাট আমার গানটা যখন আমি গাইতে গেলাম, বা একটা সময় আমি বাধ্য হয়ে গান গাওয়া শুরু করলাম, যে আমার কাছে কোনো অপশন নেই গান ছাড়া, তখন আমি গান গাইতে গাইতে মনে হলো যে না, আমার মানে গানটার জন্যই বোধহয় আমার অন্য সব দরজা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র গানের দরজাটাই খোলা। আমি আজকে সঙ্গীত অনার্স শেষ করলাম, মাস্টার্স করছি সঙ্গীতে, তো এই বিষয়টা নিয়ে এখন যেটা মনে হয় যে আমি জানি না এটার ফিউচার কতটুকু কি আছে, বাট আমি সার্টিফিকেটের জন্য না, আমি শেখার জন্য গান নিয়ে বা মিউজিক সঙ্গীত এই বিষয়টা আসলে কি এটা জানার জন্যই আমি পড়াশোনাটা করছি, এবং যতটুকু জানতে পারছি তাতে মনে হয় যে না, আমি আমি সফল হতে না পারলেও আমি সার্থক, তো সেটাই সব থেকে বড় পাওয়া।
0: আসলে এই বিষয়গুলো এমন হয় যে সেক্টর গুলাতে আমরা যারা আসলে কাজ করতে আসি, আমরা অনেকটা বড় স্বপ্ন নিয়ে আসি, আর আমাদের স্বপ্নটা প্রতিটা ধাপে ধাপে এগোতে হয়, আর যেগুলো খুব সহজেই সাকসেস চলে আসে সেগুলো কিন্তু খুব বেশি টেকসই হয় না। আমরা
1: একদম
0: আমাদের আমাদের এই যে তোমার গানের ক্ষেত্রে তোমার প্রতিদিন রেওয়াজ করতে হচ্ছে, এই কণ্ঠকে ধরে রাখতে হচ্ছে, কতটা সাধনা করছো, বা এই সাইডে যারা কাজ করছে ক্রিয়েটিভ কাজ করছে তাদের মানে পথ চলাটা না এত সহজ হয় না অন্যান্য কাজের মতো।

0: সব থেকে মানে পরিবারের এটা একদম কি বলে অবশ্যই রাইট পরিবারের এটা আছে যে তারা এটা চাচ্ছে, বিকজ কারণ যেই প্রফেশনটাতে একদম স্টাবলিশড একটা প্রফেশন সেটাই সবাই চাইবে। আমি হয়তো যখন আমার সন্তান আসবে তখন আমিও চাইবো যে স্টাবলিশড কিছু একটা করুক, বাট এই চাওয়াটার মধ্যেই দৃষ্টিকোণের একটা পার্থক্য আমাদের, যাদের তৈরি হয়েছে তারাই ক্রিয়েটিভ কিছু করতে পেরে, তাছাড়াও তো আটকা পড়ে গেছে। মানে একটা কথা
1: আচ্ছা,
0: শুনেছিলাম যে অনেক অনেক আইনস্টাইন হয়তো চার দেয়ালের মধ্যেই নষ্ট হয়ে গেছে, এরকম একটা কথা শুনেছিলাম, তো এরকম আছে নিশ্চয়ই। যাই হোক,
1: এক্স্যাক্টলি,
0: আমরা
1: এই যে আমরা যে কাজগুলো করছি সেটা যদি উৎসাহ পায় আমাদের কাজের গতি অনেক হাজার গুণ বেড়ে যায়,
0: একদম
1: অনেক হাজার গুণ বেড়ে যায়। আর সেই উৎসাহটা আসলে প্রথমে সবাই দিতে চায় না, আবার যখন সাকসেসের পর্যায়ে চলে যাও তখন সবাই পাশে থাকে,
0: তখন সবাই
1: এটাই রিয়েলিটি। আসলে এই প্রসঙ্গে আমি জানতে চাই যে তোমার শুরুর দিকটা কেমন ছিল,
0: আমার শুরুর
1: যে
0: দিকটা আমার জন্য মানে একদম ব্যক্তিগত ভাবে যদি আমারটা বলি আমি, তাহলে আমার জন্য বেশ সহজ ছিল, কঠিন ছিল না। কঠিন ছিল না এই জন্য যে আমার পরিবার থেকে গান গাইতে বা গান নিয়ে সামনের দিকে আগানোর জন্য কখনোই কোনো বাধা ছিল, সব সময় এটা পজিটিভলি দেখেছে এবং সবসময় বলেছে যে তুমি গান কর, মানে অ্যাটলিস্ট গান করে যদি না খেয়েও থাকতে হয় তাও গান কর। আমার পরিবারের সাপোর্টটা এই জায়গাতে ছিল, বিকজ আমার পরিবার বিশেষ করে আমার বাবা জানতেন যে গানটা গাইলে আমি কখনোই কোথাও পড়ে থাকবো না, বিকজ আমার মনটা তখন ভালো থাকবে, মন ভালো থাকা মানে ভালো কিছু করা। তো এইটার জন্যই আমার বাবা অলওয়েজ আমাকে গানের কথা বলেছেন। এবং শুরুর দিক থেকে প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে যখন আসবো তখন একটু ঝামেলা তো হয়েছে, ঢাকাতে এসে একটু স্ট্রাগল, সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই থাকে, স্ট্রাগল করেছি। ইভেন আমি মানে খুব কঠিনই স্ট্রাগল করেছি, কঠিন বলছি এই জন্য যে আমি এমনও দিন গেছে আমার আমি 2 দিন না খেয়ে থাকার পরে ধানমন্ডি লেক থেকে রুটি তুলে খেয়েছি, তো এমনটাও দিন আমার পার হয়ে গেছে। বাট এটা আমি খুব অবলীলায় বলে ফেলতে পারি, তো এটা আমার লাইফ। আমার মনে হয় যে এখান থেকে যদি কেউ চায় কিছু শিক্ষা নিতেও পারে, কারণ ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমি বিশ্বাস করি আমার জীবনের অভিজ্ঞতা। তো যাই হোক, সেই প্রসঙ্গগুলো অনেক অনেক বড়, ওগুলোতে না যাই, বাট এই স্ট্রাগলটা করেছি এবং আজকে স্টিল না আমি স্ট্রাগল করে যাচ্ছি। কেন করে যাচ্ছি? কারণ আমি আমৃত্যু গান নিয়ে থাকতে চাই, গান গাইতে চাই, এবং আমৃত্যু গান গাইবার জন্য আমাকে আমৃত্যুই স্ট্রাগল করে যেতে হবে। আমি এমন না যে আজকে আমি বসে গেলাম ঠিক আছে, কামরুজ্জামান রাব্বি হয়তো 5টা মানুষ চেনে ঠিক আছে দ্যাটস এনাফ, তো এটা যদি আমি করি তাহলে 5 দিন পরে আমাকে এই 5টা মানুষ চিনবে। তো আমাকে আমার স্ট্রাগলটা একদম মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে, সেটা মাইন্ডসেট আপ দিয়ে কাজ করে যাচ্ছি।
1: আসলে সেটা সেট আপ না রাখলে আসলে আমরা কাজ করতে পারবো না। কারণ হচ্ছে তুমি যত কাজ করবে তত মানে তোমার প্রতিভা আরো বিকশিত হবে, যেটা সবার মধ্যে
0: একদম
1: আসবে। যেমন আজকে দেখো, আজকে যদি তুমি এখন হয়তো আড্ডা না দিয়ে আমার সাথে তুমি হয়তো লেজার টাইম পাস করতে পারতা, কিন্তু এই আড্ডার মাধ্যমে কিন্তু 5টা 10টা মানুষ তোমাকে দেখছে, তোমার গান শুনছে, তাদের ভালো লাগা তৈরি হচ্ছে, তোমার নতুন করে কিছু ফ্যান ক্রিয়েট হচ্ছে এখান থেকে। সো আমাদের জায়গাটাই মনে হয় এরকম, যতটুকু নিজেকে ভালো রাখা যায় সবার সাথে ভালো রাখতে হয়। আমরা কি পরবর্তী গানে চলে যাব?
0: হ্যাঁ, আমরা গানে চলে যাই, অনেক বক বক করেছি, এবার গান শুনি।
1: হ্যাঁ,
0: এই গানটা বাউল খুরশেদের গান। আমি আসলে আজকে খুব কমন গানগুলো পড়ছিই না, আমার মনে হয় যদি কেউ এই গানগুলো পরবর্তীতে আবার শুনতে চান নিশ্চয়ই এটা ফেসবুক পেজে রেডিও হসপিটাল বাংলার ফেসবুক পেজে থেকে যাবে এই প্রোগ্রামটা। তারপরে ইউটিউবে আমার গাওয়া কিছু গান আছে, এই গানগুলো বিশেষ করে রেয়ার কিছু গানগুলো আমি চেষ্টা করি এই গানগুলোকে তুলে আনতে। শোনাই

0: কথাগুলো কত সুন্দর, খুবই
1: একদম
0: সুন্দর। আর এরকম গানগুলো শুনতে আসলে মানে কথাগুলোর সাথে নিজেকে রিয়েলেট করা যায়।
1: ওই যে লোকগানের মজাটাই সেখানে, একদম মানুষের দৈনন্দিন জীবনের কথাগুলো নিয়েই পল্লী গান হয়, লোকগান হয়।
0: আচ্ছা একটু কমেন্ট করি, রাধা রমন, হাসন রাজা, উকিল মুন্সি, শাহ আব্দুল করিমের গান কামরুজ্জামান রাব্বের কণ্ঠে প্রাণের পূর্ণতা পায়, শুনতে চাই তাদের গান।
1: থ্যাংক ইউ, আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো।
0: আর কিছু গানের রিকোয়েস্ট আছে, নয়া দামান গানটা শুনতে চেয়েছে তোমার কাছে।
1: একটা মজার কথা বলে রাখি, নয়া দামান গানটা প্রথম বোধহয় মেল ভার্সন আমি আজকেই গাইলাম, আজকেই ভয়েস দিলাম। সেটা আসবে বোধহয় সঙ্গীতা লেবেল কোম্পানি থেকে, এবং
0: আচ্ছা
1: নয়া দামানের ফার্স্ট মেল ভার্সন। এবং চেষ্টা করেছি, এটার অনেক যে ঝামেলা আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে, তো সবকিছুকে একটা অ্যাজ লাইক মিক্স করে, যে কেউ যাতে বলতে না পারে যে আমারটা এখান থেকে বাদ, আমারটা এখান থেকে বাদ, সবগুলোই আছে। অথেন্টিক ভাবেই চেষ্টা করেছি সেগুলোকে করার, যে খুব শীঘ্রই হয়তো আসবে নয়া দামান।
0: বা এটাকে
1: শোনাবো,
0: আমরা
1: আমি
0: সবার পছন্দ গানটা,
1: শোনাই
0: নয়াদামান
1: এখনই
0: গানটা। হ্যাঁ
1: এখনই
0: হ্যাঁ
1: শুনে অল্প
0: শুনি।

0: মজার বিষয় হচ্ছে আমিও ফার্স্ট টাইম হচ্ছে মানে পুরুষ কণ্ঠে এই গানটা শুনলাম, অ্যান্ড ইটস গুড, ভালো লেগেছে শুনতে সত্যি কথা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, বাট এটা ভালো হবে আমার বিশ্বাস, দেখা যাক।
0: শুভকামনা, অনেক ভালো হবে।
1: থ্যাংক ইউ।
0: মালয়েশিয়া থেকে দেখছি, উজ্জ্বল কান্তি দিয়ে বলেছে, মালয়েশিয়া থেকে দেখছি, রিকোয়েস্ট, বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো মোরে, এই গানটা শুনতে
1: আহা,
0: চাচ্ছে।
1: থ্যাংক ইউ। আমি অল্প অল্প করে শোনাই দিই। মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক দূর থেকে দেখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: অনেক দূর থেকে দেখছি।

0: থ্যাংক ইউ।
1: খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা গান কি শুনবো?
0: শোনাই আরেকটা গান বলতে, শাহ আব্দুল করিম, রাধা রমন, তারপরে উকিল মুন্সী আর হাসন রাজা, চারটা লোকগীতি মানে গীতি কবিদের গান শুনতে চেয়েছেন চারজন। এবং এই চারজনের গান একবারে তো শোনানো সম্ভব না, আমি চারজনের মধ্যে থেকে কোনো একজনের গান শুনবো।
1: ঠিক আছে।

আমি আসলে আজকে একেবারে খুব জাঁকজমক যে গানগুলো সেগুলো করছি না, ইচ্ছা করেই করছি না। কারণটা হচ্ছে যে কিছু গান থাকে যে গানগুলো শুধু শুনতে মন চায় বা শুধু গাইতে ইচ্ছা হয়, এই ধরনের গান, খুব মিষ্টি কিছু গান, সেগুলো গাইবার চেষ্টা করছি, সফট।

0: যাবে গো। থ্যাংক
1: কি
0: ইউ।
1: অসাধারণ সত্যি, মানে আমাকে যদি সারাদিন বলে যে এরকম গান বসে শুনতে, আমি অনায়াসে শুনতে পারবো। আর মনে পড়ে
0: আরেকটা
1: পড়লো
0: গান
1: সেই
0: আছে,
1: দিনগুলো।
0: হেমাঙ্গ বিশ্বাসের গান, আমরা অনেকে জানি না যে এই গানটা হেমাঙ্গ বিশ্বাসের গান, শোনাই সিলেট অঞ্চলেরই গান।

আমি তোমার না লইয়া কান্না।

গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধির বন্ধু।

0: থ্যাংক ইউ।
1: ও মানে কি বলবো, তুমি অফ ট্র্যাকের এত পছন্দের গানগুলো শোনাচ্ছ না, আমি জাস্ট আর শুনতে ইচ্ছে করছে। আরো অনেক গানের রিকোয়েস্ট আসছে, তোমাকে ধন্যবাদ দিয়েছে উজ্জ্বল কান্তি দে, যিনি মালয়েশিয়া থেকে দেখছিলেন, অনেক
0: থ্যাংক ইউ
1: ধন্যবাদ।
0: উজ্জ্বল ভাই।
1: থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। আর মানিক সানি লিখেছে, ওমান থেকে দেখছি সোয়াচান পাখি গানটা শুনতে চাই।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুয়াচেন পাখিটা আমি অল্প একটু শুনিয়ে দিই, আমি সবগুলো অনুরোধের গানকেও শোনাচ্ছি, আর এখানে উকিল মুন্সির কথাও আসছিল, উকিল মুন্সির গানও শুনিয়ে
1: শুনি তাহলে।

পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো না।

0: থ্যাংক
1: কি
0: ইউ।
1: চমৎকার, কি চমৎকার! মানে প্রতিটা গান, আই নো দ্যাট অনলি মানে আমার পছন্দের না, সবার পছন্দের গান তুমি গাইছো। আর সত্যি কথা বলতে কি, এভাবে বসে অনুষ্ঠানগুলোতে অফ্রিকের গান খুব কম গাওয়া হয় বা আমাদের শোনা হয়, খুবই ভালো লাগছে।
0: আজকে জানি না মানে কিভাবে কিভাবে যেন আমরা এই ধরনের গানগুলোই করছি, মানে যেটা আসলে আমার সাথে এই ধরনের লাইভে আমি আসলে হয় না, সুযোগ পাই না, কিন্তু আজকে হয়ে যাচ্ছে। আমি জানি না এটার ফলাফল কি, মানুষজন শুনছে কি না বা দেখছে কি না, বাট আলটিমেটলি আমার মনে হয়
1: না
0: যে এটা
1: দেখছি, আর তোমার কাছে রিকোয়েস্টও করছে এই প্যাটার্নের গানে। তুমি তো অনেকগুলো
0: সেটাই
1: সবার রিকোয়েস্টে
0: সেটাই
1: আমাকে গাইছো,
0: হ্যাঁ,
1: সবার
0: চেষ্টা
1: ভালো
0: করছি
1: লাগছে
0: সবার
1: বলেই
0: রিকোয়েস্ট।
1: কিন্তু রিকোয়েস্ট গুলো করছে।
0: আমি আরেকটা গান শোনাতে চাই, অফ ট্র্যাকের যেহেতু কথা আসছে। বিজয় সরকারের গান,

একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজো।

0: কত কি বলি তোয়ামা, স্ফটিকেরও বাটি ভরে ওরে খাওয়াইতা, থরে থরে রে এ একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজ একদিন ভাবি না মনে।
1: খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে
0: থ্যাংক ইউ।
1: আমি তো এমনি তোমার গানে সবসময় মুগ্ধ, আর এখন যত শুনছি, যত আড্ডার সময় যাচ্ছে, তত মুগ্ধতা বাড়ছে। খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ।
1: আমার একটা গানের রিকোয়েস্ট আছে স্যার আপনার কাছে,
0: প্লিজ প্লিজ, তুমি যদি গানটা
1: বনে
0: জানি
1: লতা
0: তাহলে।
1: সেন গানটা শুনতে চাইছি তোমার কাছে।
0: এখন এখন আসলে যে গানগুলো গাইলাম, এরপরে বনলতা সেন গাইতে গেলে মানুষ ধরে মারবে, যেটা ঠিক আছে আমি তারপরে শোনাবো, দুই লাইন
1: মারবে না,
0: নিশ্চয়ই শোনাবো।
1: একদমই মারবে না। আমার জন্য হলো তোমার শোনাতে হবে। তুমি যদি চাও তুমি একটু পরে শোনাতে পারো,
0: আমি এখনই
1: পরে
0: শোনাবো, কোনো
1: শোনাতে
0: সমস্যা নেই, আমি যতটুকু পারি যেভাবে পারি, আমি হয়তো খুব ভালো পারবো কিন্তু যতটুকু পারি শোনাবো।
1: কত জোশ তুমি, মানে সবার সুন্দর করে মনে আসছো, মানে যে বলছি তখনই শুনিয়ে দিচ্ছো। আর সো গুড, থ্যাংক ইউ। শুনি শুনি।
0: জীবন আনন্দ হয়ে

0: বলো কি জাদু জানো তা বিধাতা জানে, কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়া সেই বনলতা সেন ভাই, জীবন আনন্দ হই সংসারে আজো আমি।
1: কি যে
0: থ্যাংক ইউ
1: চমৎকার গাইছো গাইছো,
0: থ্যাংক ইউ।
1: মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে যত গান শুনছি, আর শুনতে ইচ্ছে করছে, খুবই সুন্দর। আর মানে ইনস্টেন্ট এভাবে এক এক ট্র্যাকের গান গাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ইউ ডু ইট ভেরি ইজিলি,
0: থ্যাংক
1: মাশাল্লাহ।
0: ইউ। আমি আপনার কথার রেশ ধরে গত দিনের আড্ডায় আপনি বলেছিলেন আমি গজল গাচ্ছি, নজরুল গাচ্ছি, এগুলো গাচ্ছি, যেটা আমাদের ওই দিনের আড্ডাটা হয়েছিল, আজকেও ঠিক তাই, অনেকটাই সেরকম আড্ডা, বিভিন্ন ট্র্যাকের বিভিন্ন রকমের গান করছি। একটা গজল খুব পছন্দের আমার, মেহেদি হাসানের গাওয়া, চমৎকার একটা গান। রফতা রফতা ও মেরি হস্তে কা সামা হো গয়,

वो मेरी हस्ती का सामा हो गए।

0: ওকে,
1: থ্যাংক ইউ।
0: আহ কি চমৎকার! মানে
1: তো
0: মিষ্টি কিছু খেলে একটা যেমন ভালো অনুভূতি হয়, তোমার গানে সেরকম মিষ্টি উপলব্ধি হচ্ছে, সত্যি কথা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: সুরের মূর্ছনায় একদম ভেসে থাকছি, শুধু আমি না, সবাই যারা দেখছে। একটু করে কমেন্ট করি।
1: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
0: নুসরাত জাহান লিখেছে, আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন?
1: ভালো আছি, আমি বেশ
0: বাসান্তি,
1: ভালো আছি।
0: আমরা খুব ভালো আছি, এখন তো আরো ভালো আছি, এত সুন্দর সুন্দর গান শুনছি। বাসায় ফিরলাম বৃষ্টিতে পুরোপুরি ভিজে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তোমার
1: আমি
0: গানের মধ্যে
1: নিজেও
0: ডুবে
1: জানি,
0: আছি, আই ডোন্ট
1: নিজেও
0: নো
1: জানি।
0: এনিথিং।
1: এবং
0: হ্যাঁ,
1: একটা মজার জিনিস আমি খেয়াল করলাম, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে না, আমি না বুঝতেই পারি কখন 1টা ঘন্টা চলে গেল।
0: সত্যি কথা, সত্যি কথা, মানে এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, আর এক একটার পর এক একটা শুনছি, কখন যে সময় যাচ্ছে, আর কোন সুরের মূর্ছনায় যে ভেসে আছে, আই রিয়েলি ডোন্ট নো। খুব ভালো লাগছে। ইভেন আমি, দর্শকরা বলেছে, এখন আমিও বলবো যে আসলে আমাদের প্রতি সপ্তাহে একবার করে বসা উচিত এভাবে, নিজেদের জন্য, সবার জন্য।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: প্রথম থেকে জয়েন করতে পারলাম না আজ। আচ্ছা, উনি পরে জয়েন করেছে আমাদের সাথে, নুসরাত জাহান। তারপর সালাম পাঠান লিখেছে, প্রাণটা ভরে আপনাদের আয়োজন দেখে প্রাণটা ভরে গেছে। প্রিয় শিল্পী কামরুজ্জামান রাব্বি এবং প্রিয় উপস্থাপক স্বর্ণলতার জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ
1: থ্যাংক ইউ।
0: আপনাকে। আমরা আসলে সত্যি কথা, অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে তোমার গান শুনতে। আর তুমি যদি
1: সেটাই।
0: আর একটু সময় দাও, আমরা আরো গান শুনতে পারি, যদি তোমার সময় থাকে আমরা 3-4টা গান শুনতে পারি।
1: না নিশ্চয়ই, আমরা হ্যাঁ 3-4টা বলতে 2-3টা গান শোনাই, আরো এটা বিশেষ
0: ঠিক
1: করে আমার
0: আছে,
1: ট্র্যাকের কিছু গান শোনাই। অফ ট্র্যাকের গান তো শোনাবো,
0: হ্যাঁ
1: আমি অফ
0: তোমার
1: ট্র্যাক
0: মতো
1: বলছি
0: করে
1: যে
0: শোনো।
1: জন্য যে হ্যাঁ, এবার আমার আমাদের বা আমার কি বলে নিজের জনরার কিছু গান শোনাই শোনাই আমি একের পর 2-3টা গান করি, তারপরে আমরা বিদায় নিই।
0: ঠিক আছে।

ও কয়েছে রালো সাল পাহাড়িয়া সোনা মোর বানায়া করো আটা, তাইলে বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিটায়ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাই, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাই। পয়সার আলো হোসাল পাহাড়িয়া সোনা মোর বানে করো আটা, কালে বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাই, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে।

কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতেই বানান কয়খান সিহিতে কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতেই ওরে হাট থাকিয়া আইন মুয়ে লাই তেলারো মিছে ওরে হাট থাকিয়ে আইন মুয়ে লাই তেলারো মিছে ও কি হায় রে হায় পিঠে খাবার সিহুটাতে কাহুলে কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় আরো বানাইবেন।

0: ঘুরিয়ে পরে গরমে গরমে খায় হেনে মুই মনের হাউস মিটিয়ে পরে গরমে গরমে খায় হেনে মুই মনের হাউস মিটিয়ে ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার ছায় ও কি হায় রে হায় পিঠে খাবার জিহুটা দে কাহুল হায় ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার ছায় ও কি হায় রে হায় মনটায় মোহর পিঠে খাবা হার সাই
1: পিঠে খাইতে ইচ্ছে করতেছে।
0: একদম। আমাদের এতক্ষণ তো বিভিন্ন আমরা স্যাড গান টান শুনলাম, এখন আমরা একটু আনন্দের গানগুলো শুনবো একদম শেষ সময় এসে।
1: একদম, এটা কোন অঞ্চলের গান ছিল?
0: এটা রংপুরের ভাওয়াইয়া গান, মূলত ভাওয়াইয়ার দুটো ভাগ থেকে, একটা হচ্ছে বিরহ একটা হচ্ছে চটকা। এটা ভাওয়াইয়ার চটকা
1: আচ্ছা,
0: গান। ভাওয়াইয়া গানের বিশেষ করে চটকা গানগুলো যেটা হয় যে একদম সংসারের, একদম সংসারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার কিছু কথোপকথন নিয়েই এই গানগুলো রচনা করা হয় এবং খুনসুটি গুলো নিয়ে রচনা করা। এই গানটার মধ্যে খুব সিম্পল, তার স্বামী তার বউকে বলছে যে তুমি আলো চাল থেকে ময়দা তৈরি করো বা আটা তৈরি করো, তারপরে সেটাতে পিঠা বানাও, আমার পিঠা খেতে খুব ইচ্ছা করছে। এই যে আকুতিটা, সেটাকে রংপুরের আঞ্চলিক ভাষায় কয় শ্যার আলো চাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বিয়ানে বানাইয়া জানমো কামলা কয়েক পিঠে ও কি হায় রে হায় মনটায় মোর পিঠা খাবার তার, রংপুরের
1: বা
0: আঞ্চলিক ভাষায়।
1: বা দেখো, আমরা কিন্তু কথাগুলো আসলে পরিপূর্ণ ভাবে বুঝতে পারছি না, যারা বাইরে তারা মানে রংপুরের না, কিন্তু সুরের মধ্যে কিন্তু ঠিকই ভেসে যাচ্ছি, সুরের ছন্দে কিন্তু ঠিকই আমরা ভেসে যাচ্ছি। শুনি আরেকটা গান শুনি।
0: আমার কিছু গান যেগুলো সবসময় সবাই শুনতে চায়, এরকম দু একটা গান শোনাই।

কর সে জন আছে ভালা, প্রেমের বুঝিয়া মনে রীতি, আমার প্রেম করিয়া হইল জ্বালা, না করছে জন আছে।

0: এখন পৌঁছাইলাম পান দিলে না তোমার সামনে কিসের পিরিত, এখন পৌঁছাইলাম পান দিলে না তোমার সামনে কিসের পিরিত।
1: বাহ, কি সুন্দর!
0: এই গানটা আসলে,
1: আমরা
0: এই গানটা পণ্ডিত রামকান্ত দাসের লেখা গান। এই সময়টাতে না ওই যে পান দিয়ে পিরিতি হতো আর, তো সেই থেকে গানটা দারুণ একটা গান, বেশ জনপ্রিয় হয়েছে এই গানটা এখন।
1: খুবই সুন্দর।
0: আমরা কি তাহলে গান করব? আমি আর দুটো গান করি, একটা গান
1: ঠিক আছে,
0: সবার শেষে গাইবো, আমি তো ভালা না ভালালই চাইবো, আর তার আগে একটা গান শোনাই আমি এখন। এই গানটার কথা লিখেছেন গোলাম সারোয়ার হারুন, এবং এই গানটার সুর করেছেন এবং এই গানটা গেয়েছেন শ্রদ্ধেয় সখী মণ্ডল, যিনি আমাদের বাংলাদেশের লোকসঙ্গীতের খুব বড় একজন কর্ণধার।

আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম।

আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর মনন্তম।

আমি মন মন্দিরে পূজা দেব, পড়বো নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, তোমরা মন্দিরে মসজিদে যেতে বলো নাই আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দিরে মসজিদ।

সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন আচার। আমি ঘর হারাই এক পথের মানুষ, ঘর ছাড়াই এক পথের মানুষ, আপন করলো পথ আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই।

দেখি না অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা, জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর, তারে পাইতে বয়ে যায় মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর।

0: আমি মন মন্দিরে পূজা দেব, করব নামাজ দিল কাবায়, মসজিদে মন্দিরে যেতে বলো না আমার, মসজিদে মন্দিরে যেতে বলো না আমার, মন্দিরে মসজিদে যেতে বলো না আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো না।
1: চমৎকার চমৎকার, মানে
0: থ্যাংক ইউ, প্লে
1: আমরা আর
0: চেষ্টা করে
1: হলো কিছু বাদ রাখলাম না গানে।
0: গান গাইবার আমার যতটুকু সাধ্য মতো আর কি, যতটুকু মনে পড়েছে এই মুহূর্তে আমি চেষ্টা করেছি। এবার
1: খুবই সুন্দর রে, খুবই সুন্দর। তুমি ত্রিতাল বাংলা নিয়ে কিছু বলে লাস্ট গানটা শোনাও।
0: ওকে, ত্রিতাল বাংলা, এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এই পেজ থেকে আমি এর আগে একবার লাইভ এসেছি এবং আজকেও আসলাম। অসাধারণ, এবং স্বর্ণলতা আমার পরিচিত, এই লাইভে আসার পরে দেখে ভীষণ ভালো লেগেছে যে যে না একসাথে আমরা আড্ডা দিতে পারছি। এবং এই রেডিওর পিছনে যারা কাজ করছেন তারা সবাই অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি যে যারা শ্রুতিশীল শ্রোতা, যাদের কানটা অনেক ভালো, ভালো গান শুনতে পছন্দ করেন, আমার বিশ্বাস এই রেডিও ত্রিতাল বাংলার সাথে যদি কেউ তারা থাকে আর নিশ্চয়ই ভালো কিছু গান পাবে, ভালো কিছু গায়কের গান শুনতে পারবে, ভালো অনেক গান যে আছে যেগুলো পিছনে পড়ে আছে সেই সব গান নতুন করে শুনতে পাবে, এটা আমার বিশ্বাস। তো রেডিও ত্রিতাল বাংলার সাথে আপনারা থাকুন এটা আমি চাইবো, এবং আমি নিশ্চয়ই আবারও আসবো, বারবারই আসবো রেডিও ত্রিতাল বাংলাতে, কারণ এটা মনে হয় যে যেন আমরা একটা পরিবারের মতো। তো আমরা আমরাই তো আসবো, অবশ্যই আসবো এবং গান গাইবো, গান শোনাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা এতক্ষণ গান শুনলেন, আমাদের সাথে ছিলেন। আর এখন সেই গানটা শোনাবো যে গানটা আমার কাছে কামরুজ্জামান দাব্বি বানিয়েছে, সবার পছন্দের গান, আমি তো ভালা না ভালা লেগেছে, শোনাই তাহলে।
1: শুনে গান।

তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিল, মুখে মুখে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইখো।

পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলে, জিন্দা থাকতে না ডাকিলে মইরা গেলে তাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই তাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই।

0: সকল ছেড়ে দেখি সংসারে তেজালা, দয়াল সংসারে তেজালা। দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা, তাগই বুকে দায়িত্ব। আমি তো ভালা না ভালা লইয়াই চাইব, আমি তো ভালা না ভালা লইয়াই চাইব। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখ। আমি তো ভালা না ভালা লইয়াই চাইব, আমি তো ভালা না ভালা লইয়াই চাইব, আমি তো ভালা না ভালা লইয়াই চাইব।
1: খুবই সুন্দর, আর
0: থ্যাংক
1: ধন্যবাদ
0: ইউ।
1: দিব না, অনেক ভালো কিছু সময় দিয়েছো তুমি আমাকে এবং আমার সাথে যারা ছিল সবাইকে, সব ধরনের গান শুনিয়েছো, সত্যি খুব ভালো সময় কাটিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আর এই অনুষ্ঠানটার পেছনে যারা শ্রম দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দর করে তোলার জন্য। রেডিও ট্রিতাল বাংলা USA এর সাথেই থাকুন আপনারা সবাই, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা খুব শীঘ্রই আবার আসব, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই দেখা হবে আমাদের আবার, সুন্দর মন ভরে কামরুজ্জামান রাখবি। সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।

0: মানুষ যত দূরেই থাকুক না কেন, দেশ তাকে বারবার ডাকে হাতছানি দিয়ে। দেশের মায়াবী ডাকে মন ব্যাকুল হয়ে ওঠে।
1: সব বাধা বিপত্তি পিছু টান ছিঁড়ে মন যেন ছুটে যেতে চায় প্রিয় দেশ প্রিয় জন্মভূমির ছায়া ঢাকা ছোট্ট গ্রামটিতে। মন যেন গেয়ে ওঠে।

0: হ্যালো, আপনারা যারা দেখছেন এবং যারা শুনছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা খুবই আনন্দিত, আজকে আমরা পেয়েছি বাঁধনকে, ডক্টর আজমেরী হক বাঁধন। এখানে অনেক কিছু, অনেক প্রশ্ন আছে, আপনাদের অনেক প্রশ্ন আছে আমরা জানি। আপনারা যারা দেখছেন, কে কোত্থেকে দেখছেন সেটা লিখে দেবেন, আর আপনার কোন প্রশ্ন থাকলে সেটাও বলবেন। রেডিও ত্রিতাল বাংলা হচ্ছে আপনার একই সঙ্গে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে শুনতে পাওয়া যায়, ফেসবুক ইউটিউবে তা আছেই। আমরা এখন বাঁধনের কাছে যেতে চাই। বাঁধন, কি খবর, কেমন আছেন আপনি?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া?
0: আমি ভালো আছি। আমার একটু আপনি বলতে যে কষ্ট হচ্ছিল, এখন আমি একটু পারমিশন চাই তুমি করে বলার, কারণ আমি তো সবসময় তুমি করেই বলি।
1: হ্যাঁ একদম ভাইয়া, আমার আমারও খুব অস্বস্তি হবে আপনি আপনি করে বললেন।
0: আচ্ছা, বাঁধন, বাঁধন নামের মধ্যে অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে আজমেরী হক বাঁধন এবং ডক্টর, এই বিষয়টা একটু জানতে চাই যে আজমেরী হক বাঁধন এই নামটা কার রাখা?
1: আজমেরী হক নামটা আমার মানে আমার বাবা রেখেছেন, আর বাঁধন নামটা রেখেছেন হচ্ছে আমার নানু। তো এটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে যে আমি যখন হয়েছি তখন বিটিভিতে একটা নাটক হয়েছিল, যেখানে আমার নাটকের নামটা আমি জানি না, কিন্তু ওইখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল বাঁধন এবং সে একজন ডাক্তার ছিলেন। তো আমার নানু তখন ওই ওই মানে অভিনেত্রীকে দেখে আমার নামটা রেখেছিলেন।
0: কি বলো, তাই নাকি? খুবই
1: একদম
0: সারপ্রাইজিং, মানে ওই ওই ক্যারেক্টারটা ছিল হচ্ছে ডক্টর এবং তার নাম ছিল
1: একদম,
0: বাঁধন।
1: হ্যাঁ
0: এবং আজকে আমাদের বাঁধনও তো নানা রকম জার্নির পরে ডক্টর এবং তার নাম হচ্ছে বাঁধন। মানে তোমার তোমার নানি তাহলে, দাদি তাহলে খুবই মানে
1: নানি,
0: দূরদর্শী ছিলেন, নানি খুবই দূরদর্শী ছিলেন।
1: আমি
0: আচ্ছা,
1: জানি না মানে কি ভেবে উনি রেখেছেন। আমার অনেক ছোটবেলায় উনি মারা গেছেন, তো আমি আমার এই গল্পটা শোনা হয়নি যে কেন, কিন্তু আমি তো ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে আমার নানু মানে বিটিভির ওই নাটক দেখে আমার নাম রেখেছিলেন বাঁধন।
0: হ্যাঁ, এবং বিটিভির আরেকটা নাটকের সঙ্গে আমার স্মৃতি আছে। আমি, সুপ্রিয় দর্শক, আমি একটা নাটকে অ্যাক্টিং করতে যাচ্ছিলাম, তো সেখানে বাঁধন ছিল আমার কো অ্যাক্ট্রেস। হায় রে ঝাড়ি, আমি তো কন্টিনিউয়াসলি খালি ঝাড়ি খেতে খেতে শেষ, সারাক্ষণ আমাকে ঝাড়ির উপর রাখলে বাঁধন। তা আমি তো ভয়ে ভয়ে, এখন রোমান্টিক দৃশ্য, এখন একটা একটা সুন্দরী তরুণী ঝাড়ি দিচ্ছে, তার সঙ্গে কিভাবে রোমান্টিক দৃশ্য অ্যাক্টিং করা সম্ভব? পরে তো একটা একটা ভয়াবহ অবস্থা। কিন্তু তুমি এত ঝাড়ি আমাকে দিয়েছিলে কেন, সেটা বলো।
1: না না শামীম ভাই, এটা আমার সব কো অ্যাক্টরদের মানে কমপ্লেইন আমাকে নিয়ে, এই জন্য
0: আচ্ছা,
1: দেখেন কোনো কো অ্যাক্টরের সাথে আমার প্রেমটাও হলো না, কারণ আমি
0: হ্যাঁ
1: এত ঝাড়ি মারি মানে আমার আসলে বাই নেচার আমি সবাইকে অনেক ঝাড়ি
0: দেখো,
1: মারি।
0: এই ঝাড়ি খেয়ে আমরা তোমার পিছনে কত ঘুরলাম, তুমি কিন্তু দামই দিলা না।
1: আমি দিলাম না মানে আমার রুচিটাও খারাপ শামীম ভাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমার রুচিটা এত খারাপ ছিল, তো
0: আচ্ছা
1: ওইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে পাত্তা না পাওয়ার, মানে এটা ভেবেন না যে
0: আচ্ছা আচ্ছা,
1: আপনাদের ডিসক্রেডিট, এটা আমার রুচিহীনতার মানে এখানে একটা বড় ভূমিকা রেখেছে।
0: খুবই ইন্টারেস্টিং কথা বলছো। কেন তোমার মনে হয় যে তোমার রুচিটা খারাপ?
1: কারণ আমি
0: মানে এটা একটা
1: একবার,
0: পজিটিভ অর্থ আছে, কারণ হয়তো তুমি তোমার নিজের রুচিকে তুমি জাজ করার চেষ্টা করছো, কিন্তু এটা পজিটিভ অর্থ আছে। কিন্তু তোমার কেন মনে হয়, আগে তোমার লজিকটা শুনি।
1: আমার আমার কাছে মনে হয় যে আমি খুবই কনজারভেটিভ ওয়েতে বড় হওয়া একটা মেয়ে, তো আমার আমি আসলে লাইফ পার্টনার হিসেবে পুরুষ চিনতে সবসময় ভুল করেছি, আর সেটা মানে হাজবেন্ড হোক বয়ফ্রেন্ড হোক, আমার এটা এই ভুলটা আমি অনেক করেছি, তো যার জন্য আমি সবসময় বলি যে আমার ভীষণ রুচি খারাপ। তো যারা যাদেরকে আমি পাত্তা দিই নি, কারণ এরকম প্রচুর মানুষ আছে যাদের কমপ্লেন হচ্ছে বাহন পাত্তা তো দিলা না, হ্যাঁ তো
0: এই
1: যাদেরকে
0: যে
1: আমি পাত্তা দিই নি বেসিক্যালি তাদের ডিসক্রেডিট নাই, এটা আমার রুচিহীনতার সমস্যা। মানে এখন আমার রুচি চেঞ্জ হয়েছে শামীম ভাই, এখন আমার রুচি চেঞ্জ
0: মানে
1: হয়েছে,
0: এখন ট্রাই করে দেখতে পারি
1: না এখন আমার আমার আবার এই
0: না, আমি
1: অনেক
0: বললাম আর
1: দূরের
0: কি দুষ্টামি
1: সমস্যা
0: করে।
1: আছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এটা খুবই খুবই মানে খুবই আনন্দের বিষয় যে ধরো একটা মানুষ আমাদের দেশে, আমরা এতটাই মানে আমরা নিজেদেরকে আধুনিক এবং লাকি ভাবতে পারি যে আমাদের একজন মানুষ বলছে যে আমার রুচি খারাপ, কারণ সে নিজেকে জাজ করতে পারছে। আবার একটা সময় সে বলছে যে তার রুচিটা ডেভেলপ করেছে, তার মানে সে নানাবিধ জায়গা থেকে নিজেকে জাজ করে সে ওই জায়গাটা অ্যাচিভ করেছে যে তার অবস্থানটা আগের চেয়েতে সুন্দর। তো আমরা যাক, আমরা বাঁধনের বাঁধনের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের কাজ করার সময় লম্বা সময় ধরে আমরা একসাথে করেছি, বাঁধনকে আমরা সবসময় দেখেছি একটা সাহসী ক্যারেক্টারের মধ্যে, একটা সাহসী, যে কোনো বিষয়ে বাঁধন অলওয়েজ দেখতাম যে একটা সাহসী সিদ্ধান্ত নেবে। আমরা অনেক সময় ভাবতাম যে বাঁধন কি বলে দেখি, দেখতাম যে না, বাঁধন সবচেয়ে সাহসী কথাটা বলছে এবং সে ডিফারেন্ট ওয়েতে বলছে। বাঁধন এই সাহসটা কোথায় পায়?
1: সাহসটা ভাইয়া আমি জানি না কিভাবে আমার ভেতরে ডেভেলপ করেছে, কিছুটা আমার কাছে মনে হয় যে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, কিছুটা আছে আমার বাবার প্রভাব আমার ভেতরে। আমার বাবা ভীষণ সৎ এবং সাহসী, মানে তাকে যারা যারা চিনেন, এই এই কোয়ালিটিটা আমার বাবার ভেতরে সব সময় ছিল, বা এটা দেখে আমি বড় হয়েছি। আর আরেকটা হচ্ছে, আমি আসলে কতটুকু সাহসী সব সময় ছিলাম আমি জানি না, কিন্তু অবশ্যই আমার জীবনের নানান অসঙ্গতি এবং নানান বাধা আমাকে আরো দিনে দিনে সাহসী করেছে। এবং আমি নিজেকে ভাইয়া সব সময় চেষ্টা করেছি সংশোধন করতে, শুদ্ধ করতে। হয়তো ওই জন্যই আমি যখনই যেটা নিয়ে কথা বলেছি আপনার কাছে মনে হয়েছে যে ও ডিফারেন্ট ভাবে বলছে, কারণ আমি মানে হয় না যে একটা কিছু শুনলাম এবং সাথে সাথে রিয়্যাক্ট করে এমন কিছু বলে ফেললাম যেটা আসলে আমার কাছে মনে হবে যে ঠিক না, ওইটা আমি চাই না। কারণ আমি আমি চাই যে আমি যে কথাটা বলবো সেইটা বলার পর আমি যাতে কেন বলেছি সেটা আমার কাছে অনেক পরিষ্কার থাকে, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাটা যখনই আমি পরিষ্কার করতে যাই তখন কিন্তু আমি আসলে এরকম কিছু স্টেটমেন্ট সাডেনলি দেই না যেটা যেটার কোনো ক্লিয়ার কারণ আমার কাছে নাই। তো ওইটা আমি বুঝে দিই বলে হয়তো আপনার কাছে ডিফারেন্ট লেগেছে এই আর কি।
0: হ্যাঁ, আমার কাছে এই যে এই যে চিন্তা করে দেওয়াটা, এই যে সময় নিয়ে বলাটা, এটা আসলে খুবই ডিফারেন্ট। আমরা এই প্রসঙ্গটাতে আসবো, তার আগে একটু আমরা বাঁধনের জার্নিটা শুনতে চাই। বাঁধন এই যে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় খুবই আলোচিত, আমরা তাকিয়ে আছি কে ফার্স্ট হবে। তখন আমি সাংবাদিকতা করি এবং প্রথম আলো, বাংলা ভিশন, একুশে টেলিভিশন, আবার এডিবি, ইউনিসেফ, ভোরে কাগজ সব মিলে যখন আমরা বাঁধনের দিকেই কিন্তু আমাদের দৃষ্টিটা ছিল, কারণ ওখানে ওই ওই সময় যারা যারা ছিল আমরা নিজের আলোচনা করতাম যে কে হবে কে হবে। তারপরে আমরা বাঁধনকে দেখলাম অ্যাক্টিং, মডেলিং, তারপরে একটা সুন্দর একটা নারীবাদীকে, যদি আমরা নারীবাদী বিষয়টাকে যদি আমরা পজিটিভলি ধরি, যে নারীদের কথা বলে বা নারীদের অধিকারের কথাটা স্পষ্ট করে বলতে পারে,
1: বিষয়টা শামীম ভাই ভীষণ পজিটিভ। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা যে এত কুৎসিত যে এখানে নারীবাদী শব্দটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিন্তু নারীবাদী শব্দটা একেবারেই প্রশ্নবিদ্ধ জায়গায় না।
0: আমি আমি সেই জন্য কিন্তু একটু ব্যাখ্যা দিলাম সাথে, আমি সেই জন্য একটু ব্যাখ্যা দিলাম, কারণ এটা নিয়ে নানা রকম কথা হয়। অনেকে বলে নারীবাদী আবার মানে কি, পুরুষবাদী মানে কি, আমরা তো মানবতাবাদী। তো নারীবাদী আমার কথা হচ্ছে যার যখন সাপোর্ট দরকার তাকে তখন সাপোর্ট দিতে হবে। আমাদের দেশের নারীদের অবস্থান যেই জায়গাতে, সেই জায়গাতে আমাদের তো বলতেই হবে যে নারীবাদী কে বা নারীবাদীর প্রতি, নারীবাদ বিষয়টার প্রতি সমর্থন থাকতেই হবে।
1: আমাদের আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা যেভাবে পিছিয়ে আছে, নারীবাদী বা ফেমিনিজমে তো আসলে মূল চাওয়াটাই হচ্ছে যে নারীর সম অধিকার, মানে সব মানুষের সম অধিকার, শুধু মানে নারী পুরুষ এছাড়া আরো যারা আছেন সবারই সম অধিকার এবং সম মর্যাদা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত যাতে হয়, এটাই কিন্তু চাওয়া। তো এই জায়গাটা খুবই মানে হয় না যে সামাজিক প্রেক্ষাপটটাই এরকম যে এটা বিভিন্ন ভাবে আসলে প্রেজেন্ট করার জন্য হয়তো মানুষের কাছে এটা মনে হয়, আর কিছুই না।
0: হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে একটা সময় বাঁধন খুবই বিভিন্ন বিষয়ে সোচ্চার, তারপরে তার চলচ্চিত্র করা, তারপরে সৃজিতের সাথে কাজ করা, তার সব মিলে কিন্তু একটা লম্বা জার্নি। এই জার্নিটা যদি আমরা প্রশ্ন করি যে বাঁধন কেন লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতা এসেছিল, তার ভাবনায় কি ছিল, এটা একটু জানতে চাই।
1: আমার ওই ভাবনাটা খুবই মানে সবার কাছে মনে হবে যে আমি আমি কিন্তু কোনো নাচতে জানি না, আমি গান গাইতে জানি না, আমি অভিনয় জানি না, আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা মেয়ে। তো ওই সময়টাও আমার জীবনে অনেক ভয়াবহ ছিল, তখন আমার 19 বছর বয়স ছিল। তো আমার আমার মেইন টার্গেট ছিল আসলে হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমি একবার দেখা করব। তো এই জন্য কিন্তু আসলে লাস্ট চ্যানেলে সুপারস্টারের নাম লেখানো, এবং
0: ওই
1: জার্নিটা আমাকে আসলে নতুন করে একটা জীবন দিয়েছে। তো যার জন্য আমি সবসময় বলি যে আমার মানে দ্বিতীয়বার আসলে জন্ম হয়েছে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ ওই জার্নিটা আমাকে আসলে নতুন করে নিজেকে চিনতে শিখিয়েছে।
0: এবং সারপ্রাইজিংলি হুমায়ুন স্যারের সঙ্গে একটা কাজও কিন্তু আমরা করেছিলাম, তাই না?
1: একদম। এবং স্যারের সাথে আমার আমার জন্য এটা সবচেয়ে মানে আমি বলবো যে যেটা হয়েছে যে আমি স্যারের সাথে দেখা করব বললে তো নাম লিখালাম, এবং এরপরে কিন্তু আমার জার্নিটা খুবই ইন্টারেস্টিং। এটা আমি আরেকটু কারেজ যখন নিজের
0: হ্যাঁ হ্যাঁ
1: ভিতরে মানে হয় না করতে পারবো, তখন আমি এই
0: হ্যাঁ
1: জার্নিটাও শেয়ার করব। কিন্তু
0: হ্যাঁ
1: তারপরে আমি যখন লাক্স থেকে বের হই, আমি 7 দিন পর নুহাস চলচ্চিত্র থেকে কিন্তু ফোন পাই, এবং এরপর থেকে টানা 2.5 বছর আমি শুধু স্যারের সাথে কাজ করেছি। মানে আমি কিন্তু আর অন্য কারোর সাথে কাজ করিনি, কারণ আমি এত তো পড়াশোনা করতাম। তো এই
0: হ্যাঁ
1: আমার
0: হ্যাঁ হ্যাঁ
1: পড়ালেখাটা শেষ করার পেছনেও কিন্তু মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে। কারণ বেশিরভাগ সময় আমাদের এখানে যারা আসেন মনে করেন যে পড়াশোনাটা হয়তো করেন না ঠিক মতো। আমি বলবো যে আমি কিন্তু আমার স্টাডি ব্রেক ছিল ভাইয়া 2 বছরের,
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা আনফর্চুনেট ঘটনার কারণে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি লাক্স থেকে বের হয়ে কিন্তু আবার মেডিকেলে ভর্তি হই, আমি পুরো পড়াটা শেষ করি এবং ডাক্তার হতে পেরেছি, অভিনয়টাও করতে পেরেছি। তো আমি মিডিয়ার কাছে তো অনেক গ্রেটফুল।
0: এটা এটা বিশাল পাওয়া, এটা বিশাল পাওয়া। আমরা একটু দেখে নেই, আমাদের সঙ্গে ঢাকা থেকে দেখছেন নকিবুর রহমান, তারপরে সায়েম সিং, তারপরে আছেন এখানে রাসেল, হাবিবুর রহমান, হাবিবুর রহমান লিখেছেন গুড, শরীফ মজুমদার লিখেছেন শামীম ভাই, হ্যাঁ ওকে প্রশংসা, আর সালাম রাসেল লিখেছেন ঢাকা থেকে দেখছি জেনেছি বাঁধন অভিনয় করছেন সৃজিত মুখার্জির চলচ্চিত্রে, বিষয়টি ঘটনা নাকি রটনা বিস্তারিত জানতে চায় প্রিয় শিল্পীর কাছ থেকে। এটা ঘটনা, রটনা হবে কেন? হ্যাঁ, আর তারপরে আপনারা যারা দেখছেন সেটা একটু লিখে দেন কোথা থেকে দেখছেন, বাঁধনকে কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন। এখন একটা বিষয় বাঁধন, যখন লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় আমরা ধরে নিলাম যে আমাদের প্রিয় একজন হবে, তখন যখন দেখলাম যে তুমি পাচ্ছ না আমরা কষ্ট পেলাম, তোমার নিজের অনুভূতি কি ছিল?
1: আমার আমরা আমি তো ওখানে আমি বললাম না যে জার্নিটা আমি একটা সময় অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে যে যখন আমার অ্যানাউন্সমেন্টটা হলো, আমি আমাকে প্রথম মানে বলা হলো সেকেন্ড রানার আপ যে হয়েছে তার অ্যানাউন্সমেন্ট হলো, এবং এর পরে ছিল হচ্ছে কে হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছে এবং কে আসলে বিজয়ী হয়েছে। তো মমর অ্যানাউন্সমেন্ট আগে হলো, তো আমি প্রথম মানে মানুষ ছিলাম যে গিয়ে আসলে মমকে হাগ করেছিলাম। মানে আমার সাথে যারা বাচ্চা ছিল মানে
0: হ্যাঁ
1: ওরা
0: হ্যাঁ
1: জানে, মানে আমার অ্যাটলিস্ট আমি আর আরেকজন ছিল মুনমুন, মানে আমরা দুইজন ছিলাম হচ্ছে লাক্সের সবচাইতে মানে সবার সাথে একদম খুব ভালো সম্পর্ক এইরকম এক মানে দুইজন মানুষ। মানে আমার সাথে কখনো কারো কিন্তু ওই জেলাসি সম্পর্ক বা আমি আসলে ওটা চিন্তাও করিনি। মানে আমরা যারা 3 জনই ছিলাম বা বাকি যারাও ছিল, মানে আমাদের সময়টা না এই এই ব্যাপারগুলো খুব কম ছিল, মানে আমরা কখনো ওইভাবে ভাবিনি। মানে আমাদের কাছে মনে হয়েছে যে দারুচিনি দ্বীপের নায়িকা জোড়ি আসলে মমই হওয়া উচিত। হ্যাঁ, তো ওর এবং আমাদের আরো একটা লজিক ছিল যে মমর মমর গাড়িটা আসলে মমই পাওয়া উচিত। হ্যাঁ, তো আমাদের আমাদের এগুলো কথা আসে যায় নাই যে আসলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। কারণ আমার কাছে পুরো জার্নিটাই অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি বললাম না যে আমার পুরো জীবন মানে আমাকে নতুন করে জন্ম দিয়েছে ওই জার্নিটা। তো আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম না থার্ড হলাম, এটা আমাকে আসলে একেবারেই ওই মুহূর্তে তো কোনো এফেক্ট করেনি। এবং পরবর্তীতে শামীম ভাই আমি আরো একটু পরিষ্কার করি যে পরবর্তীতে যেটা হয় যে কাজের ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ হয়তো এই ধরনের কোনো ডিসক্রিমিনেশনের শিকার আমরা হয়েছি কিনা, বরং উল্টা আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করেছি, আমি প্রচুর বাংলা সিনেমার অফার পেয়েছি। আমার কিন্তু এটা কখনো ফেস করতে হয়নি যে আমি থার্ড হয়েছি বলে। হয়তো আমার দারুচিনি দ্বীপের জোড়ি ক্যারেক্টারটা করা হয়নি, কিন্তু তাই বলে এইটা না যে আমি অন্য কিছু থেকে আসলে মানে আমার আমি মনে করেছি যে আমাকে ডিসক্রিমিনেট করা হয়েছে।
0: এটা কিন্তু ঠিক, এটা ঠিক, আমরাও এটা মনে করি, আমরা বিশ্বাস করি যে আসলে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওখানে আসলে একজনকে করতেই হবে, সেই জন্যই করা। পুরো টিমটার মধ্যে প্রত্যেকটা মেয়ে কিন্তু খুব জলজল করেছে, এবং আমি মনে করি তোমাদের ব্যাচটা অনেক অনেক বেশি স্ট্রং ছিল লাক্সের জন্য, চ্যানেলের জন্য এটা একটা বড় বিষয় ছিল। আমাদের সঙ্গে আখি চৌধুরী দেখছেন, কামরুল হাসান দেখছেন, আখি চৌধুরী নিউ ইয়র্কে খুবই জনপ্রিয় একজন মানুষ, এবং তিনি আগে বাংলাদেশের মিডিয়াতে অ্যাক্টিং করতেন এবং আমাদের খুবই হ্যাঁ আমাদের খুবই কাছের বন্ধু। একটা বিষয় যে যখন আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে এই যে আমরা নারীবাদ বিষয়ে কথা বললাম, এই যে আমরা নারী পুরুষ সম্পর্ক নিয়ে কথা বললাম, আসলে নারী পুরুষের সম্পর্কটা কেমন হওয়া উচিত, কোন কোন জায়গাতে পরস্পরের প্রতি সম্মান বোধ থাকা উচিত, কোন কোন বিষয়ে প্রত্যেকে গুণান্বিত হওয়া উচিত?
1: ভাইয়া এটা তো একটা মানুষ হিসেবে যখনই আমি আরেকটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করব, তখন কিন্তু আর নারী পুরুষ অন্য কোন মানে
0: বিষয়টা আসবে না।
1: হ্যাঁ, জেন্ডার আসবে না বেসিক্যালি। কারণ হচ্ছে আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে হবে যে আমি মানুষ হিসেবে একটা মানুষকে তার তাকে সম্মান দিব, তার অধিকারটা আমি হনন করব না, তার অধিকার কেড়েও নিব না এবং তার স্বাধীনতাও আমি হস্তক্ষেপ করব না। যখন আমি এইসব ব্যাপারে নিজের সাথে নিজে পরিষ্কার, তখন কিন্তু আসলে কোনো সম্পর্কই কলুষিত হবে না, কোনো সম্পর্কই কুৎসিত হবে না, সেটা যার সাথে যার সম্পর্কই হোক না কেন। একটা নারীর সাথে নারীর সম্পর্ক, ধরেন আমি যদি মনে করি যে আমার সাথে আসলে ওর হিংসার সম্পর্ক বা ওর আমার ক্ষতি করতে হবে, সেখানে তো আমি আমার মানবিক দিকগুলোই আমার অবক্ষয় হয়েছে, সেখানে তো তাকে আমি মানুষ হিসেবে ট্রিট করছি না, আমি আমি আমার আমি নিজেও মানুষ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করছি না, আমি খুবই নিচু শ্রেণীর মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছি। তো ওই জায়গাগুলো আমরা যদি নিজেরা নিজেদেরকে সংশোধন করি, আমরা যদি মনে করি যে অন্যের অধিকার হনন করার অধিকার আমার নাই, তখন অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আসলে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা যে শুধু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা জন্য, আমাদের আমাদের এখানে কিন্তু অনেক ধর্মীয় প্রভাবও আছে শামীম ভাই। তো ওই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, ওইগুলোতে আসলে একটু আমার মনে হয় যে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়াটা ভীষণ দরকার, কারণ ওই ওইটার একটা বিশাল প্রভাব কিন্তু সমাজে এবং পরিবারে পড়ে যায় এবং যেটার কারণে অনেক ধরনের অবক্ষয় ঘটে, অনেক ধরনের অন্যায় অবিচার ঘটে।
0: কারেক্ট, এটা ঠিক। আর আমরা পাশাপাশি আমরা একটা বিষয় বলতে চাই, ধরো যখন আমরা দেখতাম যে বাঁধন কাজ করছে, বাঁধন এটা করছে এটা করছে, হঠাৎ করে একদিন দেখলাম বাঁধন বিয়ে করে ফেললো এবং হাজার হাজার তরুণের হৃদয় মানে ধ্বংস করে দিয়ে, তো এরকম হঠাৎ করে বিয়েটা কেন হয়েছিল?
1: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, এবং আমি এই কথাটা মানে আমি আরো অনেক জায়গায় বলেছি, বাট বেশিরভাগ সময় এডিট করে আমার এই পার্টটা কেটে ফেলে দেয়া হয়। সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার আমার পরিবারে আমি প্রথম মানুষ ছিলাম যে মিডিয়াতে কাজ করতাম, এবং আমার আমার পরিবার থেকে কিংবা আমি সামাজিকভাবেও ইভেন রাষ্ট্রীয়ভাবে আমি আমার পেশাটাকে কিন্তু ওই জায়গায় দেখতে পারিনি, সেই যেই জায়গায় আসলে আমি মনে করব যে এখানে আমার কাজ কন্টিনিউ করাটা খুব নিরাপদ, কারণ আমি তখন নিজের উপরেই আত্মবিশ্বাসী ছিলাম না, আমি জানতাম না যে আমি কি করতে চাই আমি কি করতে চাই না, কারণ আমার প্রত্যেকটা সিদ্ধান্ত এবং আমার জীবন বেশিরভাগ সময় পরিচালিত ছিল হচ্ছে আমার সমাজ ব্যবস্থা এবং আমার পরিবারের চাপিয়ে দেয়া যে সিদ্ধান্তগুলো চিন্তা করে করে আমি বড় হয়েছি, যেগুলোকে আমি মনে করেছি এটা স্বাভাবিক যে এগুলো আমারই চিন্তা। তো ওই চিন্তার একটা পার্ট ছিল যে আসলে এই কাজটাই ঠিক না, তো আমি কিন্তু খুবই আনপ্রফেশনাল ওয়েতে এবং খুবই বাজে ভাবে আমি জাস্ট এক মাসের নোটিসে আমি কাজ ছেড়ে দিয়েছি। আমি তখন 9টা সিরিজে কাজ করতাম এবং আমি লিড কাজ ছিলাম, তো আমি আমি ঠাস করে কাজটা ছেড়ে দিলাম, কারণ আমি মনে করলাম যে এখানে কাজ করাটা আমার জন্য ঠিক না এবং আমার একটা স্টেবল লাইফ লাগবে যেখানে আসলে আমি আমার বাচ্চা হবে এবং আমি সংসার করব। হ্যাঁ, তো এই এই চিন্তাটা যে এরকম না যে এখন আপনি যদি বলেন এই চিন্তাটা কার ছিল বাঁধন, এই চিন্তাটা আমার ছিল, কিন্তু এই চিন্তাটা করতে বাধ্য কে করেছে আমাকে? আমার সমাজ, আমার পরিবার। আমি কেন বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে বিডিএস করার পরেও মিডিয়ায় এরকম একটা জায়গা থাকার পরেও এটা ভাবতে পারি নাই যে আমি আসলে আমার কাজটা কন্টিনিউ করতে চাই? এই ব্যর্থতা শুধু আমার না, এই ব্যর্থতা কিন্তু পুরো সমাজ ব্যবস্থার। তো ওই জায়গাটা আমার কাছে খুব পরিষ্কার এখন যে আমি কেন করেছি এটা। তো আমার আমি তখন এইসব ইনসিকিউরিটির কারণে, এবং দেখেন আমি বিয়ের মানে জাস্ট 2 মাসের মাথায় আমি কনসিভ করি এবং আমার 1 বছরের মধ্যে কিন্তু আমার বাচ্চা হয়ে যায়, তো তখন আর কাজটাকে কন্টিনিউ করা তো সম্ভবই না, কিন্তু তারপরেও আমাকে কিন্তু এই মিডিয়াই সার্ভাইভ করতে হেল্প করেছে, কারণ আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে দিশাহারা আমি কি করব?
0: করেক্ট করেক্ট, শুনতে পাচ্ছি বাঁধন, শুনতে পাওয়া যাচ্ছে বাঁধন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, মানে আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে আসলে দিশাহারা যে আমি কি করব, তখন আমাদের একজন ডিরেক্টর চয়নিকা চৌধুরী, আমি তখন মাত্র মানুষকে বলা শুরু করেছি আমি কাজ করতে চাই, কিন্তু আমি খুব কনফিউজ ছিলাম ভাইয়া যে আমার বাচ্চা ব্রেস্ট ফিড করে, আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি 2 বছর 4 মাস বয়স পর্যন্ত এবং আমার বাচ্চাকে নিয়ে আমার শুটিং এ আসতে হবে, তো এইরকম যে একটা কথা বলাও যেতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি যখন মানুষকে নক করা শুরু করলাম যে আমি কাজ করব না কি কি করব আমি জানি না, বাট আমার তো বাচ্চাকে নিয়ে সেটা আসতে হবে, তখন চয়নিকা চৌধুরী কিন্তু আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন, সে বলেছিলেন বাবু তুমি বাচ্চা নিয়েই শুটে আসবা, এবং ওনার ওই একটা সাহসে আমি যখন একটা কাজ করে ফেললাম তারপরে আমি আরো 2টা সিরিয়ালের কাজ পেয়ে গেলাম, মানে ওনারা ওই সাপোর্টটা তখন যদি আমাকে না দিতেন আমি লিটারেলি আমার বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কারণ আমার আর কোনো ওয়ে ছিল না, আমি আমার বাবা মাকে বলতে পারতাম না, এবং আমার আমার যেটা প্রবলেম হয়েছে যে আমি কিন্তু অনেক আগে থেকে টাকা আর্ন করা শুরু করেছি, আমার 19 বছর বয়স থেকে। তো এখন সাডেনলি আমি কারো কাছ থেকে টাকা নিতেও পারতাম না, মানে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ছিল। তো আমার আমার জন্য, আমার বাচ্চার জন্য মিডিয়া অনেক করেছে, কারণ ওই সময় যদি তারা আমাকে কাজে না নিতেন এবং আমার বাচ্চাকে আমি সাথে নিয়ে শুটে যেতাম ভাইয়া, আমাকে আলাদা রুম দেয়া হতো, এবং আমি অনেক ওই সময়টা আমি এত মেন্টালি আনস্টেবল ছিলাম, আমার আমাকে আগে ছেড়ে দিতে হবে, আমি খিটখিটা মেজাজ ছিল, আমি দেখা যেত যে মনোযোগ দিয়ে কাজটা করতে পারতাম না। হ্যাঁ, মানে আমার তো কাজও করতে হবে, আমার টাকাও লাগবে, আবার আমার বাচ্চাকে দেখতে হবে বাচ্চা কান্না করছে কিনা, মানে তারপরে সোসাইটির মানুষ আমার বাচ্চা শুক না কেন, আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চাকে নিয়ে শুটে যাও কেন, মানে এসব তো আছেই। মানে
0: হ্যাঁ, মানে একা কাউকে বাঁচতে দিবে না, যে আমি আমার মতো বাঁচবো সেটা হইতে দিবে না। তাহলে আমার একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ
1: বলো। আমি আমি যেটা বলতে চাই ভাইয়া, আমি আমি নিজেকে বলি করি যে আমি খুবই আনফরচুনেট, এবং আমি সেই প্রত্যেকটা নারীকে রিপ্রেজেন্ট করেছি বা করি যারা আসলে এই সব কিছুকে মাথায় নিয়েই চলেন, কারণ আমি এটা শিখে বড় হয়েছি ভাইয়া যে আমাকে সব মাথায় নিতে হবে, কারণ এটাই আমার দায়িত্ব, আমাকে সবার মতো থাকতে হবে, সবাই যা চায় আমার সেটাই করতে হবে। সো ওইটা রিপ্রেজেন্ট করার পর আমি যখন এই সব কিছু থেকে মুক্ত হয়েছি ভাইয়া, ওই ফ্রিডমের কিন্তু আলাদা একটা লেভেল।
0: কারেক্ট কারেক্ট কারেক্ট, আসলে তাই। আমাদের মানে এইটা তো একটা খুবই সারপ্রাইজিং যে সবার মতো করে কেন আমাদেরকে চলতে হবে। আমি আমার মতো চলবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে বাঁশি বাজাবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে চা খাবো, আমার মনে চাচ্ছে আমি এখন এই মানুষটাকে পছন্দ করি, এই মানুষটার সাথে আমি সময় কাটাবো, আমার মন চাচ্ছে আমি এই মানুষটাকে পছন্দ করি না, এর থেকে দূরে থাকবো, কিন্তু সোসাইটি আমাদের হেচা হতে দেবে।
1: আমি কতটুকু কাজ করবো, হ্যাঁ এটাও কিন্তু নির্ধারিত, মানে আমাকে আশেপাশের মানুষই কিন্তু বলে দিবে যে হ্যাঁ হ্যাঁ তুমি মাসে এতদিন কাজ না করলে কিন্তু তোমার কিন্তু এটা হবে না, কিন্তু বাঁধন আর কিন্তু তোমাকে কেউ নিবে না কাজে। আমাকে শুনতে হয়েছে গত 3 বছর আমি মাত্র 3টা কাজ করেছি, হ্যাঁ সো আমাকে কিন্তু কনস্ট্যান্ট শুনতে হয়েছে যে এই যে তুমি কাজ করছো না, তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাবে, হয় তুমি কাজ করো না হয় তুমি বিয়ে করো, মানে এটাও তাদের নির্ধারণ করে দিতে হবে। তো আগের সময় হলে মানে ধরেন এখন যে সিচুয়েশন আমার, আমি ধরেন এই ওনাদের জন্য কানতে কানতেই মারা যেতাম, তো এখন যেহেতু আমার ওই অপশনটা আর নাই, সেই জন্য আমি আসলে নিজের কাজকে এবং নিজেকে ফোকাস করতে বেশি পছন্দ করছি।
0: হম হম সেটাই সেটাই। তাহলে একটা প্রশ্ন করি, এই যে একটা কথা তুমি বললে না যে আমরা আগের সময় হলে হয়তো আমি কানতে কানতেই মারা যেতাম, আমাদের অনুষ্ঠানটা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, যারা আমাদের অনুষ্ঠানটা দেখছে, যেই নারীরা দেখছে বা যে আশেপাশে যারা দেখছে বা কিংবা দেখবে, সোশ্যাল মিডিয়া তো একটা সুবিধা হচ্ছে যে এটা থেকে যায় তারপর দেখতে থাকে, তাদের মধ্যে সেই শক্তিটা কনভে করা যে আসলে কোন এই ধরনের কোন বিষয়ে বা ডিভোর্স হয়ে গেলে, একটা হাজবেন্ড সাথে না থাকলে, কিংবা একটা মেয়ে রেপড হলেই সে কানতে কানতে জান দিয়ে ফেলছে, সে সুইসাইড করতে চলে যাচ্ছে, এইটা এই ধরনের ভাবনা চিন্তা থেকে সরে আসতে হবে আমরা মনে করি। আর দ্বিতীয় বিষয়ের কথা, ধরো এই যে আমরা যদি বলে থাকি, ধরো আমাদের গ্রাম বাংলায় নানাবিধ ইয়েদের দেখি, যে সে মনে করে যে নানা রকম যন্ত্রণার পরও হাজবেন্ডের সঙ্গেই তার জীবনটা পার করতে হবে, এইটা একটা পয়েন্ট। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে নানা বিধ যুক্তি হতে পারে। আমার যেটা প্রশ্ন, ধরো তোমার বিয়ে হলো, বিয়ে করার মাত্র অল্প কিছুদিনের মধ্যে তোমরা আলাদা হয়ে গেলে, এত অল্প সময় কেন? এটা কি মানে বিয়ের আগে কি তুমি তাকে বোঝার সময় পাওনি, নাকি বিয়ের পর তাকে বুঝতে গিয়ে তুমি তাকে তার ভুলটা তার মধ্যে থেকে ডিফারেন্ট মানুষকে উদ্ধার করেছো?
1: ভাইয়া আমি তো মানে ওই যে বললাম বাংলা সাবানা হওয়ার আপ্রাণ চেষ্টা করে তো জীবন দিয়ে দিয়েছি ভাইয়া, মানে আরেকটু হলে ধরেন অ্যাওয়ার্ডটাও পেয়ে যেতাম, মানে জাস্ট ফিলটা করাতে আর কি অ্যাওয়ার্ডটা পাই নাই। তো
0: আফি কেদ্রি লিখেছে ওয়েল সেইড, ফেরদৌসি সুলতানা লিখেছে ওয়েল সেইড, তারপরে অনুভা শাহিন হোসেন লিখেছেন নিউ ইয়র্ক থেকে ওয়েল সেইড, প্রত্যেকে সমর্থন দিচ্ছে এবং সব ওকে। তাহলে তারপরে কি হলো সাবানা হওয়ার থেকে কিভাবে?
1: যেটা হয়েছে ভাইয়া, আমি তো তাকে আমার আমার এটা সেকেন্ড বিয়ে ছিল।
0: হ্যাঁ,
1: আমার ফার্স্ট বিয়েটা হয়েছে 2005 এ, যখন আমি লাক্সে আসিনি তার আগে। হ্যাঁ, তো তারপরে কিন্তু একটা লম্বা সময় আমি 2010 এ আবার বিয়ে করেছি, এবং এই পুরোটা সময় আমি কিন্তু সিঙ্গেলই থেকেছি, মানে আমি কারোর সাথে ইনভলভ হতে পারিনি, মানে আমার ফার্স্ট বিয়ে ট্রমাটা এত ডেঞ্জারাস ভাবে ছিল। তো যখন আমি এই বিয়ের সিদ্ধান্তটা নেই ভাইয়া, আমি মাত্র 25-26 দিনের মাথায় সিদ্ধান্ত নেই যে আমি বিয়ে করে ফেলবো, কারণ আমার আসলে এইভাবে করে তার সাথে সময় কাটানো বা ডেট করা এই এই সময়টা আসলে আমি দিতে চাইনি বা ওই সুযোগগুলো দিতে চাইনি। 25-26 দিন
0: অনেক কম সময় না? 25-26 দিন
1: অনেক কম সময়, এই জন্যই আমি উল্লেখ করলাম যে আমরা যখন এই স্টেজে থাকি তখন তো আমরা আসলে অনেক কিছু বুঝি না, তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, এবং আমরা আমি কিন্তু আসলে বিয়েটাই করতে চেয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি যেহেতু এই কাজটা কন্টিনিউ করতে চাই না, সেহেতু আমার আসলে এমন কাউকে বিয়ে করতে হবে যার সাথে আমি একটা স্টেবল লাইফ পাবো। এবং বিয়ের দিন থেকে আসলে আমি বুঝতে পেরেছিলাম যে সে আসলে ফ্রড। তো সেটা ধরেন বিয়ের 2 মাসের মাথায় আমি কনসিভ করার সাথে সাথে, মানে এর মাঝখানে কিন্তু অলরেডি এক্সপোজ হতে শুরু করে যে সে আসলে বিভিন্ন ভাবে আমাকে ফ্রড করেছে। কিন্তু ততদিনে আমি প্রেগনেন্ট হয়ে গেছি এবং আমি কাজ ছেড়ে দিয়েছি। তো আপনি যেটা বললেন যে অনেকেই ভাবে যে শেষ পর্যন্ত সংসারটা টিকিয়ে রাখতে হবে, সেটা আমিও ভেবেছি। আমি 4 বছর পর্যন্ত সেই বোঝাটা বয়ে বেরিয়েছি। 2014-তে আমার ডিভোর্স হয়েছে এবং তারপরে 3 বছর আমি আরো বাংলা সাবানা আরো কিভাবে আমি আপনাকে বলি, আরো 3 বছর আমি জাস্ট লুকিয়েছি মানুষের কাছ থেকে, মানুষের ভয়ে, যে এই সমাজ আমার বাচ্চাকে এবং আমাকে কিভাবে নিবে, আমার বাচ্চার স্কুলে ভর্তি করতে পারবো না, আমার বাচ্চাকে বুলি করবে, আমার বাচ্চাকে ডিসক্রিমিনেট করবে, আমাকে হেয় করবে, আমাকে বিভিন্ন ভাবে টর্চার করবে, এই ভয়ে, এবং মানুষ আমাকে কি বলবে যেহেতু এটা আমার সেকেন্ড বিয়ে ছিল। তো এই ভয়ে আমি কিন্তু আরো 3 বছর কাউকে বলি নাই যে আমার ডিভোর্স হয়েছে। এবং আমার সাথে যত রকমের ধরেন কুৎসিত ভয়াবহ আচরণ, মানে আমার আমি যাকে বিয়ে করেছিলাম সে করতে পেরেছেন, তার একমাত্র আমি মনে করি যে অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার চুপ থাকা। যার জন্য আমি মেয়েদেরকে বলি, আমি সবসময় আমাকে সবাই বলে যে তুমি এত কথা কেন বলো, তুমি তো আছো খুবই কমফোর্ট জোনে। হ্যাঁ, আমি আসলে কমফোর্ট জোনে আছি এখন, আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, মানে আমি আসলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাকে বাঁচিয়ে দিয়েছে বলে তার মানে এই না যে বাকি যারা এই অত্যাচারগুলো সহ্য করছে সেগুলো আমি আর চোখে দেখবো না। তো কথা বলতে হবে, কথা না বললে যেটা হবে, আমাদেরকে যে এই যে সয়ে যাওয়ার এক ধরনের ট্রেনিং দিয়ে বড় করা হয় ভাইয়া, ওই ট্রেনিংটা যে ভুল এবং এটা যে একদমই অন্যায়, এই এই ট্রেনিংটা, এটা নিয়ে কথা বলতে হবে। আমি তো আমার মেয়েকে এই ট্রেনিং দিব না যে তুমি সব অত্যাচার সয়ে যাবা এবং যত যাই হয়ে যাক না কেন তুমি এটা মেনে নিবা। আমার মেয়ে কিন্তু জানে, আমার মেয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলি আপনাকে, আমার মেয়ে ওদিন আমাকে কি বলেছে, সে বলেছে যে মা, মানে আমার মেয়ের সাথে আমার খুবই ম্যাচিওর কথাবার্তা হয়, তো বলেছে মা আমি আমার ফিউচার বয়ফ্রেন্ডকে নিয়ে খুবই ওরিড। তা আমি বলেছি কেন, মানে আমি খুবই অবাক যে সে হঠাৎ করে ওর বয়ফ্রেন্ড কোথেকে চলে আসলো। তো বলছে না মা যখন আমি অ্যাডাল্ট হবো তখনই। আমি বলছি কেন, তো বলছে যে মা যদি বাই এনি চান্স আমার কারণে আমার মন খারাপ হয় তুমি তো স্পাই করবা, ওকে ব্লেম করবা। মেয়েটাকে বড় করতে হবে এবং প্রত্যেকটা মেয়ের এটাই ভাবতে হবে যে অত্যাচার যেটা অন্যায় সেটা অন্যায় সেটা যেই করুক না কেন, কারণ আমাদের সোসাইটিতে কি হয় ভাইয়া, অন্যায়টা অত্যাচারটা নিপীড়নটা মেয়েদের সাথে শুরু হয় হচ্ছে কিন্তু ফ্যামিলি থেকে। তো মেয়েটা বলতে পারে না, তো ওই লজ্জাটা ও কিভাবে বলবে যে আমার ফ্যামিলি আমার সাথে এটা করতেছে, আমার ইন্টিমেট পার্টনার এটা আমার সাথে করতেছে।
0: করেক্ট করেক্ট করেক্ট। তাহলে আমার পরবর্তী প্রশ্ন, এই যে বাঁধন বিয়ে করা নিয়ে তার টেনশন হলো, তারপরে বিয়ে করার পর একটা ডিফারেন্ট মানুষকে আবিষ্কার করলো, তারপরে সে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলো, ভয় পেলো কিভাবে সোসাইটির সঙ্গে মেশা যায়, আমার কাজ কি হবে, মেয়ে কি হবে, সামনে কি হবে, রিভলভ করার শক্তিটা কিভাবে পেলো এবং টার্নিং পয়েন্টটা কোথায়?
1: এবং ভাইয়া আমি এটাও ভেবেছি যে আমার মেয়ের বিয়ে হবে না।
0: আচ্ছা আচ্ছা, তারপরে তার টার্নিং পয়েন্টটা কোথায়, তারপর রিভোল্ট করার শক্তিটা কোথায় পেয়েছে, ঘুরে দাঁড়ানোর শক্তিটা কোথায় পেয়েছে?
1: আমার আমার বাচ্চাকে 2017 এ বাচ্চার বাবা আবার বিয়ে করেন এবং বিয়ে করার পর বাচ্চার বাবা এবং তিনি যাকে বিয়ে করেছেন সেই ভদ্রমহিলা দুইজন মিলে আমার বাচ্চা ওই বাসায় ছিল। আমি
0: এটা কি তোমাদের সাথে তোমার সাথে ডিভোর্স হওয়ার আগে বিয়ে করেন তিনি?
1: না, উনি ওই যে বললাম না আমি 3 বছর তো বলিই নাই। আরো যা যা করা যায়, মানে বিভিন্ন রকম মিথ্যা কেস হোক, আমার নামে একটা মিথ্যা চাঁদাবাজির কেস উনি করেছিলেন এবং যেহেতু উনি একটা প্রভাবশালী মহলে ছিলেন, তো উনি ওখান থেকে আমাকে নানান ভাবে আসলে হেনস্থা করেছেন। তো সেটা একটা ডিফারেন্ট গল্প, বাট আমার আমার বাচ্চার বাবা এবং তার ওয়াইফ মিলে সিদ্ধান্ত জানান আমাকে, আমার বাচ্চা তখন ওই বাসায়, যে তারা আসলে আমার বাচ্চাকে এই দেশ থেকে নিয়ে চলে যেতে চান, কারণ হচ্ছে এই দেশটা আসলে ভালো না। তো
0: কি বল,
1: এই দেশে
0: মানে
1: এই
0: তার ওই ভদ্রলোক এবং তার ওয়াইফ, তারা
1: হ্যাঁ,
0: সিদ্ধান্ত নিচ্ছে তোমার বাচ্চার ব্যাপারে?
1: এবং আমার বাচ্চার ব্যাপারে তো নিয়েছে, এবং তাদের কথা হচ্ছে যে তারা আমাকে কনসেন্ট পেপারটা পাঠাবে, যেটা আমাকে সাইন
0: হ্যাঁ
1: করে দিতে হবে, কারণ
0: হ্যাঁ
1: এইটা উনি চিন্তা করেছেন। বাচ্চার বাবা
0: হুম
1: যেখানে জন্ম থেকে বেসিক্যালি আমার আমাকে এবং আমার বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছেন, সে কখনোই
0: হুম
1: কোনো রেসপন্সিবিলিটি নেন নাই। আমি আমার বাবার বাসায় থাকতাম, তাকে
0: হুম
1: সহ সে চলে গেছেন। তারপরে তারপরে আমি আমার বাচ্চার মেন্টাল হেলথের কথা চিন্তা করে, ভাইয়া আমি তার সাথে যোগাযোগটা রেখেছি, এবং
0: হুম
1: সে কিন্তু কখনো কোনো ভরণ পোষণ দেয় নাই কোনো কিছু,
0: হুম
1: আমার বা আমার বাচ্চার কখনোই দেন নাই, ঠিক আছে। তো ওই ওই রকম একটা বাবা সাডেনলি বাচ্চার ফিউচার নিয়ে চিন্তা করা শুরু করলেন, এবং চিন্তাটা হচ্ছে যে এই দেশে বাচ্চাকে রাখা যাবে না, কারণ এই দেশটা ভালো না। তো এবং সেটা আমার বাচ্চা তখন ওই বাসায় ছিল ভাইয়া, এবং আমার কাছে কোনো লিগাল পেপার ছিল না, কারণ আমি কখনো কোর্টে যেয়ে কোনো কাস্টডি চাইনি বা আমি কোনো ভরণ পোষণ চাইনি। আমি এগুলো যেহেতু মানুষকে জানানো যাবে না, আমি লুকিয়েছি, সেহেতু আমি কিন্তু এই এইগুলো স্টেপ আমি নেইনি। তো যখন
0: করেক্ট
1: সে ওই বাসায় বাচ্চাকে আটকে দিয়ে আমাকে এসব কথা বলেছেন ভাইয়া, এবং আরো আরো ভয়াবহ হচ্ছে, যখন
0: হুম
1: আমি আইনের আশ্রয় নিতে গেছি, যখন
0: হুম
1: আমি সাহায্যের জন্য গেছি, তখন আমার পরিবার, আমার আশেপাশের মানুষ, আমার কাছের মানুষ, আমার সমাজ ব্যবস্থা, আমাদের বিভিন্ন রকম আইন আমাকে এটা বুঝিয়েছে যে বাচ্চার গার্ডিয়ান তো বাবা, বাবাই তো সিদ্ধান্ত নিবে। তো ওই ওই সময়টা না আমি সাডেনলি রিয়েলাইজ করলাম ভাইয়া যে এই সোসাইটিতে আসলে আমার কোনো অস্তিত্বই নাই,
0: হুম হুম
1: মানে
0: হুম হুম হুম
1: এবং এই অস্তিত্বটা যে নাই সেটা আমার জন্ম থেকেই ছিল না, এটা আমি বুঝি নাই কখনো। তো ওই ওই সময়টায় আমার যে ধাক্কাটা, এবং আমি যে ভাইয়া পথে পথে ঘুরেছি, মানুষ তো দেখেছে শুধু আমার ভিক্ট্রিটা, যে ও আচ্ছা বাঁধন এই বাচ্চার গার্ডিয়ানশিপ পেয়েছে, বাপ রে বাপ, ওই দিনই জাজ মাল্টিমিডিয়া তাকে লঞ্চ করেছে, মানে কি একটা
0: হুম
1: সিচুয়েশন। কিন্তু তার আগে আমার জীবনটা মানে কি কি হয়েছে এবং কিসের ভিতর দিয়ে আমি গেছি সেটা শুধু আমি জানি। তো যার জন্য না ভাইয়া, যখন কোনো মানুষ আমাকে বলে যে সে আসলে একটা হেল্পলেস অবস্থায় আছে, এবং আমি যখন মানুষকে কষ্ট পেতে দেখি, তখন আমার অনেক কষ্ট হয়, কারণ আমি ওই জায়গাটা পার করে আসছি, আমাকে ওই ওই কষ্টগুলো আসলে পীড়া দেয়। তো ওই সময়টা ভাইয়া আমাকে এক ধরনের শক্তি দিয়েছে যে আমার আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে নিবে, এবং এই এইটার কারণে যে আমি এত বছর আমি এই লোককে এবং এই সমাজ ব্যবস্থাকে শুধুমাত্র ধারণ করেছি, বহন করেছি, কারণ আমি কিন্তু তাকে বলেছি যে হ্যাঁ ঠিক আছে বাচ্চার বাবা, আমি কাউকে এক্সপোজ করি নাই যে সে আমাদের সাথে কি করতেছে, বাচ্চার বাবাকে নিয়ে যেতে হবে, বাচ্চার বাবাকে দেখাতে হবে, মানে আমি সবসময় জিনিসটা করেছি, আমার বাচ্চার জন্য করেছি, কিন্তু আমার এই করাটাকে তারা ক্যাশ করেছে, এবং তারা আমার সাথে এই কাজটা করেছে, এবং লিটারেলি সে বলেছে যে আচ্ছা যাও দেখবো কি করতে পারো। তো এবং কারণ তার এই কনফিডেন্সটা কোত্থেকে আসছে, কারণ সে জানে যে কিছু হবে না, আমি আমার আমি কিছু করতে পারবো না, কারণ আমাকে তারা প্রমাণ করবে আমি চরিত্রহীন নায়িকা,
0: করেক্ট করেক্ট
1: আমি চরিত্রহীন নায়িকা। এই কথাটা যখন মানুষ আমাকে মানে আমি জানি তো, মানে যে কোনো সময় কিছু হলে, ডিভোর্স হলে, বাচ্চাকে নিয়ে কোনো কিছু করতে গেলেই, যে কোনো মেয়ের মানে একটা মেয়েকে হেয় করার একমাত্র মানে হাতিয়ার হচ্ছে একটা চরিত্র নিয়ে কথা বলা। তার মধ্যে আমি নায়িকা ছিলাম, তার চেয়ে বয়স অনেক ছোট ছিলাম, তো তার অনেক সুবিধা হয়েছে। তো তার যত সুবিধা হয়েছে আমার শক্তি তত বেড়েছে আসলে, কারণ আমাকে যত কঠিন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, আমি তত শক্তিশালী ভাবে আসলে ওই বাধাকে ভেঙেছি, যার জন্যই হয়তো আমার স্ট্রেংথটা অনেকের চাইতে অনেক বেশি, আর কিছু না ভাইয়া।
0: এটা এটা আমি বলবো যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে আমাদের যেখানে আমাদের নারীরা ডমিনেটেড হচ্ছেন, যেখানে আমাদের নারীরা এক্সপ্লয়েটেড হচ্ছেন, সেইখানে কিন্তু এখান থেকে কথা বলার জায়গা তৈরি হচ্ছে, ওখানে বলার অনেক স্কোপ আছে। একটা বিষয় আমি বলতে চাই, ধরো এই যে অনেক বড় কঠিন জায়গাতে তুমি কিন্তু নিজেকে পুরোপুরি পাল্টে দিয়েছো, যেটা আমরা দেখেছি, আমরা দেখেছি যে হঠাৎ কোর্টের চত্বরে দাঁড়িয়ে বাঁধন কথা বলছে তার কন্যাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে। এই যে তখন কিন্তু মানুষজন করতে চায় না, লোকে কি বলবে, ও কি বলবে, কি বলবে, না করব না, একটু সয়ে যাই, এরকম করে। তাহলে এই যে স্পার্কটা, এই যে তোমার মধ্যে সেই ভাবনাটা বা তোমার প্রতিবাদ করাটা, যে তোমার নিজে নিজেই আসছে নাকি কোনো তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বা কেউ একজন সহযোগিতা করেছিল?

0: ওর ওর ইচ্ছা মতো ওর জীবন যাপন করবে, এবং আমি সেটাই চাই।
1: করেক্ট।
0: কিন্তু আমাকে অস্তিত্বহীন করা হয়েছে একজন মানুষ হিসেবে, একটা মা হিসেবে। ওই জায়গাটা আসলে আমাকে, আমি বলবো যে হয়তো আজকে আজকে বাঁধন হওয়ার পিছনে ওই জায়গাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল।
1: হ্যাঁ, এবার আমরা আসি তোমার বিজয়ের দিকে। তারপর আমরা দেখলাম যে এক বিজয়ী বাঁধন আবার সে উঠে দাঁড়ালো, নিজের মতো করে আবার মিডিয়াতে ব্যস্ত হলো, একই সঙ্গে সে তার ইয়েতে কাজ করছে, নানা দিকে সে যাচ্ছে, ওটা করছে এটা করছে, নানাবিধ কাজ শুরু হলো। তারপরে আমরা দেখলাম যে তুমি অনেক আলোচিত কাজ করছো, একটা জায়গায় সবচেয়ে আলোচিত যেটা সাম্প্রতিক ছিল সৃজিতের সঙ্গে কাজ করা, সৃজিতের ফিল্মে কাজ করা, এটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, ওয়েব সিরিজ, তোমার মুখ থেকে শুনতে চাই কিভাবে শুরু হলো, কি অবস্থায় আছে?
0: শুরুটা ভাইয়া খুবই ইন্টারেস্টিং, কারণ সৃজিত মুখার্জি আমাকে খুঁজে বের করেছেন। উনি আমাকে সোশ্যাল মিডিয়া থেকে, এবং উনি আমাকে নক করেছেন হোয়াটসঅ্যাপে। এটা গত বছর এই সময়টারই ঘটনা। তো উনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, আমি দুইটা তিনটা মেসেজ আসলে সিন করেছি, যে উনি লিখেছেন যে উনি সৃজিত মুখার্জি, উনি একটা ওয়েব সিরিজের ব্যাপারে আমার সাথে কথা বলতে চান। তারপর আমার একটু মানে খটকা লেগেছে যে উনি আমাকে টেক্সট করেছেন। তারপরের দুটো টেক্সট হচ্ছে যে আমার কখন কনভিনিয়েন্ট টাইম, তখন যাতে আমি জানাই উনি আমাকে কল করবেন। তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি এটা অবশ্যই সৃজিত মুখার্জি না, কারণ হতে এটা অবশ্যই কোনো ক্লোন নাম্বার, ইন্ডিয়ার একটা নাম্বার থেকে করেছে। বাট কি আসে যায়, এরকম অনেকেই আছে, কারণ সৃজিত মুখার্জি আর কোনো কাজ নাই, উনি বাংলাদেশের মানুষকে চিনে না, জানে না যে সে, এবং আমার তো ওইভাবে কোনো আসলে কাজের মানে একদমই অনেস্টলি আমি কাজ করেছি প্রচুর, কিন্তু ওইভাবে হয় না যে খুবই মানে গ্রে ক্যারেক্টার, খুবই কমপ্লিকেটেড ক্যারেক্টার গুলো করেছি এরকম না। তো ওই জায়গা থেকে সৃজিত মুখার্জি আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না, এবং আমি এইসব ভেবে টেবে একদম পুরো মানে সিনই করি না আর টেক্সট। পরের দিন সকালবেলা, তখন কিন্তু একদম করোনার প্রথম দিকে, যখন হচ্ছে আমাদের একদম মানে আমরা ভাবছি যে আমরা মারাই যাব ওই সময়টা, তো এবং আমার একটু ঠান্ডাও লেগেছে, আমি আবার সেলফ কোয়ারেন্টিনে চলে গেছি নিজে নিজে, তো আমার রুমে, এবং আমি ভাবছি আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমাকে সারিয়া শাকিল, আমাদের একজন প্রডিউসার আছে, উনি ফোন করেছেন, উনি কনফারেন্স কলে সৃজিত মুখার্জিকে আমার সাথে কথা বলিয়ে দিবেন। তো তখন আমি আরো কনফার্ম যে নিশ্চয়ই শাকিল ভাই আমার সাথে ফান করছে, মানে সৃজিত মুখার্জির আর কোনো কাজ নাই, উনি আমার সাথে মানে ফোনে কথা বলবেন কনফারেন্স কলে, এই জিনিসটা আমি বিশ্বাস করি নাই, কারণ এটা কেন উনি করবেন আসলে, একে তো করোনা, তার মধ্যে মানে আমি কেন। হ্যাঁ, তো পরে দেখি না উনারই ভয়েস, এবং উনি আমাকে একটা প্রচ্ছদের ছবি পাঠালেন, বললেন যে ঠিক আছে আপনি এরকম করে একটা ছবি তুলে আমাকে পাঠান। আমি তখনও বিশ্বাস করি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না, প্রচ্ছদে ঠিক আছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এরকম, আমি ওই বইটা তখন পড়িনি আর কি। তো প্রচ্ছদের ছবিটা দেখে আমি ছবি তুলে তাকে পাঠিয়েছি, তো উনি বলছেন যে ঠিক আছে আপনাকে অডিশন দিতে হবে, তো আমরা বাট আমার আমার আপনাকে পছন্দ, আমার মাথায় আপনার চেহারাটা আসলে আসছে। তো আমি তারপর আমি না চুপ করে আছি, মানে আমার আমার বিহেভিয়ার দেখে পরে সৃজিত আমাকে বলেছে যে আমি ভাবছি যে ওকে আমার সাথে ভাব মারছে নাকি, কারণ আমি না আমি আমি কোনো কথা রিয়্যাক্ট করতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমার সাথে। এবং পরে সে আমাকে বলছে যে আমি বললাম যে দেখেন আমি কিন্তু আপনাকে এখনো বিশ্বাস করিনি যে আপনি সৃজিত মুখার্জি, তারপরও যেহেতু আপনি প্রচ্ছদের ছবি পাঠিয়েছেন আমি তাই কিন্তু ছবিটা পাঠালাম। হ্যাঁ, তো তখন উনি আমাকে বলছে তাইকে আমি পাসপোর্টের কপি পাঠাবো, মানে আমি সৃজিত মুখার্জির জন্য। তো আমি বললাম না ঠিক আছে। পরে পরে উনি আমাকে ভিডিও কল করে, তো তখন আমি কনফার্ম হই যে ও আচ্ছা ঠিক আছে এটা সৃজিত মুখার্জি সত্যি সত্যি। তো তখন আমি যে, এবং ওই দিন রাতে আমি পিডিএফ টা পড়ে ফেলি, এবং পড়ার পর তো আমি ভাই আরেক আশ্চর্য, কারণ হচ্ছে এই মুস্কান জুবেরি আমাকে চিন্তা করা হচ্ছে, মানে আমি এটা মানে আমার আমার কাছে এটা খুবই অবিশ্বাস্য ছিল, কারণ আমি অনেক পছন্দ করেছি ক্যারেক্টারটা। তো তারপরে তো অনলাইনে আমাদের রিহার্সাল শুরু হলো, কিন্তু যেটা হয়েছিল মাঝখানে আমি একবার কিন্তু ক্যান্সেলও হয়েছিলাম, মানে আমার যেহেতু পুরো কাজটা এখানে হওয়ার কথা ছিল বাংলাদেশে, তারপরে সেটা আবার শিফট হলো যে কলকাতায় হবে, বাংলাদেশের সব অ্যাক্টররা ওখানে যাবেন, যেহেতু এটা আমাদের দেশের একজন রাইটারের গল্প, কিন্তু মোহাম্মদ নাসিমউদ্দিনের অসাধারণ গল্প লিখেছেন উনি। তো ওই ওই ক্যারেক্টারটা এখন তারপরে হচ্ছে বললো যে ঠিক আছে আসলে কোনো কাস্টিংই বাংলাদেশ থেকে হচ্ছে না, সো বাঁধন এই প্রজেক্টটা বাদ, কারণ আমার অলরেডি 6 মাস 7 মাস হচ্ছে আমার রিহার্সাল হয়ে গেছে, আমি জানি যে আমি কাজ করছি, তার মধ্যে আমাকে বললো যে বাদ, এবং আমার রিঅ্যাকশন ছিল আচ্ছা ঠিক আছে। তো
1: ওইটা পরে বলেছিল যে বাদ,
0: হ্যাঁ পুরো রিহার্সাল করার পরেও, কারণ হচ্ছে আমাদের এটা টেকনিক্যাল মানে এটা প্যান্ডেমিকের একদমই প্যান্ডেমিকের কারণে ছিল, কারণ মানে এখান থেকে যাওয়ার অপশনটা ছিল না। তো পরে তখন ওখানের একজন অনেক বড় অভিনেত্রীর সাথে আসলে কথা বলেছিলেন, পাওলি দাম, তারপর ওনাদের পাওলির সাথে ডেট নিয়ে একটা

0: কিছু ঝামেলা হয়েছিল, তো পরে আমাকে আবার ওইটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, ওইটা আমি হইচইয়ের সাথে যখন আমার ইন্টারভিউ হবে তখন বলবো। পরে
1: হ্যাঁ
0: হইচইয়ের দুইজন দাদা আছেন, একজন আপু আছেন, ওনারা আমাকে দেখে বলেছে যে এই কি সেই মুস্কান জুবেরি? তো সৃজিত বলেছে হ্যাঁ, তো বলছে আমরা ওকেই চাই, ঠিক আছে ওকে তুমি দেখো যে ভিসা করাতে পারে কিনা, সো ওকে আমরা নিতে চাই। তো
1: হ্যাঁ হ্যাঁ
0: পরে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে তারা অনেক হেল্প করেছে, কারণ তারা ভিসাটা আমাকে একটা বিজনেস ভিসা করিয়ে দিয়েছে, যেটা একেবারে আমি কিন্তু কোনো আমার প্রোডাকশন হাউস দিয়ে কিছু নেই, আমার SBF থেকে কাগজ পাঠানো হয়। তো পরে ওখান থেকে ওই ভিসাটা হওয়াতেই আসলে যাওয়াটা হলো আলটিমেটলি, এবং আমাদের পুরো কাজটা এখন শেষ হয়ে গেছে, আমার ডাবিং ও হয়ে গেছে, এখন বাকি এখন যতটুকু মানে পোস্টের কাজ করতে যে সময়টা লাগে এবং ওনারা যখন
1: আচ্ছা,
0: কনভেনিয়েন্ট
1: তাহলে
0: করার
1: প্রশ্ন
0: কথা।
1: হচ্ছে মুস্কান জুবেরি ক্যারেক্টারে তোমাকে কাজ করার কারণ কি, তোমার কি মনে হয়? এবং ওই যে তুমি যেটা বলেছো যে সৃজিত কি আমাকে কল করবে, এটা কিন্তু আসলে ভাবনার বাইরে যে সৃজিত কেন ফেসবুক দেখে তোমাকে খুঁজে নিল, সেটাতে সে আসলে ক্যারেক্টারটার মধ্যে কি খুঁজতেছিল?
0: এটা সৃজিত মুখার্জি ভালো বলতে পারবেন, কিন্তু আমাকে সৃজিত যেটা
1: একটা
0: বলেছে
1: তোমার
0: যে
1: অবজারভেশন আছে না, যে তুমি তো তোমার কি মনে হয় সেটা আমার
0: না,
1: জানি।
0: সৃজিত আসলে প্রথম থেকে একটা কথাই বলেছে যে আমি মানে মুস্কান জুবেরি যখন উনি উনি তখন স্ক্রিপ্টটা করেননি, কিন্তু যখন আমার সাথে কথা হয়েছে তখন স্ক্রিপ্টটা
1: হ্যাঁ
0: মাত্র করা শুরু করেছেন, উনি যখন গল্পটা পড়েছেন এবং এরপরে যখন উনি আমার ছবি দেখেছেন, ওনার কাছে মনে হয়েছে যে উনি মুস্কান জুবেরি যেই রকম চিন্তা করেছেন আমার চেহারাটা আসলে সেই জায়গাটাই উনি দেখতে পেয়েছেন। হ্যাঁ, মুস্কান জুবেরি আমাকেই সে দেখতে পেয়েছেন, তো এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং মানে সৃজিত মুখার্জি একমাত্র মানুষ ছিলেন যে আসলে আমার কাস্টিং এর ব্যাপারে খুবই দৃঢ় ছিলেন যে না আমি ওকেই নিয়ে কাজটা করতে চাই।
1: হ্যাঁ
0: কিন্তু অনেকের অনেক কনফিউশন ছিল ভাইয়া যে আমার সাথে কাজটা করবে কিনা, মানে হয় না যে যখনই একটা এই ধরনের গুরুত্বপূর্ণ চরিত্র আসে এবং গ্রে ক্যারেক্টার যেটা খুবই ধরেন প্রমাণিত অভিনেতা অভিনেত্রী করতে পারবেন বলে সবাই মনে করেন, ওই
1: হ্যাঁ হ্যাঁ
0: জায়গা থেকে সৃজিতের ওই দৃঢ়তা আসলে আমাকে অনেক সাহস দিয়েছে, এবং
1: এখানে আমি একটা প্রশ্ন করতে
0: সৃজিত
1: চাই।
0: এটা ভালো বলতে পারবে
1: হ্যাঁ
0: আসলে কেন আমাকে নিয়েছে।
1: আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই, এই যে এই যে এই যে তুমি বললে প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় সুযোগ দেওয়া হয়, আমি এই কথাটা বলতে চাই, কারণ প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় কেন সুযোগ দিতে হবে, কেন নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে না? আর কেন এই প্রশ্নটা আমি কেন বলছি, যে আমরা যখন বাংলা ভিশন করেছি তখন আমরা আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, অয়ের গল্প, তারপরে আরো যেখানে আছে ম্যাক্সিমাম জায়গায় আমরা নতুন অভিনেতা অভিনেত্রীদের জায়গা দেওয়ার চেষ্টা করেছি, নতুন ডিরেক্টরদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করছি। তোমার কি মনে হয়, প্রমাণিত অভিনেত্রীদের কাজ করা উচিত নাকি নতুনদের জায়গা করে দেওয়া উচিত?
0: আমার মনে হয় যে চরিত্রে যাকে নিয়ে ডিরেক্টর কাজ করতে চান, যাকে তিনি দেখতে পেয়েছেন অডিশন দিয়ে, যাকে আসলে পারফেক্ট মনে হয়েছে, তাকে নিয়ে কাজটা করার স্বাধীনতা ডিরেক্টরকে দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে এই স্বাধীনতাটা কিন্তু ডিরেক্টরের বেশিরভাগ সময় থাকে না, তার উপরে কিন্তু আরোপ করা হয় যে না আপনি একে নিয়ে কাজ করবেন, আপনি এইটাই করবেন। তো এবং আরেকটা জিনিস যেটা হয় যে যে সময়টা দিতে হবে, দেখেন আমি সৃজিত মুখার্জির কাজের জন্য 6-7 মাস রিহার্সাল করেছি, আমি একটা আব্দুল মোহাম্মদ সাদের সিনেমার জন্য 1.5 বছর কোনো কাজ করিনি, আমি আমি 1.5 বছর একটা কাজের সাথে সম্পৃক্ত থেকেছি। তো এই সময়টা দিবে কিনা একটা ডিরেক্টর বা ওই ওই মানে ইনভেস্টমেন্টটা তারা করতে চায় কিনা, এটাও একটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এবং ওই দৃঢ়তা নিয়ে থাকাটাও গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ডিরেক্টরকে যখন প্রভাবিত করা হয় বিভিন্ন মহল থেকে, তখন কিন্তু আসলে তার আর ওই জায়গাটা থাকে না যে না আমি এই চরিত্রে একেই নিতে চাই, এর সাথে কাজটা করতে চাই। এবং আমার মনে হয় যে সবার সুযোগ হওয়া উচিত কাজ মানে করার, যদি একই একই মানুষ বারবার সব কাজ করে ফেলেন সেক্ষেত্রে আসলে অন্যদের কাজ করার সুযোগ তো অনেক কমে যায়, সেটা সেই সুযোগটা আসলে মানুষকে দেয়া উচিত। এবং আমি বলবো যে আমি ভীষণ লাকি, এবং আমার সময়টাও আমি জানি না যে কিভাবে এটা হয়েছে, আমার আমি যে সিনেমার কাজটা করেছি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের, ওরাও কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া দেখে পিক করেছে, এবং ওই কাজটাও আমার পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে, আমার আমার আমার লাইফ চেঞ্জার একটা
1: আচ্ছা,
0: সিনেমা।
1: কেমন কেমন একটু শুনতে চাই, যে একটা কাজ কিভাবে একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে?
0: এইটা এইটা খুবই ইন্টারেস্টিং ভাইয়া, এই এই
1: হ্যাঁ
0: গল্পটা বলার জন্য আমাকে আরেকটা এপিসোড লাগবে, কারণ যখন এটা রিলিজ হবে আমি তখন বলবো। কিন্তু
1: আচ্ছা
0: ডেফিনেটলি মানে আমাকে যেই যেই সময় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ তার সেকেন্ড সিনেমার জন্য যেটা একটা ফিমেল প্রোটাগনিস্টের আমাকে কাস্ট করার সাহস করেছেন, সেটা আসলে মানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস আমি জানি না যে আমাদের এখানে কয়জন মানুষের আছে, কারণ ওই ওই সময় আমি নিজেকে তো চিন্তা তো অনেক দূরে থাক, মানে আমি জানিও না যে কিভাবে আমাকে দিয়ে কাজটা করিয়ে ফেলেছে, কিন্তু সেইটা করতে সক্ষম হয়েছে। সে 1.5 বছর আমার পেছনে সময় দিয়েছে এবং সে বলেছে যে না আমি জানি তুমি এটা করতে পারবে এবং তুমি না করতে পারলে কেউ করতে পারবে না। সো একটা ডিরেক্টর যখন আসলে একটা অ্যাক্টরকে এই ধরনের কথা বলেন, সেইটা কিন্তু অ্যাক্টরের রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে যায় আসলে সেই কাজটার জন্য।
1: তাহলে একটা প্রশ্ন করতে চাই, ধরো অনেক অনেক নাটকে তুমি অ্যাক্টিং করেছো যেখানে তুমি নায়ক নায়িকা এরকম ছিল, বা কোন একটা রোমান্টিক গল্প ছিল, অথবা নায়ক প্রধান চরিত্র ছিল, আবার দেখা যাচ্ছে অন্য জায়গাতে তুমি একজন নারী প্রধান ক্যারেক্টার চরিত্রগুলো করছো, বা ফিল্ম বা নাটক ফিল্ম তো আসলে সব সেটা করছো, দুইটার মধ্যে তোমার কেমন অনুভূতির পার্থক্য ছিল, নায়িকা প্রধান গল্প এবং সাধারণ রোমান্টিক গল্প যেখানে নায়ক নায়িকা আছে জীবন যাপনের গল্প আছে, সেটাতে তোমার কাছে কোনটার মধ্যে কেমন পার্থক্য লেগেছে?
0: আমি তো ভাইয়া আসলে যে সময়টা আগে কাজ করেছি সেই সময়টা কাজকে নিয়ে আসলে চিন্তাই করিনি। আমার কাছে কাজটা ছিল হচ্ছে টাকা ইনকাম করার একটা মাধ্যম আর কিছু না। আমি জাস্ট ভেবেছি যে আমি মানে 8টা থেকে 8টা কাজ করব, সকালবেলা এসে আমি কাজটা করে চলে যাব, আমার কয়টা সিন হবে করার দরকার করে চলে যাব, এবং ওইখানে আমার ক্যারেক্টার মোটামুটি একটা ঠিকঠাক হলেই হবে। কারণ হচ্ছে আমাকে যেহেতু এতগুলো টাকা দিয়ে নিবে, সে আসলে একটা যে কোনো ক্যারেক্টার আমাকে নিবে না, তো আমি আর ওই ওই সব অ্যানালাইসিস করতামই না যে আসলে আমি কি কাজটা করছি। এবং
1: আমাদের যারা এখন অভিনয় করে তাদের জন্য এটা খুব জরুরি, কারণ এই যে বাঁধন একটা কথা বলছে না, যে আমরা সকালে যাব সারা দিন থাকবো, সে আমাকে কি কি সিকোয়েন্স বলবে সেটা করব, এই ভাবনাগুলো কিন্তু আমাদের সবার সাধারণ ভাবনা, সেই ভাবনা থেকে কিভাবে আলাদা হতে হয় সেটা আমরা বাঁধনের কথা জানবো। হ্যাঁ, তারপর
0: তখন আসলে ওই সময়টা আমার ছিল না এবং ওই ভালোবাসাটাও আমার ছিল না কাজের প্রতি, শ্রদ্ধাটাও ছিল না আমার কাছে মনে হয় একসাথে। তো তারপর যখন আমার 2017 এই ধরনের একটা ডিজাস্টার হলো, তখন আমি কিন্তু আমার লাইফের অনেক ভিউজ চেঞ্জ করেছি, এবং তার মধ্যে একটা ছিল আমি আমি অনেক কাউন্সিলিং করি ভাইয়া, আমি কিন্তু অনেক ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট। তো আমার কাউন্সিলার যে উনি আমাকে বলেছিলেন যে বাঁধন তুমি যে কাজটা করো তুমি কি কাজটাকে ভালোবেসে করো, আমি বলেছিলাম না আমি কাজটা টাকার জন্য করি। তো তখন উনি বলেছে যে বাঁধন তুমি সেই কাজটা করবা যে কাজটা করতে তোমার আসলে ভালো লাগবে, তাহলে তোমার এত স্ট্রেস হবে না। তো আমি 2017 আমার ভিউজ চেঞ্জ করলাম, আমি মনে করতে শুরু করলাম যে না আমি এখন এই কাজটাকে আসলে ভালোবেসে করতে চাই, আমি কাজটাকে দৃঢ়তার সাথে করতে চাই। এবং তখনই ওই যে আমি বললাম যে আমি ভীষণ লাকি, আমি এগুলো মাত্র ইন্টারভিউ তো বলা শুরু করেছিলাম শামিম ভাই, এবং আপনাদের চ্যানেল বলেন সব চ্যানেলে মাত্র আমি বলা শুরু করেছিলাম, আমার আমি তখন জাজের ওই সিনেমাটা করার কথা ছিল, দহন করার কথা ছিল, তো সবাই আমাকে ইন্টারভিউতে ডাকতেছে, আমি বলছি যে না আমি আসলে এখন বেছে বেছে কাজ করব, আমি ভালো কাজ করব, আমি দৃঢ় চরিত্রগুলো চাই, আমি একটু ডিফারেন্ট চরিত্রে কাজ করতে চাই, রিয়েলিস্টিক কাজ করতে চাই। ওই তখনই আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ইউনিট থেকে আমাকে মানে কন্ট্যাক্ট করা হয়, এবং এরপর আমি ওদের কাজের সাথে সম্পৃক্ত হই, এবং ওদের কাজের প্রসেসটা ভাইয়া বেসিক্যালি আমাকে কাজের প্রতি ভালোবাসাটা এবং কাজের প্রতি কনসেন্ট্রেশন দেয়াটা, মানে কাজটাকে কিভাবে আসলে ধারণ করতে হবে এই প্রসেসটা আমাকে আসলে শিখিয়েছে আমার ওই সিনেমার শুটিং এর মানে রিহার্সাল এর সময়টা। কারণ আমি ওদের সাথে 1.5 বছর কাজটার সাথে সম্পৃক্ত ছিলাম।
1: কিন্তু কিরকম একটু সংক্ষেপে বলতো, কারণ আমাদের অন্যান্য যারা নির্মাতা আছেন যদি তারা শুনে থাকে তাহলে তারা তাদের নিজের কাজের স্টাইলটা পরিবর্তন করতে পারবে।
0: কিরকম সাতকে যারা চিনে তারা সবাই জানে, ও বেসিক্যালি মানুষকে মেরে ফেলতে পারবে তার কাজের জন্য, সে হচ্ছে এরকম একজন ডিরেক্টর। মানে আব্দুল মোহাম্মদ সাতকে যারা চিনেন মিডিয়া তারা জানে যে উনি কি করতে পারেন একটা অ্যাক্টরকে, মানে জাস্ট কাজটা রিয়েলিস্টিক করানোর জন্য। তো ওনার ওই প্রসেস উনি সেটা অ্যাপ্লাই করেছেন আমার উপরে, কিন্তু খুবই ওইটাকে কি বলে স্লোলি, মানে এরকম না যে সে আমাকে একবারে বলেছে যে আপনাকে এটাই করতে হবে, আপনি এখন এটাই করবেন, আমরা এটাই চাই, কিন্তু ও ও বুঝতে পেরেছে যে আমি হয়তো জিনিসটাকে অ্যাডাপ্ট করব, এটা ওর ক্ষমতা যেটা ও বুঝতে পেরেছে। এবং সে আমাকে কিন্তু অল্প অল্প করে, আমরা রিহার্সাল করতাম, প্রথমে আমরা উইকে একদিন রিহার্সাল করতাম, 15 দিনে একদিন রিহার্সাল করতাম, তারপরে আমি যখন আস্তে আস্তে আমি যখন ওর প্রথম সিনেমাটা দেখলাম লাইভ ফ্রম ঢাকা, তারপর বেসিক্যালি আমি আসলে গুরুত্ব দেওয়াটা আরো শুরু করেছি। আমি ওই সিনেমা দেখার পর আমি বুঝেছি যে আমি আসলে কার সাথে কাজ করতে যাচ্ছি, তো তখন আমি আরো কাজ বাদ দিলাম, আমি যাও টুকটাক দুই একটা কাজ করতাম আমি সব বাদ দিলাম, আমি ওই চরিত্রকে ফোকাস করার জন্য আমি কিন্তু আসলে ওদের সাথে আর আমি অন্য কোনো কাজ নিলাম না ভাইয়া। এটা কিন্তু ওরা আমাকে বলে নাই, ওরা বলছে যে আপনি 3 মাস কাজ করবেন না, শুটিং এর 2 মাস আর 1 মাস আগে থেকে আপনি কাজ বন্ধ করবেন, কিন্তু আমি কিন্তু 1.5 বছর করি নাই। এটা আমার নিজের চেষ্টায় করি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সুযোগ আমি, এই যে সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগ মানুষ সারা জীবন চেয়েও হয়তো পায় না। যেহেতু আমি পেয়েছি, সেটাকে আমি কাজে লাগাবো, এবং আমি সেটা খুব দৃঢ়ভাবে কাজে লাগাতে পেরেছি। এটা আমি বলবো যে এখানে আমারও চেষ্টাটা ছিল, এবং ডেফিনেটলি ওই ইউনিট এবং আমার ডিরেক্টরের একটা অনেক বড় ভূমিকা ছিল। এবং এই চরিত্রটা ভাইয়া, আমি যে চরিত্র অভিনয় করেছি, সেই চরিত্রটা আসলে আমার লাইফের ভিউ পরিবর্তনে অনেক সাহায্য করেছে। কারণ এই চরিত্রটা ধারণ করতে গিয়ে আমি আবার আবার সেই পুরো জীবনটাকে দেখতে পেরেছি যে আমি আসলে কোন গোলক ধাঁধায় নিজেকে ফেলে দিয়েছিলাম। তো যার জন্য না, মানে হয় না যে আমার, আমি বলবো যে এটা খুবই মানে আমার সাথে কোইনসিডেন্ট ভাবে হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই উপরে একজন বসে তো নিশ্চয়ই সবকিছু নির্ধারণ করেন, এবং এটা অবশ্যই তার একটা ইচ্ছা ছিল যে হয়তো এইভাবে করে আমাকে এই এই ট্রান্সফরমেশনের মানে ট্রান্সফরমেশনটা আমার হবে। কারণ এরপরই কিন্তু পিপলু ভাই আমাকে পিক করেছেন, আমি যে মিউজিক্যাল ফিল্মটা করেছি এরপরই সৃজিত মুখার্জি আমাকে পিক করেছেন, এবং সৃজিত মুখার্জি কিন্তু আমাকে রেডি পেয়েছেন কাজ করার জন্য। এবং সে আমাকে একটা কথা বলেছে যে তোমার ডেডিকেশন আমাকে খুবই মুগ্ধ করেছে। এটা কিন্তু উনি বলেছেন যে একটা মানুষ যে তার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে কোথায় যেতে পারে সেটা আমি মানে এটা নিশ্চয়ই উনি আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু উনি আমাকে এটা বলেছেন যে আমি খুব ইমপ্রেস তোমার ডেডিকেশন দেখে, এবং আমি খুবই ইমপ্রেস তোমার হার্ডওয়ার্ক দেখে। কারণ যেহেতু তোমার ওইভাবে কোনো শরীর নাই যেটাতে তুমি প্রমাণ করতে পারবা যে তুমি কত ভালো অভিনেত্রী, কিন্তু তুমি তোমার জায়গা থেকে আসলে মানে 100% চেষ্টা করেছো, যেটা আমাকে মুগ্ধ করেছে।
1: নাইস, তাহলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমার তাহলে একটু আমাদের ছোট করে একটু বলো আমাদের মেয়েদের জন্য, যারা এখনো নিজেদেরকে শক্তিশালী ভাবতে গিয়ে বিভিন্ন জায়গায় ভয় পাচ্ছে, তাদের কোন কোন জায়গায় ভয়টাকে কাটাতে হবে, কিভাবে নিজের মধ্যে সেই শক্তিটাকে দাঁড় করাতে হবে?
0: প্রথমত ভাইয়া, প্রত্যেকটা মানুষই আমি বিশ্বাস করি যে অনেক অপরিসীম শক্তি নিয়েই জন্মায়, শুধু সে সেটা কিভাবে আবিষ্কার করবে এবং সেটার প্রয়োগ কিভাবে করবে সেটা হচ্ছে পার্থক্য আসলে হয় সবার মধ্যে, আর কিছুই না। সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, এবং নারীদের ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা আসলে নারীকে ছোট থেকে যে নারী হতে শেখায় এবং পুরুষকে যে পুরুষ হতে শেখায়, আমরা যদি এইটা বন্ধ করতে পারি, এই চেইনটা, আমার মনে হয় যে তাহলে অনেক সমস্যারই সমাধান হবে। কারণ একটা বাচ্চা, সেটা ছেলে বাচ্চা হোক এবং মেয়ে বাচ্চা হোক, সে যেই হোক না কেন, সে যদি তার সম অধিকার এবং সম মর্যাদা নিয়ে ছোট থেকে বড় হতে পারে, সে যদি তাদের স্বপ্নগুলো নিজেদের মতো করে এক্সপ্লোর করতে পারে, সে যদি নিজের শক্তিটাকে আসলে আবিষ্কার করতে পারে নিজের মতো করে, সমাজের ছকে বাঁধা নিয়মে না, তাহলে সে নারী পুরুষ যেই হোক না কেন সে সফল হবে। এবং সফলতার কিন্তু কোনো মাপ কাঠি নাই ভাইয়া, যে আমি সফল ও সফল না, এরকম না কিন্তু। এবং জীবনে ভাইয়া ব্যর্থ হতেও শিখতে হবে, এটাও কিন্তু ভীষণ জরুরি। আমরা তো সব সফলতার কথা বলছি, আমার জীবনে কত হাজার হাজার ব্যর্থতা আছে, কত না পাওয়া আছে, সেগুলোও কিন্তু বাস্তব এবং সত্যি, এটাকেও মেনে নিতে শিখতে হবে, তখন লাইফ অনেক ইজি লাগবে ভাইয়া।
1: কারেক্ট কারেক্ট, গুড অবজারভেশন। এখন আমার তাহলে একটু স্পেসিফিক যদি হয়, ধরো তুমি বললা যে ছেলে মেয়েদেরকে, ছেলেকে মেয়েকে আলাদা করে না তৈরি করে তাদেরকে মানুষ হিসেবে তৈরি করতে হবে, এটা তো বাবা মায়ের দায়িত্ব গেল। এখন মনে করে একজন তরুণী যে বাংলাদেশের কোনো একটা গ্রামের কোনো একটা জায়গা থেকে সে আমাদের শো দেখছে, তখন সে যদি দেখে যে তার সোসাইটি সহ সে আসলে তার মেয়ে হিসেবেই জন্মেছে, মেয়ে হিসেবেই সে ওই সোসাইটিতে আছে, কিন্তু সে ওইটাতে থাকতে চাচ্ছে না, সে তার নিজের জায়গায় দাঁড়াতে চাচ্ছে, নিজের মতো করে তার মনের আশাগুলো সে পূরণ করতে চাচ্ছে, সে সাকসেসফুল হতে চাচ্ছে, তার জন্য করণীয় কি?
0: প্রথমত ভাইয়া, ওই মেয়েটা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমিও সেম ভাবে বড় হয়েছি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন নারী হিসেবেই। শুধু হয়তো আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল এইটুকু ছাড়া, আর আমাকে পড়াশোনা করার সুযোগটা দেওয়া হয়েছিল, কিন্তু মানসিক মুক্তি কিন্তু আমার ছিল না। তো আমার কাছে মনে হয় যে কোনো মানুষের মানসিক মুক্তির জন্য প্রথম যেটা ভীষণ জরুরি সেটা হচ্ছে পড়াশোনাটা করা। অবশ্যই তার শিক্ষার মানে ব্যবস্থাটা এরকম হতে হবে যে সে যাতে আসলেই পড়াশোনাটা করতে পারে, এবং সে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়। যখন একটা মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী, সে কিন্তু অনেক কিছু চিন্তা করতে পারবে। যখন তাকে আরেকজনের উপর নির্ভর করতে হয়, তখন কিন্তু সে তার অনেক চিন্তাকে দমন করে ফেলতে হবে, কারণ হচ্ছে সে স্বাবলম্বী না। এবং বাকি তো বাধা যেগুলো আছে সেগুলো আসলে সবাইকে মিলে ভাঙতে হবে। বাধা কিন্তু আছে এবং সেটা স্বীকারও করতে হবে। আমাদের এখানে যেটা হয় ভাই, আমরা বেশিরভাগ সময় সেই বাধাগুলোকে অ্যাড্রেস করি না এবং সেটা একটা ডিনাইল মুডে থাকি যে এরকম বাধা আসলে নাই আমরা, এবং আমাদের অধিকারগুলোকে অবশ্যই, এটা কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব, এটা কিন্তু সমাজেরও দায়িত্ব যে সেই পরিবর্তন হওয়া উচিত, যে একটা নারী যাতে সম অধিকার এবং সম মর্যাদায় তার পরিবার এবং সমাজে এবং রাষ্ট্রে বেড়ে উঠতে পারে, যেটা আমাদের এখানে একেবারেই নিশ্চিত না, একেবারেই না।
1: করেক্ট, আমরা একদম শেষ পর্যায়ে আসি। এখন আমাদের কথা হচ্ছে যে বাঁধনের এখনকার ব্যস্ততা কি নিয়ে, তার আগে বলবো বাঁধনের এক একটা দিন এখন কিভাবে যাচ্ছে, সকাল থেকে শুরু করে সারাদিন।
0: এখন তো ভাইয়া আবার আমাদের সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আমি এমনিতেও কাজ কম করতাম করোনার ভেতরে, গত বছরও আমার খুব যে কাজ হয়েছে এরকম না, বাট মাঝখানে কিছুদিন আমি কাজ করতে পেরেছি। এখন আবার বাসায় যেহেতু থাকতে হচ্ছে, আবার সেই আগের রুটিনে ফেরত গিয়েছি, এক্সারসাইজ করছি, এই কাজগুলো দেখার নতুন ইচ্ছা হচ্ছে, দেখছি, বই পড়ছি, ডায়েরি লিখতাম, গত বছর খুব লিখেছিলাম, এই কাজের প্রেশারে আবার বন্ধ হয়েছিল, এখন আবার হয়তো যেহেতু আবার কাজটা আবার কমে যাবে, তো এখন হয়তো আবার ওইটা শুরু করব। আর যে কাজটা করতে ইচ্ছা করে ভাইয়া সেই কাজটা করব। এখন আর আমাকে কেউ ছকে বেঁধে দিবে যে তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাচ্ছে, 10টা সিনেমা করে ফেলো, বিয়ে করে ফেলো, আর কারো কথা কিছু আমি শুনছি না। যারা আমাকে শুনছেন তাদেরকে বলছি যে প্লিজ নিজেকে ভালোবাসেন, নিজেকে স্বাবলম্বী করেন এবং নিজের জীবনটাকে নিজের মতো যাপন করেন, এবং আমরা আমাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে শুদ্ধ করতে পারি কিন্তু ভাইয়া, এবং সেটার চর্চা কিন্তু আমৃত্যু থাকতে হবে, কারণ শুদ্ধতার চর্চা না থাকলে আপনি আসলে আটকে যাবেন একটা না একটা জায়গায়।
1: তাহলে একটা প্রশ্ন করি, এই যে তাহলে তুমি যে দিন দিন সুন্দর হচ্ছ, ধরো আগে এক সৌন্দর্য ছিল, এখনকার এক সৌন্দর্য, এটা আমি একটু কেন বলতে যাচ্ছি যে ইনার বিউটিটা, তোমার পার্সোনালিটি, তোমার স্বাধীনতা, তোমার এনজয় করাটা, এটা তোমাকে অনেক বেশি ব্রাইট করে তুলছে। তো এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা এখনকার সময়টাকে তুমি কিভাবে এনজয় করো?
0: আমার তো খুব মজা লাগে, কারণ হচ্ছে আমাকে প্রায় সময় ধরেন অনেকে বলে, আপনি দেখবেন আমার কমেন্ট সেকশনে থাকে, এত সুন্দর হয়ে লাভ কি, একটা জামাই নাই, একটা জামাই নাই, তারপরে হচ্ছে কই কোনো কাজ তো করেন না, তাহলে সুন্দর হয়ে কি করবেন? তো ভাই আপনাদের সবার জন্য, ভাই বোন সবার জন্য উত্তর হচ্ছে আমি আমার নিজেকে নিজে দেখে আনন্দিত হতে চাই, আমি নিজেকে নিয়ে নিজে প্রাউড ফিল করতে চাই, তারপরে তো বাকি কে কি প্রাউড ফিল করছে, কি ভাবছে সেটা চিন্তা করব, তাই না? তো এখন আমি ভাইয়া আমি খুব এনজয় করি, আমি এক্সারসাইজ করি, আমি যখন সুন্দর কাপড় পরি আমি নিজেকে দেখি, আমি বাইরে যাচ্ছি, আমি আমার বাচ্চাকে নিয়ে সময় কাটাচ্ছি, ওকে হেলদি টাইম দেওয়ার চেষ্টা করছি, ওর ওর মানসিক বিকাশটা যাতে সুন্দর ভাবে হয়, ও যাতে একজন মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই চেষ্টাটা তো আমাকেই করতে হবে। সো এইটা আমার সবচেয়ে বড় দায়িত্ব আমার কাছে মনে হয়। সো আমার নিজেকে ভালোবাসা, নিজের কাজকে ফোকাস করা, আরো নিজেকে শুদ্ধ করা, মানবিক হওয়া এবং নিজের সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারাটাই আসলে এখন আমার কাজ। তো আমার অনেক কাজ আছে, সো আপনাদের এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, এত দুঃখ পায় না, প্লিজ।
1: নাইস নাইস, আমরা এখন তোমার স্বপ্নের কথাটা কিছুটা পেয়ে গেছি, সামনের সামনে কি কি করতে চাও, তারপরে তুমি একটু ছোট করে বলো যে তোমার সামনের পরিকল্পনা কি, আগামী 5 বছর 10 বছরে তুমি কোনটা অ্যাচিভ করতে চাও?
0: আমি ভাইয়া নিজেকে আরো অনেক শুদ্ধ করতে চাই, আমি চাই আমি আমৃত্যু নিজেকে শুদ্ধ করার এই প্রক্রিয়াটা মানে চালু রাখবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি তো আসলে খুব নারী হতে চেয়েছি, আদর্শ নারীটা সমাজের ছকে বাঁধা, তো সেটার জন্য আমার 34 বছর কিন্তু অলরেডি শেষ জীবনের, তো আমি মাত্র শুরু করেছি, আমার এখন 37, তো আমি বাকি যতটুকু সময় আছে আমি মানুষ হতে চাই আসলে, তো ওই প্রক্রিয়াটা আসলে চালু থাকবে এবং আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ, তো ওইটা আমার কাছে মনে হয়। এবং এখন আমি অনেক ট্রাভেল করতে চাই, যেই আমি ট্রাভেল করতে চেয়েছি আল্লাহ বলে রাখ, তো ট্রাভেলিং আমি
1: আবার আটকে দিচ্ছি।
0: হ্যাঁ, তো সব বন্ধ, তো এখন দেখা যাক মানে আল্লাহ কখন আমাদের উপর রহম হবেন এবং আমরা আবার নর্মাল জীবনে ফেরত যাব, কারণ আমাদের এখন যে সিচুয়েশন, আমি মনে করি যে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সরকার থেকে, সেই নির্দেশনা মেনেই আমাদের চলা উচিত, কারণ
1: তোমার প্রিয় সময় কোনটা, প্রিয় ছবি কোনটা, আর প্রিয় লেখক কে, ছোট্ট করে বলো।
0: এইটা আসলে ভাইয়া খুবই স্পেসিফিক বলা খুবই ডিফিকাল্ট, কারণ আগে আমার একরকমের পছন্দ ছিল, সেটা পরিবর্তন হয়েছে ভীষণ ভাবে। তো এখন আমি জীবন ভিত্তিক সিনেমা পছন্দ করি, সেটা অনেক রকমের সিনেমা আছে যেটা আমার ভালো লাগে। আগে আমি ধরেন হুমায়ুন আহমেদ স্যারের বই ভীষণ পড়তাম, এখন আমি হুমায়ুন আজাদের বই পড়ি, আমার আরো বিভিন্ন রকমের রাইটার আছেন যাদের যাদের পড়া লেখা এখন আমার পড়তে ভালো লাগে, যেটা আমি আগে কখনো চিন্তা করিনি। আমি নতুন করে নজরুলের প্রেমে পড়েছি, তো এখন নজরুলকেও আমি জানতে চাই, আমার আমার তাকেও অনেক ভালো লাগা শুরু হয়েছে। তো এই এই মানুষের কিন্তু রুচিরও পরিবর্তন হয় এবং এটা খুবই স্বাভাবিক, এবং এটাকে খুবই স্বাভাবিক ভাবে মেনে নেওয়া উচিত, এবং সেটার পরিবর্তনটা যদি ভালোর জন্য হয় তাহলে তো কোনো কথাই নেই।
1: বাঁধন, এটাকে কিন্তু ম্যাচিউরিটি বলে। তুমি যতটুকু যাচ্ছ তুমি আরো ম্যাচিউর হচ্ছ, কারণ আমরা দেখেছি একটা সময় আমাদের রকিব হাসান পড়তে ভালো লাগতো, একটা সময় দেখতাম আমরা আমাদের মাসুদ জানা পড়তে ভালো লাগতো, একটা সময় দেখতাম আমরা প্রবন্ধের দিকে তাকাতেই পারছি না, আবার একটা সময় দেখলাম না প্রবন্ধ পড়তে ভালো লাগছে, রবীন্দ্রনাথ নজরুল আলাদা করে কবিতা পড়তে ভালো লাগছে। ফলে এই যে সময়টা না নিজেকে এক্সপ্লোর করতে করতে যাওয়াটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর সময় তুমি পার করছো, খুবই ভালো লাগছে। শেষ কথা আমাদের দর্শকদের জন্য কি বলতে চাও, আমাদের শেষ প্রশ্ন, তারপর আমরা শেষ করবো।
0: একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসেন, যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন আপনি আপনার চারপাশে সবকিছু ভালোবাসবেন, এবং এইটার চাইতে বড় সত্যি আর পৃথিবীতে নেই। তো এই কাজটা সবার আগে করেন এবং নিজের দেশকে ভালোবাসেন এবং আশেপাশের মানুষকে মানুষ হিসেবে দেখেন, প্রকৃতিকে ভালোবাসেন, অন্য প্রাণীকে ভালোবাসেন। ভালোবাসার মধ্যে আসলে কোনো খাদ রাখার দরকার নেই, ভালো যত বাসবেন তত নিজে ভালো থাকবেন।
1: কারেক্ট কারেক্ট, অনেক ভালো লাগলো বাঁধন, এই যে সুন্দর করে চুলটা আছড়ানো, একটা কানের দুল, একটা সুন্দর লাল জামা, পেছনে লাইট টাইট মিলে এত সুন্দর লাগছে, আমার আমার খুবই ভালো লাগছিল, এবং আমি চাই যে তোমার সামনের চাওয়াগুলো পূর্ণ হোক আর কন্যার চাওয়াগুলো পূর্ণ হোক, একটা সুন্দর সময় আরো সুন্দর হয়ে উঠুক। ভালো থেকো, আজকের মতো বিদায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন তাদের জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্ত পিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে,
0: মরুময় দীর্ঘ তিয়াশার মাঠে, ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গুণ্ড প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলে ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনে।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জ্বালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলা বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারী।